সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ মঙ্গলবার, 29শে বৈশাখ 1948 শতাব্দ, 19শে মে 2026 খ্রিস্টাব্দ, 4ঠা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় ভোর 5টা বেজে 58 মিনিট হয়ে 40 সেকেন্ড। শুরু হল আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শুলিকুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৬টার হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। শিল্পী ছিলেন সাধনা সরগম। বন্দনা এ পর্যন্তই আকাশবাণী শুলে করে। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী 20 মে পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার জেলায় আগামী কাল পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল অবধি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 31 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা 24 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে 87 থেকে 91 শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকার সম্ভাবনা 57 থেকে 65 শতাংশ, বাতাসের বেগ হতে পারে ঘণ্টায় 4 থেকে 9 কিলোমিটার। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে সেচ না দেওয়া এবং সার ও কীটনাশকের প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জমির জল

0: নিকাশি ব্যবস্থা ভালো করুন, বেশি জল বের করে দিন। বোরো ধান 80% পেকে গেলেই কাটা শুরু করতে পারেন। সুরক্ষিত জায়গায় ধান কেটে মজুত করুন। ধানের জমির নাড়া বা খড় পোড়াবেন না, এতে মাটির ক্ষতি হয় এবং বায়ু দূষিত হয়। খারিফ ধানের বীজতলা তৈরি করুন, উন্নত মানের অধিক ফলনশীল বীজ সংগ্রহ করুন। ভুট্টা কাটার পর নাড়া পোড়াবেন না। এই আবহাওয়াতে গবাদি প্রাণীর গরমজনিত রোগ দেখা দিলে নিকটবর্তী পশু স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। মৎস্য চাষী ভাইরা এই সময় পুরানো পুকুর রক্ষণাবেক্ষণ করুন অথবা নতুন পুকুর খনন করতে পারেন। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ শুনলেন। এখন চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন ভেন্ডিতে রোগ পোকার আক্রমণ ও প্রতিকার। বলছেন ডক্টর পার্থ রায়, উপকৃষি অধিকর্তা, দার্জিলিং জেলা।
2: প্রথমেই বলি যে ভেন্ডি চাষটা হয় কখন? গরমের সময় হয়। দেখুন, আমি একটা কথা বলি চাষি ভাইদের, রোগ পোকা কিন্তু আমাদের যে প্রকৃতি আছে, প্রকৃতিতে কিন্তু পোকা আমাদের থাকবেই। আমরা মশা, যেমন মশাকে নিয়ে আমরা বাস করছি কিন্তু আমাদের থেকে দূরে রাখি, তেমনি অনেক পোকা আছে যারা এই প্রকৃতিতে থাকবে এবং তারা তাদের নির্দিষ্ট ফসলেই তারা আক্রমণ করবে। তারা এই নয় কি সব ফসলেই আক্রমণ করবে। তো ভেন্ডি এমন একটা ফসল যেখানে এই যে শোষক পোকা, যেখানে শোষক পোকার আক্রমণ হয়। শোষক পোকা কেন আক্রমণ করে? তার কারণ গরমের সময় কি হয়, এই বৃদ্ধি, এই শোষক পোকার বৃদ্ধিটা বা এই ধরনের যে কোনো পোকাই বলি না কেন, টমেটোর ক্ষেত্রেও বেগুনের ক্ষেত্রেও, তার যে গ্রোথ, তার যে হ্যাচিং, তার যে এটা অনেক বেড়ে যায়। কি হয় তখন, তার পপুলেশনটা অনেক বিল্ড আপ করে। শীতের সময় এরা অনেকটা নিস্তেজ থাকে, কিন্তু যেই না ফেব্রুয়ারি মাসের পরে এপ্রিল মাস থেকে গরম পড়া শুরু হলো, এদের অ্যাক্টিভিটি তখন অনেক বেড়ে যায় এবং এই অ্যাক্টিভিটি বেড়ে গেলে তখন এরা ডিমও বেশি পারবে এবং পোকার সংখ্যাটাও বাড়বে। তো যখন পোকার সংখ্যা বেড়ে যাবে তখন যে সমস্ত ক্রপগুলো তাদের কাছে অ্যাভেলেবেল, ভালো, মানে ওরা তো রস চুষে খায়, যেটা ওদের সুইটেবল রস সেটাতেই গিয়ে ওরা আক্রমণ করবে। সেই জন্য ভেন্ডি এই সময় একটা ওদের কাছে সবচেয়ে অ্যাভেলেবেল ক্রপ, যেখানে ওরা গিয়ে তখন আক্রমণটা শুরু করে। শুষে নেবে পাতার থেকে, তখন কিন্তু পাতাটা কি বলবো আমি, যে কুকড়ে যাওয়া, প্রথম কুকড়ে যাওয়া হবে। আর এই পোকাগুলো কিছু ভাইরাস বহন করে আর কি, সেই ভাইরাসটা ওই গাছের মধ্যে ছেড়ে দেবে, তখন পাতাটা প্রথমে কুকড়ে যাবে, কুকড়ে গিয়ে তারপরে আস্তে আস্তে হলদুটে হয়ে যাবে। পাতাটাকে আমি যদি তুলে নিয়ে দুই আঙুল দিয়ে চাপি তাহলে পেপারের মতন ফেটে যাবে, তখন বুঝতে হবে এটা ভাইরাস লেগেছে। তাহলে ভাইরাসকে আমরা সরাসরি কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না, আমাদেরকে ওই পোকাটাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো যদি আমি ঠিকঠাক ব্যবহার করি তাহলে কিন্তু ভেন্ডি গাছের থেকে আমরা রোগ, মানে রোগ তো কম আসে, পোকাকে একটু দূরে রাখতে পারবো। তাহলে আমাদের এই সুস্থ সবল ভেন্ডি, বেঁকে যাওয়া ভেন্ডি দেখা যায় বাজারে, থাকে না ওই ভেন্ডিটা বেঁকে গেছে বা ওই একটা ফুটো দেখা যাচ্ছে, ওগুলো পোকার আক্রমণই হয়েছে, ওগুলাকে আমরা কন্ট্রোল করতে পারি এইভাবে।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
0: শুনলেন চাষবাসের টুকিটাকি, অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
3: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্যর বিষয় কৃমি রোগ। লিখেছেন ডক্টর বিনয় ভূষণ নাথ। কৃমি এমন এক ধরনের পরজীবী যা মানুষ এবং অন্যান্য পশুর দেহে বাস করে এবং তাদের শরীর থেকে খাদ্য সংগ্রহ করে জীবন ধারণ করে। এখন শুধুমাত্র মানুষের কৃমি রোগ বিষয়ে বলবো। এই রোগ সাধারণত সব শ্রেণী এবং সব বয়সের মানুষের মধ্যে দেখা যায়। অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্য সম্বন্ধে সাধারণ জ্ঞান না থাকায় আমাদের দেশে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। গ্রামের দিকে এবং বস্তি অঞ্চলে কৃমি রোগের প্রাদুর্ভাব খুব বেশি। বিভিন্ন ধরনের কৃমি থেকে বিভিন্ন ধরনের কৃমি রোগ হয়। যে সমস্ত কৃমি সাধারণত আমাদের দেহে বিভিন্ন রোগের সৃষ্টি করে তার মধ্যে কয়েকটি নিয়ে এখন সংক্ষেপে আলোচনা করছি। প্রথমেই বলি থ্রেড ওয়ার্ম এর কথা। এই ধরনের কৃমিগুলো মলদ্বারের আশেপাশে ডিম পারে, তার ফলে মলদ্বারে প্রচণ্ড চুলকানি হয়। বিশেষ করে রাত্রের দিকে এই চুলকানি বেড়ে যায়। এই ধরনের কৃমির হাত থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা একান্ত প্রয়োজনীয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, নখ সবসময় ছোট করে কাটতে হবে, অর্থাৎ নখগুলি পরিষ্কার রাখতে হবে। এছাড়া প্রতিবার শৌচকার্য করার পর হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। আরেক ধরনের কৃমি যা আমাদের দেশে খুবই কমন তা হল রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি বা কেঁচো কৃমি। এই কৃমির ডিম সাধারণত অপরিশ্রুত জল বা অপরিচ্ছন্ন খাবারের মধ্য দিয়ে আমাদের দেহে প্রবেশ করে এবং বিভিন্ন পর্যায়ের মাধ্যমে এদের শরীরের পূর্ণ বিকাশ ঘটে। এই কৃমি শরীরে থাকার ফলে বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে, যেমন সর্দি কাশি লেগে থাকা, কৃমির ডিম থেকে এক ধরনের নিউমোনিয়া হওয়া, গায়ে চাকা চাকা র্যাশ বের হওয়া এবং তার সাথে চামড়ায় প্রচণ্ড চুলকানিও দেখা দিতে পারে। পরিণত কৃমিগুলো অন্ত্রের ভিতর বাস করে, ফলে বিভিন্ন ধরনের আন্ত্রিক উপসর্গ দেখা দিতে পারে, যেমন বমি হওয়া, খিদে কমে যাওয়া, মাঝে মাঝে পেট খারাপ হওয়া ইত্যাদি। কোনো কোনো সময় বমি বা পায়খানার সাথে কৃমি বেরিয়ে আসতেও দেখা যায়। এই কৃমির শরীর থেকে এক ধরনের বিষাক্ত রস নিঃসরণের ফলে বিশেষ করে শিশুদের মধ্যে এক ধরনের মারাত্মক জটিলতা দেখা যায়, যাকে বলা হয় কৃমি বিকার বা রাউন্ড ওয়ার্ম টক্সামিয়া, এবং এতে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এছাড়াও অন্ত্রে একগুচ্ছ কৃমি একসাথে আটকে গিয়ে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের সৃষ্টি করে এবং এতে পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়ে গিয়ে বমি আরম্ভ হলে সঙ্গে সঙ্গে অপারেশন করতে না পারলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেক সময় অন্ত্রে ফুটোও হয়ে যেতে পারে। এই কৃমির হাত থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা দরকার। এছাড়াও আরেক ধরনের কৃমি হল হুকওয়ার্ম। এই কৃমি সাধারণত গ্রামের লোকেদের যেখানে সেখানে মল ত্যাগ করার জন্য হয়ে থাকে। এই কৃমির ডিম মলের মধ্য দিয়ে বের হয়ে আসে এবং খালি পায়ে হাঁটার সময় মানুষের পায়ের চামড়ার ভেতর দিয়ে রক্তের মাধ্যমে শরীরের ভিতর প্রবেশ করে এবং বিভিন্ন রকম পরিবর্তনের মধ্য দিয়ে এরা মানুষের অন্ত্রে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং অন্ত্রের ভিতরের ঝিল্লি আবরণীকে কামড়ে ধরে, মানুষের শরীরে বিভিন্ন পুষ্টিকর দ্রব্য শোষণ করে। একগুচ্ছ কৃমি এইভাবে অন্ত্রের ঝিল্লি আবরণীকে কামড়ে ধরে বসবাস করার ফলে স্থানে স্থানে রক্তক্ষরণ হয়ে মানুষের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা দিতে পারে। কৃমি রোগ থেকে যে রক্তাল্পতা হয়ে থাকে তার জন্য প্রধানত দায়ী হল এই হুকওয়ার্ম। অতিরিক্ত মাত্রায় রক্তাল্পতা দেখা দিলে রোগীকে রক্ত পর্যন্ত দিতে হতে পারে। এছাড়াও মানুষের শরীরে নানা রকম ফিতা কৃমিতেও রোগ দেখা দিতে পারে। কৃমি রোগগুলো নিয়ে আলোচনা করা হলো, সুতরাং দেখা যাচ্ছে যে প্রায় সমস্ত কৃমি রোগের প্রতিরোধমূলক ব্যবস্থাই হল পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি খাদ্যদ্রব্য ভালো করে ধুয়ে এবং ভালোভাবে সিদ্ধ করে খাওয়া উচিত। এইভাবে নিজ স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয়ে চললে আমরা সহজেই কৃমি রোগের হাত থেকে বাঁচতে পারি। তাহলে আরোগ্য আজ এ পর্যন্তই।
0: শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শেলেকুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী বিজলি দাস রায়।
4: বেঁধেছি এমনই ঘর, এই ঘর শূন্যের রূপ

পরপর দুখানি লোকগীতি শুনলেন শিল্পী বিজলি দাস রায়। যন্ত্রাণুর সঙ্গে শিল্পীকে সহায়তা করেছেন দূতা রায়, প্রদীপ রায়, বাঁশিতে নীরব রায়, ঢোলে স্বর্ণাভ সরকার। শিল্পীর পরের অনুষ্ঠান রয়েছে আজ দুপুর 1:50 এবং সন্ধে 6:40। আকাশবাণী শালিকরি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর পরের অনুষ্ঠান রয়েছে আজ রাত 10:10 আকাশবাণীর শিলিগুড়ি। সময় এখন প্রত্যুষার।
1: সুপ্রভাত। আমাদের প্রত্যেকেরই আজকাল কম বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। জীবনের সব ক্ষেত্রেই এই উৎকণ্ঠা বা স্ট্রেস প্রভাব ফেলছে। যোগ ব্যায়াম এই স্ট্রেস কাটাতে সাহায্য করে। নিয়মিত যোগ ব্যায়াম অভ্যাস করলে শরীর এবং মন দুটিকেই নিজের নিয়ন্ত্রণে কিছুটা আনা যায়। শরীরে রোগ ব্যাধি নেই এমন মানুষ তো আজ বিরলতম। যোগ ব্যায়ামের দ্বারা শরীরকে সুস্থ রাখা যায়। 5 বছর বয়স থেকে শুরু করে নিয়মিত যোগব্যায়াম করাটা জরুরি। যোগব্যায়াম মন ও শরীরের সংযোগ এবং উৎকর্ষ বৃদ্ধি করে। যোগ ব্যায়ামের সুবিধা হল মনের সঙ্গে শরীরের সম্পর্ক আরও দৃঢ় হতে সাহায্য করে। যোগব্যায়াম জীবনের সাথে প্রকৃতির যোগসূত্র যেমন খুঁজে পাওয়ার একটি মাধ্যম, তেমনি মানসিক ও শারীরিক চাপ কমিয়ে ইতিবাচক ফলাফল পাওয়ার ক্ষেত্রে যোগাসনের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। রক্ত সঞ্চালন থেকে শুরু করে শরীরের যে কোনো ব্যথা বা কষ্ট কমাতে যোগব্যায়ামের কোনো বিকল্প নেই। যোগব্যায়াম একটি আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক অনুশীলন যা যুগ যুগ ধরে চলে আসছে। একটি ডেস্কে বা টেবিলে দীর্ঘ সময় ধরে কাজ করলে মেরুদণ্ডের ওপর শুধু চাপই পড়ে না, বরং দিনের শেষে ক্লান্তিও অনুভূত হয়। কিছু যোগাসনের অভ্যাস অনুশীলন করলে সেই কষ্ট বা ক্লান্তি যেমন দূর হয়, তেমনি যোগব্যায়াম দেহের সজীবতা ধরে রাখতে সাহায্য করে। এবারে মে মাসের প্রত্যুষার বিষয় ভাবনা রবি কিরণে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। আজকের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন ইলা চক্রবর্তী ময়নাগুড়ি হাসপাতাল পাড়া জলপাইগুড়ি থেকে। তিনি লিখছেন, সকালের বন্ধু প্রত্যুষা, প্রথমে তোমায় শুভেচ্ছা জানিয়ে এ মাসের বিষয় নিয়ে লিখতে চেষ্টা করি। জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতের মাথা নড়ে, সেই থেকে ভালো লাগা শুরু। কবি লিখেছেন, একদিন সকালে তিনি দেখিলেন গাছগুড়ির পল্লবান তরাল হইতে সূর্যোদয় হইতেছিল। একটি অপরূপ মহিমায় বিশ্ব সংসার আনন্দে এবং সৌন্দর্যে তরঙ্গিত। এক নিমেষেই বিষাদের আচ্ছাদন ভেদ করিয়া তাহার সমস্ত ভিতরটাতে বিশ্বের আলোক বিচ্ছুরিত হইয়া পড়িল। ঠিক তেমনি রবি কবির কিরণে জগতের মানবকুলের হৃদয় যায় খুলে, প্রেম মানবতা সৌন্দর্যের ধূপ জলে অন্তরে। কবির বয়স বাড়ে না, তাঁর মৃত্যু নাই মানব হৃদয়ে। কবির প্রখর আলোয় সমাজের কুসংস্কার জাতপাতের ভণ্ডামি ভস্মীভূত হয়েছে। তার কাব্য বিসর্জন, দেবতার গ্রাস, বাল্মীকি প্রতিভা এবং চণ্ডালিকায় মানবতার জয়গান ধ্বনিত হয়েছে। কবি কেবল কবিতা লেখেননি, জীবন ছবি চিত্রায়িত করেছেন। তাই তো পোস্টমাস্টার রতনকে ছেড়ে একেবারেই চলে যাবেন শুনে ধুলায় পড়ে রতনের কান্নায় পাঠকগণ কাঁদেন। শাস্তি গল্পে দুঃখীরাম বউকে বলে ভাত দে, তখন তার বউ বলে উঠল, ভাত কোথায় যে দিব, তুই কি চাল দিয়া গিয়াছিলি? মুহূর্তের মধ্যে বউয়ের মাথায় দায়ের কোপ বসাইল, নিমেষে মৃত্যু ঘটিল তার। পাঠকগণ এই দৃশ্য যেন চাক্ষুষ করিয়া কাঁপিয়া উঠিল। দুঃখ কষ্টে দীর্ণ মানুষ তাঁর সূচি স্পর্শে পূর্ণ হয়। যেই মানব আমি, সেই মানব তুমি। বৌদ্ধ ভিক্ষুর এই বাণীতে চণ্ডালিকা পায় নতুন জন্ম। সে আর নিজেকে নিজ জাত ভেবে অপমানিত বোধ করে না। কবি বলেছেন, শ্রাবণের কালো মেঘকে চণ্ডাল বললে তার জল কি অপবিত্র হয়। ঘরে প্রেমের ভিতরে কবির ছবিতে নিত্য মালা দোলে। আসলে তিনি চৌখুপি প্রেমের বাইরের মানুষ, সমগ্র ভারতবাসীর আশ্রয়, বাঙালির ঈশ্বর, তাঁর কিরণে উদ্ভাসিত অনন্ত অসীম। বুদ্ধদেব বসু লিখেছেন, বাংলা ভাষায় যতদিন পর্যন্ত কবিতা লেখা হবে তিনি ভাষার আদি উৎস বলে স্বীকৃত হবেন। শুভেচ্ছান্তে ইরা চক্রবর্তী ময়নাগুড়ি হাসপাতাল পাড়া জলপাইগুড়ি।
2: এবারের বিষয় রবি কিরণে নিয়ে লিখছেন রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, দীনবন্ধু মিত্র লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। আলোকময় রবীন্দ্রনাথ, তোমারই কিরণ স্নাত আমি, তোমাকে উদ্দেশ্য করেই কলম ধরলাম। জানো, সেই ছেলেবেলায় তোমার কিরণের ছোঁয়ায় একদিন আপন মনে বলে উঠেছিলাম, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। ওই গরুর গাড়ি করেই 9 বছরের বয়সে নিজেই একদিন পৌঁছে গেলাম অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে। সে এক অভিজ্ঞতা। তখন তো আমার বারন্ত বয়স, 12 বছর বয়সে হাতে এলো তোমার শিশু কাব্যগ্রন্থটি। অবাক বিস্ময়ে পড়তে লাগলাম, খোকা মাকে বলে ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে? আমি তো অবাক, এ তো আমারই মনের কথা, আমারই প্রশ্ন। মনে হলো আমাদের রবি ঠাকুর সবার কথা জানেন, সবার কথাই ভাবেন, সবাইকে তার অপরূপ কিরণে আলোকিত করে দেন। স্কুল ছেড়ে কলেজে গেলাম, হাতে এলো বলাকা। আমার মনের মধ্যে তুমি জাগিয়ে তুললে এক চঞ্চলতা, ছুটে চলার দুরন্ত ইচ্ছা। মনে মনে আবৃত্তি করেছি তোমার কবিতা, পর্বতে চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরুশ্রেণী চাহে পাখা মেলি, মাটির বন্ধন ফেলি, খুঁজিতে নূতন করে আকাশের ঠিকানা। চারিদিকে তাকিয়ে দেখি শুধু আমি নই, সবাই তোমার কিরণ স্নাত। বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় হাঁটছি গ্রামের পথ ধরে, দুপাশে চাষের জমি, কৃষকেরা চাষ করছে আর গাইছে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। তারপর সেদিন গিয়েছে সিনেমা হলে সত্যজিৎ রায়ের ঘরে বাইরে ছবিটি দেখার জন্য। ও বাবা, এ তো দেখি তোমারই লেখা বই, চলচ্চিত্রের মাঝে তোমারই লেখা গান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। আরেকটু বড় বয়সে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ছি, দেখি বিবেকানন্দ গাইছেন তোমার লেখা গান, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। বুঝলাম কত অপ্রতিরোধ্য তোমার আলো, ছোট্ট দুর্বল ঘাস থেকে বিশাল বটগাছ, সুউচ্চ পাহাড় থেকে অসীম সাগর, সর্বত্রই তোমার আলোক তরঙ্গ তরঙ্গায়িত হচ্ছে। কার সাধ্য তোমার আলোর বাইরে যাওয়া? তোমাকে প্রণাম, শত কোটি প্রণাম। রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, দীনবন্ধু মিত্র লেন, কৃষ্ণনগর, নদিয়া।
1: রবি কিরণ নিয়ে এবারের ভাবনা লিখছেন সুমিত্রা গায়েন, মুন্সেফ ডাঙ্গা, উপেনবাবু স্ট্রিট, পুরুলিয়া থেকে। প্রিয় প্রত্যুষা, কাক ভোরে ঘুম ভেঙে গেল, আড়মোড়া দিয়ে বিছানা ছাড়লাম, মনটা বেশ ফুরফুরে, বাদাম ছোলা ভেজানো এক গ্লাস জল খেয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে। রাস্তার ধারে ছাতিম গাছটার তলে একটু বসতে ইচ্ছে হলো, চারদিক শান্ত, মগডালের পাতাগুলো কাঁপছে পিনপিন করে, আশেপাশে ফুল গাছ থেকে ফুল তুলছে কেউ কেউ প্রাতঃভ্রমণ সেরে। ভোরের প্রকৃতি যেন স্নিগ্ধ, জন্মনে নিষ্পাপ এক শিশু, নতুন দিনে শুভেচ্ছা জানিয়ে পূব আকাশে উঁকি দিচ্ছে রবি। আকাশের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো বলে উঠলাম, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। 25শে বৈশাখ 1861, ইংরাজি 7ই মে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর কোলে জন্ম নিলেন প্রাণের ঠাকুর। রবি কিরণ বিকিরণ করেছিল বিশ্বময়, বাঙালি হিসেবে গর্বিত। রবি আমাদের সকলের, সারা বিশ্বের সাহিত্য, শিল্প, সংস্কৃতি সর্বদিকেই যাঁর আলোক ছটা বিচ্ছুরিত, আধ্যাত্মিক প্রেম ভক্তিতে লিখেছেন গীতাঞ্জলি। 1913 সালে নোবেল পেয়ে বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। ভুবনডাঙ্গার মাঠকে নিয়ে পিতার স্বপ্ন পূরণ করে গড়ে তুলেছিলেন এক মহান শিক্ষাপীঠ। বিশ্বভারতী শিক্ষার আলো ছড়িয়ে পড়ল দেশে বিদেশের প্রতিটি কোণায়। সুখ ঐশ্বর্যের মধ্যে জীবন কাটালেও পেয়েছিলেন সারা জীবন মানসিক কষ্ট, সহ্য করেছিলেন নিকট আত্মীয়ের মৃত্যু যন্ত্রণা, দমে যাননি। পরাধীন ভারতে ব্রিটিশ বিরোধিতায় ধরেছেন কলম, সামাজিক সংস্কারে, নারী জাগরণে, জাতীয়তাবাদী আন্দোলনে রাখি বন্ধন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, উজ্জীবিত হয়েছিল আপামর বাঙালি। নাটক, গান, অঙ্কন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সব দিকেই অসাধারণ পাণ্ডিত্য। ভোজন রসিক, সুদর্শন, কোমল অথচ দৃঢ়চেতা, স্বদেশপ্রেমী বাঙালি থেকে হয়ে উঠলেন মহাপুরুষ, এক প্রতিষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, সাহিত্য আর রাবীন্দ্রিক খাবারের সুস্বাদু গন্ধ জয় করে নিল বিশ্ববাসীর হৃদয়। ছাতিম গাছের একটা পাতা খসে পড়ল, কুড়িয়ে নিয়ে মাথায় ঠেকালাম, চোখ দিয়ে গড়িয়ে পড়ল আনন্দাশ্রু। অন্তর থেকে গেয়ে উঠলাম, আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে। ধন্যবাদ আন্তি। সুমিত্রা গায়েন, মুন্সিপডাঙ্গা, উপেনবাবু স্ট্রিট, পুরুলিয়া।
2: এবারের ভাবনা লিখছেন মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, তোমার এই মাসের বিষয় সঙ্গত কারণে খুব প্রাসঙ্গিক। আমাদের প্রাণপ্রিয় কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের

0: কিরণ আমাদের আচ্ছাদিত করে রেখেছে প্রতিটি মুহূর্ত, সেই কিরণ আমাদের অহংকার এবং অলঙ্কারও। তিনিই তো শিখিয়েছেন, বিপদ এলে ভয়ে পিছিয়ে আসার পরিবর্তে নিজেকে শোনাতে হয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে না যেন করি ভয়। শুভেচ্ছা সহ মিঠু মণ্ডল, 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।
1: এবারের ভাবনা সুনেত্রা চট্টোপাধ্যায়, লিখছেন 106/E/12/AMNK রোড, বরানগর, কলকাতা 36 থেকে। প্রিয় প্রত্যুষা, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, আকাশে উদীয়মান রবি কিরণে স্নাত হয়ে আমাদের দিনের শুরু হয়। রবির ছটায় আমরা এবং প্রকৃতি সুস্থভাবে বাঁচতে পারি, কিন্তু আমাদের মনটাকে সুস্থ রাখতেও রবি কিরণ প্রয়োজন। আর সেই রবি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের পথ চলতে তাঁর আলো অত্যাবশ্যক। ছোট থেকে সহজ পাঠের হাত ধরে যাত্রা শুরু, যৌবনে সেই হাতে হাতে ঠেকা, সেই আধো চোখে দেখা, চুপি চুপি প্রাণের প্রথম জানাশোনা। এই পথ অতিক্রম করে যখন শেষবেলায় বলি, কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে, তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে, তখন বুঝতে পারি জীবন নদীর অন্তরালে ফল্গু ধারার মতো রবীন্দ্র স্রোত বহমান। বসন্ত উৎসব, নববর্ষের অনুষ্ঠানে, বর্ষামঙ্গল, বিজয় সম্মিলনী, সব কিছুই এই রবি কিরণে উজ্জ্বল। ভারাক্রান্ত মন সান্ত্বনা পায়, আছে দুঃখ, আছে মৃত্যু, এই চিরন্তন সত্য শুনে। সারা দিনের কর্মব্যস্ততা, ক্লান্তির শেষে সঞ্চয়িতা গীতাঞ্জলির একটু স্পর্শ মন সজীব করে তোলে। মনে হয় কে শেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। লিখেছেন সুনেত্রা চট্টোপাধ্যায়, 106/E/12/AMNK রোড, বরানগর, কলকাতা 36 থেকে।
0: এবারে লিখছেন স্বপন কুমার প্রামাণিক, গ্রাম ডাক হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রত্যুষের রবি প্রত্যুষা, প্রতিদিনের রবির সাথে আমাদের রবির উদ্ভাস প্রত্যহে, তাঁর বিস্তার অসীম কোনো রাগমালার মতো, তিনি নিত্য নতুন আত্মোপলব্ধির অনিঃশেষ। মহাবিশ্ব মহাকাশের ঠিকানা অন্তহীন তিনিই আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তাঁর গদ্যে গানে কবিতায় প্রতিদিনের বীজ মন্ত্র ছড়ানো, আমাদের গভীর আনন্দ অথবা গহন ব্যথার গান, লক্ষ্মীর আরাধনায় আবার সরস্বতীর সাধনায় জীবনের বহু স্তরিক বহুমাত্রিক তাঁর অযাচিত উপস্থিতি। অন্নদাতা নয় কিন্তু আনন্দদাতা, অন্নদাতার চেয়ে আনন্দদাতা কিছু কম নয়। তাঁর বাণীতেই নিশ্চিত বলতে পারি, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। তাঁর আলোতেই বিকিরিত জীবনের রস শুধু সুখের অনুভূতি নয়, সুখ দুঃখ মিলিয়েই জীবন বড় সুন্দর, বড় মনোহর। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। এভাবেই নিত্য আমাদের জ্ঞানে অজ্ঞানে তিনি উপস্থিত, জানার পাশেই অজানাই আমাদের রবীন্দ্রনাথ। কালাতীত হয়েও তিনি কালাকালে উদিত হবেন চিরভাস্বর মহিমায়, সর্বদা সর্বত্রই তিনি বিকিরিত হবেন মহিমায় আমাদের চৈতন্যের পূর্বাচলে চিরন্তন। বিনম্র শ্রদ্ধায় নিবেদনে স্বপন কুমার প্রামাণিক, গ্রাম ডাক হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর।
1: এবারের ভাবনা এসেছে রবি কিরণে নিয়ে, পূর্ব বর্ধমান জেলার ইছাবট থেকে। লিখছেন সুমন দাস, উত্তরের বন্ধু প্রত্যুষা, তোমার বিষয়ের বইটা নিয়ে যায় সদর স্ট্রিটের পূবদুয়ারি বারান্দায়, বেজে ওঠে কবির বাণী, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। সারাটা জীবন উপনিষদের মহামন্ত্র বেজেছে তাঁর প্রাণে, পূর্ণস্ব পূর্ণ মা দায়ও পূর্ণ মেয়ে বাব শিষ্যতে, রবি কিরণে সবটুকু উজাড় করে দেওয়ার আনন্দ বারবার বেজেছে তাঁর গানে। সব দিতে হবে আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, আমরা তো দাও দাও করেই মরি। রবীন্দ্রনাথ সূর্যের মতো নিঃস্বার্থভাবে বুঝেছিলেন জীবনকে, সহিষ্ণুতা আর ত্যাগের দুটি পা ফেলে ফেলে তিনি রবীন্দ্রনাথ থেকে রবি হয়ে উঠেছিলেন, ছড়িয়েছিলেন আগুনের পরশমণি। আমার আমার ভাব

আটকে রেখে নয়, বরং ঘরের চাবি ফিরিয়ে দিয়েই তিনি আমাদের অরুণ কিরণে ভরিয়ে দিয়েছেন। গীতাঞ্জলি সেই ভিখারির মতো পরম আকুলতায় আমরাও বলি নাই কি, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, আমি থেকে আমরা হয়ে তিনি আলো দিয়েছেন। নইলে বলতে পারেন, যাকে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলো সেই লোকটা অতি তুচ্ছ। এত এত মৃত্যুর গাঢ় আঁধারেও তিনি মুক্তির আলো এনেছেন সর্বংসহ নিজস্বতায়। নীতীন্দ্রনাথের মৃত্যুর পর বললেন, আমার শোকের দায় আমিই নেব। সৌমীন্দ্রনাথ যখন চলে গেলেন তখন সহিষ্ণু সূর্যের কিরণ এলো অপূর্ব শান্তিতে। আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে। মানুষের যাওয়ার দিনের চোখ দুটো তো বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, তাই বলে শোকের রাত পেরিয়ে রবি কিরণে সকাল হবে না, উচ্চারিত হবে না, তুমি সুন্দর আমি ভালোবাসি। আছে দুঃখ আছে মৃত্যু জেনেই তো রবি রশ্মিতে বার বার দেখেছি মরণ জয়সুর, মায়ানারে তুহু মম শ্যাম সমান। ভালো থেকো সই, তোমাকে দিলাম সকালবেলার প্রার্থনা গৃহের গান, আজিয়ে প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, তোমার দক্ষিণের বন্ধু সুমন দাস, ইছাবট, পূর্ব বর্ধমান।

0: এবারে যিনি লিখছেন সর্বাণী আদক খলিশা কোটাপল্লী বিরাটি কলকাতা থেকে। বন্ধু প্রত্যুষা, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকোই ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবীর কোল আলো করে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। জীবনে পিতা মাতার মতোই কবিগুরুর স্থান। তিনি আমাদের মজ্জায় চিন্তনে জাগরণে থাকেন, আমাদের অনুপ্রাণিত করেন। সহজপাঠ আরম্ভ হয় রবীন্দ্রনাথের হাত ধরে। কবির লেখা না থাকলে আমরা জীবনে এত সহজ সাবলীলভাবে এগোতে পারতাম না। কবিগুরু আমাদের কাছে স্বয়ম্ভূ হয়ে আছেন। নৃত্যকলার ক্ষেত্রে ভারতের বিভিন্ন লোকনৃত্যকে একত্রিত করে নিজের মতো করে বাঙালির সংস্কৃতিকে সুন্দর রূপ দিয়ে নতুন পথ প্রদর্শন করে গেছেন। চিত্রকলার ক্ষেত্রে ও লেখাগুলো যখন তিনি আঁকছেন, সেখান থেকে এক একটি চিত্র বের করে গেছেন যা অপূর্ব, অতুলনীয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেম ও প্রকৃতিপ্রেম ভীষণ ভালো লাগে। দেশ ঘর কি কাকে বলে এসব খাতা বইপত্রে লেখা নয়, দেশ হলো নিজের দেশের মাটি, লতাপাতা, ফুল, পাখি, পতঙ্গ আর মানুষকে চিনতে পারা, ভালোবাসতে পারা। দেশের গাছ আর পাখিদের নাম ডাক যদি মনে না থাকে, মনে না করতে পারি, তাহলে আমি দেশপ্রেমিক নই। শান্তিনিকেতনে বাড়িগুলো সব ছোট ছোট, বাড়ির উপর থেকে গাছ দেখব না গাছ থেকে বাড়ি দেখব। কবি প্রকৃতিকে কখনোই অতিক্রম করতে চাননি, প্রকৃতির সমান বা কাছাকাছি থাকার কথা বলেছেন। এভাবে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে প্রকৃতিপ্রেম, দেশপ্রেম, মনুষ্যত্ববোধ জাগ্রত করেছেন। রবীন্দ্রনাথ মাটির মতো সর্বংসহা। আমরা কবিগুরুকে নানাভাবে জীবনে কাজে লাগাই, সমালোচনা করি, আবার কবি আমাদের চেতনাদের উঠতে বলেন, জীবনে এগিয়ে যাওয়ার কথা বলেন। আকাশে রবির মতো আমরা কবিকে ভাগাভাগি করতে পারি না। সত্যি রবীন্দ্রনাথ জীবনের সকল ক্ষেত্রে আকাশের রবিকিরণের মতো চির উজ্জ্বল হয়ে থাকবেন। কবিগুরুকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শেষ করছি। সর্বাণী আদক খলিশা কোটাপল্লী বিরাটি কলকাতা।
1: সময় বলছে যে আজ হাতে একটু সময় নেই, আজ প্রত্যুষাকে ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের আগামী মাস জুন মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে, মা বাবার ঋণ কি শোধ করা যায়? আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী জ্যৈষ্ঠ প্রত্যুষে। নমস্কার।
2: প্রত্যুষা শুনলেন, উপস্থাপনায় কৌশিক রজক দাস এবং সুমিতা দত্ত। আকাশবাণী শলিকরি। এখন জানিয়ে দিই আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 নজরুল গীতি শুনবেন শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। সকাল 9:00 আধুনিক গান শিল্পী শ্রেয়া ঘোষাল। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী তনিমা ঠাকুর। 10:00 শ্যামা সঙ্গীত শিল্পী অনুপ জলোটা। 10:20 মজদুর মণ্ডলীর অনুষ্ঠানে বাঁশজাত শিল্প। এ বিষয়ে বাঁশ শিল্পী শুকলাল দাসের সাক্ষাৎকার নিয়েছেন মনময় পাল। 10:30 বিকাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি। 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোনের অনুষ্ঠান। 11:30 বিকাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান জলে জীবন। এর ঠিক পরেই বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যবিষয় ইংরেজি পাঠদান করবেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল দাস। 11:12 কথায় সুরে। 1:00 মহিলা মজলিশ, বাল্যবিবাহ দূরীকরণে সমাজের ভূমিকা। এ আলোচনায় অংশগ্রহণ করবেন অ্যাডভোকেট দেবলীনা রায়চৌধুরী, সাথে অনুশ্রী রায়। 1:50 এবং সন্ধে 6:40 লোকগীতি শুনবেন শিল্পী বিজুলি দাস রায়। 3:00 গান পরম্পরায় শুনবেন বাঁশি শিল্পী রাকেশ চৌরাশিয়া। 3:30 যুব অনুষ্ঠানে আলোচনা, যুবদের জন্য যোগার গুরুত্ব বলবেন পৌলুমি চৌধুরী। 4:00 গ্রামে গঞ্জে জৈবিক উপায়ে কীট শত্রু নিয়ন্ত্রণ ও ট্রাইকোকার্ডের ব্যবহার, অংশগ্রহণে বিশেষজ্ঞ ডক্টর সুরজ সরকার। 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গান। 5:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। 6:05 লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর, 7:05 হিন্দি ছায়াছবির গান, 8:00 আইনি কথায় অনুষ্ঠানে তরুণ আইনজীবীরা কিভাবে কাজে যুক্ত হবে এ বিষয়ে অ্যাডভোকেট অঞ্জন সমদ্দারের সাক্ষাৎকার নিয়েছেন অ্যাডভোকেট পাঞ্চালি দেব শেখদার। 9:15 গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:30 লাইভ ফোনের অনুষ্ঠান গানে গানে, 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় মনির জানালা লাইভ ফোনের এই অনুষ্ঠান শুনবেন 10:30। শুনলেন পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। এবারে বলি আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কিছু অনুষ্ঠান সম্পর্কে। 7:30 হাম হে রাহি প্যারকে, 8:15 ত্রিবেণী, 9:00 ইন্দ্রধনু, 10:00 সেহতনামা, 11:00 রয়েছে চয়নিকা, 12:05 আদো কি মেহফিল, 2:30 সদাবাহার নেকমে, 3:00 রয়েছে সখী সাহিলি, 4:00 হ্যালো ফরমাইশ, 5:30 তারানে নাই পুরানে, 6:05 গানের ভেলা জয়মালা, 7:00-8:00 হাওয়া মহল, 10:00 ছায়াগীত। শুনলেন বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এবারে বলি ট্রাফিক সংক্রান্ত খবরাখবর। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিণত পরিচিত যানজটপূর্ণ এলাকা। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় এই রাস্তায় মেরামত ও উন্নয়নের কাজ চলছে। NH10 সালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে, নতুন সেতু নির্মাণের কারণে বৃষ্টি বন্ধ রয়েছে। শুনলেন ট্রাফিক সংক্রান্ত খবরাখবর আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 7:25 বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। অসলোয় গতকাল নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে শ্রী মোদী ১০,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি গতকাল ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে আপাতত ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮। হু সেখানে জরুরি অবস্থা ঘোষণা করায় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে ১০,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। এর ফলে ভারতে ১০,০০০ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন।
1: ইউরোপিয়ান ফ্রি ট্রেড এসোসিয়েশন কে সাথ ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া। ইয়ে ইউনিক অর স্পেশাল এগ্রিমেন্ট হামারে বিচ ট্যালেন্ট টেকনোলজি অর মিউচুয়াল ট্রাস্ট কা এগ্রিমেন্ট হ্যায়। ইসি এগ্রিমেন্ট কে মাধ্যম সে এফটা কন্ট্রিজ সে ভারত মে আগলে ১৫ বর্ষো মে ১০০ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট অর ১ মিলিয়ন জবস ক্রিয়েট করনে কা লক্ষ্য হ্যায়।
0: ভারতের উন্নয়নের গতি, জনসংখ্যা তত্ত্ব, প্রতিভাবান ও সম্ভাবনাপূর্ণ যুব সমাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড, বিনিয়োগ বান্ধব নিয়ন্ত্রণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক মানসিকতার উপরেও আলোকপাত করেন শ্রী মোদী। পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, শক্তিক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তারও উল্লেখ করেন তিনি। দুদেশের বাণিজ্যিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
1: ২০৩০ তক ৫০০ গিগাওয়াট ক্লিন এনার্জি আর ৫ মিলিয়ন টন গ্রিন হাইড্রোজেন প্রোডিউস করনে কা টার্গেট রাখা হয়। ক্লিন এনার্জি ইনভেস্টমেন্ট নরওয়ে ওয়েল ফান্ড কি ভি প্রাথমিকতা। মে নরওয়ে কো ভারত কে ক্লিন এনার্জি ফিউচার মে অহম হিস্সেদার বননে কে লিয়ে আমন্ত্রিত করতা হুঁ।
0: ৫০টিরও বেশি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংস্থার ২৫০টিরও বেশি প্রতিনিধির শীর্ষ সম্মেলনে অংশ নেন। শীর্ষ সম্মেলনে ভারত ও নরওয়ে কোম্পানিগুলির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়। সম্মেলনের আগে অসলোর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় ৪টি গোলটেবিল বৈঠকের। স্বাস্থ্য পরিষেবা, সমুদ্রপথের সহযোগিতা, ব্যাটারি ও শক্তি সংরক্ষণ ব্যবস্থা, ডিজিটাইজেশন এবং বিদ্যুতায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর আলোকপাত করা হয় সম্মেলনে। এর আগে পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশ ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর সংঘাতদীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও উৎসাহিত করার লক্ষ্যে শ্রী মোদী ইতালির বাণিজ্যিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে এক বার্তায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোনো রকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে জবাব দিতে প্রস্তুত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী নেতাদের কাছ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে আপাতত তিনি ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখছেন। ট্রুথ সোশ্যালে এক বার্তায় মার্কিন রাষ্ট্রপতি জানান, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ জান আল নাহিয়ান এই হামলা স্থগিত রাখার অনুরোধ করেছেন। খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে ট্রাম্প জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ভাসমান রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড়ের মেয়াদ এক মাসের জন্য বৃদ্ধি করেছে। মার্কিন রাজস্ব বিভাগ এই সংক্রান্ত এক নির্দেশ জারি করে বলেছে, 17

0: এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় 17 জুন পর্যন্ত বাড়ানো হলো। এদিকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ পরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতুরি এবং উত্তর কিভু প্রদেশ থেকে 300 জন সংক্রমিতের সন্ধান মিলেছে। প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জনস্বাস্থ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকার এর প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখছে। সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ বা ICMR এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সতর্কতামূলক ব্যবস্থায় নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল সেক্রেটারি ডাক্তার অমিত নাথ রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানান। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে এক মহৎ ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। আজ এই আরজিকর মামলা 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে ওঠার কথা। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ধনধান্য প্রেক্ষাগৃহে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একথা জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বাস্তার জেলার বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বাস্তার জেলার নেতানারে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত 6 দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী 5 বছরের মধ্যে তার নিরসন করবে। IPL ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আজ IPL-এ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার 2টি তদন্ত কমিশন তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হবে। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী দলের নেতা শুভেন্দু অধিকারী। আরজিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে আজ আরজিগড় মামলার শুনানি। জমি দুর্নীতি প্রতারণা সহ একাধিক মামলায় বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে ইডি। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আয়োজক স্বতন্ত্র দত্ত FIR দায়ের করেছেন।
1: প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার দুটি তদন্ত কমিশন গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব গৃহীত হয়। আগের সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মাণের মতো ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ও এডিজি জয়রামানকে সদস্য সচিব করে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্যদিকে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে অপর একটি কমিশন তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত জানান।
2: আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে এবং আমরা সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ
1: বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সরকারি কর্মচারীদের জন্যও 7ম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও গতকালের বৈঠকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে কোনো আলোচনা হয়নি। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্ত চালু থাকবে বলে শ্রীমতী পাল জানান।
3: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেইলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন।
1: সরকারি খরচ কমাতে মুখ্যসচিব মনোজ আগরওয়াল সব দপ্তরের সচিব এবং জেলাশাসকদের একাধিক নির্দেশ দিয়েছেন। এক নির্দেশিকায় তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের অধীনে থাকা সব বিভাগ, ডিরেক্টরেটস, রাজ্য সরকার পরিচালিত সংস্থা, বোর্ড, নিগম, সরকারি মালিকানাধীন বা সরকারি অর্থায়নে পরিচালিত সমিতি, দপ্তর, আধার সংস্কারী সংস্থা এবং পথে নেমে কাজ করতে হয় এমন দপ্তরগুলোকে খরচ কমানো ও দক্ষতা বাড়ানোর ওপর জোর দিতে বলা হয়েছে। দপ্তরের কাজ পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্স, ভার্চুয়াল সভা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। পাশাপাশি যেখানে সম্ভব সেখানে বাড়ি থেকে কাজের সুযোগ খতিয়ে দেখতে হবে। জরুরি নয় এমন ভ্রমণ কমাতে হবে। প্রয়োজনে গণপরিবহন, কার্পুল এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার করতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 17টি সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগ থেকে পাঠানো এই নোটিশে রয়েছে হরিশ মুখার্জি রোডের অভিষেকের বাড়ি শান্তিনিকেতন। একই সঙ্গে সাংসদের অপর একটি সম্পত্তি কালীঘাট মোড়ে থাকা একটি বাড়ি রয়েছে। ওই বাড়িটিতে বর্তমানে একটি হার্ডওয়্যারের দোকান আছে। এছাড়াও রয়েছে একাধিক সম্পত্তি। এই সম্পত্তি অর্থাৎ বাড়িগুলি বিল্ডিং প্ল্যান সহ যাবতীয় নথিপত্র নিয়ে পুরসভায় দেখা করতে বলা হয়েছে। গত 3 দিন ধরে অ্যাসেসমেন্টের কাজ চলছিল। জানা গেছে কালীঘাট রোডে অভিষেকের যে বাড়ি রয়েছে তা লিপস অ্যান্ড বাউন্সের নামে নথিভুক্ত। পুরো আইনে 401 ধারায় নোটিশ পাঠিয়ে শুনানিতে ডাকা হয়েছে। নিয়ে আসতে বলা হয়েছে সমস্ত কাগজপত্র। কোথাও বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে অবৈধ নির্মাণ হয়েছে কিনা বা হয়ে থাকলে তার রেগুলারাইজেশন হয়েছিল কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। আইন মোতাবেক কাজ না হয়ে থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যে 6টায় শেষ হবে। এরপরই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ ফলতায় রোড শো করবেন, পাশাপাশি দিনভর ছোট সভা করার কথা রয়েছে তাঁর। ওই দিন সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। এদিকে ফলতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে 26 মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাকে। এ সময়ে কোনো গুরুতর অপরাধমূলক অভিযোগ পাওয়া গেলে তা আদালতের নজরে আনতে হবে বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে যে সমস্ত তদন্ত চলছে 7 দিনের মধ্যে তার কপি আদালতে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে সিবিআই। উত্তরপ্রদেশের টোল প্লাজা থেকে রাজকুমার সিং নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। সে উত্তরপ্রদেশের বালিহার বাসিন্দা। এই ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 4 জন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী।

0: কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের মামলায় ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল তথা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি মেলার পরই এই বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট টালা থানায় দায়ের হওয়া মামলা তদন্তভার সিবিআই এর দুর্নীতি দমন শাখার কাছে হস্তান্তর করে। পরে সিবিআই আরজি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মৃতদেহ নিয়ে ব্যবসা, ল্যাবরেটরি সরঞ্জাম কেনায় অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করে। সন্দীপ ঘোষ ছাড়াও একাধিক সংস্থার বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন ক্রয় প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অনুমোদনকে অভয়ার ন্যায় বিচারের লক্ষ্যে এক মহতী ও সদর্থক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, গত তৃণমূল কংগ্রেস সরকার অনৈতিকভাবে এই মামলা তদন্ত প্রক্রিয়া আটকে রেখেছিল, কিন্তু দীর্ঘদিন সত্যকে চাপা রাখা যায় না বলেও মত প্রকাশ করেন তিনি। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে আজ বেলা একটা নাগাদ আরজি করে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলার শুনানি হতে পারে। অভয়ার বিচারের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল গত সপ্তাহে দুই বিচারপতি শম্পা সরকার তীর্থঙ্কর ঘোষের নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে দেন। সেই অনুযায়ী আজ মোট তিনটি মামলার শুনানি হওয়ার কথা। জমি দুর্নীতি, প্রতারণা সহ একাধিক মামলায় দীর্ঘ 10 ঘণ্টা জেরার পর বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে ইডি। দক্ষিণ কলকাতার কাকুলিয়ায় গোষ্ঠী সংঘর্ষ এবং বোমাগুলি কাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিল সে। গতকাল হঠাৎই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেয় সোনা পাপ্পু। গ্রেপ্তারি এড়াতে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিল তিনি সে। আজ তাকে আদালতে পেশ করা হবে। এর আগে দুর্নীতি ও প্রতারণা কাণ্ডে সোনা পাপ্পুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, ধরা পড়ে প্রমোটার জয় কামদারও। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ জেরার পর দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় গতকাল ইডি দপ্তর ছেড়ে বেরিয়ে যান। উল্লেখ্য, এই মামলাতেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রেক্ষিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্রীড়া অনুষ্ঠান আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছেন। একই সঙ্গে অভিযোগ জানানো হয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলর জুঁই বিশ্বাস এবং রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারের বিরুদ্ধেও। শতদ্রু জানিয়েছেন, তাঁর অনুষ্ঠান বানচাল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে, করা হয়েছিল গ্রেপ্তারও। এর প্রেক্ষিতেই তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলার পাশাপাশি 50 কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে শতদ্রু জানান। অনুকূল বায়ুপ্রবাহ জলীয় বাষ্পের কারণে আজ গোটা রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.5 ডিগ্রি বেশি। এদিকে গত সন্ধ্যা ঝড় বৃষ্টিতে মুর্শিদাবাদ ও নদীয়ার বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার দুটি তদন্ত কমিশন তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 17টি সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী শলিকরি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শোলেকুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সমাচার প্রভাত, তারপর মর্নিং নিউজ।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: অন্যফাদে
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শুলিকুড়ি শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো আকাশবাণী।

বৃষ্টি ভেজার সকালে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। মানুষের কিছু সহজাত আবেগ থাকে, যেমন হাসি, কান্না, ঘৃণা, ভালোবাসা, ঈর্ষা, বিরক্ত বোধ ইত্যাদি। রাগও তেমন একটি সহজাত আবেগ। সবার মধ্যেই কম বেশি রাগ আছে, কিন্তু কখনো কখনো কেউ কেউ মাত্রাতিরিক্ত বা অনিয়ন্ত্রিতভাবেই রেগে যান, যা থেকে তর্কাতর্কি, ভাঙচুর, হাতাহাতি পর্যন্ত হয়। এই অনিয়ন্ত্রিত

0: তো রাগ কিন্তু আমাদের ক্ষতি করে, মানুষের মধ্যে জিঘাংসা তৈরি করে, যা তাকে প্রতিহিংসাপরায়ণ করে তোলে, যাতে সংঘাতের ঝুঁকি বাড়ে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক ফল নিয়েই আসে। আমাদের আজকের বিষয়ে তাই ভাবা হয়েছে রাগ নিয়ন্ত্রণ আজকের দিনের বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: দিদি ভাই, আমি বীরভূম জেলা বলছিলাম।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, বলুন কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভাই, এই চলে যাচ্ছে, শরীর অসুস্থতার মধ্যে দিয়ে কাটছে এখন, কেন কিডনির সমস্যা হয়েছে তো,
0: আচ্ছা,
1: এই জন্য এখন কিছুটা কিডনির সমস্যা থেকে
0: শারীরিক ভাবে আপনি একটুখানি অসুস্থ আছেন, কিন্তু মানসিক বল, মনের জোর কিন্তু আপনার রয়েছে, তাই তো আপনি আমাদের সঙ্গে জুড়ে গেছেন আজকে সকালে। আচ্ছা বিশ্বজিৎ বাবু, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো কিছু অনুভূতি থাকে সহজাত, হ্যাঁ, তেমনই একটি অনুভূতি যার প্রকাশ হচ্ছে রাগ। তো আপনি যখন আপনি খুব রেগে যান কোনো পরিস্থিতিতে, তখন আপনি সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য কি করেন?
1: হ্যাঁ দিদি ভাই, যদি কোনো বিষয়ে আমি যদি রেগে যাই, তাহলে আমি মোটামুটি একদম স্টপ হয়ে যাই। কারণ রাগে যদি কথা মনে বলছি, কোনো কিছু বিষয়ে যদি মনে করুন হয়তো আপনার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লাম কোনো বিষয়ে, তাহলে আপনাকে আমি কিন্তু আর কোনো মানে সদুত্তর কিছু দিতে পারবো না।
0: ঠিক, মানে আপনি একদম চুপ হয়ে যান সেই সময়টাতে।
1: মানে আমি পুরোপুরি সেফটি হয়ে যাই, কারণ এই কারণে যাতে আপনার আপনি বলেন যে আমি রেগে গেছি, কারণ এই কারণে আপনাকে আমার রাগ দেখিয়ে তো লাভ নেই, কারণ এইরকম সাধারণত মানুষ
0: একদম একদম তাতে আসলে আমাদেরই ক্ষতি হয়, কারণ রাগ তো অনেক নেতিবাচক প্রভাবও ফেলে আমাদের শরীরে, তাই তো?
1: হ্যাঁ
0: একদম, এবং আপনি সেই জায়গার থেকে সরে যান এবং নিজেকে আলাদা করে রাখেন সেই সময়টা, তাই তো? একদম একদমই তাই। বিশ্বজিৎবাবু, আপনি ছিলেন আজকে আমাদের প্রথম কলার আমাদের অনুষ্ঠানে। খুব ভালো থাকবেন, এভাবেই জুড়ে থাকবেন আমাদের সঙ্গে এবং শুনতে থাকবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। তো শ্রোতা বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা একটু এই কথা নিয়ে আলোচনা করি। আসলে এই রাগের ক্ষতিকর প্রভাব তো আমাদের শারীরিক মানসিক কর্মক্ষেত্রেও পড়ে, এবং রাগ থেকে অতিরিক্ত উত্তেজনায় আমাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা স্ট্রোকের মতন মারাত্মক ঝুঁকিপূর্ণও কিছু হয়ে যেতে পারে। তাই না, রাগকে নিয়ন্ত্রণ করাটাও আমাদের শিখতে হবে। আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু। হ্যালো।
2: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার।
0: প্রবীর বাবু, অনেকদিন পর কথা হচ্ছে, কেমন আছেন বলুন?
2: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো আছি। আর আপনাদের সাথে থেকে আরো বেশি উদ্বুদ্ধ হয়ে যাই যে না, দিদি ভাইদের সাথে কথা বলতে হবে। এই যে এক আত্মা এক প্রাণ, এই জায়গাটা কিন্তু মিলে আছে দিদি ভাই।
0: একদম তাই।
2: হ্যাঁ দিদি ভাই, আপনিও ভালো আছেন তো?
0: একদম, ভীষণ ভালো আছি, আবারও আপনাদের সাথে কথা বলছি, এও ভালো লাগার আরো একটি মাত্রা। এবার আপনি চট করে বলে ফেলুন প্রবীর বাবু, আপনি তো একজন সিনিয়র মানুষ, এমনিতেই আপনি রাগকে নিয়ন্ত্রণ করার মন্ত্র জানেন যে কিভাবে রাগকে নিয়ন্ত্রিত করতে হয়। আপনি কোন বুদ্ধি অ্যাপ্লাই করেন যখন আপনি ভীষণ রেগে যান?
2: দিদি ভাই দেখুন, রাগটা হচ্ছে মানুষের একটা মানে সেই কি বলবো, যে জায়গা থেকে আর কি মানুষকে রাগিয়ে দেওয়া হয়। তো এই রাগটা আমার কি হয় জানেন দিদি ভাই, মানে রেগে গেলে আমার না একবার চেঁচিয়ে দিতে ইচ্ছা করে। তাহলে আমার মনে হয় যে আপনি যদি চুপ করে যান, মানে আপনার সাথে হয়তো কোনো কথা হচ্ছে, আর সেই সময় আমি রেগে গেছি, আর আমার কিন্তু সেই সময় বিরাট জোর মানে চেঁচিয়ে ওঠার আর কি অভ্যাসটা আছে। আপনার দিদি ভাইয়ের সাথে যদি কোনো রাগ হয়ে যায়, তখন দিদি ভাই চুপ করে যায় আর আমি চেঁচিয়ে দিই, তাহলে ও বুঝতে পারে যে এবার কিন্তু বিরাট রেগে গেছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমার তখন চেঁচিয়ে দেওয়ার পর আর মনে হয় হ্যাঁ আমি ভুল করলাম, মনে হলো যে এটা তো বলা উচিত,
0: মানে তৎক্ষণাৎ ঝামেলাটা মিটে যায়। তাই তো? বাহ, এটা আপনার রাগের একটা

0: অভিপ্রকাশ যে একটু চিৎকার করে নিলেই আপনি মনে হয় যে না ব্যাপারটা ঠিক আছে, মিটে গেল, মানে দীর্ঘস্থায়ী আর হয় না। আসলে অতিরিক্ত রাগ তো আজকালকার দিনে আমরা খুব চট করেই রেগে যাই, আমাদের ধৈর্য হারিয়ে যায়, ফলে কি হয় আমাদের মানসিক ক্ষতি তো হয়, তার একটা নেতিবাচক প্রভাবও পড়ে। তাই আমাদেরকেও আজকের দিনে দাঁড়িয়ে শিখতে হবে রাগকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। অনেক ধন্যবাদ, হ্যাঁ অনেক ধন্যবাদ প্রবীর বাবু।
1: আরেকটা জিনিস আমি বলি, যে যদি আমি মনে করুন আমার রাগ হয়ে গেছে, আমি কিন্তু তার সাথে আর কথাবার্তা আর বলবো না, একদম মানে স্টপ হয়ে যাব সেই জায়গা থেকে আর কি। সেই জায়গাটা আমার আর কি বিরাট বদগুণ আর কি, যে
0: মানে আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন, কিন্তু আসলে সেইখানে সম্পর্কটা হয়তো নষ্ট হয়ে যায় তার সাথে। আচ্ছা, আপনি আমাদের
1: মেনে নিতে পারি না, সেইটা আমি আর মেনে নিতে পারি না যে সে আমাকে এরকম কটু কথা বললো, আমার তো বিরাট
0: মানে আপনার আত্মসম্মানে সেটা খুব আঘাত হানে। ঠিক, একদম, আপনি সঙ্গে থাকুন, আমাদের শুনতে থাকুন। হ্যাঁ, আমাদের পরপর দুই শ্রোতাবন্ধু তাদের অভিমত ব্যক্ত করলেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার কিছু পন্থা রয়েছে, সেগুলো অবশ্যই শিখতে হবে। আপনি কোন পন্থা অবলম্বন করেন জানান আমাদেরকে। তার আগে ফিরছি একটি গানের পর।

0: লাগে রাহো মুন্নাবাই। ছায়াছবি থেকে গানটি শুনছিলেন সানু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে সুর শান্তনু মৈত্র। আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নি। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ শৌভিক বাবু, সুপ্রভাত।
1: সুপ্রভাত দিদি। আসল যখন রাগ যখন হয় তখন আগে যেটা হতো সেটা হয়তো হাতের সামনে যা থাকতো হয়তো ছোটবেলাতে যা থাকতো হয়তো এরকম অনেক সময় অনেক নিজের হয়তো অনেক ক্ষতি করেছি, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে একটু চেঞ্জ হয়েছে আর কি। এখন যখনই রাগ হয় কিছুক্ষণ একটু চুপ করে থাকি আর কি।
0: আচ্ছা,
1: হ্যাঁ। আর বাড়িতে যদি কোনো সময় যদি কোনো খাবার থাকে, ধরুন চকলেট থাকে, বিশেষ করে চকলেট আমার খুব কাজ দেয় আর কি, চকলেট আমি খাই। হ্যাঁ, আর না হলে হয়তো গুম করে ঘরের মধ্যে বসে থাকলাম, হয়তো একটা পেন নিলাম, পেন নিয়ে হয়তো সাদা খাতার মধ্যে হিজিবিজি হিজিবিজি করলাম।
0: আচ্ছা, ওইভাবে আপনি রাগটাকে প্রকাশ করলেন কিন্তু তার কোনো ক্ষতিকর দিক হলো না,
1: কোনো ক্ষতি হয়তো সেই এটা হয়তো হলো না, ছোটবেলায় যেটা হতো,
0: কিন্তু আপনার রাগটা ওর মধ্যে দিয়ে বেরিয়ে গেল,
1: ওর মধ্যে আর কি ইয়ে হলো আর কি, এই জিনিসটা করি। আর না হলে চুপচাপ জানলার দিকে চুপচাপ হয়তো হয়তো তাকিয়ে থাকলাম কিছুক্ষণ, হয়তো বাইরে প্রকৃতিক যে
0: সুন্দর পন্থার কথা বললেন, যে সেই সময়টা একদম চুপ হয়ে যাওয়া, চুপ হয়ে গিয়ে একটি ঘরে নিজেকে আবদ্ধ করে রাখা, এবং যদি আমরা প্রকৃতির দিকে একটু চোখ রাখি স্বাভাবিকভাবে আমাদের মাথাটা ঠান্ডা হয়ে আসে। এবং আপনি যেটা বললেন যে একটি কাগজের মধ্যে কলম দিয়ে আমাদের যত হিজিবিজি কেটে আর কি কিছুটা হলেও আমরা নিজেকে থিতু করতে পারি।
1: একদম দিদি। আবার অনেক সময় একটা জিনিস হয়, যখন বাইরে হয়তো বাইরে রয়েছি হয়তো রয়েছে, ওইখানে যখন রাগ হয় তখনও বলতে গেলে আমি আমার যে ডেস্ক যেটা আছে ডেস্কের মধ্যে চুপচাপ একদম কিছুক্ষণ বসে থাকি আর কি। এবং সেটা হলো অনেক সময় আমি হয়তো না নিঃশ্বাস প্রশ্বাস যেটা আর কি একটু আপ ডাউন আপ ডাউন করি আর কি, কিছুটা হলেও দেখেছি
0: মানে সেটা তো খুবই স্বাভাবিক, কারণ আমাদের যোগ ব্যায়াম প্রাণায়াম যেগুলো আছে সেগুলো তো আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে অনেকাংশেই সহায়তা করে। একটা ডিপ ব্রিথ করা, এগুলো
1: এই জিনিসগুলো করলে আর কি দিদি আর কি কিছুটা হলো রাগ আর কি নিয়ন্ত্রণে থাকে আর কি, এই জিনিসটা আমি দেখেছি।
0: হ্যাঁ হ্যাঁ একদম। আসলে আমরা তো ভীষণ একটা অস্থিরতার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমাদেরও কিন্তু খুব চট করেই ধৈর্যচ্যুতি ঘটে যে কোনো ব্যাপারে, যার ফলে আমাদের রাগটা ইদানিং খুব দ্রুত হয়ে যায়। মানে আমরা ভীষণ প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠি খুব চট করে। তো সেগুলো আমাদের তো মোকাবিলা করতে হবে, তাই তো? খুব ভালো লাগলো শফিক বাবু, আপনি প্রতিদিন আমাদের খুব সুন্দর মতামত আমাদের সঙ্গে শেয়ার করেন, খুব ভালো লাগে। খুব ভালো থাকবেন,
1: খুব সুন্দর সুন্দর বিষয় নিয়ে আসেন, এই জন্যই আমরা কি আমরা ফোন করি।
0: একদম,
1: নমস্কার।
0: হ্যাঁ, খুব ভালো থাকবেন। প্রতিদিনের মতো শৌভিক বাবু এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। আসলে ক্রোধ রাগ আমাদের মনকে বশীভূত করে। মা শারদা আমাদের শিখিয়েছিলেন কিভাবে এই রাগকে ক্রোধকে জয় করা যায়, কিভাবে মনকে ঠান্ডা রাখা যায়। করব সে গল্প, কিন্তু তার আগে আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? হ্যাঁ,
2: সকাল, আমি মেগলিগান ব্লক থেকে রানীরহাটের বিকাশ বলছি।
0: হ্যাঁ বিকাশ বাবু, ভালো আছেন নিশ্চয়ই। আজকের বিষয় নিয়ে আপনি কি বলবেন?
2: হ্যাঁ শুনলাম, রাগ তো একটা মারাত্মক।
0: কিভাবে আপনি কিভাবে রাগের মোকাবিলা করেন, কিভাবে নিয়ন্ত্রণ করেন আপনার রাগকে যখন খুব রাগ হয়?
2: আচ্ছা, রাগকে নিয়ন্ত্রণ, এই আমি যেভাবে কথা বলি ঠান্ডা মেজাজ, আর কথা মানছে না আমি বলে দিচ্ছি, একটু থেমে থেমে শুনি, তারপরে আবার থামি।
0: আচ্ছা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বিকাশবাবুর সাথে। যেটা বলছিলাম যে এক শিষ্য তার মাকে, মানে মা শারদাকে জিজ্ঞাসা করছেন, আমার খুব রাগ হয়, কিছুতেই রাগ থামে না, কি করব মা? শিষ্যের এরূপ প্রশ্নে মা হেসে বলেছিলেন, রাগ হয়েই যায় বাবা, মানুষ রক্ত মাংসের, কিন্তু রাগ গিলে ফেলতে শিখতে হয়। যখন রাগ হবে তখন কথা বলবি না, চুপ করে থাকবি। মা বলতেন, রাগের সময় কথা বললে আগুন জ্বলে ওঠে, চুপ থাকলে নিবে যায়। শ্রী শ্রী মা বলতেন, রাগ করা ভালো নয়, রাগ করলে নিজেরই ক্ষতি, তাই যখন রাগ হবে একটু জল খেয়ে ঠাকুরের নাম নিয়ে বসে যাবি, দেখবি রাগ কেমন গলে যায়। তো এরকম অনেক

উপমা রয়েছে, যে পন্থা রয়েছে যেগুলো আমরা অবলম্বন করতে পারি। আমরা চলে যাই পরবর্তী গানে, সিম্বা ছায়া ছবি থেকে রাহাত ফতে আলী খান এবং আশিস কৌর, সুর তানিষ্ক বাগচী।

0: আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু দেখে নিই কে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার দিদি, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার নামটা বলবেন।
1: সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ সোমা দেবী, ভালো আছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ নিশ্চয়ই ভালো আছি, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ খুব ভালো আছি। আর আজকের বিষয় নিয়ে আপনি কি বলতে চান সোমা দেবী?
1: দেখুন, রাগ তো সবার মধ্যেই আছে, কিছু না কিছু কম বেশি।
0: একদম।
1: তবে আমার কাছে কথা হলো, রাগ রাগ যখন হবে তখন মানুষকে চুপ করে থাকাই একমাত্র নিয়ন্ত্রণ করার উপায়।
0: ঠিক বলেছেন।
1: হ্যাঁ, আমি যতই কথা বলবো, যতই রাগ হবে, তত আরো রাগটা বেড়ে যাবে, এর ফলে অশান্তি সৃষ্টি হবে।
0: একদম।
1: জন্য চুপ করে থাকাটাই সবচেয়ে
0: কাম্য।
1: ভালো,
0: খুব ভালো বললেন। এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন সোমা দেবী। নমস্কার। নমস্কার। আমাদের বহু শ্রোতা বন্ধু আছেন যারা তাদের রাগ কমাবার পন্থা জানালেন। আরও কয়েকটি পন্থা আমার তরফ থেকে একটুখানি জানিয়ে রাখি। যখন ভীষণ উত্তেজিত হয়ে যাবেন তখন নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন, মুখ দিয়ে ছাড়ুন। এতে হৃৎস্পন্দন স্বাভাবিক করে আর মনকেও শান্ত রাখে। যে পরিস্থিতি বা যে ব্যক্তির কারণে ভীষণ রাগ হচ্ছে সেখান থেকে 10-15 মিনিটের জন্য একটু দূরে চলে যান, 100 থেকে 1। এভাবে উল্টো গুনুন, এতেও কিন্তু মনোযোগ বাড়ে এবং রাগ থেকে একটুখানি সরে যাওয়া যায়। এবং সাথে সাথে 1 গ্লাস ঠান্ডা জল খান এবং ঠান্ডা জল চোখে মুখে ঝাপটান।

0: করতেন। কিছু কথা বলবার আগে ভাবুন, কারণ রাগের মাথায় তাৎক্ষণিক কথা বলা, মন্তব্য করা থেকে বিরত থাকাই সবচাইতে শ্রেয়। এবং এমন কোনো কাজ করুন সে মুহূর্তে যে কাজ আপনাকে চট করে আনন্দ দিতে পারে। আমাদের সঙ্গে আরও এক শ্রোতাবন্ধু দেখে নিই কে রয়েছেন। হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি সর্দারবাদ থেকে বলছি, গ্রামের থেকে।
0: হ্যাঁ, আপনি নামটা বলবেন?
1: আমরা রাজেন্দ্রনাথ বর্মন।
0: আচ্ছা বলুন।
1: হ্যাঁ, আমরা ছোটবেলায় পড়েছি না দিদি?
0: হ্যাঁ বলুন।
1: যে ক্রোধ সম মহারিপু নাহি কিছু আর ইয়া ভাবি কর সদা নম্র ব্যবহার।
0: একদম
1: একদম না,
0: ঠিক বলেছেন আপনি।
1: তবুও কিন্তু নম্র ব্যবহারটা চলে না, অনেক সময় আমরা রেগে যাই
0: এবং এতটাই রেগে যাই যে সেটা একটা বড় পরিস্থিতি তৈরি হয়, বড় উত্তেজনা সৃষ্টি হয় এবং সেই উত্তেজনা কিন্তু আমাদেরও ক্ষতি করে, তাই তো?
1: ক্ষতি করে, হ্যাঁ, আমাদেরও নিজেরও ক্ষতি করে তখন। নিজেরও যে রিডস্টোনটা বেড়ে যায়
0: এবং এতে আমাদের শারীরিক নানান ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই একটু তখন নম্র হতে হয়।
0: নম্র হতে হয় এবং রাগ হলে
1: থেমে যায়।
0: হ্যাঁ, আমাদেরকে রাগকে একটুখানি নিয়ন্ত্রণে রাখা শিখতে হবে। রাগ তো হবেই, কারণ আমরা রক্ত মাংসের মানুষ।
1: আরেকটা আরেকটা কবিতা আছে না দিদি, ধপ করে জ্বলে উঠে আগুন যেমন, খপ করে হয়ে পড়ে রাগ তেমন, আগুন নিভে গেলে পরে থাকে ছাই, রাগ থেমে গেলে পরে মনে দুঃখ পাই।
0: ঠিক ঠিক, বাহ, খুব সুন্দর কিছু স্মৃতি কিন্তু উস্কে দিচ্ছেন আপনি। আপনার রাগের সময় উত্তেজনার সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখেন, মনকে শান্ত রাখেন, সেভাবেই রাখবেন। একদম অনেক ধন্যবাদ আপনাকে। একদম শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা গানে গানেই অনুষ্ঠান শেষ করব। তবে যেটা বলবো যে সব থেকে শেষ কথা ওটাই যে আমাদের যদি নিয়মিত আমরা একটু শারীরিক চর্চার মধ্যে থাকি, হাঁটা দৌড়ানো হালকা ব্যায়াম, তা কিন্তু আমাদের মানসিক চাপ যেমন কমায় তেমনই রাগ কমাতেও ভীষণ রকম কার্যকরী। এবং প্রতিদিন সময় আমাদের এই ব্যস্ততার সময়, এই অস্থির সময় যদি আমরা একটু ধ্যান করতে পারি অল্প সময়, তাহলে কিন্তু আমাদের এই যে আবেগ, রাগও তো এক প্রকার আবেগ, সেটা নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বাড়বে। আমরা সব শেষ গানে চলে যাব এবং এই গানটির মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ করব। একথা টাইগার ছায়াছবি থেকে ওয়াজিদ এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি। আজকের মতো হ্যালো আকাশবাণী এ পর্যন্তই। হ্যালো আকাশবাণী আবারও ফিরবে আগামীকাল ঠিক সকাল 8:30। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম কথার সংযোগে দেবশ্রী। আবারও দেখা হবে, কথা হবে। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আকাশবাণী শলিকড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এখনও পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী শলিকড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শিল্পী শ্রেয়া ঘোষাল, আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 9:15 মিনিটের বাংলা সংবাদ, তারপর জেলার চিঠি।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10,000 কোটি মার্কিন ডলারের বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে ভারত ও নরওয়ে উভয়েরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি আজ অসলোয় ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে আজই শ্রী মোদী ইতালি যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি গতকাল ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে আপাতত ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখা হচ্ছে। বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে গঠিত বিচারক কমিটি সংসদ ভবনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রিপোর্ট জমা দিয়েছে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে আজ আরজিকর মামলার শুনানি। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ ব্যক্ত করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। এর ফলে ভারতে 10 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মত প্রকাশ করেছেন। ভারতের উন্নয়নের গতি, জনসংখ্যা তত্ত্ব, প্রতিভাবান ও সম্ভাবনাপূর্ণ যুব সমাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড, বিনিয়োগ বান্ধব নিয়ন্ত্রণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক মানসিকতার উপর আলোকপাত করেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, শক্তিক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তারও উল্লেখ করেন।
1: 2030 তক হমনে 500 গিগাওয়াট ক্লিন এনার্জি और 5 মিলিয়ন টন ग्रीन हाइड्रोजन प्रोड्यूस करने का टारगेट रखा है। ग्रीन एनर्जी इन्वेस्टमेंट नॉर्वे वेल्थ फंड की भी प्राथमिकता है। मैं नॉर्वे को भारत के क्लीन एनर्जी फ्यूचर में अहम हिस्सेदार बनने के लिए आमंत्रित करता हूँ।
0: এর আগে 5 দেশ সফরে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী অসলোর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গস্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী আজ নরওয়ের অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্দেশ্য হল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন ও বাণিজ্যের মতো ক্ষেত্রে নর্ডিক দেশগুলির সঙ্গে

0: ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী ছাড়াও 5টি নর্ডিক দেশের প্রধানমন্ত্রীরা ওই সম্মেলনে যোগ দিচ্ছেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও ডিজিটাইজেশন এবং সুস্থায়ী উন্নয়নের বিষয়ে মূলত আলোচনা হবে এই সম্মেলনে। এর আগের সম্মেলন হয়েছিল 2022-এ ডেনমার্কে কোপেনহেগেনে। সম্মেলনের ফাঁকে শ্রী মোদী ডেনমার্ক, আইসল্যান্ড ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন। এদিকে পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালি। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোনোরকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে জবাব দিতে প্রস্তুত। দেশে পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে। দিল্লিতে তা বেড়েছে লিটার পিছু 90 পয়সা। এর ফলে জাতীয় রাজধানীতে এখন 1 লিটার পেট্রোলের দাম 97.77 টাকা থেকে বেড়ে হল 98.64 টাকা, ডিজেলের দামও 90.67 টাকা থেকে বেড়ে হয়েছে 91.58 টাকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী নেতাদের কাছ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে আপাতত তিনি ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখছেন। ট্রুথ সোশ্যালের এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এশিয়া দেশগুলির কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে। প্রস্তাবিত চুক্তিতে ইরান যাতে কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারে তা সুনিশ্চিত করা হবে। যদিও আলোচনা ভেস্তে গেলে স্বল্প সময়ের মধ্যে ব্যাপক আকারে সামরিক অভিযান শুরু করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার 7 দিনের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে সেদেশ সফরে যাচ্ছেন। পুতিন আজ ও আগামীকাল চীনে থাকবেন। ক্রেমলিন সূত্রে খবর, পুতিন ও শি জিনপিং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়সমূহ নিয়ে দুদেশের মধ্যে আলোচনা করবেন। উল্লেখ্য, 2001 সালে স্বাক্ষরিত চীন রাশিয়া মৈত্রী চুক্তির 25তম বার্ষিকীতে এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ভাসমান রাশিয়া জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড়ের মেয়াদ 1 মাসের জন্য বৃদ্ধি করেছে। মার্কিন রাজস্ব বিভাগ এই সংক্রান্ত এক নির্দেশ জারি করে। এতে বলা হয়েছে, 17 এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় 17 জুন পর্যন্ত বাড়ানো হল। ক্যালিফোর্নিয়া সান্দিয়াগোর এক মসজিদে বন্দুক হামলায় 2 বন্দুকবাজ সহ 5 জনের মৃত্যু হয়েছে। সান্দিয়াগোর পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্ত 2 কিশোর হামলার পরেই কিছুটা দূরে গিয়ে আত্মঘাতী হয়। ইসলামিক সেন্টারে বন্দুক হামলাকে বিদ্বেষজনিত অপরাধ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আগামী 30 ও 31 অক্টোবর জর্জিয়ার আটলান্টায় G20 বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী স্থিতিশীলতা সমৃদ্ধি প্রসারে G20-এর মূল লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি সমৃদ্ধ দেশগুলির বিদেশমন্ত্রীরা একত্রিত হবেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতুরি এবং উত্তর কিভু প্রদেশ থেকে 300 জন সংক্রমিতের সন্ধান মিলেছে। প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল EIR নিউজ কলকাতাতে। বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে গঠিত বিচারক কমিটি সংসদ ভবনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রিপোর্ট জমা দিয়েছে। 1968 সালে বিচারক তদন্ত আইনের অধীনে বিধিবদ্ধ প্রয়োজনীয়তার সঙ্গে সাজুজ্য রেখে এই রিপোর্ট পেশ করা হয়েছে। গত বছর 12 আগস্ট লোকসভার অধ্যক্ষ এই কমিটি গঠন করেন। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতি মামলায় আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল সেক্রেটারি ডাক্তার অমিত দা রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানান। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমের এক বার্তায় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে এক মহৎ ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে আগেই জানানো হয়েছে, আরজিকর মামলা দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজ মামলাটি ওঠার কথা। আরজিকর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের নামে ব্যাপক আর্থিক অনিয়ম চলে বলে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিপত্যের অভিযোগ তুলে সরভান জুনিয়র ডাক্তারদের একাংশ। ইডি ব্যাংক জালিয়াতি মামলায় জড়িত থাকার অভিযোগে আম আদমি পার্টির নেতা দীপক সিংলাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ওরিয়েন্টাল ব্যাংক অব কমার্স থেকে 150 কোটি টাকারও বেশি জালিয়াতির অভিযোগ আছে। সিবিআই নিটে প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর ও অহল্যানগর থেকে এদের পাকড়াও করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বাস্তার জেলায় বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা সম্মেলনে যোগ দেবেন। শ্রী শাহ গতকাল বাস্তার জেলার নেতানারে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন তাপপ্রবাহ চলবে। এদিকে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক তীব্র গরম এবং তাপপ্রবাহের প্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার ওপর এতে জোর দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়াম খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে ভারত ও নরওয়ে উভয়েরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি আজ অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে আজই শ্রী মোদী ইতালি যাচ্ছেন। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখার্জি। মালদা জেলায় বিএসএফের মালদা সেক্টরে 71 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে প্রায় 22 কিলোমিটার এলাকায় কাঁটা তার নেই। জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হবিবপুর ও বামুনগোলা থানা এলাকা পর্যন্ত দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্ত। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় খুশি সীমান্তবর্তী এলাকার মানুষ। পাশাপাশি রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই ভারত বাংলাদেশ সীমান্তে তার কাঁটার বেড়া দিতে 45 দিনের মধ্যে বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সরকারের এই ঘোষণার পরই মালদা জেলা জুড়ে বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের তোড়জোড়। মালদা জেলা প্রশাসনের নির্দেশে ব্লক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছেন। প্রতিটি এলাকাতেই সীমান্ত এলাকার কৃষকরা ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া তৈরির জন্য জমি দিতে স্বেচ্ছায় এগিয়ে আসছেন। জমি দিতে আসা কৃষকরা সরকারি ন্যায্য মূল্যের বিনিময়ে তাদের জমি তুলে দেওয়ার অঙ্গীকারপত্র স্বাক্ষরও করছেন। তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরেই সীমান্তে তার কাটার বেড়া দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কারণ তার কাটার বেড়া না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয় সীমান্তে প্রবেশ করে তাদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছিল, গবাদি পশু চুরি করে বাংলাদেশে পাচার করছিল। তাই বর্তমান রাজ্য সরকার সীমান্তে তার কাঁটার বেড়া তৈরির জন্য বিএসএফের হাতে 45 দিনের মধ্যে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা খুব খুশি। ন্যায্য মূল্যের বিনিময়ে তারা জমি তুলে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের হাতে। এই প্রসঙ্গে হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বপন তরফদার জানান, সীমান্তে তার কাঁটার বেড়া তৈরির জন্য রাজ্য সরকার বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে কার্যকর করতে তারা জমি অধিগ্রহণের কাজ শুরু করেছেন। দুর্গাপুজোয় পদ্মফুলের ব্যাপক চাহিদা থাকে, কিন্তু দুর্গাপুজোর তো এখনও অনেক মাস বাকি, তার আগেই রাতারাতি পদ্মফুলের চাহিদা বেড়ে গিয়েছে। মালদার ফুলবাজারগুলিতে পদ্মফুল, পদ্মফুলের মালা এবং বোকের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে। মালদার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপি জয়লাভ করেছে, তাই পদ্মফুলের তৈরি মালা এবং বোকে কিনতে সাধারণ মানুষ থেকে দলীয় কর্মীদের ভিড়। পদ্মফুলের মালা বিক্রি হচ্ছে 1,000 থেকে শুরু করে 2,000 টাকা দামে। অসময়ের প্রচণ্ড বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকার ধানের জমি তলিয়ে গেছে জলের তলায়, আর এতেই পুরাতন মালদা ব্লকের শাহাপুর, যাত্রাডাঙ্গা এবং মুচিয়া অঞ্চলের ধান চাষীদের মাথায় হাত। পুরাতন মালদা ব্লকের শাহাপুর, যাত্রাডাঙ্গা এবং মুচিয়া অঞ্চলের মাঝামাঝি এলাকায় রয়েছে হাজার হাজার বিঘা চাষের জমি। সেই জমিতে এবছর বোরো ধান চাষ করেছিলেন বহু চাষী। তাদের মধ্যে

0: কেউ কেউ ধার করে জমিতে ধান লাগিয়েছিলেন। প্রচণ্ড বৃষ্টিতে খালবিলের জল হঠাৎ করে অত্যধিক বেড়ে যাওয়ায় সমস্ত ধানগাছ চলে গেছে জলের তলায়, যার দরুন ক্ষতির মুখে পড়েছেন ওই সমস্ত এলাকার ধান চাষিরা। তাই তারা এখন লেবার লাগিয়ে নৌকো করে জলমগ্ন জমির ধান কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি অসময়ের বৃষ্টির প্রভাবে মালদার হবিবপুর ব্লকের একাধিক এলাকায় ধানের জমিতে জল ঢুকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান চাষিরা। প্রায় পাঁচ বছর পরে ঘরে ফিরল পরিবার, বিজেপি সরকার গড়ায় আনন্দে কেঁদে ফেলছেন তারা। লুকিয়ে লুকিয়ে পরিবার সহ থাকতে হতো বাইরে। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসা শিকার ওই পরিবার। বিজেপির বুথ সভাপতি হরিশ্চন্দ্রপুরের কালাচাঁদ দাস ও তার পরিবারকে মারধর করা হয় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। লুকিয়ে লুকিয়ে এসে বিজেপিকে ভোট দিয়ে গিয়েছিলেন এবার, এখন সাহস নিয়ে ঘরে ফিরলেন। পূর্ব রেলওয়ের মালদা ডিভিশনে শুরু হয়েছে এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান। স্টেশন চত্বরে আবর্জনা বা নোংরা চোখে পড়লে ছবি তুলে স্ক্যান করলেই মাত্র আধ ঘন্টায় তা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে রেল কর্তৃপক্ষ। সাধারণ যাত্রীদের সচেতন করতে এবং রেল স্টেশনকে নির্মল রাখতে মালদা টাউন স্টেশনে বসানো হয়েছে বিশেষ কিউআর কোড। দেখুন, জানান, আমরা প্রস্তুত, এই স্লোগানকে সামনে রেখে পূর্ব রেলওয়ে শুরু করেছে এক অভিনব পরিচ্ছন্নতা অভিযান। স্টেশন চত্বরে নোংরা দেখলেই যাত্রীরা ছবি তুলে সংশ্লিষ্ট ডিভিশন শিয়ালদা, হাওড়া, মালদা অথবা আসানসোল ডিভিশনকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করতে পারবেন। পাশাপাশি কিউআর কোড স্ক্যান করেও সরাসরি অভিযোগ জানানো যাবে। অভিযোগ পাওয়ার 30 মিনিটের মধ্যেই পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন রেল কর্তৃপক্ষ। মালদা ডিভিশনের DRM মনীষ কুমার গুপ্তা জানান, প্রতিটি যাত্রীর জন্য সুস্থ ও স্বাস্থ্যকর স্টেশন পরিবেশ গড়ে তুলতে রেল সর্বদা সচেষ্ট, তবে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এই লক্ষ্য পূরণ সম্ভব নয়। জেলার চিঠি শেষ হলো। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখার্জি।
1: আকাশবাণী শোলেকড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন AIR অ্যাপে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গুণকলি রাগে খেয়াল, শিল্পী তনিমা ঠাকুর।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গুণকেলি রাগে খেয়াল শুনলেন শিল্পী তনিমা ঠাকুর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এ পর্যন্তই, আকাশবাণী শিলিগুড়ি।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
1: এখনও পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন শ্যামার সংগীত, শিল্পী অনুপ জলোটা।

0: ओर एक कदम और आपका डीडी फ्री डिश।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 8700014242।
2: नंबर एक बार फिर नोट करें 8700014242।
3: আকাশবাণী শুলে করে এখন শুনবেন মস্তুর মণ্ডলীর অনুষ্ঠান।
4: মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আমাদের সকল শ্রমিক ভাই বোনেদের এবং শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মজদুর মণ্ডলী। আজ মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আমরা আলোচনা করব উত্তরবঙ্গের তথা পশ্চিমবঙ্গের একটি লুপ্তপ্রায় শিল্প বাঁশ শিল্প, সেই বিষয়ক আলোচনা। এই আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সুদূর কোচবিহার থেকে আগত শুকলাল দাস। শুকলাল বাবুকে আমাদের আজকের মজদুর মণ্ডলী অনুষ্ঠানে স্বাগত জানাই।
5: নমস্কার।
4: আপনি প্রথমেই যে বিষয়টি আমাদেরকে বলবেন শুকলাল বাবু, যে বাঁশ শিল্পের এই যে মূল উপাদান, এই যে বাঁশ, এই বাঁশ আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এবং কিভাবে সংগ্রহ করেন?
5: আমার বাড়ি গ্রামেই।
4: আচ্ছা।
5: আমি আমার নিজস্ব কোনো বাঁশ নাই।
4: আচ্ছা।
5: আমি অন্যের কাছ থেকে কিনে নিয়ে আসতে হয়।
4: আচ্ছা, মানে বিভিন্ন ঝাড় থেকে বাঁশ কিনে নিয়ে আসেন?
5: অন্যের ঝাড়ের থেকে নিয়ে আসতে হয়। ওখান থেকে আনতে গেলে ওই দেখে দেখে, মানে যেটা কাজে চলবে ওই বাঁশটা করে দেখে দেখে কাইটে আনতে হয়, কাইনে কাজ করতে হয়।
4: আচ্ছা।
5: ওইটাই না, কাজ করি, বিভিন্ন ধরনের কাজ করি।
4: আচ্ছা, কিভাবে বাসটাকে চেনেন যে কোন গাছ কোন বাসটা আপনার লাগবে?
5: বাসটাকে আমরা যদি দেখি, যেটা মানে একটা বাসে আমরা গ্রামের ভাষায় বলে দোশনি, তিনশনি, একটা বাস মানে দুই বছর বয়স হয়েছে বাস একটার, বা তিন বছর বয়স হয়েছে, এক বছর বয়স হয়েছে বাসের কালার দেখলো টের পাওয়া।
4: আচ্ছা, মানে দোশনি তিনশনি মানে বছর, এক একটা
5: বছর।
4: বছরে মোটামুটি কত ফিট বাড়ে একটা বাস?
5: বাস তো বছরে বাড়ে কি, মানে বাস যখন প্রথম থেকে হয় ও মোটামুটি আড়াই থেকে তিন মাসের মধ্যেই ও বড় হয়ে যায়।
4: আচ্ছা।
5: তারপরে ওকে পরিবর্তন মানে শক্ত হইতে গেলে মোটামুটি দুই বছর লাগে।
4: দু বছর লাগে?
5: হ্যাঁ, দুই বছরের নিচে ও,
4: মানে সেটা দোশনি।
5: হ্যাঁ, দোশনি।
4: আচ্ছা।
5: তা ওই বাস আমরা দেখলেই মোটামুটি জানা যায় যে এইটা বাস এখন এই কাজের জন্যে কাটা যায় আর কি, তখন আমরা ওই বাসটা কাটি।
4: আচ্ছা।
5: আর মনে করেন যেমন আমরা যদি একশনি বাস, মানে যেটা
4: এক বছর হয়েছে,
5: এক বছরের বাস কাটতে যাই, ওইটা বাস কাটতে গেলে ওইটা বাসের ঝাড়টা নষ্ট হয়ে যাবে।
4: আচ্ছা।
5: মানে ওই বাসটা আর দ্বিতীয়ত ওই লোকা দিবে না,
4: মানে আর বড় হবে না।
5: বড় হবে না, ও আর লোকা দিবে না, মানে ওর গোড়ার থেকে যে একটা বাস হবে,
4: আচ্ছা,
5: তখন আর হবে না। আর আমরা যদি ওই মনে করেন তিন বছরের পরের বাসটা কাটি,
4: আচ্ছা,
5: তো ওই বাসটা কাটলে মানে ওই ঝাড়ের কোনো ক্ষতি হবে না, মানে তিন বছরের বাসটা কাটলে আমার ঝাড়েরও ক্ষতি নাই, আমার কাজেরও সুবিধা। কাজের যেমন কেমন সুবিধা, ওকে শক্ত পাওয়া যায় বাড়তি, মানে একটু পাকা, কাজ করতেও সুবিধা, মানে যে কোনো কাজ করলে একটু শক্ত হয়। আর ওই নর্মালি ওই কমলা বাসটা কাটলে ওইটা যেমন ওই সোপেরও ক্ষতি, আর কাজ করেও কোনো মজা পাওয়া যায়।
4: আচ্ছা, এই যে কোন কোন বাস সবুজ রঙের হয়, আবার কোন কোন বাস হলুদ রঙের হয়।
5: হ্যাঁ, হলুদ রঙের হয়, যেমন দু বছর বয়স হলে বাসটা সবুজই থাকে।
4: আচ্ছা।
5: আবার যখন দু বছর পার হয়ে যাবে, তিন বছরে পড়বে, ও তখন হলুদ কালার ধরবে, মানে ও মানে ই হয়ে গেছে, বেশি পুরাট বাড়তি হয়ে গেছে,
4: বাড়তি হয়ে গেছে,
5: বেশি বাড়তি হয়ে যায়, তখন হলুদ কালার।
4: আপনাদের কাজের ক্ষেত্রে কোন বাস প্রয়োজন হয়, মানে হলুদ?
5: আমাদের কাজের ক্ষেত্রে হলুদ কালার বাসটাই বেস্ট,
4: তিনশনি যেটা।
5: হ্যাঁ, যেটা তিনশনি বাস বলি আমরা গ্রামে, ওই বাসটা হলেই ভালো হয় আর কি।
4: কত মোটামুটি এক একটা বাসের দাম আপনারা কীরকমভাবে কী কেনেন, কী মূল্য?
5: আমাদের ওখানে আগে তো মানে বাসের দামটা একটু কমই ছিল, এখন বাস বিভিন্ন জায়গায় যাইতেছে, গাড়ি লরি লোড হইতেছে, যেমন অনেক বাঁশের বেড বলে বেড বানাইছে, ওনে অনেক এই কিনে কিনে বেটে রাখে, ওখানে গাড়ি লোড করে বাইরের দেশে পাঠিয়ে দেয়।
4: আচ্ছা,
5: তো ওই জন্যই এখন আমাদের ওখানে বাঁশের দামটাও,
4: যেহেতু বাইরে বাইরে চলে যাচ্ছে,
5: হ্যাঁ, তা আমরা বাঁশ এখন খুব মানে ম্যানেজ করতে গেলে খুব কষ্ট হচ্ছে।
4: মোটামুটি কেমন কি দাম পড়ে?
5: বাইরের দেশে বাস যায়, ওখানে তো আর ওরা বাসে না, যে এইটা অনেকে দেখা গেলো না, আমি একদম মানে এই ঝাড়টাকে মানে পরিষ্কার করব, ওরা সব কাইটে নিয়ে যাচ্ছে, মানে একদম কমলার থেকে বাতি অবধি সব নিয়ে যাচ্ছে। তা আমাদের তো আর ওইরকম চলে না, আমাদের লাগে ওই বাতি বাসটাই লাগে, যেমন হলুদ কালারের বাসটা,
4: তিনশনি যেটা বললেন,
5: হ্যাঁ, তিনশনি বা দোশনি হলেও চলে,
4: চলে
5: দোশনি বাসটাও হলেও চলে, কিন্তু আমাদের ওই বাসটা মানে আনতে গেলে আমাদের একটু পরিশ্রম করা লাগে, মানে খোঁজা লাগে।
4: কেমন কি দাম পড়ে? কেমন কি দাম পড়ে
5: একটা বাসের দাম পড়ে? এখন মনে করেন যদি নিজেরা কাটে মানে ঝাড় থেকে কাটে নিয়ে আসি, তাহলে হয়তো 200 টাকা পড়বে একটা বাস।
4: আচ্ছা,
5: একটা বাসের দাম 150 থেকে 200, মানে যেরকম বাস ওই রকম, মানে 150 টাকাও আছে, 100 টাকারও বাস আছে, 200 টাকারও আছে। মনে করেন 200 টাকার একটা বাস কাটলেও আর কি সব সে আর কি মানে 8 ইঞ্চি মোটা হবে গোলাই, আর লম্বা 70-80 ফুট হবে।
4: আচ্ছা আচ্ছা, এই যে বাস বা বাঁশ শিল্প, বাস দিয়ে আপনারা প্রধানত কী কী কাজ করেন বা কী কী জিনিস তৈরি করেন?
5: বাস দিয়ে আমরা মানে আমাদের ওখানে যেটা চলছে, যেমন এক ধরনের ওই যে ধাড়ি বলি, ওগুলো বাইরের দেশে যায় ধাড়ি বানাই, মানে প্রায় বাড়িতে ধাড়ি বানাই। আবার বাস দিয়ে ঝাড়ু, ওই যে বাড়ি ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ু বানাই। আবার বাস দিয়া পাখা, ওই গরমের দিনে গ্রামের বাড়ি কারেন্ট নেই, হাত পাখা একটা বানাই হাতে, এইরকম করে করে হাওয়া খাওয়ার। বা বাস দিয়া যেমন হাঁস মুরগির বাচ্চা রাখার জন্য বড় বড় খাঁচা, ওগুলা বাচ্চা রাখার জন্য, ঢাইকে রাখার জন্য বড় বড় খাঁচা বানাই।
4: আচ্ছা,
5: যেমন বাস দিয়ে ওই ফুলের সাজি, ওগুলোও বানাই। যেমন বাস দিয়া ওই যে বাচ্চা কাচ্চার লেখাপড়ার কলম রাখার জন্য কলমদানি, ওগুলা বানাই। হয় বিভিন্ন ধরনের কাজ হয় আর কি।
4: আপনারা যারা এই যে কাজের এই কাজ করছেন, এই বাঁশ শিল্পের শিল্প নিয়ে বা বাঁশ নিয়ে, তো আপনারা মোটামুটি কতজন কর্মী এই কাজ করেন, মানে কতজন আপনারা একসঙ্গে এই কাজ করছেন?
5: মানে এই বাঁশের কাজটা করি মানে এটা যার যার পরিবারের সবাই করে, যেমন আমি ওইটার তেমলটা তুলি, বাঁশ আনা বা ওকে টুকরো করা, মাপ মতো টুকরো করা, যে এইটা বানাবো এই মাপের, ওই টুকরো করে আমি তেমলটা তুলে রেডি করি। যেমন আমার বাচ্চা আছে বা আমার বউ আছে, ওরা ওগুলো বোনায়, যে এইটা এইটা বোনাও, ওরা ওইটা ওইটা বোনায়।
4: আচ্ছা,
5: ওই পরিবার নিয়ে আর কি সবাই, মানে যার যার বাড়িতে যে যে বানাইতেছে তার পরিবার নিয়ে করে।
4: আচ্ছা, এই যে জিনিসগুলো তৈরি করছেন, বিভিন্ন জিনিসের কথা বললেন, ধাড়ি বললেন, কলমদানি বললেন বা হাত পাখা বললেন, কিরকম কি দামে বিক্রি হয় বাজারে?
5: মানে
4: আপনারা কি নিজেরাই বিক্রি করেন নাকি আপনারা সেটাকে আবার বিক্রি করে আরেক জায়গায়, ধরুন দোকান থেকে বিক্রি হয়?
5: দোকান থেকে মানে ওই যে হাত পাখাটা, যেমন আমরা যখন বানাই তখন দোকানে নিয়ে যায়, দোকান পাইকার আছে, ও আইসে নিয়ে যায় দোকানে দোকানে দেয়, দোকানদাররা বিক্রি করে।
4: আচ্ছা,
5: আমাদেরকে মনে করেন একটা মানে পাখা আমরা বানাইলে বা 20 টাকা বা 25 টাকা, যেরকম আর কি সাইজের বানাই ওইরকম দাম হয়, 20 টাকা থেকে 25 টাকা, এই দুইটাই দাম হয়।
4: আচ্ছা,
5: একটা পাখা আর একটা ফুলদানি বানাইতে গেলে মনে করেন ওই 80 টাকা 90 টাকা বা 100 টাকারও হয় আছে, এইরকম বিক্রি হয়। বা একটা ধাড়ি যদি বানাই, ধাড়ির আবার সাইজ আছে, তো মানে একদম বড় ধাড়িটা যদি বানাই তো ওইটা বিক্রি 70 টাকা থেকে 75 টাকা বিক্রি আছে, এইরকম করে বিক্রি করে। এইরকম ভাগ ভাগ আবার লোক আছে, ওরা নিয়ে যায় এসে এসে বাড়ির থেকে।
4: আচ্ছা,
5: আমরা বানায় বানায় রেখে দিই, ও বাড়ির থেকে এসে নিয়ে যায়।
4: এই যে বাঁশ, আপনি ঝাড়ের থেকে বাঁশ কেটে নিয়ে আসলেন, এই জিনিসগুলো তৈরি করতে বিভিন্ন যে শিল্প সামগ্রী, এগুলো তৈরি করতে আপনার

0: আর কি কি জিনিসের প্রয়োজন হয় বাস ছাড়া?
1: মানে বাস ছাড়া যেমন আমাদের ওই যে গুনা লাগে,
0: আচ্ছা, মানে তার কাটা
1: তার লাগে,
0: তার যে পাতলা তার যেগুলো,
1: পাতলা তারটা ওইটা লাগে। আবার অনেক সময় যেমন দেখা গেলো একটা কুলা বানাইলাম, কুলা বানাইতে গেলে গুনা, এখন এখন গুনা বাদ দিয়ে দিছি, মানে গুনা টেকে না, এখন প্লাস্টিকের যে একটা সুতলি পাওয়া যায়,
0: আচ্ছা,
1: ওটা দিয়ে বাঁধলে মানে সাইডগুলো বাঁধলে
0: শক্তপোক্ত হয়,
1: অনেক দিন যায়। ওই ওইটা দিয়ে মানে ওইটা লাগে, গুনাও লাগে।
0: তো এই যে জিনিস সমস্ত তৈরি করেন আপনাদের, এগুলো তৈরি করতে এক একটা জিনিস মোটামুটি কতদিন সময় লাগে?
1: মনে করেন যদি আমরা একটা কুলা বানাই, একটা কুলা বানাইতে গেলে মানে সারাদিনে, মানে আমার পরিবার নিয়ে যদি বানাই সারাদিনে 4 থেকে 5টা কুলা বানা যাবে।
0: আচ্ছা, সারাদিনে
1: মানে
0: 4 থেকে 5টা
1: কুলা রেডি করা যাবে।
0: একটা কুলোর দাম বাজারে আপনারা কত টাকা পান?
1: একটা কুলার দাম হলো 150 টাকা।
0: আচ্ছা, মানে সারাদিন কাজ করার পরে আপনারা
1: মানে 5টা বানাইলাম,
0: হ্যাঁ,
1: 5টায় 150 টাকা করে একটা এক পিস,
0: মানে 750 টাকা
1: কাজ হলো,
0: 750 টাকার কাজ হলো, কিন্তু তার মধ্যে কিন্তু আবার খরচাও আছে।
1: খরচা আছে,
0: বাসের খরচা আছে,
1: বাসটা কিনে আনছি, বাসের মূল্যটা বাদ দিতে হবে।
2: এতক্ষণ শুনছিলেন মজদুর মণ্ডলীর অনুষ্ঠান বাসজাত শিল্প। এ বিষয়ে শিল্পী সুখলাল দাসের সাক্ষাৎকার নিয়েছেন মনোময় পাল। আকাশবাণী শুলিকুড়ি, শুরু হচ্ছে বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT।

0: আকাশবাণী শোলিকুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। নমস্কার, কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে স্টুডিওতে আমি একা নই, আমার সাথে এসে উপস্থিত হয়েছে
1: আমি ভাস্কর,
0: আর আমি আপনাদের সঙ্গে রয়েছি দেবশ্রী। কেমন আছো ভাস্কর?
1: আমি একদম ভালো আছি, তোমার কি খবর?
0: আমিও খুব ভালো আছি। একটা বৃষ্টি ভেজা সকালে আমি এসেছি ডিউটি করতে, এবং তারপর থেকে আবহাওয়ারও একটু পরিবর্তন দেখছি, বাইরে বেশ সুন্দর একটা রোদ উঠেছে।
1: একদম তাই।
0: আর তোমার জল শহরের খবর কি বলো?
1: খুবই ভালো। সবচেয়ে বড় কথা যে মে মাসে আমরা এখনও একটি সুন্দর আবহাওয়ার মধ্যে আছি, এবং যেই গরমটা অন্যান্য বার থাকে এবার কিন্তু সেটা নেই,
0: একদমই নেই, মানে এখনো পর্যন্ত নেই। আমরা এখনো পর্যন্ত নিজেকে বেশ সৌভাগ্যবান বলেই মনে করছি।
1: একদম তাই। আর এই আবহাওয়াতেই যেন আমরা অনেকটা ভালো আছি।
0: ঠিক। তবে আবহাওয়ার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, যে সময় যেমন হওয়া উচিত সেটা তেমনভাবে হচ্ছে না। তবে আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো না। আজকে দেখো, আমাদের এই যে গতিময়তার যুগে আমরা কেবল ছুটছি, তাই তো? ভীষণ রকম প্রতিযোগিতার মুখে আমরা প্রত্যেকে।
1: একদম তাই।
0: এই বিভিন্ন রকম চাপ, সাংসারিক দায় দায়িত্ব, বাইরের জগতের চাপ, এই সমস্ত সামলাতে গিয়ে আমরা কোথাও গিয়ে নিজেকে হয়তো ভালো রাখতে পারছি না।
1: একদম
0: ঠিক, তাই মনে করো?
1: একদমই তাই। আর আর এটাও ঠিক যে আমাদের প্রত্যেকের ভালো রাখার বা ভালো লাগার যে চাহিদা সেটাও আলাদা থাকে, এবং আমরা আমাদের কে নিজেদের মতো করেই ভালো রাখার চেষ্টা করি, যতই না আমাদের সামনে যে বিভিন্ন ডিফিকাল্টিগুলো, হ্যাঁ, প্রতিকূলতাগুলো আসুক।
0: আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু একদম জুড়ে গিয়েছেন, দেখিনি কে রয়েছেন। হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি রাঙ্গামাটি থেকে প্রফুল্ল কুমার সিংহ বলছি।
0: হ্যাঁ প্রফুল্ল বাবু, কেমন আছেন?
2: ভালো।
0: আচ্ছা, ভালো আছেন। আর আপনি তো মোটামুটি, আপনার যে রুটিন আমরা যেটুকু জানি আর কি প্রফুল্ল বাবু, যে আপনি সারাটা দিন কাজের মধ্যেই ভালো থাকেন, এবং পাশাপাশি আমাদেরকে শুনতে থাকেন, সেটাও আপনার ভালো থাকার একটা দিক।
1: প্রফুল্ল বাবুকে একটু আমি একটা জিনিস আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, যে আপনি তো আমাদের আকাশবাণীর নিয়মিত শ্রোতা, আপনি আমাদের নিজস্ব যে প্রোগ্রাম সেগুলো শুনতে থাকেন এবং নিজেকে ভালো রাখেন, এর বাইরে আপনি ঠিক কিভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করেন?
2: বাইরে মানে আমার তো গান বাজনাটা বেশি ভালো লাগে। তারপরে যেগুলো জায়গা অচেনা, হয়তো আমাদের বেশি দূরে যাওয়া হয় না, হ্যাঁ, তো ওই মানে আশেপাশে যেগুলো গ্রাম হয়তো ঘুরিনি, মাঝে মাঝে ওই গ্রামগুলোতে চলে যাই, হ্যাঁ, সেখানকার দৃশ্য দেখতে, হ্যাঁ, যে হয়তো আমাদের পশ্চিম পাটে গেলাম, আবার কোন সময় পূর্ব পাটে গেলাম, হ্যাঁ, যেরকম আমাদের চটে হাটে গেলাম, এদিকে আবার এদিকে হাতুয়ায় গেলাম, হ্যাঁ, আবার এদিকে ফুলবাড়িতে গেলাম, আবার উত্তরে তো আমাদের হিমালয়টা আছে, পাহাড় কোলটা এখন ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ।
0: আপনি তার মানে ঘুরে বেড়াতেও বেশ ভালোবাসেন।
1: একটা জিনিস দেখো দেবশ্রী, যে প্রফুল্ল বাবু যেটা বললেন,
0: অনেক ধন্যবাদ প্রফুল্ল বাবু আপনাকে। হ্যাঁ, আপনি সাথে থাকুন। হ্যাঁ বলুন।
2: আরো শ্রোতা বন্ধুরা কথা বলুন।
0: হ্যাঁ হ্যাঁ একদম।
2: আর আজকে আজকের একটু আবহাওয়াটা একটু আলাদা দেখাচ্ছে, একটু রোদ্রের তাপটা বেশি হচ্ছে।
0: আচ্ছা,
2: তো বিকালের দিকে বৃষ্টি হতে পারে।
0: একদম।
2: হ্যাঁ
1: প্রফুল্ল বাবু, আপনি ভালো থাকবেন, আপনার ফোন পেয়ে আমরা সত্যি খুবই আনন্দিত।
0: আমাদের নিয়মিত উনি ফোন করেন, এবং গতদিন যখন ওনার সাথে কথা বলছিলাম আবহাওয়া বিষয়ে, উনি ওই গণনা করে বলতে পারেন বৃষ্টি কত সময় থাকবে, উনি ওই একটা গণনা কচুপাতার উপরে কি একটা গণনা ওনারা করতে পারেন, অভিজ্ঞ মানুষ তো।
1: একদম তাই। আর দেবশ্রী দেখো, আরেকটা জিনিস উনি যেটা বললেন, প্রফুল্ল বাবু যেটা বললেন, যে মন যখনই চায় উনি কখনো পূর্ব দিকে, কখনো পশ্চিম দিকে, কখনো উত্তর দিকে, কখনো দক্ষিণ দিকে বেরিয়ে যান, এবং আশেপাশের যে গ্রামগুলো আছে সেগুলোতে চলে যান,
0: এবং যে গ্রামগুলো দেখা হয়নি।
1: একদম তাই।
0: সেই জায়গাটা দেখে নেওয়ার যে একটা আলাদাই আনন্দ আছে, সেই আনন্দটাই বোধহয় তাকে চালিয়ে নিয়ে যায় বাকি কাজের।
1: একদম তাই।
0: আমরা অনেকক্ষণ কথা বলে ফেললাম, তাই না?
1: একদম তাই। তো আমরা আমাদের গান শুরু করি।
0: একদম, প্রথমেই আরতি মুখোপাধ্যায়ের একটি গান, চলো শুনে নেওয়া যাক। ফিরছি গান শুনে।

0: ফিরে এলাম খুব সুন্দর জনপ্রিয় একটি গান শুনে। বলো
1: এবার তাহলে দেখে নিই কোনো কলার আছে কি না আমাদের সঙ্গে।
0: না এই মুহূর্তে কোনো বন্ধু জুড়ে নেই। একটু ফোন নাম্বারটা একবার বলে দাও।
1: ফোন নাম্বারটা আপনারা একবার নোট করে নিন,
0: 9434076709 9434076705। আজকের বিষয়টা খুব সহজ কিন্তু ভেবে দেখলে ততটাও সহজ নয়,
1: একদম তাই।
0: কারণ আমরা প্রত্যেকে সবার জন্য ভাবি, শুধুমাত্র নিজের জন্য হয়তোবা ভেবে ওঠা হয় না। তাই আমাদের প্রত্যেকের জীবনেই একটু সময় প্রয়োজন, যে সময়টুকুতে আমরা নিজেকে ভালো রাখতে পারি।
1: একদম তাই।
0: এবার ভালো রাখার সংজ্ঞা তো বিভিন্ন রকম, কে কীভাবে নিজেকে ভালো রাখতে পারেন সেটা তার পছন্দ, তার রুচি।
1: একদম তাই।
0: তুমি কিভাবে ভালো রাখো নিজেকে?
1: হ্যাঁ, সেটাই আমি সেই পয়েন্টেই যাচ্ছিলাম, যে আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করে ফেললে, তো জানিয়ে দিই যে আমার নিজেকে ভালো রাখার অনেকগুলো পন্থা আমি অবলম্বন করি। এক তো যে গান শোনা, আমার মনে হয় এই গান শোনাটা অনেকেই নিজেকে ভালো রাখার জন্য গান শোনে,
0: মানে সবচেয়ে মানে সহজ এবং ভীষণ এই মাধ্যমটা সবচেয়ে সহজ।
1: একদম তাই, একদম তাই। আর তারপর যখন সময় পেয়ে যাই, ধরো একদিন বা দুদিন, তখন চেষ্টা করি যে পাহাড়ের কোলে ছুটে যেতে, পাহাড়কে বা প্রকৃতিকে কাছ থেকে দেখতে। সেখানেও কিন্তু
0: পাহাড় তো তোমার নিত্য সঙ্গী, বলা যায়।
1: একদম তাই। আর যখনই তুমি দেখবে যে প্রকৃতির কাছে যাবে, নেচারের কাছে যাবে, তোমার ভিতরের যে ভালো লাগা, সেই ভালো লাগার মানে যে গুণ, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর আর তোমাকে আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ঠিক তুমি কিভাবে নিজেকে ভালো রাখো।
0: আমি ভালো রাখার মধ্যে সবচেয়ে প্রথমেই যেটা করি, যখন খুব একঘেয়ে লাগে একটানা অনেকক্ষণ কাজের পর, তখন প্রথমেই আমি কিন্তু ওই গান শোনাটাকেই সবার আগে বেছে নিই। আর তারপরে যদি কাগজ কলম নিয়ে বসতে পারি, দু চার শব্দ লিখে ফেলা আর কি। যখন মনটা খুব খারাপ থাকে বা বিরক্তি থাকে মনে, তখন চট করে কিছু বই পড়া বা এই ধরনের কাজ হয় না। সেক্ষেত্রে আমি কিছু ভালো মুভি যদি দেখতে পারি বসে।
1: তো তোমার লেখার কথা বলছিলে তুমি, তো দু একটা শোনাবে নাকি আমাদের?
0: না সে শোনাবো, তবে সেটা অন্য কোনো দিন নিশ্চয়ই শোনাবো। আজকে তো শুনতে চাচ্ছি আমরা
1: আমাদের
0: শ্রোতা বন্ধুদের কথা, এবং তারা আজকে আমাদের সঙ্গে জুড়ে যান। তাদের কথার জন্যই আমাদের এই ফোন লাইন খোলা থাকবে সকাল 11:30 পর্যন্ত। ফোন নাম্বার আবারও বলে দিই, 9434076705। এখনও যদিও কোনো বন্ধু আমাদের সাথে নেই, তাহলে চলো আমরা সেই অপশনটাই বেছে নিই যেটা আমাদের সকলের মনকে ভালো রাখে।
1: একদম তাই। আর পরের গান আমরা যাব, পরের গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

0: মনে হচ্ছে। তবে আরেকবার শ্রোতা বন্ধুদের, আমাদের যে নম্বর আছে সেটা আমরা জানিয়ে দিচ্ছি, 9434076705।
1: একদম 9434 হওয়াটা একটুখানি রৌদ্রোজ্জ্বল এখন এই মুহূর্তে, তো যেটা আমরা প্রফুল্লবাবুর থেকে শুনছিলাম, কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু দেখে নিয়ে কে রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, নমস্কার, নমস্কার,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
2: হ্যাঁ
1: হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু আপনার, হ্যাঁ বলুন, নাম বলুন। বিকাশবাবু বলছেন, বিকাশবাবু মেখলিগঞ্জ থেকে। হুম হুম বিকাশবাবু, হ্যাঁ আপনার কথাটা একটু কেটে কেটে আসছে বিকাশবাবু।
2: হ্যালো,
1: হ্যাঁ
0: বিকাশবাবু আপনি আমাদের শুনতে পাচ্ছেন?
2: আমি শুনতে, হ্যালো,
0: আপনাকে আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি না, কেমন আছেন আপনি?
2: হ্যালো,
1: না বিকাশবাবুর সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল ইতিমধ্যেই। বিকাশবাবু আমাদের নিয়মিত শ্রোতা বলাই চলে। বিকাশবাবু আপনি আরও একবার চেষ্টা করুন, আশা করা যায় যে আমরা ঠিকঠাকভাবে আপনাকে শুনতে পাব। আমাদের জীবনে কি হয়ে গেছে বলো তো, অবিরাম কাজ দায়িত্ব, আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু দেখে নিই। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
2: নমস্কার,
1: হ্যাঁ
0: কে বলছেন আপনি?
1: বিকাশবাবুই বলছেন হয়তো।
2: হ্যাঁ বিকাশ, হ্যালো,
0: হ্যাঁ বলুন,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন বিকাশবাবু, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন।
1: না আজকে কোনো রকম সমস্যা হচ্ছে, বিকাশবাবুর সাথে সংযোগ হলো না, সকালে কিন্তু ওনার সাথে কথা হয়েছিল আর কি। আসলে আমাদের যে বিভিন্ন রকম যে আমাদের রুটিন থাকে, সেখানে তো অবিরাম কাজ দায়িত্ব এই সব কিছু পালন করতে গিয়ে অনেক সময় আমরা মানসিকভাবেও কিন্তু ক্লান্ত হয়ে পড়ি।
0: একদম তাই, আর এই ক্লান্তি থেকে বেরোনোর জন্যই আমরা হয়তো কখনো ছুটে যাই পাহাড়ের কোলে, কখনো প্রকৃতির কোলে, কখনো বা আমরা আমাদের প্রিয় গান শুনতে থাকি, বা কখনো আমরা নিজেদের যে লেখা সেই লেখায় নিমগ্ন হয়ে যাই।
1: একদম। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
3: হ্যালো, নমস্কার, নমস্কার, আমি রাজগঞ্জ, রাজগঞ্জ চালহাটি আব্দুল কাদের বলছি।
1: হ্যাঁ আব্দুল বাবু, স্বাগত আপনাকে।
3: হ্যাঁ স্বাগত আপনাদেরকেও। ভালো আছেন তো? হ্যাঁ
1: হ্যাঁ একদম ভালো আছি, আপনিও আশা করি। হ্যাঁ বলুন।
3: হ্যাঁ আছি মোটামুটি, আমার তো আপনার হাত ফ্র্যাকচার হয়ে গেছে, তাও আপনার বিছানায় শুয়ে রেডিওই শুনতেছি আর কি, রেডিওই বন্ধু।
1: একদম। আচ্ছা তাহলে
3: আজকের প্রোগ্রামটা কি আছে?
1: আজকের প্রোগ্রামটা এখন তো কিছু কথায় কিছু গানে, কিন্তু আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করছি। এই যে আপনি একটা কথা ইতিমধ্যে বলে দিলেন যে আপনাকে ভালো রাখতে সাহায্য করে রেডিও, তাই তো? আপনার এই যে একটা কষ্টের দিন যাচ্ছে, আপনি বিছানায় শুয়ে আছেন কিন্তু পাশে খুলে রেখেছেন রেডিও, তার মানে আপনি রেডিও শুনতে খুব ভালোবাসেন।
3: না ভালো না, ভালোবাসি।
1: হ্যাঁ তার মানে এটা আপনাকে ভালো রাখে, তাই তো? আর কি আছে যে আপনাকে ভালো রাখতে সাহায্য করে রেডিও ছাড়া?
3: না রেডিও ছাড়া যেমন ঘটনা হচ্ছে কি, আমার পারিবারিক ব্যাপারে যেমন নাতি নাতনি আছে, তাদেরকে নিয়ে একটু থাকি, বৌমারা আছে তাদেরকে নিয়ে থাকি, তাছাড়া আমার গ্রাম প্রতিবেশী ওদের সঙ্গে একটু মিলামিশা করি। হ্যাঁ ওরাও আমার বেশ
0: তার মানে আব্দুলবাবু পরিবার এবং পরিবার কেন্দ্রিক
1: এবং ভীষণ সামাজিক একজন,
0: একদম তাই, প্রতিবেশী সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন, এবং এই সবাইকে নিয়ে যে থাকার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা নিশ্চয়ই আব্দুলবাবু মানে উপভোগ করেন।
1: অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে শুনতে থাকুন এবং দ্রুত সুস্থ হয়ে যান, এটা আমাদের তরফ থেকে কামনা। আসলে ভালো থাকার তো অনেক রকম উপায় আছে, তাই না?
0: একদম।
1: তো সেই উপায়গুলোর মধ্যে উনি যেমন বললেন যে রেডিও তো শোনেনই, পাশাপাশি পরিবারের লোকেদের সাথে আনন্দ করতেও ভালোবাসেন।
0: একদম ঠিক। আর এই আনন্দই এক একজন, আনন্দের যে সীমা সেটা যেমন তার আলাদা রূপরেখা থাকে, আলাদা সীমা থাকে, সেই সঙ্গে সঙ্গে এক একজনের আনন্দ এক একজন আমরা এক একভাবে ভাব করে নিই।
1: এবং এই যে আনন্দের কথা বলতে বলতেই মনে হলো এখন আমরা সেরকমই একটা আনন্দ পেতে চলেছি, কারণ আরো একটি ভালো গান নিশ্চয়ই।

0: আরও একটি সুন্দর গান মান্নাদের কণ্ঠে শুনে আমরা ফিরে এলাম কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে, এবং আমাদের সাথে একজন শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছেন, দেখে নি। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ দিদি, আমি বিকাশ বলছি।
0: হ্যাঁ বিকাশ বাবু,
1: হ্যাঁ হ্যাঁ, মনটা বিচ্ছিন্ন হয়েছে তখন।
2: বিকাশ বাবুর আপনার সঙ্গে তখন আমরা কথা বলতে পারিনি, আপনি আবার ফোন করেছেন, সত্যি আমাদের খুব ভালো লাগছে। কেমন আছেন আপনি?
1: হ্যাঁ আছি, মোটামুটি ভালোই আছি।
2: আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা এক একজন এক একভাবে নিজেদেরকে ভালো রাখি, তো সেই যে ভালো রাখার যে পন্থা, আপনি ঠিক কিভাবে নিজেকে ভালো রাখেন সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন।
1: ও, ভালো রাখাটা
2: একদম, ধরুন আমরা কেউ গান শুনে নিজেদেরকে ভালো রাখি, কেউ হয়তো কবিতা লিখে নিজেদেরকে ভালো রাখি, কেউ হয়তো ঘুরতে চলে যায় নিজেদের মনটা ভালো করার জন্য, তা আপনি ঠিক কিভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করেন?
1: আচ্ছা, এটা তো ভালো গুরুত্বপূর্ণ বিষয় গো। ভালো রাখাটা যেমন আমরা যেভাবে কথা বলছি, এটা ভালো।
2: বেশ বেশ, এই যে আপনি আমাদের সঙ্গে কথা বলছেন, এটা তো আপনার একটা
0: ভালো
2: লাগা তৈরি হচ্ছে।
0: আর আপনি, হয় না যে এই কাজটা আমার খুব ভালো লাগে সারা দিনের মধ্যে করতে, তেমন কাজ আপনি কি করেন?
1: হ্যাঁ ধরুন আমার কৃষি কাজের মধ্যে জড়িত,
0: এটাই জানতে চাচ্ছি।
1: এবং আমার ব্যবসা আছে, সে ব্যবসায় একটু মন দিয়ে ব্যবসাটা চালিয়ে যাওয়া, এই সম্পর্ক নিয়েই আমাকে ভালো থাকতে হবে।
0: মানে আপনি কাজের মধ্যেই ভালো লাগা খুঁজে নেন।
1: আর দেখুন, কারো অসুবিধা হলে তাদের সঙ্গে একটু কথা বলে শেয়ার করি,
0: আপনি তাদের পাশে দাঁড়ান, তাই তো?
1: এইভাবেই চলার গতিটা আমি খুব ভালোবাসি।
0: বাহ, সকলকে নিয়ে চলবেন, সকলের বিপদে পাশে দাঁড়াবেন, এই যে মানসিকতা, এটা সত্যি সত্যি কুর্নিশ জানানোর মতো।
2: একদম তাই, আর আপনি অবশ্যই ভালো থাকবেন, সব সময় আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে ফোন করবেন।
0: একদম,
1: নমস্কার
0: আপনাকেও। যাক, অনেকবারের চেষ্টায় কিন্তু বিকাশবাবু শেষ পর্যন্ত আমাদের সাথে কথা বলতে পেরেছেন, এটাই বোধহয় মনের তাগিদ। এই যে উনি বলছিলেন যে আপনাদের সাথে কথা বলেও ভালো লাগে,
2: একদম তাই। আর আমাদেরও কিন্তু, আমাদের যারা শ্রোতা তাদের সঙ্গে কথা বলে সত্যি আমাদের খুব ভালো লাগে।
0: ঠিক, কিন্তু আমাদের ঘড়ির কাঁটা যেটা বলছে, আমাদের সময় কিন্তু প্রায় ফুরিয়ে এসেছে।
2: একদম তাই, আর আমরা এই ঘড়িকে তো আটকে রাখতে পারছি না কোনোভাবেই। তবে
0: আমরা একটি গানের মধ্যে দিয়ে, হয়তো আমাদের অনুষ্ঠান আজকে একটি গানের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে। অনেকে ফোন করেছিলেন, অনেকে হয়তো ফোন করবেন ভেবেছেন, তবে আজ তো আর সময় নেই, আগামী পর্বে নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে।
2: একদম তাই, যারা আমাদের আজ ফোন করতে পারলেন না, তারা আবার চেষ্টা করবেন আমাদের পরের অনুষ্ঠানে। তবে আমরা যাওয়ার আগে এই গানটা শুনবো।
0: একদম,
2: গানটা গেয়েছেন সাধনা সরগম।
0: একদম, এই গান শুনতে শুনতেই আমাদের অনুষ্ঠান শেষ হবে, এবং পাশাপাশি আমরা প্রত্যেকে এই অঙ্গীকার নেব যে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু একটু সময় বের করে আমাদের নিজেদের ভালো লাগার কাজটুকু করে আমরা নিজেদেরকে ভালো রাখবো, তবেই তো অন্যকে ভালো রাখতে পারবো।
2: একদম তাই, নিজেরা ভালো থাকবো এবং অন্যদের ভালো রাখবো, এর থেকে বড় কথা বোধহয় আর কিছু হয় না।
0: তাহলে এই গানের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে।
2: একদম,
0: আপনারা শুনতে থাকুন,
2: সবাই ভালো থাকবেন।

0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান জলই জীবন।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান জলই জীবন। নিবেদনে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।
2: নমস্কার, আজ আমরা এই অনুষ্ঠানে রায়গঞ্জ ডিভিশনের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সন্দীপ গাঙ্গুলির কাছ থেকে কিছু কথা শুনে নেব।
3: নমস্কার, উত্তর দিনাজপুর জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশনের অধীনে গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের কাজ পূর্ণ গতিতেই চলছে। আমাদের জেলায় মোট 396টি জল প্রকল্প হবে এবং সব জল প্রকল্পই ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল। ইতিমধ্যেই প্রায় 2,50,000 মানুষকে কানেকশন পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই বছরের মধ্যেই গ্রামীণ এলাকায় সমস্ত বাড়িতেই জলের কানেকশন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি কানেকশন দেওয়ার পর ও জল অনেকেই পাচ্ছে না, তার প্রধান কারণ হলো জলের অপচয় এবং জলের অপব্যবহার। মনে রাখতে হবে পিএইচির এই জল শুধুমাত্র রান্না ও পানের কাজে ব্যবহার করতে হবে, গাড়ি ধোয়া, কৃষিকাজ এইসব কাজের জন্য নয়। অনেক জায়গায় মোটর পাম্প লাগিয়ে পাইপ ফুটো করে জল টেনে নেওয়া হচ্ছে, তার ফলে গ্রামের শেষ প্রান্তে জল পৌঁছচ্ছে না। এর জন্যে পিএইচির তরফে বিভিন্ন কর্মসূচি যেমন লোকগান, লিফলেটের মাধ্যমে জলের অপচয় বন্ধের প্রচার ইত্যাদি করা হচ্ছে। স্কুলের বাচ্চাদের সচেতন করার জন্য স্কুলে বিভিন্ন অ্যাওয়ারনেস করা হচ্ছে। অঙ্গনবাড়িতে বাচ্চাদের সাথে তার মায়েদের জলের সঠিক ব্যবহার বোঝানো হচ্ছে। পিএইচির ট্যাপ প্রয়োজনে সময়ে বন্ধ ও খোলার কথা বলা হচ্ছে গ্রামে গ্রামে। অযথা নল খোলা রেখে জল অপচয় করলে অন্য মানুষরা এই জল পাওয়া থেকে বঞ্চিত হবে। সকল মানুষকে এই বিষয়ে সজাগ হতে হবে। জেলা প্রশাসন, মহকুমা এবং ব্লক প্রশাসন এই পরিকল্পনা রূপায়ণ ও পরিচালনায় সর্বতোভাবে আমাদের সাহায্য করছে। সকল জনপ্রতিনিধি এবং সকল গ্রামবাসীরা বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের এই কর্মসূচিতে সাহায্য করেছে। আমাদের আশা, সকলের মিলিত উদ্যোগে আমাদের এই সরকারি প্রকল্পের সুফল সবাই পাবে। ধন্যবাদ।
4: শুন, উত্তর দিনাজপুরের মা বোনেরা, শুন উত্তর দিনাজপুরের দাদা ভাইয়েরা,

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জলই জীবন, নিবেদনে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, প্রযোজনা
1: দর্শন কমিউনিকেশন, পরিচালনায় সুজাতা দাস, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
2: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান জলই জীবন, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান। আজ দ্বাদশ শ্রেণীর ইংরেজি, এই বিষয়ে পাঠদান করবেন শালবাড়ি হাইস্কুলের শিক্ষক বিমল দাস এবং সঙ্গে থাকবেন ছাত্র ধনঞ্জয় রায় ও নবীন বর্মন।
3: গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের বিমল স্যার, শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। আমরা আজের ক্লাসে ক্লাস টুয়েলভের ইংরেজি সিলেবাসের সেমিস্টার থ্রির প্রথম গল্পটা পড়ব। তার আগে তোমাদেরকে এই ক্লাসে সাহায্য করার জন্য শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের দুজন তোমাদেরই সহপাঠী উপস্থিত রয়েছে এখানে, একজন ধনঞ্জয় রায় এবং আরেকজন নবীন বর্মন। আমরা আজ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটা পড়ব। আচ্ছা, তোমরা কি জানো এর লেখক কে? কে?
4: রাস্কিন বন্ড।
3: গুড, রাস্কিন বন্ড। ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক হলেন রাস্কিন বন্ড। তিনি সাহিত্য চর্চা অল্প বয়সে শুরু করেন। তার প্রথম সাহিত্য প্রচেষ্টা হল দ্য রুম অন দ্য রুফ নামে একটি প্রায় আত্মজীবনীমূলক উপন্যাস। তখন তার বয়স মাত্র 17 বছর ছিল। অর্ধ শতাব্দীরও বেশি সময় জুড়ে বিস্তৃত তার সাহিত্য জীবনে বন্ড একজন বহুমুখী এবং আকর্ষণীয় গল্পকথক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি গল্পকথনের প্রতিটি বিভাগে বিচরণ করেছেন, তা সে প্রেমের গল্প, হাস্যকৌতুক, রহস্য গল্প, ঐতিহাসিক রোমান্স, ভৌতিক গল্প, স্মৃতিচিত্রণ, ভ্রমণ কাহিনী বা শিশু সাহিত্য, যাই হোক না কেন অনায়াসে এবং স্বচ্ছন্দে বিচরণ করতে পারেন। বন্ড বিনয়ের সঙ্গে নিজের পেশাকে ওয়ার্ডস্মিথ অর্থাৎ শব্দ কারিগর বলে কখনো কখনো উল্লেখ করেছেন। তিনি নিঃসন্দেহে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা গল্পকথক। এবারে আমরা দেখে নিই তোমাদের যে পাঠ্য দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটার উৎস কী। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি প্রথম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ নামক সংকলন গ্রন্থে পেঙ্গুইন র্যান্ডম হাউস প্রকাশকের দ্বারা 1988 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরে 2016 খ্রিস্টাব্দে আরও ব্রিটিশ গল্প সমেত এই একই প্রকাশকের দ্বারা এটি পুনরায় প্রকাশিত হয়। এবার দেখে নিই আমরা এই গল্পটা কী বিষয়ে, বিষয়টা কী, বিষয়বস্তু কী এই গল্পের। রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি না বলা সম্পর্কের ক্ষণস্থায়ী সৌন্দর্য এবং ক্ষণিক সম্পর্কের তীব্র আকর্ষণকে তুলে ধরেছে। কথক তার রেলযাত্রার দেউলি স্টেশনে ঝুড়ি বিক্রেতা এক রহস্যময় তরুণীর সঙ্গে সাক্ষাতের বর্ণনা দিয়েছেন। মেয়েটির সরলতা ও রহস্যময় উপস্থিতি গভীর আবেগ জাগিয়ে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। যাই হোক, শেষ পর্যন্ত যখন তিনি আবার তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তখন তাকে সেখানে পাওয়া যায়নি। গল্পটি ক্ষণস্থায়ী মুহূর্তের অপূর্ণ আকাঙ্ক্ষা ও ব্যাকুলতাকে গভীরভাবে প্রতিফলিত করে, যা পাঠকের কাছে সহজেই হৃদয়স্পর্শী হয়ে ওঠে। প্রাণবন্ত চিত্রকল্প ও গভীর আবেগ গল্পটির মধ্যে যৌবনের নির্দোষ আকাঙ্ক্ষা ও অম্লমধুর বেদনাকে তুলে ধরেছে। চলো এবার আমরা টেক্সটটা পড়ি। দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেরা অ্যাট মাই মাদার্স প্লেস। যখন কলেজে পড়তাম তখন গ্রীষ্মের ছুটিটা দেরাতে আমার ঠাকুমার বাড়িতে কাটাতাম। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। মে মাসের গোটার দিকে সমতল ছেড়ে যেতাম আর জুলাইয়ের শেষ দিকে ফিরে আসতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অব দ্য ইন্ডিয়ান তেরাই। দেউলি ছিল দেরা থেকে প্রায় 30 মাইল দূরে অবস্থিত একটি ছোট্ট স্টেশন। এই জায়গাটা ভারতীয় তরাই জঙ্গলের গভীর অরণ্য শুরু হওয়ার স্থান হিসেবে চিহ্নিত ছিল। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাবাউট 5 in the morning হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন।

সকাল 5টা নাগাদ ট্রেনটা দেউলিতে এসে পৌঁছতো। যখন স্টেশনটা তেল আর ইলেকট্রিকের আলোয় মৃদু আলোকিত হয়ে থাকত আর রেল লাইনের পাশের জঙ্গলগুলি উষার ক্ষীণ আলোয় কেবল দৃশ্যমান হয়ে উঠত। দেউলি হ্যাড অনলি ওয়ান প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড ওয়েটিং রুম। দেউলিতে একটিই মাত্র প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের অফিস ঘর আর একটা ওয়েটিং রুম অর্থাৎ যাত্রী প্রতীক্ষালয় ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল, আ ফ্রুট ভেন্ডার অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, নট মাচ এলস বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার অনলি ফর 10 মিনিটস বিফোর রাশিং অন ইন টু দ্য ফরেস্ট। প্ল্যাটফর্মটিতে গর্ব করে বলার মতো একটা চায়ের দোকান, একজন ফল বিক্রেতা আর কয়েকটা পথের কুকুর ছাড়া আর বেশি কিছু ছিল না, কারণ দ্রুতগতিতে জঙ্গলের মধ্যে প্রবেশ করার আগে ট্রেনটা এখানে মাত্র 10 মিনিটের জন্য থামত। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কেন ট্রেনটা দেউলিতে থামত, আই ডোন্ট নো, আমার জানা নেই। নাথিং এভার হ্যাপেন দেয়ার, ওই জায়গাটিতে কিছু ঘটত না। নো বডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি গট ইন, ট্রেন থেকে কেউ নামতও না, কেউ উঠতও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটিতে কখনো কুলিরাও থাকত না, বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, দ্য গার্ড উড ব্লো হিস হুইসল অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। কিন্তু ট্রেনটা এখানে পুরো 10 মিনিট থেমে থাকত আর তারপরে ঘন্টা বেজে উঠত, গার্ড সাহেব তার বাঁশি বাজাতেন এবং সাথে সাথে দেউলি পিছনে পড়ে থাকত আর স্মৃতিতে হারিয়ে যেত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, আমি অবাক হয়ে ভাবতাম এই স্টেশনটার পাঁচিলের পেছনে দেউলিতে কী ঘটত। আই অলওয়েজ ফেল সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। এই ছোট নির্জন প্ল্যাটফর্মটা আর ওই জায়গাটা যেখানে কেউ বেড়াতে যেত না, ওগুলির জন্য আমি সবসময় দুঃখ বোধ করতাম। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন। আমি ঠিক করলাম একদিন আমি ট্রেন থেকে দেউলিতে নেমে পড়ব আর শহরটাকে খুশি করার জন্য একটা দিন ওখানে কাটাব। আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, আমার বয়স ছিল 18 বছর, ঠাকুমার বাড়িতে যাচ্ছি আর রাতের ট্রেনটা এসে দেউলিতে থেমেছিল। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, প্ল্যাটফর্মের পিছন দিক থেকে ঝুড়ি বিক্রি করতে একটি মেয়ে হেঁটে এলো। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, সেই সকালটা ছিল ঠান্ডা আর মেয়েটির কাঁধের উপর একটা শাল জড়ানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লথস ওয়ার কোল্ড, বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, তার পায়ে জুতো ছিল না, তার পোশাকগুলিও ছিল পুরনো, কিন্তু সে যুবতী মেয়ে ছিল আর লাবণ্য ছড়িয়ে মর্যাদার সঙ্গে সে হেঁটে আসছিল। হোয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপড, যখন সে আমার জানলাটার কাছে এসে পৌঁছলো সে থেমে গেল। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, সে দেখতে পেল যে আমি তার দিকে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে আছি, কিন্তু প্রথমে সে ভান করল যেন সে এসব লক্ষ্য করছে না। শি হ্যাড এ পেল স্কিন সেট অফ বাই স্কিনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাবল্ড আইস, উজ্জ্বল কালো চুল আর ঘন কালো বিক্ষুব্ধ চোখের পাশে তার গায়ের রং ছিল মৃদু ফ্যাকাশে, অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেট মাইন্ড, আর তারপরেই সেই অনুসন্ধানী আর বাকপটু চোখ দুটো আমার চোখের সঙ্গে মিলল। শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নেইদার অফ আস সেইড এনিথিং, সে কিছুক্ষণ আমার জানলার পাশে দাঁড়িয়ে রইল আর আমাদের দুজনের কেউই কোনো কথা বললাম না। বাট হোয়েন শি মুভড অন আই ফাউন্ড মাই সেফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারিজ ডোর অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে, কিন্তু যখন সে সরে গেল আমি সিট ছেড়ে উঠলাম আর কামরার দরজার কাছে গেলাম আর অন্যদিকে তাকে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হেঁটে চায়ের দোকানটা অবধি গেলাম। আ কেটলি ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার বাট দ্য ওনার অব দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়্যার অন দ্য ট্রেন, ছোট একটা উনুনের উপর চায়ের কেটলিটা ফুটছিল কিন্তু দোকানের মালিক ট্রেনের মধ্যে কোথাও চা বিক্রি করতে গিয়েছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি আমাকে অনুসরণ করে চায়ের দোকানের পেছনে এসে দাঁড়ালো। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট শি আস্কড, সে জিজ্ঞেস করলো আপনি কি একটা ঝুড়ি কিনতে চান, দে আর ভেরি স্ট্রং মেড অফ দ্য ফাইনেস্ট কেইন
ঝুড়িগুলো খুব শক্তপোক্ত, সব থেকে ভালো বেত দিয়ে তৈরি। নো, আই সে ইট, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। আমি বললাম, না, আমার ঝুড়ির দরকার নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, অ্যান্ড শি সে ইট, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট? আমরা পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল সেটা অনেক দীর্ঘক্ষণ সময় ধরে। আর সে বলল, আপনি ঠিক জানেন আপনার ঝুড়ির দরকার নেই। অল রাইট, গিভ মি ওয়ান, আই সে ইট, অ্যান্ড আই টুক ওয়ান অন দ্য টপ অ্যান্ড গেভ হার আ রুপি, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। ঠিক আছে, একটা দাও, আমি বললাম। আর সব থেকে উপরে যে ঝুড়িটা ছিল সেটা নিয়ে তাকে একটা টাকা দিলাম। তার আঙুলগুলি ছোঁয়ার সাহস হচ্ছিল না। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, দ্য গার্ড ব্লু হিজ হুইসল। শি সেড সামথিং, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। সে যখন কথা বলতে যাবে, এমন সময় গার্ডের বাঁশি বেজে উঠল। সে কিছু একটা বলল, কিন্তু ঘণ্টার ঢং ঢং শব্দ আর ইঞ্জিনের ফোঁসফোঁস আওয়াজে সেটা হারিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। আমাকে দৌড়ে কামরায় ফিরে যেতে হলো। দ্য ক্যারিজ শাডার্ড অ্যান্ড জাস্টল ফরওয়ার্ড। কামরাটা কেঁপে উঠল আর ঝাঁকুনি লেগে সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াজ হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপ ডাইভে। প্ল্যাটফর্মটা যখন পেছনে মিলিয়ে যাচ্ছিল আমি তার দিকে তাকিয়েছিলাম। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড শি ডিড নট মুভ, বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। সে একাই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, সে সরে যায়নি, কিন্তু সে আমার দিকেই তাকে মৃদু হাসছিল তো যতক্ষণ না সিগন্যাল বক্স মাঝখানে এসে পড়ল। আই ওয়াজ হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে অ্যান্ড দেন জঙ্গল হিট দ্য স্টেশন, বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। আমি তাকেই দেখতে থাকলাম আর তারপরে স্টেশনটা জঙ্গলের আড়ালে ঢাকা পড়ে গেল, কিন্তু তখনও সে একা দাঁড়িয়ে আছে, এই ছবিটা আমি দেখতে পাচ্ছিলাম। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। বাকি যাত্রাপথটা আমি জেগেই বসে রইলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস। আচ্ছা, এই স্মোল্ডারিং শব্দটার অর্থ তোমরা জানো? স্মোল্ডারিং জানো কি না? আচ্ছা, ওকে, স্মোল্ডারিং শব্দের অর্থ হচ্ছে শিখাহীন জ্বলন্ত, অর্থাৎ একটা কিছু জ্বলছে তাতে শিখা নেই, শুধু জ্বলছে এটা বোঝা যায়, হ্যাঁ, আগুনের শিখাটা নেই। মেয়েটির মুখের আর তার কালো শিখাহীন জ্বলন্ত চোখ দুটির ছবি থেকে আমার মনকে আমি মুক্ত করতে পারছিলাম না। বাট হোয়েন আই রিচ দেরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্সড, ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। কিন্তু যখন দেরায় গিয়ে পৌঁছলাম, ঘটনাটা আবছা হয়ে অনেক দূরে মিলিয়ে গেল, কারণ আমার মনকে অধিকার করার মতো আরও অনেক কিছু ছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি টু মান্থস লেটার দ্যাট আই রিমেম্বার্ড দ্য গার্ল। কেবল দু মাস বাদে আমি যখন ফিরে যাচ্ছিলাম, আবার আমার মেয়েটির কথা মনে পড়ল। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রু ইন টু দ্য স্টেশন অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়েকিং আপ দ্য প্ল্যাটফর্ম। ট্রেনটা যখন স্টেশনের কাছে এসে পৌঁছল, আমি তাকে খুঁজছিলাম আর আমার মধ্যে এক অপ্রত্যাশিত রোমাঞ্চ জেগে উঠল যখন দেখলাম সে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে আসছে। আই স্প্র্যাং অফ দ্য ফুট বোর্ড অ্যান্ড ওয়েক টু হার। আমি লাফিয়ে কামরার পাদানিতে নেমে তার দিকে হাত নাড়াতে লাগলাম। হোয়েন শি স মি শি স্মাইল্ড। সে যখন আমায় দেখতে পেল সে মৃদু হাসল। শি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার্ড। আমি যে তাকে মনে রেখেছি এই ব্যাপারটাই সে খুশি হলো। আই ওয়াজ প্লিজ দ্যাট শি রিমেম্বার্ড মি। আমিও সে যে আমায় মনে রেখেছে তাতে খুশি হয়েছিলাম। উই আর বোথ প্লিজড অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস। আমরা দুজনেই খুশি হয়েছিলাম, ব্যাপারটা অনেকটা দুই পুরনো বন্ধুদের দেখা হওয়ার মতো। শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। হার ডার্ক আইস ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। সে ঝুড়ি বিক্রি করার জন্য ট্রেনের পুরো দৈর্ঘ্য বরাবর অবধি গেল না, তার বদলে সোজা চায়ের দোকানে চলে এলো। তার কালো চোখ দুটো হঠাৎ আলোয় ভরে উঠল। উই সেড নাথিং ফর সাম টাইম বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট। কিছুক্ষণ আমরা কোনো কথা বলিনি, কিন্তু এর চেয়ে বেশি বাত্তয় আমরা কখনোই হতে পারতাম না। আই ফেল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি। আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন। আমি একটা আবেগ অনুভব করছিলাম যে তাকে ওখানেই তখনই ট্রেনে তুলে নেব আর আমার সঙ্গে করে তাকে নিয়ে যাব। আমি সহ্য করতে পারছিলাম না দেউলি স্টেশনে সে আমার চোখের সামনে মিলিয়ে যাচ্ছে। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার
হ্যান্ড অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিয়ে নিলাম আর সেগুলি মাটিতে নামিয়ে রাখলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট। সে একটা ঝুড়ি নেবে বলে হাত বাড়ালো, কিন্তু আমি তার হাতটা ধরে ফেললাম আর ধরে রইলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমায় দিল্লি যেতে হবে, আমি বললাম। শি নোডেড, সে মাথা নাড়ল। আই ডো নট হ্যাভ টু গো এনিহোয়্যার, আমায় কোথাও যেতে হবে না। দ্য গার্ড ব্লু হিজ হুইসল ফর দ্য ট্রেন টু লিভ, অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। গার্ড ট্রেনটা ছাড়ার জন্য বাঁশি বাজালো, আর সেটা করার জন্য গার্ডের প্রতি আমার কী ঘৃণাই না বোধ করছিলাম। আই উইল কাম অ্যাগেইন, আই সেড, উইল ইউ বি হেয়ার, আমি আবার আসবো, আমি বললাম। তুমি এখানে থাকবে তো? শি নোডেড অ্যাগেইন, অ্যান্ড শি অ্যাজ শি নোডেড দ্য বেল ক্ল্যাঙ্কড অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড। সে আবার মাথা নাড়ল, আর যেই সে মাথা নাড়ল ঘণ্টাটা ঢং ঢং করে বেজে উঠল আর রেলগাড়িটা সামনের দিকে এগিয়ে গেল। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন। আমাকে মেয়েটির হাত থেকে আমায় হাত সারিয়ে নিতে হলো আর চলন্ত ট্রেনের দিকে দৌড়ে যেতে হলো। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এবার আর তার কথা ভুলতে পারলাম না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি অ্যান্ড ফর লং আফটার। যাত্রাপথের বাকি অংশটাই সে আমার সঙ্গেই থেকে গেল, আর তারপরে অনেক দিন সে আমার মনের মধ্যে রয়ে গেল। অল দ্যাট ইয়ার শি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং, সেই বছরটার পুরোটাই সে ছিল উজ্জ্বল আর জীবন্ত এক উপস্থিতি। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ন ফিনিশড আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দের আর্লিয়ার দ্যান ইউজুয়াল। যখন কলেজের পর্যায় শেষ হয়ে গেল আমি তাড়াহুড়ো করে বাধা ছাদার কাজ করলাম আর স্বাভাবিকের থেকে একটু আগেই দেরার উদ্দেশ্যে যাত্রা করলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার ঠাকুমা তার সঙ্গে দেখা করার ব্যাপারে আমার আগ্রহ দেখে খুশি হবেন। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস অ্যাজ দ্য ট্রেন ড্রু ইন টু দেউলি, বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু। ট্রেনটা যখন দেউলিতে ঢুকলো আমি ভয় পাচ্ছিলাম আর উদ্বিগ্ন বোধ করছিলাম, কারণ আমার অবাক লাগছিল মেয়েটিকে আমি কী বলবো আর আমার কী করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। আমি ঠিক করেছিলাম, কথা বলতে পারছি না বা আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না এমন অসহায়ভাবে আমি তার সামনে দাঁড়িয়ে থাকবো না। দ্য ট্রেন কেম টু দেউলি অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়্যার। ট্রেনটা দেউলিতে পৌঁছলো আর আমি প্ল্যাটফর্মের এক এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি দেখলাম, কিন্তু কোথাও মেয়েটিকে দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য বোর্ড ফুট বোর্ড, আমি দরজা খুললাম আর পাদানিতে পা রাখলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরগোডিং, গভীর হতাশা এবং একটা বিষণ্ণ ভবিষ্যতের বোধ আমাকে গ্রাস করেছিল। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং অ্যান্ড সো আই রেন আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেইড, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার। আমার বোধ হলো আমাকে কিছু একটা করতে হবে, আর তাই আমি দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম যে মেয়েটা এখানে ঝুড়ি বিক্রি করতো তাকে চেনেন? নো আই ডোন্ট, সেইড দ্য স্টেশন মাস্টার, ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। স্টেশন মাস্টার বললেন, না তো আমি চিনি না, আর আপনি যদি এখানে পড়ে থাকতে না চান তাহলে ট্রেনে উঠে পড়ুন। বাট আই পেসড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেইলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইন টু দ্য জঙ্গল। কিন্তু আমি স্টেশনের এক প্রান্ত থেকে উপ্রান্ত হেঁটে বেড়ালাম আর স্টেশন চত্বরে থাকা রেলিংগুলোর উপর দিয়ে উঁকি দিলাম। যেটুকু দেখতে পেলাম সেটা হলো একটা আম গাছ আর একটা ধুলোয় ঢাকা রাস্তা যেটা জঙ্গলের দিকে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা কোথায় গেছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, আমাকে প্ল্যাটফর্ম দিয়ে দৌড়ে গিয়ে কামরার দরজায় লাফ দিয়ে উঠতে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার স্পিড অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। তারপর যখন ট্রেনের গতিটা বাড়তে লাগলো আর জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত গতিতে চলতে লাগলো, আমি জানলার সামনে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে রইলাম। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি অ্যান্ড অ্যাবাউট হোম আই নিউ নাথিং, অ্যাবসোলিউটলি নাথিং, বাট ফর হোম আই ফেল্ট এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। যে মেয়েটাকে আমি কেবল দুবার মাত্র দেখেছি তাকে খুঁজে বার করতে আমি কী করতে পারি, আর যার সম্বন্ধে কিছুই জানি না, পুরোপুরি কিছুই জানি না,
কিন্তু তার জন্য আমি একটা দুর্বলতা

0: এবং একটা দায়িত্ববোধ অনুভব করছিলাম যেটা আমি এর আগে কখনো অনুভব করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল বিকজ আই ডিড নট স্টে দেয়ার বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। যাই হোক, ঠাকুমা আমার আশা নিয়ে মোটেই খুশি হলো না, কারণ তার কাছে আমি 2 সপ্তাহের বেশি রইলাম না। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, আমি অস্থির এবং অচ্ছচ্ছন্দ্য বোধ করছিলাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেনস মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। তাই আবার সমভূমিতে ফেরা ট্রেন ধরলাম। উদ্দেশ্য ছিল দেউলিতে স্টেশন মাস্টারকে আরও কিছু প্রশ্ন করা। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে একজন নতুন স্টেশন মাস্টার এসে গিয়েছেন। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, আগের লোকটি গত সপ্তাহের মধ্যে অন্য কোনো পদে যোগদান করেছিলেন। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, এই নতুন লোকটি যে মেয়েটি ঝুড়ি বিক্রি করত তার সম্বন্ধে কিছুই জানতেন না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আ স্মল শ্রিবেল্ড আপ ম্যান। আচ্ছা, তোমরা কি জানো শ্রিবেল্ড আপ শব্দের অর্থ কি? শ্রিবেল্ড আপ শব্দের অর্থ হচ্ছে কুকড়ে যাওয়া, হ্যাঁ, কুকড়ে মুকড়ে যাওয়া। ওয়েয়ারিং গ্রেজি ক্লথস অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, আমি চায়ের দোকানের মালিককে খুঁজে বার করলাম। ছোটোখাটো কুকড়ে যাওয়া চেহারার একজন মানুষ, পরনে তেল চিটচিটে পোশাক, আর তাকে জিজ্ঞেস করলাম ঝুড়িয়ালি মেয়েটি সম্বন্ধে সে কিছু জানে কি না। ইয়েস, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, শি সেইড, বাট শি হ্যাজ স্টপড কামিং নাও। হ্যাঁ, এখানে ওরকম একটা মেয়ে ছিল বটে, আমার পরিষ্কার মনে পড়ছে, সে বলল, কিন্তু সে এখন আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই, আই আস্কড, হোয়াট হ্যাপেন টু হার, কেন, আমি জিজ্ঞেস করলাম তার কী হয়েছে। হাউ শুড আই নো, সেইড দ্য ম্যান, শি ওয়াজ নাথিং টু মি, আমি কী করে জানবো, সে তো আমার কেউ ছিল না, লোকটি বলল। অ্যান্ড ওয়ান্স এগেইন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আর আবার একবার আমাকে ট্রেনের জন্য দৌড়তে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, মেক এনকোয়ারিস অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইজ। দেউলি প্ল্যাটফর্মটা যখন পেছনে মিলিয়ে যেতে লাগলো, তখনই ঠিক করলাম একদিন আমাকে এখানে যাত্রা বিরতি করতে হবে, শহরের একটি দিন কাটাতে হবে, খোঁজ খবর নিতে হবে, আর সেই মেয়েটিকে খুঁজে বার করতে হবে যে অন্য কিছু নয়, শুধু তার কালো চঞ্চল চোখের দৃষ্টি দিয়ে আমার হৃদয় হরণ করেছে। উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, এই চিন্তা দিয়েই কলেজের শেষ পর্যায়টা আমি নিজেকে সান্ত্বনা দিলাম। আই ওয়েন্ট টু দেরা এগেইন ইন সামার অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং দ্য ট্রেন নাইট ট্রেন ড্রু ইন টু দেউলি স্টেশন আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল নোয়িং আই উডন্ট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। আবার গ্রীষ্মকালে আমি দেরা গেলাম, আর যখন খুব ভোরবেলা রাতের ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছলো, আমি প্ল্যাটফর্মের এপ্রান্ত থেকে ওপ্রান্ত মেয়েটির চিহ্ন খুঁজতে লাগলাম। জানতাম তার দেখা পাবো না, কিন্তু তবুও আশা করছিলাম। সামহাউ আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, যেভাবেই হোক দেউলিতে যাত্রাবিরতি এবং একটা দিন শহরের কাটানোর কাজটা আমি করে উঠতে পারলাম না। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, আই রিফ্লেক্টেড, আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, যদি এটা কোনো কাল্পনিক কাহিনী বা ছায়াছবি হতো, আমার মনে হয় আমি ওখানে নেমে পড়তাম, রহস্যের সমাধান করতাম, আর সমস্ত ব্যাপারটা একটা উপযুক্ত নিষ্পত্তি করতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় এটা করতে আমি ভয় পাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড ফর ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি মেয়েটির সত্যি সত্যি কী ঘটেছে সেটা আবিষ্কার করতে আমি ভয় পাচ্ছিলাম। পার হ্যাভ শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, পার হ্যাভ শি ওয়াজ ম্যারিড, পার হ্যাভ শি হ্যাড ফলেন ইল, হয়তো সে আর দেউলিতে থাকে না, হয়তো তার বিয়ে হয়ে গেছে, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাস থ্রু দেউলি মেনি টাইমস অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারিজ উইন্ডো হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি। গত কয়েক বছরে বহুবার আমি দেউলির ওপর দিয়ে গেছি, আর অর্ধেক প্রত্যাশা নিয়ে সর্বদাই কামরার জানলা দিয়ে তাকিয়েছি যে দেখতে পাবো সেই অপরিবর্তিত মুখটা হাসি নিয়ে আমার দিকে চেয়ে আছে। আই ওয়ন্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। আমি অবাক হয়ে ভাবি দেউলিতে এই স্টেশনের প্রাচীরটার বাইরে কী ঘটে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু কোনোদিনই আমি এখানে যাত্রাবিরতি করব না। ইট মে স্পয়েল মাই গেম। এটা আমার খেলাটা নষ্ট করে দিতে পারে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। আমি আশা করতে স্বপ্ন দেখতে পছন্দ করি, আর নির্জন প্ল্যাটফর্মটাই এ প্রান্ত থেকে ও প্রান্ত তাকে ঝুড়ি আলিশাই মেয়েটির জন্য অপেক্ষা করতে পছন্দ করি। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, বাট আই পাস থ্রু অ্যাজ ওপেন অ্যাজ আই ক্যান। আমি কোনো দিন দেউলিতে যাত্রাবিরতি করব না, কিন্তু যত ঘন ঘন পারি এখান দিয়ে আমি যাতায়াত করব। টেক্সটটা শেষ হলো। এবারে এই টেক্সট থেকে তোমাদের থার্ড সেমিস্টারে চারখানা কোশ্চেন সেট হবে, চারটা মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমরা জানো ইতিমধ্যেই যে থার্ড সেমিস্টারটা তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন বেসড হবে, মাল্টিপল চয়েস বেসড কোশ্চেনগুলো হবে। সবগুলোই মাল্টিপল চয়েস বেসড কোশ্চেন, কিন্তু তার মধ্যে ভাগ থাকবে। মোট 9টা ভাগের কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে, 9 ধরনের কোশ্চেন তোমাদের থাকবে, সবই মাল্টিপল চয়েস। কী কী থাকবে? সিম্পল মাল্টিপল টাইপ কোশ্চেন। সিম্পল মাল্টিপল টাইপ কোশ্চেনগুলো কী কী? যে একটা স্টেটমেন্ট থাকবে, তার চারটে অপশনস থাকবে, তোমাদের অপশনসগুলো বেছে নিতে হবে। যেমন ধরো, দ্য ন্যারেটর স্পেন্ট হিস সামার ভ্যাকেশন ডিউরিং হিস কলেজ ডেজ। অপশন এ ইন দেরা, অপশন বি ইন দিল্লি, অপশন ডি সি ইন দেউলি, অপশন ডি ইন দমন। বলো তো তোমরা কোথায় থাকবে?
1: অপশন এ ইন দেরা।
0: গুড, ভেরি গুড। যেমন এরকম কোশ্চেন হতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোশ্চেন, সেটা কেমন হবে? ধরো, দ্য গার্ড ব্লু হিস হুইসল ফর দ্য ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই ড্যাশ দ্য গার্ড ফর ডুইং দ্যাট। এই ড্যাশটা পূরণ করতে হবে, চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ। এই গ্যাপটাকে পূরণ করার জন্য চারটে অপশন, অপশন এ লাভড, অপশন বি অ্যাপ্রিসিয়েটেড, অপশন সি হেটেড, অপশন ডি ব্লেসড।
1: অপশন সি হেটেড।
0: অপশন সি হেটেড। হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। গুড। আবার এভাবে হতে পারে, হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন ওনলি, হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ। এখানে গ্যাপটা হচ্ছে আই হ্যাড সিন ওনলি ড্যাশ। হ্যাঁ, এখানে অপশনসগুলো ধরো, এ নাম্বার টুয়াইস, বি নাম্বার ওয়ান্স, সি নাম্বার থ্রাইস, ডি নাম্বার আ ফিউ টাইমস। কবার দেখেছিল, কবার দেখা হয়েছিল?
2: অপশন এ।
0: অপশন এ অর্থাৎ টুয়াইস। ভেরি গুড। এরপরে তোমাদের কোশ্চেন থাকতে পারে কলাম ম্যাচিং টাইপ কোশ্চেন। এই কলাম ম্যাচিং টাইপটা কোশ্চেনটা কি? কলাম ম্যাচিং মানে তোমার দুটো কলাম থাকবে, কলাম এ অ্যান্ড কলাম বি, চারটে করে অপশন থাকবে, তোমাদের মেলাতে হবে। এই মিলানো উত্তরগুলো চারটে অপশনে তোমাদের দেওয়া থাকবে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তোমাদের সেটা বেছে উত্তরটা করতে হবে। এরপরে থাকতে পারে তোমাদের অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন। অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন, অ্যাজ ফর এক্সাম্পল ধরে নাও কোশ্চেন নাম্বার ওয়ান যদি আমরা বলি, অ্যাসারশন কী আছে? আই অলওয়েজ ফেল সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম। এটা অ্যাসারশন। এবার রিজন কী এর? রিজনটা তোমাদের উত্তরে বলতে হবে। অপশন আছে চারটে, কী কী আছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার। কি? ইট ওয়াজ দ্য সেম প্ল্যাটফর্ম হোয়ার হি মেড দ্য বাস্কেট সেলিং গার্ল। অপশন বি, দে আর ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম। অপশন সি, নো বডি ওয়ান্টেড টু ভিজিট ইট। অপশন ডি, দ্য ট্রেন উড হল্ট হেয়ার অনলি ফর 10 মিনিটস। কোনটা হবে উত্তর? আচ্ছা, অপশন সি, নো বডি ওয়ান্টেড টু ভিজিট ইট। ভেরি গুড। এরপরে কোশ্চেন থাকতে পারে সেন্টেন্স রিলেশনশিপ কোশ্চেন্স। যেমন ধরো, একটা স্টেটমেন্ট থাকলো, স্টেটমেন্ট এ, বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস। স্টেটমেন্ট বি, নাথিং ইভার হ্যাপেন দেয়ার। এইবার অপশনসগুলো দেখো কী কী আছে। অপশনস এ, স্টেটমেন্ট এ সাপোর্ট স্টেটমেন্ট বি, বি নাম্বার অপশন, স্টেটমেন্ট এ কন্ট্রাডিক্ট স্টেটমেন্ট বি। অপশন সি, স্টেটমেন্ট এ ইজ দ্য রিজন ফর স্টেটমেন্ট বি। অপশন ডি, স্টেটমেন্ট এ অ্যান্ড স্টেটমেন্ট বি আর নট রিলেটেড উইথ ইচ আদার। বলতে পারবে তোমরা কোনটা হবে?
2: অপশন বি।
0: অপশন বি, দ্য স্টেটমেন্ট এ কন্ট্রাডিক্টস স্টেটমেন্ট বি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ক্লাসে মিলিত হব।
2: থ্যাংক ইউ।
1: থ্যাংক ইউ।
0: ওয়েলকাম।
3: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান। আজকের বিষয় ছিল

দ্বাদশ শ্রেণীর ইংরেজি। পাঠদান করলেন শালবাড়ি হাইস্কুলের শিক্ষক বিমল দাস এবং সঙ্গে ছিলেন ছাত্র ধনঞ্জয় রায় ও নবীন বর্মণ।

শুরু হচ্ছে কথায় সুরে। কথায় সুরে অনুষ্ঠানে আপনারা শুনবেন আপনাদের পছন্দের কিছু বাংলা এবং হিন্দি গান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। অনুষ্ঠানের প্রথম গান শুনবেন দাদামণি ছায়াছবি থেকে। অজয় দাসের সুরে দ্বৈতকণ্ঠে গেয়েছেন কিশোর কুমার এবং আরতি মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, বাংলা ছায়াছবির সুন্দর এই গানটির সঙ্গে আমাদের আজকের কথায় ও সুরে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। বন্ধুরা, বাংলার চলচ্চিত্র ভারতীয় সংস্কৃতি ও শিল্পকলার এক উজ্জ্বল নিদর্শন। বাংলা সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও মানুষের জীবনবোধের প্রতিফলন। সাহিত্য নির্ভর কাহিনী, বাস্তব ধর্মী অভিনয়, হৃদয় স্পর্শী সঙ্গীত এবং মানবিক মূল্যবোধ বাংলা চলচ্চিত্রকে বিশ্বজুড়ে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। বাংলা চলচ্চিত্র শিল্পকে সাধারণভাবে টলিউড বলা হয়, কারণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে এই শিল্পের মূল কেন্দ্র গড়ে উঠেছে। আমরা আলোচনা করছি বাংলার চলচ্চিত্র শিল্প নিয়ে। বন্ধুরা, আমরা পরের গান শুনে নেব। পরের গান গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। ছুটি ছায়াছবি থেকে সুর দিয়েছেন অরুন্ধতী দেবী।

শ্রোতা বন্ধুরা, কথাই সুরে অনুষ্ঠানে শুনছেন আপনাদের পছন্দের কিছু বাংলা ছায়াছবির গান। বাংলা চলচ্চিত্রের ইতিহাস প্রায় 100 বছরেরও বেশি। 19 শতকের শেষভাগে এবং বিংশ শতকের শুরুতে চলচ্চিত্র নির্মাণের সূচনা হয়। হীরালাল সেনকে বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ বলা হয়। তিনি বিভিন্ন নাটক ও দৃশ্য ধারণ করে চলচ্চিত্র নির্মাণের সূচনা করেন। প্রথম দিকে চলচ্চিত্র ছিল নির্বাক, পরে 1931 সালে বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র নির্মিত হয়। ধীরে ধীরে কলকাতা ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। সেই সময়ে নিউ থিয়েটার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিষ্ঠান বহু বিখ্যাত চলচ্চিত্র ও শিল্পীর জন্ম দিয়েছিল। বন্ধুরা, আমরা আবার যাব গানে। এবার শুনবেন শঙ্খবেলা ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে এই গানটি। সুর দিয়েছেন সুধীন দাশগুপ্ত।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে ভিয়েতনাম? এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল?

0: গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক করতে দিলাম। এ প্লাস বি হোল না, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম বাংলা চলচ্চিত্র নিয়ে।

বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ ধরা হয় 1950 থেকে 1970 সাল পর্যন্ত। এই সময়কে এই সময়ে বাংলা সিনেমা আন্তর্জাতিক মানে উন্নত হয়। সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌঁছে দেন। তার নির্মিত পথের পাঁচালী শুধু বাংলা নয়, বিশ্ব সিনেমার ইতিহাসে এক অমর সৃষ্টি। এরপর অপরাজিত ও অপুর সংসার মিলে অপুর ট্রিলজি বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করে। মানব জীবনের বাস্তব চিত্র ও গভীর অনুভূতি তার সিনেমার প্রধান বৈশিষ্ট্য। ঋত্বিক ঘটক তার চলচ্চিত্রে দেশভাগ, দারিদ্র ও মানুষের সংগ্রাম তুলে ধরেছিলেন। তার বিখ্যাত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা আজও দর্শকদের আবেগ প্লুত করে তোলে। অন্যদিকে মৃণাল সেন সমাজ ও রাজনীতিভিত্তিক চলচ্চিত্র নির্মাণে বিশেষ খ্যাতি অর্জন করেন। তার চলচ্চিত্রে মধ্যবিত্ত জীবনের নানা সমস্যা বাস্তবভাবে ফুটে উঠেছে। আমরা আরও শুনব চলচ্চিত্রের কথা, তবে আমরা যাব আবার গানে। পরের গান আমরা নিয়েছি মোহনার দিকে ছায়াছবি থেকে, আশা ভোসলের কণ্ঠে স্বপন চক্রবর্তী।

শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম বাংলা চলচ্চিত্র সম্পর্কে। বাংলা চলচ্চিত্রে মহানায়ক ও মহানায়িকার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলার চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাকে মহানায়ক বলা হয়। তার অভিনয়, ব্যক্তিত্ব ও সংলাপ, বলার ভঙ্গি দর্শকদের সবসময় মুগ্ধ করেছিল। অন্যদিকে সুচিত্রা সেন ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী। উত্তম সুচিত্রা জুটি বাংলা সিনেমায় এক নতুন যুগের সূচনা করেছিল। তাদের অভিনীত বহু সিনেমা আজও সমান জনপ্রিয়। বন্ধুরা, আমরা আবার যাব গানে। এবার শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, রাজেন সরকারের সুরে, নতুন জীবন ছায়াছবি থেকে।

0: বাংলা চলচ্চিত্র শুধু একটি বিনোদন শিল্প নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতীক। বাংলা সিনেমা বিশ্ব চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র স্থান তৈরি করেছে, অতীতের গৌরব ও বর্তমানের আধুনিকতার সমন্বয়ে বাংলা চলচ্চিত্র ভবিষ্যতেও আরও সমৃদ্ধ হবে, এটাই সকলের প্রত্যাশা। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরেতে আবার ফিরব, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
1: साथियों, स्वच्छता को लेकर जारी अभियान से हमें ज्यादा से ज्यादा लोगों को जोड़ना है और ये अभियान किसी एक दिन का, एक साल का नहीं होता है, ये युगों युगों तक निरंतर करने वाला काम है। ये जब तक हमारा स्वभाव बन जाए स्वच्छता, तब तक करने का काम है। मेरा आप सबसे आग्रह है कि आप भी अपने परिवार, दोस्तों, पड़ोसियों या सहकर्मियों के साथ मिलकर स्वच्छता अभियान में हिस्सा जरूर लें। ये महात्मा गांधी जी को भी सच्ची श्रद्धांजलि है जो जीवन पर्यंत इस उद्देश्य के लिए समर्पित रहे।
0: श्रोता बंधुरा, আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরে অনুষ্ঠানে। কথায় সুরে অনুষ্ঠানে আমরা এবার কিছু হিন্দি গান শুনে নেব, তবে তার আগে আজকের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ অর্থাৎ 19 মে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলি, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুর দুয়ার জেলার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে, এই অঞ্চলের বেশ কিছু স্থানে বজ্রবিদ্যুৎ, সেই সঙ্গে বৃষ্টিপাত এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবরটি শুনলেন। এবার আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরে তে শুনব বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান। প্রথম গান গেয়েছেন অলকা ইয়াগনিক, ছায়াছবি ইএস বস, সুর দিয়েছেন যতীন ললিত।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনছিলেন অলকা ইয়াগনিক এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে। হিন্দি চলচ্চিত্র ইয়েস বস এটি 1997 সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছিলেন আজিজ মির্জা এবং প্রধান যে সমস্ত শিল্পীরা ছিলেন এই ছায়াছবিতে তারা ছিলেন শাহরুখ খান, জুহি চাওলা এবং আদিত্য পাঞ্চোলি। আমরা পরের গানে যাব। পরের গান দ্বৈতকণ্ঠে গেয়েছেন সোনু নিগম এবং অলকা ইয়াগনিক, ছায়াছবি রেফিউজি। রেফিউজি ছায়াছবিটি 2000 মুক্তিপ্রাপ্ত হয়। ছবিটি পরিচালনা করেন জেপি দত্তা। এই সিনেমাটি বিশেষভাবে পরিচিত তার কারণ হল এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিষেক বচ্চন এবং করিনা কাপুর খানের। শুনুন এই গানটি।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন সুন্দর এই গানটি রেফিউজি ছায়াছবি থেকে। আমরা পরের গানে যাব, তবে তার আগে আজকের শিলিগুড়ি শহরের ট্রাফিক আপডেটস। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শহরের দার্জিলিং মোড় ক্রসিং, NH-10 অর্থাৎ শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় এবং শালুগড়া অঞ্চলে সড়কের উপরে নির্মাণ কাজ চলার কারণে যান চলাচল ধীরে এবং আস্তে চলছে। জনসাধারণকে অনুরোধ করা হয়েছে এই রাস্তাগুলি যদি সম্ভব হয় বিকল্প রাস্তা ব্যবহার করার। মাটিগাড়া হাট থেকে মাটিগাড়া সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতির হতে পারে। বাগডোগরা বিমানবন্দর এবং NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, NGP স্টেশনগামী যানবাহন সেবক রোড এড়িয়ে চলবার জন্য অনুরোধ করা হয়েছে এবং বলা হয়েছে কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়ার আন্ডারপাস ব্যবহার করতে। দার্জিলিং থেকে বাগডোগরা বিমান বন্দরগামী যানবাহন খাপরাইল রোড ব্যবহার করবার জন্য পরামর্শও দেওয়া হয়েছে। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপরাইল রোড হয়ে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। এতক্ষণ শুনলেন শিলিগুড়ি ট্রাফিক পুলিশ থেকে ট্রাফিক আপডেটস। শ্রোতা বন্ধুরা, আমরা আবার যাব গানে। পরের গান শুনবেন খামোশি ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানু। খামোশি ছায়াছবিটি 1996 সালে মুক্তিপ্রাপ্ত হয়। ছবিটি পরিচালনা করেন সঞ্জয় লীলা ওয়ানসারি। এই চলচ্চিত্রে প্রধান যে মুখ্য ভূমিকা সেখানে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা, সলমান খান, নানা পাটেকার এবং সীমা বিশ্বাস। আমরা শুনে নেব এই গানটি যতীন ললিতের সুরে।

শ্রোতা বন্ধুরা, শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরে। এই অনুষ্ঠানের শেষ গান আমরা নিয়েছি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছায়াছবি থেকে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছায়াছবিটি বলিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও সফল রোমান্টিক চলচ্চিত্র। 1995 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেন আদিত্য চোপড়া। এই চলচ্চিত্রটি শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং আজও বলিউডের এক কালজয়ী প্রেমের ছবি হিসেবে বিবেচিত হয়। এই ছায়াছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল, অমরেশ পুরী এবং ফরিদা জালাল। আমরা শুনব এই ছায়াছবির একটি জনপ্রিয় গান, গেয়েছেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ, সুর যতীন ললিত।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের কথায় সুরে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রচারিত হলো মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন মহিলা মজলিশ। আজ এই অনুষ্ঠানে শুনবেন বাল্যবিবাহ দূরীকরণে সমাজের ভূমিকা। এই বিষয়ে আইনজীবী দেবলীনা রায়চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন অনুশ্রী রায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিশ। আজ আমাদের আসরে আলোচনার বিষয় হল বাল্যবিবাহ দূরীকরণে সমাজের কি ভূমিকা রয়েছে এবং সেক্ষেত্রে আইনি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়েও আমরা আলোচনা করব। শ্রোতা বন্ধুরা, হয়তো মনে হতে পারে আপনাদের যে বাল্যবিবাহ ইদানিংকালে প্রায় দেখাই যায় না, বা আমাদের রাজ্যর দিকে যদি তাকাই তাহলে সেখানে হয়তো বা অনেকটাই এর হার কমে এসেছে, কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্যগুলিতে কিংবা আমাদের দেশের অন্যান্য জায়গাতে কিন্তু এর প্রভাব ভীষণ বাজেভাবে পড়ছে, বা এই বাল্যবিবাহের হার খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। তো বাল্যবিবাহ সমাজে কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বা একটি মেয়ের জীবন কীরকমভাবে নষ্ট করে দিতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব এবং এটি রোখার জন্য শিক্ষা, সমাজ, সমস্ত কিছুর কতটা ভূমিকা রয়েছে এই সব কিছুই থাকবে আমাদের আলোচনার বিষয়। মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের আসরে আজ উপস্থিত রয়েছেন আইনজীবী দেবলীনা রায়চৌধুরী। দেবলীনা, আপনাকে আমাদের আসরে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: দেবলীনা, এর আগেও আমাদের আসরে আপনি এসেছেন, অন্য বিষয়ে আপনি আইনি পরামর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন। আজকের বিষয়টি কিন্তু খুবই সেন্সিটিভ বলা যেতে পারে, বাল্য বিবাহ নিয়ে আমরা কথা বলবো। তো বাল্য বিবাহ অর্থটা কি, এটা হয়তো এখনকার দিনে সেই ছোটবেলায় বিয়ে হয়ে গেল সেরকম হয়তো দেখা যায় না, কিন্তু ঠিক বয়সের সীমাবদ্ধতা কোথায় রয়েছে বা কোন বয়সের বিয়েটিকে আমরা বাল্যবিবাহ হিসেবে গণ্য করব, সেই বিষয়ে যদি একটু আপনি পরিষ্কার করে বলেন।
1: সাধারণতভাবে এবং আইনগতভাবে যেটা বলা হয় যে দুটি অপ্রাপ্ত বয়স্ক যদি আনুষ্ঠানিক বিয়ে হয়, যেটা ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে এবং মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে যদি বিয়ে হয়, সেই ক্ষেত্রে সেটাকে বাল্যবিবাহ বলা হয়।
0: আচ্ছা, তো বয়সের এই মাপকাঠিটা আমাদেরকে মেনে চলতে হবে, বা কোথাও যদি দেখা যায় যে এই বয়সের কমে কোনো মেয়ে বা কোনো ছেলের বিয়ে হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ব্যবস্থা নিতে হবে বা সচেতন হতে হবে।
1: হ্যাঁ, 18 বছরের নিচে মেয়েদের ক্ষেত্রে নাবালিকা হিসাবে ধরা হয় এবং 21 বছরের নিচে ছেলেদেরকে নাবালক হিসেবে ধরা হয়, এবং আইনত এটা বলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে রেজিস্টার্ড এজ। তো সে কারণে এই এর নিচে যদি এদের দুজনের মধ্যে বিবাহ হয় তাহলে তাকে এটা বাল্যবিবাহ হিসেবে ধরা হয়।
0: বাল্যবিবাহ সমাজে কি ধরনের ক্ষতি করতে পারে?
1: বাল্যবিবাহ খুবই ক্ষতিকর করতে পারে। এক তো হচ্ছে অশিক্ষিতের হারটা বাড়িয়ে দিতে পারে, তাছাড়া দারিদ্রতাটা বাড়িয়ে দিতে পারে। মেয়েদের সবচেয়ে বড় কথা হচ্ছে স্বনির্ভর হওয়ার সুযোগটা একেবারেই চলে যায়, এবং হচ্ছে সামাজিকভাবে যে কোনো চাপ যদি থাকে সেক্ষেত্রে সমাজকে আমরা যে আয়নাটা দেখাবো সে আয়নাটা পরিষ্কার হয় না, স্বচ্ছ হয় না। অর্থ উপার্জন করতে যদি একটা মানুষ না পারে, সঠিকভাবে উপার্জন করতে না পারে, তাহলে সমাজে তার কোনো প্রতিষ্ঠান বা সে দাঁড়াতে মুখ তুলে দাঁড়াতে পারে না। সেক্ষেত্রে তার অর্জন করাটা খুব দরকার, এবং অর্জন আমরা তখনই করব যখন আমরা শিক্ষায় শিক্ষিত হব। তো শিক্ষাটা খুবই দরকার, এবং এই নিরক্ষরতার জন্যে মেয়েদের স্বাস্থ্য, এবং মেয়েদের এই স্বাস্থ্য শুধু খারাপ না, এই অল্প বয়সে বিয়ে করাতে মেয়েদের গর্ভধারণ হয়ে যাচ্ছে, এবং গর্ভবতী হয়ে যাওয়ার কারণে যে শিশুরা জন্মগ্রহণ করছে তাদের আইদার মৃত্যু হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করছে মা ও এবং শিশু, নয়তো যে শিশুটা জন্ম হচ্ছে তার শারীরিক মানসিক চাপও বাড়ছে।
0: অর্থাৎ সম্পূর্ণভাবে তৈরি না হওয়ার জন্য,
1: একদম
0: কম বয়সে গর্ভধারণ করার জন্য সেই শিশু বা ভবিষ্যৎ প্রজন্মের উপরে কিন্তু এটা একটা প্রভাব পড়ছে।
1: তাছাড়া অভিভাবকদের একটা আলাদা রকমের এখানে হাত আছে, এটাই বলবো। কারণ হচ্ছে তাদের একটা ধারণা আছে যে অল্প বয়সে ছেলে মেয়েদের বিশেষ করে বিয়ে দিলে একটা নিরাপত্তার জায়গায় একটা চলে যায়, ভবিষ্যৎটা সুরক্ষা হয়ে গেল, এটা অভিভাবকদের মাঝখানে ভীষণভাবে কাজ করে, যার কারণে অনেক অনেক মেয়েদের ভবিষ্যৎ একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে।
0: এছাড়াও আর কি কি কারণগুলি রয়েছে বাল্যবিবাহ হওয়ার পিছনে?
1: এর পিছনে ধর্মীয় সামাজিক চাপও আছে, অঞ্চল ভিত্তিক রীতি কিছু আছে, অবিবাহিত থাকার একটা আশঙ্কা থেকে যাচ্ছে, এইসব কারণে মূলত এই বাল্যবিবাহটা হয়ে থাকে। যেখানে শিক্ষা পৌঁছায় না সেখানে এইসব প্র্যাকটিস চলতে থাকে।
0: শিক্ষার আলো তাহলে কতটা দরকারি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেটা বোঝা যায়। আর শিক্ষার আলো কিন্তু তখনই ছড়িয়ে দিতে পারবে যখন একটি মা নিজে শিক্ষিত হবে এবং তার সন্তানদের মধ্যে সেই আলো সে ছড়াতে পারবে। কিন্তু মাই যদি ঠিকভাবে প্রস্ফুটিত না হলো তাহলে সেক্ষেত্রে সে তার সন্তানকে কিভাবে আলোকিত করতে পারবে?
1: একদমই তাই,
0: একদম। আর এই যে সামাজিক কিছু রীতিনীতি বা যেটার কথা বললেন যে কিছু আঞ্চলিক রীতি থাকে, সেগুলি ঠিক কি? মানে হয়তোবা কোনো অঞ্চল ভিত্তিক ভাবে সেখানে প্রেশার থাকে, কোনো চাপ থাকে যে বিয়ে দিয়ে দিতে হবে এত বয়সে?
1: অঞ্চল ভিত্তিক রীতিটা থাকে এরকম যে হচ্ছে ছোট বয়সে মেয়েদেরকে, ওনাদের একটা ধারণা থাকে অঞ্চল ভিত্তিক যে ছোট বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে পরে তাহলে সংসার জগতে ঢুকে গেলে পরে তাড়াতাড়ি গর্ভধারণ করতে সুবিধে হবে, তাতে সংসারটা বড় করে চলতে পারবে, শিশু জন্ম দিতে তাদের সুবিধে হবে, এই একটা ধারণা ওনাদের মধ্যে একটা আছে, যার কারণে ওই অঞ্চলভিত্তিক লোকেদের ছোট বয়সে মেয়েদের, বিশেষ করে মেয়েদেরই কথা আমি বলছি, মেয়েদের উপরে চাপটা চলে আসে। স্কুল শেষ গণ্ডিটা পার হতে না হতেই স্কুল থেকে বার করে নিয়ে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এতে শুধুমাত্র মেয়েদের যে চাপ পড়ছে তা নয়, একটা ছেলেরও চাপ পড়ছে, মানসিকভাবেও চাপ পড়ছে এবং মানসিক চাপের মধ্যে অবসাদেও ভুগছে ছেলে এবং মেয়ে দুজনেই, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুষ্কর্মের সঙ্গেও যোগ হয়ে যাচ্ছে।
0: মানে সবটাই ভিতরে ভিতরে আমরা যদি দেখি যুক্ত রয়েছে, মানে একটার সঙ্গে
1: একটা যুক্ত রয়েছে। একদমই তাই,
0: প্রভাবিত হয়ে যাচ্ছে।
1: একদমই তাই, একদম তাই।
0: আচ্ছা, আমাদের দেশে যদি আমরা রাজ্য ভিত্তিক ভাবে দেখি তাহলে কোন রাজ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি এবং আমাদের রাজ্যের অবস্থান সেই তুলনায় কোথায়?
1: বিহারে সবচেয়ে বেশি হচ্ছে বাল্যবিবাহ হয়, তারপরে রাজস্থান আসে, ঝাড়খণ্ড আসে, উত্তরপ্রদেশ আসে, মধ্যপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে আসে। ওয়েস্ট বেঙ্গলের হারটা আগে 41% ছিল, যেটা এখন বলতে গেলে পরে পাঁচজনের মধ্যে থেকে একজনকে হয়তো খুঁজে পাওয়া যায় যেখানে বাচ্চাদেরকে বাচ্চা অবস্থায় বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে।
0: আমরা শহরাঞ্চলে থেকে হয়তো বা আমাদের এগুলি চোখের বাইরে বা আমাদের মনে হতে পারে যে বাল্য বিবাহ এখনকার দিনে হয়তো বা দেখা যায় না, এখন তো সবাই নিজের পায়ে দাঁড়িয়ে যায় বা একটা বয়সের পরেই বিয়ে হয়। কিন্তু আমরা যদি একটু গ্রামাঞ্চলের দিকে চলে যাই বা একটু মফস্বলের দিকে চলে যাই তাহলে কিন্তু এখনো অনেক জায়গাতেই অনেক পরিবারেই এই বাল্য বিবাহ আমরা দেখতে পাই।
1: হ্যাঁ,
0: যথাযথ বয়সের পূর্বেই বিয়ে করে ফেলে বা বিয়ে দিয়ে দেয় বাড়ি থেকে, এই সব ব্যাপারগুলি হয়। আমাদের রাজ্যে তাহলে হার কমে এসেছে অনেকটাই, সেটা কিন্তু অনেকটাই নিশ্চিন্ত হওয়ার বিষয়। কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্যগুলিতে বাল্যবিবাহের মাত্রা অনেকটাই বেশি, সেটা আবার চিন্তার বিষয়। সেটা যদি কমাতে যাই বা সেগুলিকে রুখে দেওয়ার জন্য বা দূরীকরণের জন্য সমাজে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের কি ভূমিকা পালন করা উচিত, এবং তারপরে আমি আসব আমাদের কি ভূমিকা রয়েছে, কিন্তু প্রথমে আমি শুনবো সেটি।
1: আচ্ছা, ধর্মীয় নেতাদের প্রসঙ্গে বলি, ধর্মীয় নেতারা তাদের ধর্মপদের শিক্ষা এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে নিজেদের সম্প্রদায়কে শিক্ষিত করতে পারে, যেমন সুস্বাস্থ্যের দিকে নজর দেওয়া, স্বাস্থ্যের কি ঝুঁকি হচ্ছে একটি ছেলে একটি মেয়ের, মানসিকভাবে তাদের কোথায় চাপ পড়ছে সেটা দেখা, এবং ছেলে এবং মেয়ের ভবিষ্যতের সুযোগটা, উপার্জন করার সুযোগটা, তার সম্ভাবনাটা যে হ্রাস হচ্ছে সেটা দেখতে পারে, বাল্যবিবাহ নিষিদ্ধকারী যে আইনগুলো আছে সেগুলো তুলে ধরতে পারে, বিকল্প কোনো যদি সমাধান থাকে তাতে অভিভাবকদের সাথে কথা বলে এই বাল্যবিবাহ প্রতিরোধ করবার জন্য কোনো বিকল্প যদি কোনো রাস্তা থাকে সেক্ষেত্রে সেই রাস্তা বার করতে হবে, বিভিন্ন সংস্থাগুলির সাহায্য নিয়ে এবং তার অংশীদার হয়ে বাল্যবিবাহ বন্ধ করতে পারে। এবং নেতাদের ক্ষেত্রে যেটা বলবো, তাদের ভূমিকা হল আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনকে সক্রিয়ভাবে বাল্যবিবাহ বন্ধ করতে উৎসাহ দেওয়া, পুলিশ, বিডিও এবং পঞ্চায়েত প্রধানদের নিয়ে সচেতনতা ও নজরদারি জোরদার করা, মঞ্চে, সভায়, স্কুলে ও গ্রামের হাটে গিয়ে বাল্যবিবাহের ক্ষতিকারক দিকটা তুলে ধরা, এবং স্কলারশিপ, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা, চাইল্ড ম্যারেজ মনিটরিং কমিটি গড়ে তোলা স্থানীয় পর্যায়ে, প্রত্যেক বিয়ের আগে ছেলে ও মেয়ের বয়স যাচাই বাধ্যতামূলক করা যেতে পারে।
0: আচ্ছা, চাইল্ড ম্যারেজ মনিটরিং কমিটি যেটা বললেন, সেই বিষয়টি একটু যদি বলেন।
1: চাইল্ড ম্যারেজ মনিটরিং কমিটি হলো, এটা স্থানীয় পর্যায়ে কিছু লোকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করা হয়, যেখানে নাকি তারা তাদের দায়িত্বে থাকে যে একটা রিপোর্ট তৈরি করবে, যে প্রত্যেকটা পরিবারে যাবে, প্রত্যেকটা পরিবারে গিয়ে কজন মেম্বার আছে এবং তাদের বয়স কত, তাদের উপার্জন কি, সেটা আগে জিজ্ঞাসা করবে, রিপোর্ট নেবে এবং নথিভিত্তিক করে নিয়ে সেটাকে সরকারকে জানাবে বা হচ্ছে পঞ্চায়েত প্রধানকে জানাবে। পঞ্চায়েত প্রধান তারপরে বিডিও অফিসার বা হচ্ছে তাদের যে নেতা আছে তাদেরকে সেটা জানাতে পারে।
0: তো এইভাবে কি কাজ কি শুরু হয়ে গিয়েছে বা এই ধরনের যে কর্ম পরিকল্পনা সেই পরিকল্পনাগুলি অনুযায়ী হয়েছে?
1: একদমই তাই, চাইল্ড প্রহিবিশন অফিসার আমাদের নিযুক্ত করা রয়েছে, যার কারণে আর প্রশাসনও তার সাথে সাথে হেল্প করছে, যার কারণে কি হচ্ছে এখন চাইল্ড ম্যারেজ বা হচ্ছে বাল্যবিবাহ অনেকটাই কমে গেছে। এখন চাইল্ড হেল্পলাইন নাম্বারও যেহেতু অ্যাভেলেবেল আছে 1098, তো সেই কারণে এখন সক্রিয়ভাবে সেটাও কাজ করে, তাই এখন বাল্যবিবাহর যে হারটা সেটা অনেকটা কমে গিয়েছে।
0: আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখতে পাই এখনকার দিনে যদি বিশেষত দেখি, যেটা আগে হয়তো বা হতো যে মা বাবার চাপে পড়ে বা পরিবারের চাপে পড়ে একটা বয়সের আগেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সবটা, কিন্তু এখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাই যে বয়সের আগেই নিজে পছন্দ করে হোক বা বাড়ি থেকে মানবে না বিয়ের জন্য, সেক্ষেত্রে পালিয়ে গিয়ে হোক বা বাড়ির রমতে গিয়ে হোক, তারা কিন্তু ভয় পেয়ে বিয়ে করে নিচ্ছে। সেক্ষেত্রে হয়তো কোথাও কোনো পরিবার বা সমাজ এদের কোনো চাপ নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে তার বুদ্ধির বিকাশও সেই রকম ভাবে হয়নি যে সে এই সিদ্ধান্তে আসতে পারে বা এই সিদ্ধান্ত নিতে পারে। তো সেক্ষেত্রে কি করণীয়?
1: এটা হওয়ার কারণ হচ্ছে মানে শিক্ষার অভাব। কারণ হচ্ছে একটি মেয়ে যখন কোনো ছেলের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছে, তখন এই কথাটা বলবার জন্যে, প্রকাশ করবার জন্য একটা জায়গা লাগবে। আর সবার আগে আমরা কোথায় খুঁজেই? নিজেদের লোককে, অভিভাবকদেরকে। তো অভিভাবকদের উচিত একটা পরিবেশ নিজেদের একটা সৃষ্টি করা, একটা ওখানে পরিবেশ তৈরি করা, যেখানে একটি মেয়ে বা ছেলে নিজের ইচ্ছাটা প্রকাশ করতে পারবে। যখন ইচ্ছাটা প্রকাশ করে দেখবে যে অসুবিধে হচ্ছে না বা হচ্ছে, বোঝানোর চেষ্টা করতে হবে। যদি কোনো রকম বাজে কাজে নিযুক্ত হয়ে যায়, সেটাকে কিভাবে ওখান থেকে নিয়ে চলে আসবে, সেটা হচ্ছে অভিভাবকদের সেখানটায় কাজ আছে।
0: মানে অভিভাবককে কিন্তু সেক্ষেত্রে একটা দায়িত্ব নিতে হবে, তাদেরকে খুব বন্ধুত্বপূর্ণভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে, যাতে তারা এই বয়সে কোনো রকম কোনো ভুল সিদ্ধান্তে না চলে আসে বা ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো পদক্ষেপ না নেয়। আচ্ছা, বাল্যবিবাহ রোধে কি কি আইন রয়েছে এবং সেগুলি কিভাবে প্রয়োগ করা যায়?
1: চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্ট আছে, পক্সো অ্যাক্ট আছে, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চিলড্রেন আছে, স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চিলড্রেন আছে, এবং বিভিন্ন স্কিমসও আছে রাজ্যের স্তরে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো তো রয়েইছে। তারপরে সেন্ট্রাল লেভেলে যেটা আছে, বেটি বাঁচাও বেটি পড়াও, লাডলি লক্ষ্মী যোজনা, রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্লস, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এগুলো সমস্তটাই ন্যাশনাল লেভেলে স্কিমস আছে।
0: স্কিম। তো এই স্কিমগুলি বা যোজনা যেগুলি বললেন, এগুলি ঠিক কিভাবে কেউ জানতে পারবে এর ভেতরের বিষয়গুলি, বা বিস্তারিত যদি জানতে হয় তাহলে কি করে জানতে পারবে?
1: এটা সম্পূর্ণ এনজিও, যে স্থানে স্থানে যে এনজিও গুলো আছে, প্রশাসন আছে এবং কর্পোরেশন আছে। বিশেষত আমরা দেখি যে হচ্ছে শহর এলাকায় যে কর্পোরেশন এবং গ্রামের এলাকায় যে পঞ্চায়েত প্রধান আছে, তারা একটা

0: আলোকিত হয়নি। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, আমার বাড়িতে আমার কাজে সাহায্য করবার জন্য একজন দিদি আসেন, তার নিজের তিনটি মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে তিনি দিয়েছেন ঠিক বয়সে, তারপরের যে দুটি মেয়ে আমি একটু আগেই বললাম যে তারা নিজেদের সিদ্ধান্তে হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে তারা বেরিয়ে যায় এবং এইভাবে বিয়ে করে নেয়। বিয়ে করে নেওয়ার পরে বাধ্য হয়েই মা বাবাকে তাদেরকে নিয়ে আসতে হয়। তো ওরা সমাজের যে জায়গাটাতে রয়েছে না, তো ওখানে তো এমনি শিক্ষার আলো ঠিক করে পৌঁছয় না, তার উপরে এই ধরনের তথ্যগুলি যদি তাদেরকে জানাতে হয়, সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ হিসেবে কি কর্তব্য রয়েছে, আমরা কি করতে পারি, বা আপনি যেটা বললেন যে এনজিওগুলি সেখানে, আমার তো মনে হয় তাহলে এনজিও বা সমাজে যে একটা মুখ্য জায়গা যারা আছেন নেতারা, রাজনৈতিক নেতারা, তারা তাদের যে সামাজিক কাজগুলো করেন, তারা মনে হয় ওখানে গিয়ে করলে হয়তো বা ফলটা আরো ভালো।
1: একদমই তাই, কারণ এনজিওসগুলো তো মূলত শুধুমাত্র যে হচ্ছে শহরে এলাকায় যে আছে তা কিন্তু না, গ্রামের দিকেও কিন্তু অনেক এনজিওসরাই আছে, অনেক এনজিও মেম্বার্সরাও ওখানে আছে, যেখানে খবর কিন্তু ওনারা পৌঁছে দেওয়ার যথেষ্ট চেষ্টা করে। এবং তাছাড়াও এদের এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতেই এখন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, তো আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে এইভাবে ইউজ করতে পারি যে এটার পজিটিভ অ্যাসপেক্ট এবং নেগেটিভ অ্যাসপেক্ট, এই চাইল্ড ম্যানেজ বা বাল্য বিবাহর, এটাকে আমরা ছড়িয়ে দিতে পারি বিভিন্নভাবে। সোশ্যাল মিডিয়াটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম এখানে কাজ করছে, পথনাটিকা এবং স্কুল কলেজে, স্কুলেও তো যাচ্ছে, স্কুলে একটা সেক্সুয়াল এডুকেশনের উপরে মডিউল,
0: বিশেষ করে সরকারি স্কুল, সরকারি স্কুলগুলোতে আরো বেশি প্রয়োজনীয়।
1: একদমই, প্রত্যেকটা স্কুল, গভর্নমেন্ট বলুন প্রাইভেট স্কুলগুলো রয়েছে, সবকটা স্কুলেই যদি একটা বয়সের পরে যদি সেক্সুয়াল এডুকেশনের উপরে একটা ম্যাগাজিন বলুন, একটা মডিউল বলুন, জেন্ডার ডিসক্রিমিনেশনের উপরে টপিক, তারপরে নিজের অধিকারের সম্পর্কে একটা টপিক, এই চাইল্ড ম্যারেজ নিয়েও একটা টপিক, এইসব টপিকগুলো যদি ইনক্লুড করে না, তাহলে পরে সেক্ষেত্রে অনেকটাই উপকারিতা হবে। এবং তার সাথে সাথে স্কুলে যদি শিক্ষক শিক্ষিকারা নানান রকম প্রোগ্রাম রাখে, বিভিন্ন অতিথিদেরকে ডাকে, যেখানে প্রশাসন থেকে কেউ থাকবে, কোনো আইনজীবী থাকবে, কোনো এনজিওর কোনো বড় মেম্বার থাকবে, তারা এসে যদি কোনো প্রোগ্রাম করে, কোনো নেতারা আসলো, তাহলে পরে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে। কিন্তু সেটা শুধুমাত্র একবার করে দিয়ে গেলেই চলবে না, সেটা বারবার করতে হবে, কারণ ভুলটা বারবার হবে, এবং যত বারবার বলবে তত সক্রিয়ভাবে অভিভাবকরা নিজেদের সন্তানদেরকে বাঁচাতে পারবে।
0: আর আমরাও আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু শ্রোতা বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা পাঠানোর চেষ্টা করছি, এই যে বিষয়টি বাল্য বিবাহ, এটি সমাজে আমাদের কতটা ক্ষতিকর একটা প্রভাব ফেলতে পারে, মেয়েদের জীবন কিভাবে নষ্ট করে দিতে পারে, সেই বিষয়ে সচেতন হতে হবে আপনাদেরকেও। আপনাদের সন্তানের সঙ্গে আপনাদেরকে খুব বন্ধুত্বপূর্ণ স্বভাব নিয়ে মিশতে হবে এবং তাদেরকে জানতে হবে, তাদেরকেও বোঝাতে হবে, নিজেরা তো অবশ্যই বুঝবেন। আচ্ছা, আপনি যে পক্সো আইনের কথা বললেন, এই বিষয়টি নিয়ে আমার মনে হয় সবারই কম বেশি জানা উচিত। আর এক্ষেত্রে আমি জানতে চাইবো যে আমি যদি সামনে থেকে দেখি কোথাও এরকম একটা অন্যায্য কিছু, অন্যায় কিছু হচ্ছে, কিন্তু তার পরিবার বা তার আশপাশের মানুষজন সেটা নিয়ে কেউ কিছু বলছে না, বিরুদ্ধে কিছু যাচ্ছে না, সেক্ষেত্রে আমি একজন মানে থার্ড পার্সন হয়ে কোনো পদক্ষেপ নিতে পারি বা আইনি সহায়তা নিতে পারি?
1: একদমই আইনি সহায়তা নিতে পারবেন, কিন্তু তার সাথে যার উপরে অত্যাচারটা হয়েছে তাকে সঙ্গে করে নিয়ে যদি যেতে পারেন, তাহলে সেই বিষয়টা আরো জোরদার হয় সেক্ষেত্রে।
0: এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সে হয়তো মুখ খুলবে না, তাকে হয়তো বাড়ির থেকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে মেয়েটিকে, বা ছেলে মেয়ে দুজনেই তাদের ইচ্ছের বিরুদ্ধে এই বিয়েতে বসতে বাধ্য হয়েছে, সমাজের চাপে হোক বা পরিবারের চাপে হোক, অনেক রকম পরিস্থিতি তো তৈরি হয়, তো সেক্ষেত্রে তারা হয়তো বা মুখ খুলতে রাজি নয়, তারা হয়তো সামনে আসতে রাজি হচ্ছে না, তাদের অনিচ্ছার কথাটা তারা হয়তো প্রকাশ করতে চাইছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে সেখানে কিছু অন্যায় হচ্ছে, তো সেক্ষেত্রে কি আমি কোনো রকম আইনি সহায়তা পেতে পারি বা?
1: হ্যাঁ, এটাই আমি বলছিলাম যে হচ্ছে আমি কিছুক্ষণ আগেই বললাম যে শুধু একবার প্রোগ্রাম করলাম সেটা করলে চলবে না, যার কারণে এই গ্রামে গঞ্জে যে এনজিওস গুলো আছে তাদেরকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। এই যে আমরা চাইল্ড ম্যারেজটা হচ্ছে কেন,

0: বিশেষ করে যখন দারিদ্রতাটা আসছে
1: হুম
0: তখনই হচ্ছে,
1: হুম
0: দীর্ঘস্থায়ী করছে তখনই হচ্ছে, যৌতুক একটা বিশাল বড় হয়ে
1: হুম হুম
0: যাচ্ছে, সেই ক্ষেত্রে কি মা চাইছে মেয়েকে বিয়ে দিতে। তো সেই ক্ষেত্রে এনজিও মেম্বার্সরা কী করতে পারে, প্রত্যেকটা সময়ে
1: হুম
0: ওনারা একটা রিপোর্ট তৈরি করতে পারে যে কার বাড়িতে কত উপার্জন, কটা ছেলে মেয়ে তাদের আছে, সেটা একটা রিপোর্ট তৈরি করতে পারে, এবং তাদের পারিপার্শ্বিক অবস্থাটা কীরকম সেটা গিয়ে পঞ্চায়েত প্রধানকে জানাতে পারে। পঞ্চায়েত প্রধানকে জানালে পরে তাহলে প্রশাসনের হেল্পটা সেটা নিতে পারে। প্রশাসনকে এখানে সক্রিয়ভাবে হেল্প করতে হবে, এবং প্রশাসনকে জোর দেবে হচ্ছে নেতারা।
1: হুম
0: নেতাদের এখানে একটা বিশাল বড় ভূমিকা আসছে। সুতরাং আপনি যদি ইন্ডিভিজুয়ালি কাউকে জানাতে চান, সেটা আপনি নিজেও প্রশাসনকে গিয়ে জানাতে পারেন, নতুবা আপনি এনজিও মেম্বারসদের হেল্প নিতে পারেন।
1: বেশ, আচ্ছা। আর স্থানীয় সম্প্রদায় এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি তাহলে এ বিষয়ে এইভাবেই তারা দায়িত্ব নিতে
0: হ্যাঁ
1: পারে।
0: হ্যাঁ
1: আর ভবিষ্যৎ প্রজন্মকে এই প্রথা থেকে রক্ষা করতে আইনি পদক্ষেপ হলো, ধর্মীয়ভাবে তাদেরকে কিভাবে রক্ষা করা যেতে পারে, রাজনৈতিক নেতারা কিভাবে তাদের ভূমিকা পালন করতে পারে, সবটাই শুনলাম। তো সর্বোপরি যদি আমরা আমাদের কথা বলি, আমাদের এই সমাজের কি ভূমিকা রয়েছে সেটা একবার যদি বলেন।
0: আমাদের সমাজের তো একটা বিশাল বড় পদক্ষেপ নেওয়ার কথাই, কারণ হচ্ছে এই বাল্যবিবাহ তো মোটেই ভালো কোনো রকম আয়না তো সমাজকে দেখাচ্ছে না। তো পদক্ষেপটা নিতে হবে আমাদের মধ্যে থেকেই। সেক্ষেত্রে সবার আগে আমার যেটা ধারণা, শিক্ষাটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে স্কুলে পাঠাতে হবে, শিক্ষার হারটাকে বাড়াতে হবে, শিক্ষক এবং শিক্ষিকাদের ভূমিকাটা সাংঘাতিকভাবে বাড়াতে হবে, তাদের সাথে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের ভাব প্রকাশ করতে পারে, সেটা বাড়িতে কোনো রকম সে কোনো ভায়োলেন্স হোক বা রাস্তায় বেরোলে তার সঙ্গে যদি কোনো রকম অত্যাচার হয় বা কিছু হয়, সেটা মা বাবাকে না বলেও শিক্ষক বা শিক্ষিকাকে সেখানে যদি ভাব প্রকাশ করতে পারে তাহলেও সেটা অনেকটাই হেল্প হবে। শিক্ষকরা স্কুলে জীবন দক্ষতা সম্পর্কে, লিঙ্গ বৈষম্য সম্পর্কে, স্বাস্থ্যের সম্পর্কে, আইনি বিষয় সম্পর্কে প্রোগ্রামস রাখতে পারে, তাদেরকে জানাতে পারে, অভিভাবকদের সঙ্গে পার্সোনালি গিয়ে কথা বলতে পারে, বা স্কুলে ডেকে নিয়ে কোনো বাচ্চার উপরে কোনো রকম অত্যাচার হলে তাদের অভিভাবকদেরকে ডেকে নিয়ে আলোচনা করে কোনো বিকল্প ব্যবস্থা বা কিভাবে প্রশাসনের হেল্প নেওয়া যায় বা আইনি ব্যবস্থা কি নেওয়া যায় সেটাও হচ্ছে আমরা করতে পারি শিক্ষক শিক্ষিকাদের দ্বারা। এবং বিভিন্ন নাটক, গান, সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াতে এটার নেতিবাচক প্রভাব এটা ছড়িয়ে দিতে পারি। তারপরে ছেলে মেয়েদেরকে ট্রেনিং, একটা বয়সের পরে ট্রেনিং দেওয়া উচিত, বিশেষ করে স্কিল ট্রেনিং,
1: মানে
0: কারণ
1: কারিগরি শিক্ষা।
0: কারিগরি শিক্ষা, সবসময় যে ডিগ্রিধারী সবাই ভালো পড়াশোনায় হবে তার তো কোনো মানে নেই, একটা স্কিল ট্রেনিং থাকাটা খুব দরকার ছেলে এবং মেয়েদেরই, যাতে উপার্জন করতে সুবিধে হয়, স্বনির্ভর হতে সুবিধে হয়, নিজের মতামত প্রকাশ করতে সুবিধে হয়। তো সেটার জন্য হচ্ছে দরকার হচ্ছে শিক্ষক শিক্ষিকার। তো শিক্ষক শিক্ষিকার এখানে বিশাল বড় একটা ভূমিকা, তাই বলছি যে এডুকেশনটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার। প্রয়োজন পড়লে পরে পরিবারদের সঙ্গে কাউন্সিলিংও করা যেতে পারে, বিভিন্ন ডাক্তারদেরকে ডাকা যেতে পারে, স্কুলে ডাকতে পারে, নেতারা অঞ্চল ভিত্তিক গ্রাম প্রধানকে নিয়ে ডাক্তারদেরকে নিয়ে একটা মিটিং বা সভা বা কোনো নাটক কোনো কিছু করতে পারে, যেখানটায় বলতে পারে যে হচ্ছে এই বাল্যবিবাহর জন্যে একটা শরীরে কত রকমের ক্ষতি হতে পারে, এইসব বিষয় নিয়ে আমরা সচেতন যদি থাকি তাহলে পরে অনেকটাই আমরা বাল্যবিবাহ যতটুকুনি এখন আছে ততটুকুন আমরা রোধ করতে পারি।
1: কারিগরি শিক্ষার ব্যাপারটি কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা ওই যে বললাম সমাজের একটা শ্রেণীতে কিন্তু এখনো মেয়েদেরকে ওইভাবেই দেখা হয় যে এই বয়স বেশি হয়ে গেলে আবার বিয়ে দেওয়াটা একটা বোঝা করেই কিন্তু দেখা হয়। তো সেক্ষেত্রে তারা যদি নিজেরা একটা বয়সের পরে হয়তো বা পড়াশুনোয় সেরকম ভাবে তারা কিছু করতে পারছে না, সেখানে কারিগরি শিক্ষার মাধ্যমে তারা হাতে কলমে কিছু শিখে যদি উপার্জনের রাস্তাটা নিজেরাই বের করে নিতে পারে, তাহলে হয়তো বা পরিবারের উপরে চাপ কিছুটা হলেও কমবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে হ্যাঁ, ওই 18 বছরের আগেই যে বিয়ে করে নেওয়ার প্রবণতা বা বিয়ে দিয়ে দেওয়ার যে প্রবণতা সেটা অনেকটাই হয়তো বা কমে আসতে পারে। দেবলিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আসরে আসার জন্য এবং এতগুলি মূল্যবান তথ্য আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আজ আসর এখানেই শেষ করব। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর জানাবেন চিঠি লিখে এই ঠিকানায়, মহিলা মজলিস প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী শিলিগুড়ি, 2 মাইল সেবক রোড, শিলিগুড়ি 7340001। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।
0: নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিস। আজ এই অনুষ্ঠানে বাল্যবিবাহ দূরীকরণে সমাজের ভূমিকা, দেবলীনা রায়ের রায়চৌধুরীর সাক্ষাৎকার শুনলেন। সাক্ষাৎকার নিয়েছেন অনুশ্রী রায়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ এবং তারপর স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয় সমৃদ্ধি এবং সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ের বস্তার জেলার জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন অপারেশন সিন্দুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সুইডেন বলেছে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে উভয় দেশ সমৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করবে। নরেন্দ্র মোদী ও সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক যৌথ নিবন্ধে লিখেছেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা গোটা বিশ্বকে এক কঠিন পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে সংকীর্ণ জাতীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে অংশীদারিত্বের ভিত্তিতে পথ চলতে হবে বলে দুই দেশের প্রধানমন্ত্রী লিখিত মন্তব্য করেছেন। নিবন্ধে উভয় প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রসংঘ তার 80তম বর্ষ উদযাপন করছে, কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা, মূল্যবোধ, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে রাষ্ট্রসংঘের সংস্কার প্রয়োজন। উভয় রাষ্ট্রনেতাই আন্তর্জাতিক আইন মেনে সার্বভৌমত্ব, স্থিরতা এবং উন্নয়নের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিবন্ধে বলেছেন, দেশ 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পৌঁছতে বদ্ধপরিকর এবং 2070 সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন শূন্যে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। উভয় নেতাই নর্ডিক দেশগুলির সঙ্গে যৌথভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের উদ্যোগের কথা জানান। বলেন, পরিচ্ছন্ন প্রযুক্তি, উদ্ভাবন, পরিমণ্ডল, সামগ্রিক ক্ষেত্রেই তাদের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ কার্যকর হওয়ার ফলে $10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। এর ফলে ভারতে 10 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্দেশ্য হল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন ও বাণিজ্যের মতো ক্ষেত্রে নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় পাঁচ দেশ সফরে চূড়ান্ত পর্যায়ে ইতালির রোমে পৌঁছবেন। দুদিনের গুরুত্বপূর্ণ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি, আবাসন, দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। ইতালিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীর সফরের অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এবারের সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলানির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশই তাদের প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সহযোগিতা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে মূল চালিকা শক্তি। শ্রী সিং বলেন, পারস্পরিক আস্থা, মূল্যবোধ, প্রতিরক্ষা নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নিবিড় সহযোগিতা ভারত ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর শেষ হওয়ার 7 দিনের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি সি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন। পুতিন আজ আগামীকাল চীনে থাকবেন। ক্রেমলিন সূত্রে খবর, পুতিন ও সি জিনপিং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সহ দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। আগামী 30 ও 31 অক্টোবর জর্জিয়ার আটলান্টায় G20 বিদেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রসারে G20 মূল লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি সমৃদ্ধ দেশগুলোর বিদেশমন্ত্রীরা একত্রিত হবেন বলে জানান মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্মুক্ত বাজার ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলকে সমর্থন করার ওপর এই বৈঠকে আলোচনা করা হবে বলে তিনি আশা করেন। সুপ্রিম কোর্ট আজ তার আগের নির্দেশ বজায় রেখে বলেছে, পথকুকুরদের নির্বীজকরণের পর তাদের পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বাধীন এক বেঞ্চ গত বছর এই আদেশ পরিবর্তন করতে চায়। আবেদনগুলি খারিজ করে দিয়েছে। কোর্ট জানিয়েছে, পথকুকুরগুলিকে আশ্রয় কেন্দ্রেই রেখে দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো যাবে মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800117800 টোল ফ্রি নম্বরে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বস্তার জেলায় বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করছেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা সম্মেলনে যোগ দিয়েছেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বস্তার জেলার নেতানাড়ে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত 6 দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী 5 বছরের মধ্যে তার নিরসন করবে। তিনি বলেন, আদিবাসী কল্যাণে আগামী 1.5 বছরে বস্তার জেলায় থেকে 200টি নিরাপত্তা ক্যাম্পের মধ্যে 70টিকে এ ধরনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলি থেকে ব্যাংকিং, আধার, রেশন কার্ড পরিষেবা, দক্ষতা প্রশিক্ষণ এবং কেন্দ্র রাজ্যের সমস্ত সুবিধা পাওয়া যাবে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, অপারেশন সিন্ধুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ, এর মাধ্যমে দেশের সামরিক দূরদৃষ্টির প্রতিফলন ঘটেছে। ভারত অপারেশন সিন্ধুরের মাধ্যমে শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। তিনি বলেছেন, সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস করতে অপারেশন সিন্ধুর সক্ষম হয়েছে।
1: Operation Sindoor delivered military precision, information control, diplomatic signaling and economic resolve as one coherent national act. It struck deep, dismantled terror infrastructure, punctured a long-standing strategic assumption and then stopped deliberately and purposefully. The deliberate halt after 88 hours was smart power in its most complete expression, knowing exactly which instrument to apply, at what intensity and precisely when to convert a military moment into a strategic.
0: পশ্চিমবঙ্গের আরজিকল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের মামলার ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল তথা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি মেলার পরই এই বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া সান্দিয়েগোর এক মসজিদে বন্দুক হামলায় 2 বন্দুকবাজ সহ 5 জনের মৃত্যু হয়েছে। সান্দিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিক সম্মেলনে জানান, ঘটনায় অভিযুক্ত 2 কিশোর হামলার পরেই কিছুটা দূরে গিয়ে আত্মঘাতী হন। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী 2 দিন তাপপ্রবাহ চলবে। অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে আজ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে IMD। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক তীব্র গরম ও তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার ওপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইটস সহ প্রাণীয় গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। IPL ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে রাজস্থান লীগ তালিকায় ষষ্ঠ এবং সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে লখনউ 10 দলের লিগে সবশেষে রয়েছে। ISL ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয় সমৃদ্ধি ও সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতারও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক বিষয় পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দুদিনের জেলা সফরে যাচ্ছেন। রাজ্য সরকার উত্তরবঙ্গের 3টি পুরসভা ও 1টি নোটিফাইড এলাকায় প্রশাসক নিয়োগ করেছে। উত্তরবঙ্গে চিকেন স্নেকের আন্তর্জাতিক সীমানায় বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে আজও বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। মুর্শিদাবাদে গতকাল বজ্রপাতে 7 জনের মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দুদিনের জেলা সফরে যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তিনি পর্যালোচনা বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে খবর। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকার পার্বত্য অঞ্চল সহ উত্তরবঙ্গের একাধিক এলাকার পুরসভায় প্রশাসক নিয়োগ করেছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পূর্ববর্তী সমস্ত নির্দেশ বাতিল করে দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর জেলার 4টি পুর এলাকায় নতুন করে প্রশাসক নিয়োগ করা হচ্ছে। পুর আইন অনুযায়ী পুরসভাগুলিতে নতুন বোর্ড গঠন এবং নির্বাচন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে খবর। কার্শিয়াং পুরসভায় প্রশাসক করা হয়েছে কার্শিয়াংয়ের মহকুমা শাসককে। মিরিক নোটিফাইড এরিয়া অথরিটিতে দায়িত্ব পেয়েছেন মিরিকের মহকুমা শাসক। একইভাবে কালিম্পং পুরসভায় কালিম্পংয়ের মহকুমা শাসক এবং বুনিয়াদপুর পুরসভায় গঙ্গারামপুরের মহকুমা শাসককে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকার শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের আন্তর্জাতিক সীমানায় আউটপোস্ট তৈরি ও কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের কাজ শুরু করেছে। উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে শামশেরনগর পর্যন্ত 151 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা জমিদাতাদের কাছ থেকে জমি অধিগ্রহণের পর প্রয়োজনীয় মাপজোক চালিয়েছেন, তারপরে বিএসএফের হাতে তুলে দেওয়ার কাজ শুরু করেছেন। জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও নজর রাখছেন আধিকারিকরা। উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে আজ একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া, পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ও ভূমিরাজস্ব দপ্তরের আধিকারিকরা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে গতকাল মন্ত্রিসভার বৈঠকে কোনো ঘোষণা না হওয়ায় বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া মিলেছে। বকেয়া ডিএ মেটানোর বিষয়ে এখনই আশাহত হওয়ার কারণ নেই বলে আকাশবাণীকে জানিয়েছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্তচৌধুরী।
1: রাজ্য সরকারের ঘোষণার মধ্যে দিয়ে কর্মচারীরা অনেকটাই আশাহত হয়েছেন, কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশা রাখেন নিশ্চয়ই যে মানুষের সমর্থন নিয়ে এই সরকার এসেছেন এবং গণতান্ত্রিকভাবে পরিচালনার ক্ষেত্রে কর্মচারীদের মান মর্যাদা অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও নিশ্চয়ই আগামী দিনে যথাযথ ভূমিকা তারা প্রতিপালন করবে।
0: কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল জানান, রাজ্য সরকার এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তাঁর আশা। সরকারি খরচ কমাতে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল সব দপ্তরের সচিব এবং জেলাশাসকদের একাধিক নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের অধীনে থাকা সব বিভাগ, ডিরেক্টরেটস, রাজ্য সরকার পরিচালিত সংস্থা, বোর্ড, নিগম, সরকারি মালিকানাধীন বা সরকারি অর্থায়নে পরিচালিত সমিতি, দপ্তর, আধা সরকারি সংস্থা এবং পথে নেমে কাজ করতে হয় এমন দপ্তরগুলোকে খরচ কমানো এবং দক্ষতা বাড়ানোর জোর দিতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে দপ্তরের কাজ ও পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্স, ভার্চুয়াল সভা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। পাশাপাশি যেখানে সম্ভব সেখানে বাড়ি থেকে কাজের সুযোগও খতিয়ে দেখতে হবে, জরুরি নয় এমন ভ্রমণ কমাতে হবে, প্রয়োজনে গণপরিবহন, কারপুল এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার করতে হবে, সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে শক্তি সংরক্ষণ বা জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। 5 দিনের মধ্যেই দেশে পেট্রোল ও ডিজেলের দাম ফের কিছুটা বেড়েছে। আজ থেকেই কার্যকর হয়েছে জ্বালানির বর্ধিত মূল্য। কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম 96 পয়সা বেড়ে হয়েছে 109.70 টাকা। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে 94 পয়সা বেড়েছে, নতুন দাম দাঁড়িয়েছে 96.08 টাকা। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে বাধ্য হয়ে তেলের দাম বাড়াতে হচ্ছে বলে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সঅ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যা 6টায় শেষ হবে। এরপরই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থী হয়ে প্রচার চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ ফলতায় রোড শো করছেন, পাশাপাশি দিনভর ছোট সভা করার কথা রয়েছে তাঁর। শেষবেলায় অন্যান্য রাজনৈতিক দলগুলিও নিজ নিজ প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছে। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা মোট 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট নেওয়া হবে সন্ধে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় থাকছে 35টি কুইক রেসপন্স টিম। এদিকে রাজ্যে পালাবদলের পর থেকেই একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস নেতারা গ্রেপ্তার হচ্ছেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিজেপি কর্মীদের উপর গুলি চালানোর অভিযোগে গতরাতে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরিত্র বোসকে গ্রেপ্তার করা হয়েছে। জেলারই ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিপ্লব মণ্ডলকে 2021 সালের ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তৃণমূল কংগ্রেস নেতা নারায়ণ চন্দ্রকরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে দাঙ্গা, অশান্তি, নারী নির্যাতন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ গতরাতে সন্দেশখালীর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শ্রীদাম হাউলিকে তুষখালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পুলিশের গায়ে হাত তোলার অপরাধে অশোকনগরের তৃণমূল কংগ্রেস নেতা হাবড়া পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শেখ ইনজামুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে কোচবিহারের মাথাভাঙার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতি সহ একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাঁকুড়া সদর থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের সুরজ বক্সকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গত 10 এপ্রিল সংগ্রামী যৌথ মঞ্চের বাঁকুড়া জেলা সম্পাদক অরিন্দম মণ্ডলকে বিনা প্ররোচনায় হকি স্টিক দিয়ে নির্মমভাবে মারধরের অভিযোগ রয়েছে। আজ সুরজ বক্সকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পূর্ব বর্ধমানের রায়না থেকে 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আবাস যোজনা সংক্রান্ত দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার দেবীপুরের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের বাবলু মণ্ডলকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের মামলায় ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল তথা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি মেলার পরই এ বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগ থেকে পাঠানো এই নোটিশে রয়েছে হরিশ মুখার্জি রোডের অভিষেকের বাড়ি শান্তিনিকেতনও, একই সঙ্গে সাংসদের অপর একটি সম্পত্তি কালীঘাট মোড়ে থাকা একটি বাড়ি রয়েছে। ওই বাড়িটিতে বর্তমানে হার্ডওয়্যারের দোকান রয়েছে, এছাড়াও রয়েছে একাধিক সম্পত্তি। এই সম্পত্তি অর্থাৎ বাড়িগুলির বিল্ডিং প্ল্যানসহ যাবতীয় নথিপত্র নিয়ে পুরসভায় তাকে দেখা করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট আজ তার আগের নির্দেশ বহাল রেখে বলেছে, পথকুকুরদের নির্বিষ্করণের পর তাদের পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বাধীন এক বেঞ্চ গত বছর ওই আদেশ পরিবর্তন করতে চাওয়া আবেদনগুলি খারিজ করে দিয়েছে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র খুলতে বলেছে শীর্ষ আদালত। রাজ্যে অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আজও বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রার আগামী কয়েকদিনে বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5 জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আজ পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় রয়েছে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের কালিম্পংয়ের ঝালংয়ে সবথেকে বেশি 61 মিলিমিটার এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের আমতলায় 26 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় গতকাল বিকেলের প্রবল ঝড় বৃষ্টি এবং পরপর বজ্রপাতে 7 জনের মৃত্যু হয়েছে। ভরতপুরের বাসিন্দা বছর 46-এর বিলকিস বেগম মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে বজ্রাহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নবগ্রাম দাসপাড়ায় রাজেশ হাঁসদা, হরিহরপাড়ার বালুর মাঠপাড়া এলাকায় 61 বছরের রায়ত শেখ, নওদার ঝাউবোনা এলাকায় 74 বছর বয়সী বৃদ্ধ বিশ্বনাথ মণ্ডল, কান্দিতে 20-এর সফিকুল শেখ এবং 65 বছর বয়সী নবকুমার মণ্ডল বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক বিষয় পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দুদিনের জেলা সফরে যাচ্ছেন। রাজ্য সরকার উত্তরবঙ্গের 3টি পুরসভা ও 1টি নোটিফাইড এলাকায় প্রশাসক নিয়োগ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী বিজলী দাস রায়। শিল্পীকে যন্ত্রসঙ্গতে রয়েছেন দত্তরায়, প্রদীপ রায়, বাঁশিতে নীরব রায় এবং ঢোলে স্বর্ণাভ সরকার।

এতক্ষণ শুনছিলেন বিজলী দাস রায়ের কণ্ঠে লোকগীতি আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে ইংরেজি সংবাদ এবং তারপর হিন্দি সংবাদ।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান গান পরম্পরা। অনুষ্ঠানে আজ শুনবেন বাঁশি শিল্পী রাকেশ চৌরাশিয়া।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান গান পরম্পরা। এই অনুষ্ঠানে বাঁশি শুনলেন, শিল্পী ছিলেন রাকেশ চৌরাশিয়া, রাগ ভীম পলাশী।

আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন যুব অনুষ্ঠান। আজকের যুব অনুষ্ঠানে শুনবেন যুব সমাজের মধ্যে যোগার গুরুত্ব। এ বিষয়ে বলবেন পৌলমী চৌধুরী। সম্পাদনায় রয়েছেন অন্বেষা বসু রায়চৌধুরী এবং অনন্যা সাহা।

0: নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা। শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজ যুব অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে তোমাদের আরও এক পরিচিত যুব বন্ধু অনন্যা।
1: আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা কথা বলবো যোগা নিয়ে। যুব সমাজের ওপর যোগা কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা জানবো আমাদের আজকের যুব বন্ধুর কাছ থেকে। আজকের যুব বন্ধুর পরিচয় তার থেকে জেনে নেই।
2: নমস্কার, আমার নাম পৌলমী চৌধুরী, আমি শিলিগুড়ি থেকে এসেছি। আমার সাথে যোগার সম্পর্ক 2022 থেকে, এখন আমি যোগা শেখাই। প্রথমে আমিও সবার মতন একজন স্টুডেন্টই ছিলাম, তারপর এখন আস্তে আস্তে এটা নিয়ে পড়াশোনা করতে করতে এখন আমি যোগা শেখাই। তো আজকে আমি তোমাদের বলবো যে যোগা কতটা গুরুত্বপূর্ণ আমাদের ইয়াং জেনারেশনের ওপর।
1: একদম।
0: আচ্ছা, যুব সমাজের সঙ্গে এই যোগার সম্পর্ক কতটা রয়েছে?
2: যুব সমাজের সাথে যোগাসন অতপ্রতভাবে জড়িয়ে আছে। মানসিক চাপ কমানো ও শারীরিক সুস্থতার পাশাপাশি পড়াশোনা ও কেরিয়ারে মনোযোগ বাড়াতে তরুণ প্রজন্ম ব্যাপকভাবে যোগার অভ্যাস স্টার্ট করেছে। সোশ্যাল মিডিয়ায় যোগা এখন একটি ট্রেন্ডিং বিষয় হয়ে উঠেছে।
1: আচ্ছা পৌলমী, তোমার মতে আমরা যে সবাই যোগা শিখছি বা যারা শিখছে তাদের ক্ষেত্রে কি কোনো বয়সের ভেদাভেদ রয়েছে?
2: না, একদমই না। ছোট বাচ্চাদের মোটামুটি 4-5 বছর থেকে শুরু করে আর বয়স একদম তুমি 60 এজ অবধিও ধরে রাখো, যে কোনো বয়স অবধি যোগার কোনো বয়সের ভেদাভেদ নেই। কারণ আমরা যখন মোটামুটি 3-4 বছরের থাকি তখন থেকে আমাদের ডান্স স্কুলে দেওয়া হয়, তো ওটাও একটা বডি অ্যাক্টিভিটি। তো আর যখন বাচ্চারা ছোট থাকে তখন আরও বডিতে ফ্লেক্সিবিলিটি বেশি থাকে, নমনীয়তা বেশি থাকে। তো আমরা যদি প্রথম থেকেই অভ্যাসটা শুরু করি তাহলে আমাদের বয়স যখন বেশি হয়ে যাবে তখন আমাদের কোনো প্রবলেম হবে না, আর সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে। আর অনেকে মনে করেন যে আমার বয়স 60 বছর হয়ে গেছে বা 55 বছর হয়ে গেছে, আমি মাটিতে বসতে পারছি না, উঠতে পারছি না, তো আমি কি যোগা করতে পারবো? তো তাদের জন্য বলছি, হ্যাঁ একদম পারবেন, কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশন থাকবে। আপনাকে ধীরে ধীরে থেরাপির মাধ্যমে ছোট ছোট আপনাকে মুভমেন্টস শেখানো হবে। সব ধরনের তো আপনি করতে পারবেন না যেহেতু আপনি প্রথম দিকে কখনো করেননি। ধীরে ধীরে কিছু কিছু থেরাপির মাধ্যমে কিছু খাওয়ার অভ্যেস সব কিছু চেঞ্জ করে আস্তে আস্তে আপনি সেই রোগগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন।
0: আচ্ছা, যুব সমাজের কথা বললাম এবং সমস্ত বয়সের কথা বললাম। যোগার সাথে আরও গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে নারীদের স্বাস্থ্য। তো এই প্রত্যেক নারীর স্বাস্থ্যের ক্ষেত্রে যোগা কতটা গুরুত্বপূর্ণ?
2: নারী অর্থাৎ মেয়েদের সাথে যোগার গুরুত্ব অনেকটাই। বেশিরভাগ মেয়েদের আজকাল খুব একটা কমন প্রবলেম হয়ে গেছে হরমোন ডিসব্যালেন্স। যদি আমরা এখন 10 জন মহিলাকে জিজ্ঞেস করি বা তাদের টেস্ট করি একটা, তার মধ্যে 9 জন মহিলারই দেখা যাবে PCOD বা PCOS বা হরমোন ডিসব্যালেন্স, পিরিয়ডসের সময় ভীষণ পেন, পেনকিলার ছাড়া থাকতে পারছেন না, ইনফার্টিলিটি, এসব খুব মানে কমন হয়ে গেছে। মেয়েদের এসব ডিজিজ পুরোটাই লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করে। তোমার লাইফস্টাইলটা আগে ঠিক করতে হবে, সেই লাইফস্টাইলের মধ্যে একটা ছোট্ট পার্ট হচ্ছে যোগা। আর মেয়েদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে প্রেগনেন্সির সময় কি যোগা করতে পারবো? তো তাদের জন্য বলছি, প্রেগনেন্সির সময়ও তুমি যোগা করতে পারবে। ইনফ্যাক্ট প্রেগনেন্সির সময়ও মায়েদের অনেক ধরনের ডিপ্রেশন হয়। একটা খুব কমন ওয়ার্ড এখন শোনা যায় যে পোস্টপার্টাম ডিপ্রেশন, মানে প্রেগনেন্সির পরবর্তী সময় মহিলাদের যে ডিপ্রেশনটা হয়, নিজেকে আয়নায় দেখতে পারছে না, একটা মেদ জমে গেছে শরীরে, ব্রেস্ট হেভি হয়ে গেছে, আগে এমন দেখতে ছিলাম এখন এমন দেখতে আছি, ব্রেস্ট ফিডিং করতে হচ্ছে, শরীরে অতিরিক্ত মেদ, তারপরেও অনেক ধরনের ডিপ্রেশন হয়। তো আমরা যদি প্রেগনেন্সির সময় বা তার আগের থেকে যখন আমরা বেবির কথা চিন্তা ভাবনা করছি তখন থেকে যদি আমরা যোগাটা করি, ইনফ্যাক্ট প্রেগনেন্সি চলাকালীনও, প্রেগনেন্সির পরেও, তখন আমাদের এই ডিপ্রেশনগুলো কাটাতে অনেকটাই সুবিধা হয়। আর একটা ব্যাপার হয় যে আজকাল বেশিরভাগই সি-সেকশন হয়, তো সি-সেকশনটাকে অ্যাভয়েড করতেও যদি অনেকে চায় বা অনেকে নর্মাল ডেলিভারির সময় খুবই পেইনফুল হয় তার জন্য, তো কিসের জন্য হয় আর কি, আমাদের যে লোয়ার বডিটা আছে সেটা খুব একটা ফ্লেক্সিবল থাকে না, নমনীয়তা থাকে না। তো আমরা যদি প্রথম দিকেই সমস্ত স্ট্রেচিং করানো হয় তখন এই জায়গাগুলোর পেশিগুলো খুব নরম হয়ে যায়, তখন প্রেগনেন্সির সময় সেই নর্মাল ডেলিভারির সময় পুশ করতে খুব হেল্পফুল হয়। তো তার জন্য যোগাটা খুবই দরকার মেয়েদের জীবনে।
1: একেবারেই তাই। আচ্ছা, আমরা জানি যোগা অনেক প্রকারেরই হয়, বিভিন্ন যোগার বিভিন্ন নাম রয়েছে, তো তুমি যদি সেই কয়েকটি যোগা সম্পর্কে আমাদেরকে জানাও যেগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই।
2: সব ইগো পোশ্চারই খুবই গুরুত্বপূর্ণ হয়। প্রথমে কিছু কিছু যদি আমরা সহজ আসন প্র্যাকটিস করি, ইয়োগা মানে শুধুমাত্র আসন নয়, ইয়োগার 8টি লিম্বস হয়, সেখানে একটা ছোট্ট বিষয় হচ্ছে আসন। তো আসন যদি তুমি করতে চাও একদম প্রথম, যদি একদম তুমি শুরু করছো, তো ইজি ইজি তোমার জন্য কিছু পোশ্চার হচ্ছে চাইল্ড পোজ মানে বালাসন, তারপর ভুজঙ্গাসন, এইসব তুমি ছোট ছোট পোশ্চার কিছুক্ষণ হোল্ড করে করে নিজের বডিকে সম্পর্কে জেনে, নিজের শ্বাস প্রশ্বাসের ওপর কিছুটা কাব্য এনে, তারপর তুমি আস্তে আস্তে এটার ওপর ডগ পোজ, এটার ওপর তুমি আস্তে আস্তে কাবু পেতে পারবে। আমরা তো রেগুলার লাইফে ইয়োগাতে অভ্যস্ত নই, যারা যারা করছে না তারা যদি নতুন শুরু করতে চায় তাদের একটা বডিতে একটা আড়ষ্টতা থাকে, সেই আড়ষ্টতা কাটানোর জন্য যদি তুমি প্রথম প্রথম কিছু কিছু মুভমেন্ট দিয়ে স্টার্ট করো, বা তুমি একটু হাঁটা দিয়ে স্টার্ট করলে অভ্যাসটা করার জন্য, যে আমি রোজ 15-20 মিনিট আমি আমার জন্য দেব, তো সেই 15-20 মিনিটের জন্য তুমি ইজি ইজি কিছু আসন করলে, যেটা তুমি এখন করতে পারছো, কিছুক্ষণ তুমি বজ্রাসনে বসলে, কিছুক্ষণ তুমি বালাসনে বসলে, কিছুক্ষণ মালাসনে বসলে, আমি 15 সেকেন্ড ভুজঙ্গাসন হোল্ড করলাম, তো এইভাবে তুমি আস্তে আস্তে ইয়োগার প্রতি ইনভলভ হবে, আর তোমার মোটিভেশনও গ্রো করবে যে করতে পারবো। এই মোটিভেশনটাও গ্রো করা খুব ইম্পর্টেন্ট।
0: আচ্ছা, এই ইয়োগার ক্ষেত্রে বা যোগা করার ক্ষেত্রে ডায়েট বা খাদ্যাভ্যাস সেটা কতটা গুরুত্বপূর্ণ?
2: দেখো, ইয়োগা একটা হেলদি লাইফস্টাইল। এখন তুমি যখন এই হেলদি লাইফস্টাইলে ঢুকছো, তখন হেলদি লাইফস্টাইলের একটা বিরাট পার্ট হচ্ছে খাওয়া দাওয়া। আমি প্রথমেই বললাম যে যখন আমরা একটা হরমোন ব্যালেন্স করতে যাচ্ছি, তখন ইয়োগা

0: একটা ছোট পার্ট সেখানকার, পুরোটাই তোমার লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করছে। তুমি কখন খাচ্ছ, তুমি কী খাচ্ছ থেকেও বড় কথা হচ্ছে তুমি কখন খাচ্ছ। ঠিক আছে, আমি একদমই প্রথমেই বলবো না যে না তোমাকে এটা খেতেই হবে, এটা হেলদি জিনিস এটাই খাও। অ্যাভয়েড করাটা আগে স্টার্ট করো, যে কী কী খেতে হবে না সেটা আগে অ্যাভয়েড করাটা স্টার্ট করো। আমাদের প্রত্যেকের লাইফে জাঙ্ক ফুডটা খুবই ইনভলভড। আমাদের আজকে কিনে পেয়েছে দোকান থেকে একটা জাঙ্ক ফুড কিনলাম, খেয়ে নিলাম, ওইটা আগে বর্জন করাটা শেখো। তারপর আস্তে আস্তে বাড়ির খাবার খাওয়া স্টার্ট করো, আর টাইমটা মেনটেন করা স্টার্ট করো। তারপরে কী খাচ্ছ না খাচ্ছ সেটার ওপর ফোকাস দাও। মানে একবারে তুমি কখনোই পারবে না যে আজকে আমি একটা খারাপ লাইফস্টাইল লিড করছি, কালকে সকালে উঠবো, এখান থেকেই আমি স্টার্ট করে দেবো, ওভাবে কোনো দিনও হয় না। তো প্রথমে আগে কী কী খেতে হবে না সেটা আগে বর্জন করাটা আমার মনে হয় বেশি দরকার।
1: একেবারেই, খাদ্যাভ্যাস তার মানে অনেকটাই গুরুত্বপূর্ণ,
0: অনেকটাই
1: যোগার ক্ষেত্রে। তুমি প্রথমেই জানিয়েছো যোগার ক্ষেত্রে কোনো বয়সের ভেদাভেদ নেই, তো শিশুরা, সেক্ষেত্রে আমরা একদম শিশুদের কথাই বলবো, শিশুরা এই যোগা করে কী কী উপকৃত হবে বা কী কী উপকার লাভ করবে?
0: দেখো, আমি প্রথমেই বললাম যখন ছোট থাকি আমাদের বডির ফ্লেক্সিবিলিটি অনেকটাই বেশি থাকে, তো সেই সময় থেকেই যদি বাচ্চাদের আমরা যোগা প্র্যাকটিস করানো শুরু করি, তাহলে সেই নমনীয়তাটা আমাদের শরীরে বজায় থাকবে। ইনফ্যাক্ট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। এখনকার দিনে বেশিরভাগ মায়েদেরই বলতে শুনবে যে আমার বাচ্চার খুব ঘন ঘন সর্দি লাগছে, খুব ঠান্ডা লেগে যায়, ওর 12 মাসে সর্দি থাকে। তো এসব তো ইমিউনিটির অভাবে হয়, তো সেই ইমিউনিটিটা তোমার বৃদ্ধি পাবে যোগার মধ্যে দিয়েই। আর দেখো, যোগা তো শুধু তোমার শারীরিক বিকাশের জন্য নয়, যোগা তো মানসিক বিকাশের জন্যও প্রয়োজনীয়। তো বাচ্চাদের পড়াশোনার প্রতি তোমার মনোযোগ বৃদ্ধি পাবে, বাচ্চাদের কনসেন্ট্রেশনটা ভালো হবে, ফোকাস হবে ওরা, যে কেরিয়ারের প্রতিই বলো আর যে কোনো খেলাধুলার প্রতিই বলো, বাচ্চাদের মন তো স্থির থাকে না, তো সেই স্থির মনটা আনতে কিন্তু যোগা অনেকটা হেল্প করবে। তারপর তোমার ওজন বৃদ্ধি, অনেকের বাচ্চার ওজন বাড়ে না, বয়স হয়ে যাচ্ছে কিন্তু বয়স অনুযায়ী ওজন বাড়ছে না, তো সেখানে তোমার হেল্প করবে, উচ্চতা বৃদ্ধিতে হেল্প করবে। তো বাচ্চাদের জন্য যোগার খুবই গুরুত্বপূর্ণ। ধ্যানের মাধ্যমে বলো, বাচ্চাদেরকে প্রথমে তো ধ্যান করবে না, কিছু কিছু পশ্চারের মধ্যে দিয়ে ওদেরকে হোল্ড করালে সেখানে ওরা ফোকাস করবে, তো সেখান থেকে ওদের একটা মানসিক যে স্থিতিটা সেটা হচ্ছে ফোকাস হবে।
2: আর এই শিশুদের ঠিক কী কী আসনের মাধ্যমে আমরা এই ফোকাসটাকে আনার চেষ্টা করতে পারি?
0: শিশুদের বডি যেহেতু ভীষণ ফ্লেক্সিবল থাকে, তো যে কোনো আসন ওরা খুব ইজিলি করতে পারে। কিন্তু এখানে একটা কথা বলা যায়, যেহেতু ওদের বডিতে কোনো কন্ট্রোল নেই, কোনো স্টিফনেস নেই, তাই ওদের কিন্তু চোট লাগার ব্যাপারটাও কিন্তু খুবই স্বাভাবিক। তো সেখানে আমি বলবো বাচ্চাদেরকে, যারা একদম জানেই না যোগা নিয়ে বা ইউটিউব দেখে হোক, এখন খুব ফেমাস ইউটিউব দেখে যোগা আমি বাড়িতে করব, তো সেসবে না গিয়ে যে দক্ষ তার কাছেই করানোটা উচিত। মানে যে জানে যে ওকে দিয়ে কী কী করানো যাবে, আর যাতে বাচ্চারা এইসব চোট থেকে যাতে ওরা বাঁচতে পারে, কারণ একবার যদি চোট লেগে যায় তখন সেই চোটটা হয়তো ওকে সারা জীবনই ওকে সাফার করতে হতে পারে। আর বাচ্চাদের জন্য ইজি ইজি কিছু পশ্চার হলো, যেরকম ট্রি পোজ, বৃক্ষাসন। বৃক্ষাসনে দাঁড়িয়ে যখন ওরা হোল্ড করবে তখন ওদের ফোকাসটা বৃদ্ধি পাবে, কারণ বৃক্ষাসনে আমাদের ফোকাসটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এক পায়ে দাঁড়াতে হয়, তো ওখানে ওরা হচ্ছে ফোকাস করতে পারবে। চাইল্ড পোজ মানে বালাসন, তারপর তোমার ভুজঙ্গাসন, সূর্য নমস্কার, এসব ওদের জন্য খুব ইজি।
2: আচ্ছা, তোমার নিজের যোগার যে জার্নিটা, সেটা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে মনে হয়েছিল যে এই যোগার সাথে তুমি যুক্ত হবে?
0: হ্যাঁ, তো 2022 আমারও আর কি PCOD হয়েছিল, তো সেখান থেকেই আমি প্রথমেই ওষুধ আর কি খেতে যাইনি। তো আমি প্রথমেই স্টার্ট করেছিলাম, আমিও ইন্টারনেটেই দেখেছিলাম যে যোগা করলে আর কি এটা থেকে আমি মুক্তি পেতে পারবো, তো আমি ওষুধে খুব একটা বিশ্বাসী নই আগে থেকেই। তো আমি তার জন্য যোগা তখন থেকে প্র্যাকটিস করা শুরু করি, তারপর প্র্যাকটিস করতে করতে তারপর মনে হয় যে আমি নিজেও শেখাতে পারি বা করতে পারি, তো সেখান থেকে তারপর এটা নিয়ে পড়াশোনা করার জন্য আমি বাইরেও গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি দেখলাম, মানে সেখানে আমার যে গুরুজি ছিল আর কি, আমাদের একটা নর্মাল ব্যাপার কি বলতো, যে যতক্ষণ না ডাক্তার প্রেসক্রাইব করছে যে তোমার যোগা করা দরকার, ততক্ষণ কেউ করে না, যখন প্রেসক্রাইব করবে তখন গিয়ে কোথাও একটা ভর্তি হবে, 2-3 মাস করে নেয়, তারপর ঠিক হয়ে যায়, দেন ছেড়ে দেয়। কিন্তু ওখানে গিয়ে একটা খুব ভালো জিনিস দেখলাম, যে ওখানে ইয়াং জেনারেশন না খুব ইনভলভ যোগার উপর, মানে তুমি যদি সকালবেলা ওঠো সবাইকে দেখবে, ছোট থেকে বড় সবাই আর কি পিঠে ম্যাট নিয়ে যাচ্ছে যোগা করতে। আর এখানকার ব্যাপারটার মতন ওখানকার ব্যাপারটা নয় একদমই। ওখানে যোগাটাকে একটা ডেইলি লাইফের রুটিন হিসাবে দেখা হয় যে করতেই হবে, এরকম একটা রুটিন হিসাবে দেখা হয়।
1: বাহ, এখন তো তুমি যোগা শেখাচ্ছ ছোট বড় সকল
0: সকল,
1: সেখানে কি করে আসা?
0: সেখানে আসা হচ্ছে, সেটার জন্য আমি থ্যাংকস বলবো আমার টিচারকে যে শিলিগুড়িতে আমাকে শিখিয়েছে, তার নাম পৌলমি আইচ ভট্টাচার্য। তার কাছে আমি যোগা করতাম, তো তার একদিন মনে হলো যে আমিও আর কি করাতে পারি। আমার বিশ্বাস ছিল না আমার নিজের ওপর, কিন্তু তার ছিল। তো তিনি যখন বাইরে যেতেন তো তার স্টুডেন্টদের আমি করাতাম। দিদি অনেকটাই আমাকে হেল্প করছে, অনেকটাই সাপোর্ট দিয়েছে যে তুমি করো, বাইরে পড়ো। তো সেখান থেকে আমার আর কি শেখানোর ইচ্ছেটা আসে। তো এখন সেখান থেকে আমার নিজস্ব সেন্টার রয়েছে, তার নাম যোগ আরাধনা, সেটা আমি ওপেন করেছি। তো সেখানেও ছোটো ছোটো বাচ্চাদের যখন শেখাই তখন আমার যে জার্নিটা সেটা মনে পড়ে আর কি, আমিও এই জার্নিটা থেকে এসেছি। তারপর কি বলতো, যখন অনেক মানুষ অনেক প্রবলেম নিয়ে আসে না, যে পৌলমি আমার এখানে প্রবলেম হয়েছে বা আমার খুব ব্যথা, আমি না বসতে পারতাম না আগে, যে এখন করে না আমি দেখো এখন এটা করতে পারছি, তো সেইটা যখন শুনি তখন সেটা আমার খুব ভালো লাগে, সেটা একটা অনেকটা আশীর্বাদ।
1: ঠিকই তাই। আচ্ছা, তোমার কাছে আমরা একটু আগে শুনেছি বাচ্চাদের ক্ষেত্রে যে ধ্যানের ব্যাপারটা বা মেডিটেশনের ব্যাপারটা, তো এই মেডিটেশনটা বা ধ্যানটা যোগার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ?
0: দেখো, বর্তমান যুগে ব্যস্ত ও স্ট্রেসপূর্ণ যে লাইফটা আছে আমাদের, ওটার জন্য মেডিটেশন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। শুধু শারীরিক স্বাস্থ্য ভালো রাখলেই তো হবে না, আমাদের মানসিক স্বাস্থ্যটাও ভালো রাখার ওপর গুরুত্ব দিতে হবে। একটা হয় তোমার মেডিটেশন, যেটা তুমি বললে, আরেকটা হয় প্রাণায়াম। তো মেডিটেশনের থেকে প্রাণায়ামটা বেশি ইজি হয়। প্রাণায়ামটা মেইনলি তোমার শ্বাস প্রশ্বাসের ওপর ফোকাসটা করে, শ্বাস প্রশ্বাস কীভাবে কন্ট্রোল করতে হবে। যেরকম কিছু কিছু প্রাণায়ামের নাম বললে তোমরা বুঝবে, অনুলম বিলম, তারপর তোমার কপালভাতি। কপালভাতি তোমার রক্তচাপ বাড়াতে সাহায্য করে কপালভাতি, কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে তার কপালভাতি করা যাবে না। আর অনুলম বিলম শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে, মানে কারো যদি খুব রাগ হয়, খুব কথায় কথায় শর্ট টেম্পার, তাদের জন্য অনুলম বিলমটা খুব ইম্পর্ট্যান্ট। আগে যদি তুমি মেডিটেশন না করে আগে যদি তুমি প্রাণায়ামটা করো, তারপর যদি তুমি মেডিটেশনটা করো, মানে এক কথায় হচ্ছে মেডিটেশনটা হচ্ছে ধ্যান আর প্রাণায়ামটা হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। প্রাণায়ামটা ধ্যানের লাগাম বলতে পারো। তুমি আজকে চেষ্টা করো আমি আজকে 5 মিনিট ধ্যানে বসবো, তুমি পারবে না, তোমার বডি শেক হবে, বাইরের অনেক সাউন্ড তোমার কানে আসবে, তোমার সেটাই তোমার মাথায় চলতে থাকবে। তো প্রথমে আগে তুমি নিজের বডির ভেতরের আগে শ্বাস প্রশ্বাসটার ওপর কন্ট্রোল আনার চেষ্টা করো, যে ওটা কীভাবে আসছে কীভাবে যাচ্ছে সেটা আগে ফিল করার চেষ্টা করো। তারপর ধ্যান করো 5 মিনিট 10 মিনিট, আস্তে আস্তে আস্তে আস্তে বাড়াও। তখন দেখবে তোমার মাইন্ডে অনেকটা কামনেস এসছে, তুমি কোনো ডিসিশন নিতে গেলে তোমার প্রবলেম হচ্ছে না, বা খুব কামলি একটা উত্তর দিচ্ছ যে কোনো সিচুয়েশনে, তুমি খুব ওটাকে কামলি ওটা হ্যান্ডেল করতে পারছো। তো এটা খুব দরকার আজকালকার দিনে, এত কাজের চাপের মধ্যে ঘুমটা আমাদের ঠিক করে হয়ই না। তো সেই ঘুমটা ঠিক করতে যোগা কিন্তু খুব হেল্প করে। মানে তুমি 2-3 ঘন্টা হয়তো ঘুমানোর টাইম পাচ্ছ, যারা কর্পোরেট লাইফে আছে ধরো 2-3 ঘন্টা ঘুমানোর টাইম পাচ্ছ, তো সেই ঘুমানোর মধ্যে দিয়েও যাতে ওর সেই লেথালজিটা না লাগে সারা দিনের কাজের মধ্যে, যোগা এটাতে খুব হেল্প করে, যে অল্প ঘুমেও তুমি যাতে একদম ফিট থাকতে পারো, তোমার যাতে কোনো রকম প্রবলেম না হয় পরের দিনের, যাতে তোমার ক্লান্তিটা না থাকে। তো এটার জন্য যোগা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়।
2: আচ্ছা, যোগার মাধ্যমে তুমি কিছুক্ষণ আগে বললে নারীদের PCOD এবং বিভিন্ন অসুখ বিসুখের ক্ষেত্রে জরুরি, তো নারীদের ক্ষেত্রে বাদ দিয়ে যদি আমরা একটুখানি লার্জার পিকচারে দেখি, সমস্ত মানুষ কিংবা বয়স্কদের ক্ষেত্রেও, ঠিক কী কী অসুখ বিসুখকে আমরা কন্ট্রোলে রাখতে পারি যোগার মাধ্যমে?
0: দেখো, বয়স বাড়ার সাথে সাথে পেশির জোর কমে যায়, তোমার হাড়ের জোর কমে যায়, উমেন্সদের তো আফটার 20 কমতে শুরু করে। এটাও আমি আগেও মেনশন করেছি যে যখন একটু এজ হয়ে যায় তো তারা ঠিকঠাক মুভমেন্ট করতে পারে না, কারোর হয়তো হাঁটু ভাঁজই হয় না, বা কেউ হয়তো মাটিতে বসতে পারছে না, কেউ হয়তো ঠিক করে বেশিক্ষণ হাঁটতেই পারছে না, সোজা হয়ে মানে হাঁপিয়ে যাচ্ছে। তো সেই সমস্তদের জন্য একটা আলাদা থেরাপি হয়, মানে তাদের জন্য আমরা নর্মাল মানুষকে যদি আজকে আমি যখন করাচ্ছি সেটা এক ধরনের তোমার ক্লাস হয়, আর যখন আমি একজন এজড পিপলদের করাচ্ছি সেটা ওয়ান কাইন্ড অফ থেরাপি হয়। তো তাকে আমি থেরাপির মাধ্যমে হচ্ছে সুস্থ করছি। তো তাদের জন্য যোগাটা অন্যরকমই হয়, তাদের জন্য এইসব কঠিন কঠিন আসন তো একদমই নয়, ছোটো ছোটো মুভমেন্ট দিয়ে ক্যালসিয়ামও খেতে হবে তোমাকে, শুধুমাত্র যোগা করলে হবে না। আফটার 20 আগে

0: এই বললাম, খাদ্য অভ্যাস আমাদের চেঞ্জ করতে হবে, কারণ এখন খাবার দাবার থেকে পুষ্টিটা একদমই পাওয়া যায় না। তো 20 হওয়ার পর থেকেই উমেন্সদের বলো, বয়স্কদের বলো, মানে যে কোনো বয়সে, সেটা জেন্ডার শুধু না, যে কোনো মানুষদেরই 20-র পর থেকে ক্যালসিয়াম খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, যাতে আমাদের হাড়গুলো ক্ষয়ে না যায়। আর বয়স্কদের বেশিরভাগই তোমার আর্থ্রাইটিসের প্রবলেম থাকে, তোমার পেশির জোর কমে যায়, তো গাঁটে গাঁটে ব্যথা হয়, বাতের ব্যথা, তো সেসব থেকে তুমি মুক্তি পেতে পারো। বা তোমার যদি অলরেডি হয়ে গেছে, সেটার থেকেও তুমি হচ্ছে অন্যান্য যেসব, যেটা আমি বললাম, থেরাপির মাধ্যমে তুমি সেটার থেকেও বেরিয়ে আসতে পারো।
1: আচ্ছা, আর কিছু দীর্ঘস্থায়ী অসুখ যেমন প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড, এই সবের ক্ষেত্রে কি যোগা কাজে রাখতে পারে? কতটা
0: একদমই তাই।
1: গুরুত্বপূর্ণ?
0: আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমার যখন পিসিওডি হয়েছিল তখন কিন্তু আমার থাইরয়েড ছিল,
1: আচ্ছা,
0: ঠিক আছে? তো সেই থাইরয়েডের আমি আজ অবধি ওষুধ খাইনি,
1: আচ্ছা,
0: একদমই কন্ট্রোলে আছে, ঠিক আছে, এখনও আমার থাইরয়েড নেই। তো তুমি যদি থাইরয়েড বলতে চাও, থাইরয়েড কিন্তু যোগা দিয়ে কমানো যায়, কিন্তু তোমাকে যে কোনো জিনিস তোমাকে রেগুলারিটি রাখতে হবে তোমাকে সেটার মধ্যে। আর তুমি বললে ডায়াবেটিস, ডায়াবেটিসের ক্ষেত্রেও যোগার অনেকটা গুরুত্বপূর্ণ আছে। যেরকম তোমার কপালভাতি প্রাণায়ামের কথা আমি একটু আগে বললাম, তো কপালভাতি প্রাণায়াম আমাদের অগ্নাশয় রক্ত সঞ্চালনটা বাড়ায় আর ইনসুলিন উৎপাদনে হেল্প করে। ডায়াবেটিসের ক্ষেত্রেও যোগার অনেকটা ইম্পর্টেন্স আছে। তোমার ধনুরাসন, তারপর তোমার মৎস্যাসন, ভুজঙ্গাসন, এগুলো দিয়ে তুমি হচ্ছে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারবে। আর শুধু যোগা দিয়ে তো হবে না, তোমাকে খাদ্যাভ্যাসটাও ডায়াবেটিসে তোমাকে চেঞ্জ করতে হবে, সেটাও ইম্পর্টেন্ট।
2: একেবারেই তাই। আচ্ছা, এই খাদ্যাভ্যাসের কথা যেহেতু হচ্ছে, খাদ্য হজমের ক্ষেত্রে যোগা কতটা গুরুত্বপূর্ণ?
0: হ্যাঁ, খাদ্য হজমের ক্ষেত্রেও যোগা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি একটা আসনের নাম হয়তো শুনেছো, বজ্রাসন, যেটা তুমি খাবার পর যদি 5 মিনিট করতে পারো, তাহলে তোমার খাবার সেটা হজম করতে তোমার খুব হেল্প করে। যাদের খুব গ্যাস্ট্রিকের প্রবলেম, তাদের জন্য হচ্ছে তোমার পবন মুক্তাসন। আজকে তোমার গ্যাস হচ্ছে দেখে তুমি যদি শুধু আজকে আসনটা করলে, তারপরে তুমি বলছো যে না, যোগা দিয়ে তো ঠিক হচ্ছে না, সেটা করলে হবে না। যেহেতু তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম, তো তোমাকে ওটার মধ্যেও কন্টিনিউটি রাখতে হবে, যে আমাকে রেগুলার এটা প্র্যাকটিস করতে হবে। তারপরে তোমার আস্তে আস্তে সেই গ্যাস্ট্রিকের প্রবলেম বলো, তোমার হজমের প্রবলেম, এসব কনস্টিপেশন, এই সমস্ততে হেল্পফুল যোগা। কিন্তু একটাই জিনিস, যে তোমাকে কন্টিনিউটি রাখতে হবে।
2: একেবারেই। বর্তমানে একটা মারণ রোগ আমরা বলতে পারি, ক্যান্সার, যেটি আমরা ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে পড়েছে, এই ক্যান্সারের ক্ষেত্রে বা ক্যান্সার রোগটা প্রতিরোধ করতে যোগা কতটা গুরুত্বপূর্ণ, বা যোগা কি সাহায্য করতে পারে ক্যান্সার আটকাতে?
0: ক্যান্সার রোগীদের দেখো, শারীরিক যতটা ধকল থাকে, তার থেকেও বেশি ধকল থাকে মানসিক। ওদের যখন কেমোথেরাপি দেওয়া হয় বা রেডিয়েশনের মাধ্যমে ওদের যখন দেওয়া হয়, তখন চেহারার অনেকটা পরিবর্তন হয়। তো সেখান থেকে চেহারার যখন আমাদের পরিবর্তন হয় না, তখন আমাদের একটা মানসিক একটা অটোমেটিক একটা চেঞ্জেস আসে, একটা স্ট্রেস হয়, তারপর সমাজের একটা প্রেশার থাকে। তো সেই সমস্ত দিক থেকে তোমার যোগা খুব হেল্পফুল। আমি আগেই বললাম যে মেডিটেশন কতটা ইম্পর্টেন্ট আমাদের মানসিক চাপ কমাতে।
1: আচ্ছা, আজকাল আমরা ভীষণ দেখতে পাই যে বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে এই হৃদরোগে আক্রমণটা খুব বেড়ে গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ছে হুটহাট, জিম করতে গিয়ে, কোথাও ঘুরতে গিয়ে। আগে আমরা শুধু বয়স্কদের ক্ষেত্রে জিনিসটা বেশি লক্ষ্য করতাম, ইদানিং বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো যোগা কি সেটাকে প্রতিরোধ করতে বা হৃদরোগের ক্ষেত্রে এই যোগার গুরুত্ব কতখানি?
0: হৃদরোগ বেশিরভাগ মানুষেরই হয়, হাই কোলেস্ট্রল যাদের থাকে, হাই প্রেশার যাদের থাকে, খুব উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু যোগা অনেকটাই হেল্পফুল। এবার এটা যদি তুমি নিয়মিত অভ্যাস করো, তাহলে তোমার রক্তচাপটা স্বাভাবিক থাকবে আর তোমার খারাপ যে কোলেস্ট্রল আছে সেটা কমাতে হেল্প করবে, আর তোমার মানসিক চাপটা হ্রাস পাবে সেই মেডিটেশনের মাধ্যমে। যখন তুমি এক্সারসাইজ করছো, তখন তোমার ব্লাড সার্কুলেশনটা ফুল বডিতে হচ্ছে ঠিক মতন, তো সেখান থেকে তোমার প্রেশারটা একদম ব্যালেন্সে থাকবে। কিন্তু এই যে তুমি বললে, বেশিরভাগ জিমে গিয়েও এই ঘটনাগুলো খুব হচ্ছে, যে হার্ট অ্যাটাক হচ্ছে, তো এটা হয় তখন যখন কোনো অদক্ষ মানুষ তাকে শেখায়, যে সে জানে না যে কাকে কি জিনিস করানো যাবে, কাকে কতটুকু জিনিস করানো যাবে। যোগা কিন্তু একটা ফোর্সফুল বিষয় নয়, বেশিরভাগ জিমেই দেখবে খুব ফোর্সফুলি জিনিস করানো হয়, যার জন্যই আর কি এই ঘটনাগুলো ঘটে, এই হার্ট অ্যাটাক করে গেল। তো একজন খুব হাই প্রেশার ব্যক্তিকে যদি আমি খুব কষ্টকর ব্যায়াম দিই, খুব প্রেশার জাতীয় জিনিস করাই, মানে কার্ডিও, খুব বেশি কার্ডিও করে, কার্ডিও মিন্স হচ্ছে যেটা আমাদের হার্টবিট ফাস্ট করে, সে করতে পারছে না, তাকে দিয়ে আমি রোজ তাও করাচ্ছি, সেই ব্যায়ামটা তার জন্য নয়, সে অলরেডি এই এই প্রবলেমগুলো তার আছে, কিন্তু আমি তাও তাকে দিয়ে করাচ্ছি, তখন এই সমস্ত দুর্ঘটনার ঝুঁকি খুব বেড়ে যায়। তো আমি একটা কথাই বলবো যে অদক্ষ কারোর কাছে গিয়ে শিখবেন না। আপনারা যার আগে রিসার্চ করুন যে কে সার্টিফাইড, কে অ্যাকচুয়ালি জানে বিষয়টা, তো তাদের কাছে গিয়ে আপনারা শিখুন, তাহলে এই সমস্ত ঝুঁকিগুলো থেকে অনেকটাই রিলিফ পাবেন।
2: একেবারেই তাই। তুমি একজন যোগা টিচার বা যোগা শিক্ষক হয়ে যারা নতুন শিখতে চাইছে, তোমার কাছেই হোক বা অন্য কারোর কাছে হোক, তাদেরকে কি অনুপ্রেরণা দিতে চাও?
0: যারা একদম নতুন যোগা স্টার্ট করতে চাইছে তাদের জন্য কিছু টিপস দিতে পারি আমি, যে ধীরে ধীরে শুরু করুন। প্রথমেই বেশি কঠিন আসন করার দরকার নেই, বা বেশিক্ষণ ধরে রাখার, বেশিক্ষণ কোনো পশ্চারে হোল্ড করার চেষ্টা করবেন না। প্রথম প্রথম রোজ 20-25 মিনিট আপনারা প্র্যাকটিস করুন, বা 15-20 মিনিট রোজ এভাবে শুরু করার চেষ্টা করুন। বেশিরভাগ আপনারা শ্বাস প্রশ্বাসের ওপর আগে ফোকাস করুন, যোগাতে না শ্বাস প্রশ্বাসের ভূমিকা সবচেয়ে বেশি। কোনো আসন করার সময় আমরা কী করি, শ্বাসটাকে হোল্ড করে নিই, ধরো কোনো একটা পশ্চারে গেছি, তখন বেশিরভাগ মানুষকে আমি দেখেছি খুব টাইট করে নিতে নিজের বডি। যোগা মানে ফ্রিনেস, যোগা মানে তুমি তোমার বডিকে ফ্রি করছো, তোমাকে সব জায়গা থেকে ফ্রি হতে হবে। তো শ্বাস প্রশ্বাসের ওপর তোমাকে আগে লাগাম আনতে হবে, যে শ্বাস প্রশ্বাসটাকে না নর্মাল করতে হবে। এখন আমার এটা এক্সপিরিয়েন্স আছে যে আমি যখন কাউকে বলছিলাম তুমি ব্রিদিংটা একটু নর্মাল করো, তখন তারা খুব জোরে জোরে শ্বাস নেবে, খুব জোরে জোরে, মানে ব্রিথটা তো আমরা নর্মালি এখনও আমরা ব্রিথ নিচ্ছি কথা বলার সময়, সো ব্রিথটাকে নর্মালাইজ করো আসন করার সময়ও, এটা আমি বলবো। আর আপনারা একটা কাজ করবেন যে খালি পেটে অভ্যাস করার চেষ্টা করুন, খালি পেটে অভ্যাস করাই যোগার জন্য সব থেকে বেটার। আর যদি আপনারা মোটামুটি একটা জল খাবার খান, তারপরে মোটামুটি একটা 2 ঘন্টা রেস্ট আপনার বডিকে দিতে হবে, তারপর আপনারা করুন। কিন্তু খাওয়ার পর কখনোই যোগা করবেন না, মোটামুটি একটা 3-4 ঘন্টা যদি আপনি মিল খাচ্ছেন, কোনো একটা ভাত জাতীয় কিছু যদি আপনারা খাচ্ছেন, ভাত হোক রুটি হোক জাতীয় যদি কিছু খাচ্ছেন, তো তারপর কমসে কম একটা 4 ঘন্টার ব্রেক দিতে হয়। তো আমি বলবো যে সে সমস্ত ব্রেকে না গিয়ে আপনারা রোজ যদি খালি পেটে অভ্যাস করেন, সেটা সব থেকে বেশি ভালো আর কি। আর ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, আর ধারাবাহিকতাও রাখতে হবে। প্রথমেই হাল ছেড়ে দিলে হবে না, আর প্রথমেই বেশি কঠিন আসন করলে আপনি ডিমোটিভেট হতে পারেন। তো যে সমস্ত আসন আপনি করতে পারবেন সেই সমস্ত আসনই আপনি আগে করুন, তাহলে আস্তে আস্তে আর কি মোটিভেট হবে, এইভাবে আপনার জার্নিটা আর কি স্টার্ট হতে পারে।
2: বাহ, আমাদের বেশ ভালো লাগলো আজ তোমাকে আমাদের এই যুব অনুষ্ঠানে পেয়ে, এবং যুব সমাজের প্রতি এবং বয়স্ক বা বাচ্চা শিশু সকলের প্রতি যে তোমার বার্তাটা তুমি জানালে, আমরা ভীষণ আপ্লুত। কেমন লাগলো এখানে এসে?
0: খুব ভালো লাগলো এখানে এসে। এরকম অনুষ্ঠানগুলি আরও করা উচিত, যাতে ইয়াং জেনারেশন আরও যাতে ইনভলভ হতে পারে যোগার প্রতি। তো সামনেই ইন্টারন্যাশনাল যোগা ডে আছে 21 জুন, তো এই ধরনের অনুষ্ঠানগুলো না খুব হেল্প করে নতুন প্রজন্মকে এই সমস্ত জিনিসের ওপর ইন্টারেস্ট গ্রো করতে। তো এরকম অনুষ্ঠান তোমরা আরও করো, যাতে এই সবাই আর কি, ছোটো ছোটো বাচ্চারা বলো আর যুব সমাজ বেশিরভাগ যাদের খুবই দরকার, তো তারা যাতে যোগার প্রতি আরও ইন্টারেস্ট পায়।
1: অনেক অনেক ধন্যবাদ তোমাকেও আমাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্যে। আজকের মতো যুব অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমরা আজ কথা বললাম যোগা নিয়ে, যোগার বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। আশা করছি আজকের অনুষ্ঠান তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আমি অন্বেষা এবং আমার সাথে রয়েছে অনন্যা। আমরা চলে আসব অন্য কোনো দিন যুব অনুষ্ঠানের নতুন কোনো পর্ব নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান। আজকের যুব অনুষ্ঠানে শুনলেন যুবদের মধ্যে যোগার গুরুত্ব। এই বিষয়ে বললেন পৌলমি চৌধুরী। উপস্থাপনায় ছিলেন অন্বেষা বসুরায় চৌধুরী এবং অনন্যা সাহা।

0: ভালো করে হাত ধুতে 20 সেকেন্ড লাগবে। দুই হাতে সাবানটাকে ভালো করে মাখবে, আঙুলগুলো ঘষা চাই দু হাতের তালুতে, জলের ধারায় পরিষ্কার নখের ময়লা সরাতে। হাত ধোয়া জরুরি ভাই করোনাকে হারাতে।
1: যত্রতত্র মলত্যাগে অসুখ বিসুখ বাড়ে, সুস্থ থাকা সহজ হয় শৌচালয় ব্যবহারে।
0: আমাদের পরিবেশ রাখবো ঠিকঠাক, সব বাড়িতে তাই শৌচাগার থাক।
1: খোলাস্থানে মলত্যাগ ভারী অন্যায় কাজ, শৌচালয় ব্যবহারে ঢাকে লজ্জা লাজ। ভালো করে হাত ধুতে 20 সেকেন্ড লাগবে, দুই হাতে সাবানটাকে ভালো করে মাখবে, আঙুলগুলো ঘষা চাই দু হাতের তালুতে, জলের ধারায় পরিষ্কার নখের ময়লা সরাতে। হাত ধোয়া জরুরি ভাই করোনাকে হারাতে।
0: যত্রতত্র মলত্যাগে অসুখ বিসুখ বাড়ে, সুস্থ থাকা সহজ হয় শৌচালয়ে ব্যবহারে।
1: আমাদের পরিবেশ রাখবো ঠিকঠাক, সব বাড়িতে তাই শৌচালয় থাক।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুরু হচ্ছে গ্রামে গঞ্জে।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা, জৈবিক উপায়ে ফসলের কীটশত্রু নিয়ন্ত্রণ এবং ট্রাইকোকার্ডের ব্যবহার প্রণালী। আলোচনায় অংশ নিয়েছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য সুরক্ষা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুরজ সরকার। নমস্কার ডক্টর সরকার, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের বর্তমানে দেখা যায় যে আমাদের কৃষক ভাইরা অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকেন তাদের ফসল পরিচর্যার ক্ষেত্রে, কিন্তু এটার যে একটা বিশাল ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশ এবং আমাদের সমগ্র জীবকুলে, তো এই ক্ষতির থেকে রক্ষা পেতে বর্তমানে আমরা কিন্তু এখন সচেতন হচ্ছি যে জৈব উপায়ে যদি এই সব কাজগুলো করা যেতে পারে তাহলে আমাদের পরিবেশও ভালো থাকবে এবং আমাদের শস্য ভাণ্ডারও মানটা কিন্তু উন্নত থাকবে। তো এই ফসলের যে ক্ষতিকর যে কীটশত্রুগুলো রয়েছে, হ্যাঁ, সেটাকে জৈবিক উপায়ে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, তার ব্যবস্থাটাই বা কী রয়েছে?
1: মূলত আমরা যে জানি আর কি, যে এখন আমাদের যে আধুনিক কৃষি চলছে, অর্থাৎ যে নিবিড় কৃষি পদ্ধতি, অর্থাৎ কৃষক ভাইরা ওনাদের জমি কখনোই ফেলে রাখেন না, তিনটে যে আমাদের যে মরশুম হয় তিনটে মরশুমেই চাষ করেন, এবং যখনই চাষ করা হয় সেক্ষেত্রে পাশাপাশি সেখানে যে কোনো ফসলই হোক সেখানে রোগ এবং পোকার একটা আপদ বা বিপদ বা উপদ্রব যাই বলেন সেটা কিন্তু লেগেই যায়। এবং সেই ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে যে একটা মানসিকতা যে রাসায়নিক কীটনাশকটা ভালো উপায়, খুব সহজলভ্য উপায় এবং কৃষক ভাইরা সহজেই ব্যবহার করতে পারেন, এবং যখন ওনারা দেখতেও পান যে কাজও হচ্ছে, পরের দিন গিয়ে সেই পোকাগুলো যখন জমিতে মরে পড়ে থাকতে দেখেন তখন ওনারা মন থেকে একটু নিশ্চিন্ত হন, না কাজ হয়েছে, ফসলটা আমার বেঁচে থাকবে। তাই রাসায়নিক কীটনাশক আজকের দিনে যে আধুনিক কৃষির এই যে যুগ, সেখানে রাসায়নিক কীটনাশকটা একটা মূল একটা উপাদান বা প্রধান উপাদান বলা যায়, এবং এর যে ভূমিকা সেটা কম বেশি আমরা সকলেই জানি যে এগুলো সুন্দর কাজ করে। কিন্তু দেখা গেছে যে এই যে অতিমাত্রায় রাসায়নিক কীটনাশক যখন আমরা জমিতে ব্যবহার করছি তার ফলে এক তো বিভিন্ন কীটশত্রু এবং রোগের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে, অর্থাৎ কি একই ওষুধ বারবার করে স্প্রে করার ফলে ওনারা আর ওই ওষুধ দিয়ে আর ওদের কাজ করছে না, এবং ওই ওষুধের সমান গোত্রের যে আরও ওষুধ রয়েছে তাদের বিরুদ্ধেও পোকাগুলো প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। এবং যখন স্প্রে করা হয় জমিতে তখন আমরা সকলেই জানি যে জমিতে শত্রু পোকা যেমন থাকে পাশাপাশি জমিতে বন্ধু পোকাও কিন্তু উপস্থিতি থাকে, সেই ক্ষেত্রে যখন স্প্রে করা হয় তখন শত্রু পোকা এবং বন্ধু পোকা উভয়েরই মৃত্যু ঘটে, এবং পরবর্তীতে বন্ধু পোকা যেহেতু শত্রু পোকাদেরকে খেয়ে বেঁচে থাকে সেই ক্ষেত্রে ওদের বংশবৃদ্ধিটা তুলনামূলক কম হয়, এবং যে আমাদের শত্রু পোকা তাদের বংশবিস্তার কিন্তু খুব দ্রুত হয়। তাই সেই ক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে কীটনাশক তো আছেই, এবং আমরা যে রাসায়নিক কীটনাশকের যে ক্ষতিকর প্রভাব তার একটা মানে বড় অংশ দেখতে পাচ্ছি যে পুরো আমাদের যে বিশ্ব সেই বিশ্বজুড়ে মৌমাছিদের কিন্তু সংখ্যা কিন্তু দিনকে দিন কিন্তু হ্রাস পাচ্ছে, যেটি কিন্তু আমাদের কাছে অত্যন্ত চিন্তার একটি কারণ। এবং মূলত যে নিওনিকোটিনয়েড গ্রুপের যে ওষুধ, আমি নামগুলো বলে দিই এই গ্রুপের ওষুধগুলোর, ইমিডাক্লোপ্রিড কৃষক ভাইদের কাছে খুবই পরিচিত একটি নাম, থায়ামিথক্সাম, অ্যাসিটামিপ্রিড এই সমস্ত ওষুধগুলো পড়ে, এই গ্রুপের ওষুধগুলো মৌমাছিদের যে কলোনি কোল্যাপস ডিসঅর্ডার এই যে রোগটি হয়, অর্থাৎ ওদের পুরো কলোনি বা চাক নষ্ট হয়ে যাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু পুরোপুরি এই নিওনিকোটিনয়েড গ্রুপের ওষুধের প্রভাবেই কিন্তু আমরা বিশ্বজুড়ে মৌমাছিদের এই সংখ্যা কমে যাওয়ার জন্য কিন্তু দায়ী। তাই আমাদেরকে একটু অল্টারনেট ভাবতে হবে, এবং দেখা গেছে যে প্রাকৃতিকগতভাবে কিন্তু জমিতে উপস্থিত বন্ধু পোকারা কিন্তু শত্রু পোকাকে খেয়ে কিন্তু বেঁচে থাকে, তাই আমরা এই বন্ধু পোকার মাধ্যমেই যদি শত্রু পোকার নিয়ন্ত্রণের রাস্তাটাকে বেছে নিই তাকেই আমরা বলবো হচ্ছে কি জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, অর্থাৎ পোকা দিয়েই পোকা নিয়ন্ত্রণ করা, এটি হলো হচ্ছে কি জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। যেটা করতে হবে যে ফসল ক্ষেতে আমাদের যে বন্ধু পোকাগুলি রয়েছে সেই পোকাগুলোকে কিন্তু সংরক্ষণ করার কিন্তু প্রয়োজনীয়তা আছে, এবং এই যে সংখ্যা বৃদ্ধি করার জন্য যে অনুকূল পরিবেশ সৃষ্টি করা সেটাও কিন্তু আমাদেরকে কিন্তু করতে হবে। হঠাৎ করে গাছে পোকা লেগেছে মানেই তড়িঘড়ি ছুটে গিয়ে একটি ওষুধ কিনে নিয়ে এসে আমি পরের দিন সকালে স্প্রে করে দিলাম, এই চিন্তাভাবনা বা এই মানসিকতা থেকে কিন্তু একটু পিছিয়ে আসতে হবে। তাই বর্তমানে বিজ্ঞানীরা চিন্তাভাবনা করেছেন যে জমিতে উপস্থিত বন্ধু পোকাদেরকেই যদি সংখ্যা বাড়িয়ে কাজে লাগানো যায় এই শত্রু পোকা নিয়ন্ত্রণে, তাহলে পরে কিন্তু আমাদের যে রাসায়নিকের যে ব্যবহার সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। তো এই বিষয়টি হচ্ছে আমাদের যে জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, বা বায়োলজিক্যাল কন্ট্রোল আমরা বলি, এটি হলো কি বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।
0: আচ্ছা, এই জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রকারভেদ কি রয়েছে?
1: প্রকারভেদ বলতে এখানে কি হয়, আমাদের যে ল্যাবরেটরি বা গবেষণাগারে কৃত্রিম উপায়ে বন্ধু পোকার বংশ বিস্তার করানো হয়, করে ফসল ক্ষেতে প্রয়োগ করা হয়। এবং এই যে আমাদের যে বন্ধু পোকা রয়েছে, তাদের মধ্যে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে গিয়ে পরভোজী বন্ধু পোকা, অর্থাৎ এরা শত্রু পোকাদেরকে খেয়ে নেয়। আরেকটি রয়েছে পরজীবী বন্ধু পোকা, অর্থাৎ তাদেরকে খায় না কিন্তু তাদের দেহের উপরে থাকে, তাদের দেহ থেকে রস চুষে খায় এবং তাদেরকে আস্তে আস্তে নিস্তেজ করে মেরে ফেলে, মানে পরজীবী। এই যে পরভোজী যে বন্ধু পোকাগুলি রয়েছে, তাদের মধ্যে জমিতে উপস্থিত যে সমস্ত রয়েছে বন্ধু পোকা, অনেকেই দেখেছেন বা দেখেন সবসময় বিভিন্ন রকমের মাকড়সা আমরা যে কোনো ফসলের জমিতে দেখতে পাই। লেডি বিটল, ছোট্ট উজ্জ্বল কমলা বর্ণের কিছু পোকা আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো আমরা বলি লেডি বিটল। ক্রাইসোপার্লা কার্নিয়া, সবুজ রঙের সুন্দর ছোট মশার মতন দেখতে একটু ছোট্ট পোকা রয়েছে, তার নাম ক্রাইসোপার্লা কার্নিয়া। তারপরে সিরফিড মাছি, বিভিন্ন রকমের ফড়িং, কী কী ফড়িং রয়েছে, সুন্দরী ফড়িং রয়েছে, ডাইনি ফড়িং রয়েছে, লম্বা সুর ঘাস ফড়িং রয়েছে, বোতল পোকা রয়েছে, এরা প্রত্যেকে কিন্তু পরভোজী বন্ধু পোকা। এবং আমি যে আরেকটি বললাম পরজীবী বন্ধু পোকা, তার মধ্যে রয়েছে ট্রাইকোগ্রামা, টেলিনোমাস, ব্র্যাকন, এই সমস্ত কিন্তু পরজীবী বন্ধু পোকা রয়েছে। এদের প্রত্যেককেই কিন্তু ল্যাবরেটরিতে বা গবেষণাগারে কৃত্রিম উপায়ে বংশবিস্তার করে কিন্তু জমিতে প্রয়োগ করা সম্ভব।
0: এদের ব্যবহারটা কিভাবে করা সম্ভব?
1: এদের ব্যবহারটি বলতে, যখন আমরা কোনো কৃষি বাস্তুতন্ত্র কথা বলি, অর্থাৎ কোনো একটি ফসল যখন আমরা চাষ করি, সেখানে শত্রু পোকাদের সঙ্গে বন্ধু পোকাদের উপস্থিতি আমরা সকলেই জানি বা আমরা দেখি। এই বন্ধু পোকাগুলো মূলত কি করে, শত্রু পোকার ডিম বা ল্যাদা বা শুক্কির দশা বা পিউপা বা মুক্কির দশা এবং পূর্ণাঙ্গগুলিকে সরাসরিভাবে খেয়ে নেয়, অথবা সেগুলোর উপর নিজেদের বংশবৃদ্ধি করে ওই সব ক্ষতিকর শত্রু পোকাদের সংখ্যাগুলোকে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এইভাবেই কিন্তু মানে আমরা জমিতে ওদেরকে ব্যবহার করতে পারি। পাশাপাশি আমাদের এই যে ব্যবহার, আমরা জমিতে বন্ধু পোকার থাকার জন্য যে অনুকূল পরিবেশ সৃষ্টি করা, আমরা অনুকূল পরিবেশ সৃষ্টি করে রাখতে পারি। যেমন আমি বলছি, আমরা এরকম করতে পারি যে বিভিন্ন ফসলের ক্ষেত্রে আমরা যে কোনো ফসলের যে জমি হয়, জমির পাশে যে আলগুলো হয়, সেখানে আমরা সারা বছর টুকটাক কিছু ফুলের আমরা বীজ ছিটিয়ে রাখতে পারি। যে ফুলগুলো হবে, জিনিয়া হোক বা আমাদের সাধারণ গাঁদা ফুল হোক, এগুলো প্রত্যেকটাদের মধ্যে কিন্তু এই যে বন্ধুকাগুলো পূর্ণাঙ্গ যে দশাগুলো, এরা কিন্তু ওই ফুলের মধু বা ফুলের যে পরাগ এগুলো খেয়ে কিন্তু বেঁচে থাকে। এরকম কিছু কিছু উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওই বন্ধুকাগুলোর অনুকূল পরিবেশ সৃষ্টি করে তাদের জমিতে প্রাকৃতিকভাবে বংশবিস্তারে কিন্তু আমরা সহায়তা করতে পারি, এক নম্বর। আর দু নম্বর, গবেষণাগারে কৃত্রিম উপায়ে আমরা ওদের বংশ বাড়াতে পারি, বৃদ্ধি করে ওই বর্ধিত বংশ আর কি আমরা কিন্তু জমিতে সরাসরি প্রয়োগ করতে পারি। এভাবে কিন্তু আমরা জমিতে ব্যবহার করতে পারি।
0: জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহৃত হয় এমন কিছু বন্ধু পোকার একটু পরিচিতি যদি আপনি দেন।
1: ধান হোক বা যে কোনো রকমের সবজি ফসল হোক, বেগুন, টমেটো, এই সমস্ত ফসলে দেখবেন যে বিভিন্ন রকমের মাকড়সা, কিছু কিছু মাকড়সা আবার একটু দেখতে একটু বড় রকমের হয়, সেগুলোকে আমরা নেকড়ে মাকড়সা বলি বা উল্ফ স্পাইডার বলি। কিছু কিছু আমাদের লাফানো মাকড়সা রয়েছে, বিভিন্ন রকমের মাকড়সা রয়েছে, এরা কিন্তু যে সমস্ত আমাদের জাপ পোকা হোক বা আমাদের চিরুনি পোকা বা থ্রিপস হোক, এ সমস্ত পোকার যে অপূর্ণাঙ্গ দশা সেগুলো খেয়ে কিন্তু আমাদেরকে সরাসরিভাবে কিন্তু উপকার করে। তারপরে যে আমাদের যে শীতকালীন যে সমস্ত সবজি রয়েছে, ফুলকপি বাঁধাকপি জাতীয় ফসল হোক বা সরষা হোক, এই সমস্ত ফসলের কৃষক ভাইরা দেখবেন যে অ্যাফিড বা জাপ পোকার খুব আক্রমণ হয়। এই জাপ পোকা আক্রমণের জন্য প্রকৃতিগতভাবে কিন্তু লেডি বিটল আর সিরফিড মাছি, এরা কিন্তু সরাসরি কিন্তু এই জাপ পোকার যে অপূর্ণাঙ্গ দশা বা নিপ দশা, সেগুলো কিন্তু খেয়ে কিন্তু আমাদের উপকার করে। বিভিন্ন রকমের ফড়িং, কিছু কিছু হয় লাল রঙের বড় ফড়িং, যেগুলোকে আমরা ড্রাগন ফ্লাই বলি, আর কিছু কিছু হয় ছোট ফড়িং হলুদ রঙের বা হালকা নীল বর্ণের, সেগুলোকে আমরা ড্যামসেল ফ্লাই বলি। সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের বিভিন্ন শত্রু পোকার অপূর্ণাঙ্গ দশা বা ডিম দশা খেয়ে কিন্তু আমাদের, অর্থাৎ কৃষকদের কিন্তু উপকার সাধন করে। পাশাপাশি বোতল পোকা বা রোব বিটল, এই সমস্ত পোকা কিন্তু আমাদের যে ক্ষতিকর বিভিন্ন ল্যাদা পোকা রয়েছে বা ধানের মাজরা পোকা রয়েছে, এই সমস্ত পোকাগুলো কিন্তু খেয়ে নেয়, খেয়ে কিন্তু আমাদের উপকার করে। এবং কিছু কিছু পরজীবী বন্ধু পোকা রয়েছে, ট্রাইকোগ্রামা, ব্র্যাকন, ইয়াসমাস, ব্র্যাকিম্যারিয়া, এরা কিন্তু বিভিন্ন ফসলের বিভিন্ন ক্ষতিকর কীটশত্রু কিন্তু খেয়ে আমাদের কৃষক ভাইদের সরাসরিভাবে কিন্তু এরা উপকার করে।
0: আচ্ছা, বর্তমানে দেখা যায় যে গবেষণাগারে কিন্তু কৃত্রিম বন্ধু পোকা তৈরি করা হচ্ছে, তো সেটা কিভাবে হয়?
1: সেটি হচ্ছে দেখা গেছে যে পরভোজী এবং পরজীবী দুরকমের যে বন্ধুপ্রকার যে প্রকারভেদ রয়েছে এগুলোকে আমরা যদি আমাদের জমিতে এরা খুব কম সংখ্যায় থাকে এক নম্বর, পাশাপাশি জমিতে যথেচ্ছ পরিমাণে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে এদের সংখ্যা দিনকে দিন আরও কমতে থাকে, ফলে এদের কার্যকারিতা অর্থাৎ প্রাকৃতিকগতভাবে যে এদের যে কাজ অর্থাৎ শত্রুপোকাকে খেয়ে আমাদের যে উপকার করা এটা কিন্তু এরা করতে পারে না। তার জন্য এখন একটি বিষয় এসছে যেখানে আমরা গবেষণাগারে বা ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে বন্ধুপোকার বংশ বিস্তার করি, অর্থাৎ বিভিন্ন রকমের নাম বলি কিছু কিছু, ট্রাইকোগ্রামা, ক্রাইসোপার্লা কার্নিয়া, লেডি বিটল, এগুলো বা ধানের ক্ষেত্রে সায়েট্রিনাস লিবিডিপেনিস বলে এই সমস্ত বিভিন্ন রকমের বন্ধুপোকা কিন্তু আমরা পরীক্ষাগারে কিন্তু আর্টিফিশিয়ালি আমরা কিছু কিছু উপাদান দিয়ে কিন্তু আমরা ওদের সংখ্যা কয়েক গুণ অবধি বাড়াতে পারি, এবং বাড়িয়ে নিয়ে যদি আমরা এই বর্ধিত সংখ্যাটাকে যদি জমিতে ছেড়ে দিই তখন কী হবে, শত্রুপোকার সংখ্যা অনেক কম থাকবে এবং বন্ধুপোকার সংখ্যা অনেক বেশি থাকবে, তখন কৃষক ভাইদের আর রাসায়নিক কীটনাশক প্রয়োগের আর প্রয়োজনই পড়বে না, তার কারণ বন্ধুপোকাই ওই শত্রুপোকাদেরকে খেয়ে আমাদের কৃষকের যে উপকার সেই উপকার সাধন করে দেবে।
0: আর এটা পরিবেশের বাস্তুতন্ত্রটাও বজায় থাকবে।
1: হ্যাঁ, বাস্তুতন্ত্রটা বজায় থাকবে এবং পুরোপুরি পরিবেশ বান্ধব, কারণ রাসায়নিক কীটনাশকের ক্ষেত্রে কি হয় আমাদের টার্গেট থাকে মাজরা পোকা, কিন্তু যে নন টার্গেট ছিল মাকড়সা লেডি বিটল বা আমাদের
0: বন্ধুপোকা
1: ছিল ওরাও মারা যায়, মানে টার্গেট নন টার্গেট দুটোই মারা যায়, কিন্তু পার্টিকুলার এই ব্যাপারে অর্থাৎ বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈবিক নিয়ন্ত্রণে যে আমাদের টার্গেট সেই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবে, বাকিরা কিন্তু একদমই কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না বা কোনো তাদের কোনো অপকার হবে না।
0: তাহলে এই যে উপায়টা এটা কিন্তু একটা যুগান্তকারী উপায় বলতে পারি, যে মানে আজকের দিনে এটা কিন্তু খুব প্রয়োজন আমাদের পরিবেশকে ভালো রাখার জন্য এবং শত্রুপোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের কৃষক ভাইরা করতে পারে। তো এক্ষেত্রে ট্রাইকোকার্ডের কথা তো শোনা যায়, ট্রাইকোকার্ডটা কি?
1: বিভিন্ন রকমের যে বন্ধুপোকা রয়েছে সেগুলো তো শত্রুপোকার ডিম, লেদা বা শূককীট বা পূর্ণাঙ্গকে সরাসরি খেয়ে নেয় বা সেগুলোর উপরে নিজেদের বংশবিস্তার করে, ওই সব ক্ষতিকর শত্রুপোকার সংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করে। তো এরকমই এক ধরনের বন্ধুপোকা হলো আমাদের যে হাইমেনোপটেরা পরিবার রয়েছে, অর্থাৎ এই হাইমেনোপটেরা পরিবারের মধ্যে পড়ে মৌমাছি, পিঁপড়ে, মাছি, এরা সবাই হাইমেনোপটেরা পরিবারেই পড়ে। সেই হাইমেনোপটেরা পরিবারেরই একটি অতি ক্ষুদ্র মেম্বার বা

0: সদস্য বলতে পারেন, সেটা হচ্ছে গিয়ে ট্রাইকোগ্রামা। এটির অনেকগুলো প্রজাতি রয়েছে। তা এই যে ট্রাইকোগ্রামা নামের যে বন্ধু পোকাগুলো, সেগুলো প্রজাপতি বা মথ গোত্রের আমাদের যে সমস্ত কীট শত্রু রয়েছে বিভিন্ন ফসলে, তাদের ডিমের গাদার উপরে এরা নিজেদের ডিমটা পাড়ে। ফলে ওই যে ডিমের মধ্যে থাকা শত্রুপোকার যে অপূর্ণাঙ্গ দশা, সেগুলো বেরোনোর পরিবর্তে বন্ধু পোকার পূর্ণাঙ্গ বেরিয়ে যায়। এবং এরা দলবদ্ধভাবে যেহেতু অনেকটা বেরোয় আর কি, এরা কৃষিক্ষেত্রে আর কি, অর্থাৎ কৃষির জমিতে কিন্তু বন্ধু পোকার সংখ্যা বাড়ায় অনেকটাই। পাশাপাশি এরা সঙ্গে সঙ্গে যে এদের যে খাওয়ার দরকার, এই ওরা সঙ্গে সঙ্গে যে ক্ষতিকারক ল্যাদাগুলো জমিতে উপস্থিত সেগুলো খেয়ে কিন্তু ওই পোকার আক্রমণ থেকে কৃষক ভাইদের কিন্তু অনেকাংশে কিন্তু রক্ষা করে। তো এইটি ট্রাইকোগ্রামা পরিবারে, ট্রাইকোগ্রামা হাইমেনোপ্টেরা পরিবারের একটি ক্ষুদ্র মেম্বার, যেটাকে কিন্তু আমরা আমাদের এই যে জৈবিক উপায়ে যে কীট শত্রু দমন, সেখানে কিন্তু আমরা কাজে লাগাতে পারি খুব সহজেই।
1: আচ্ছা, আর এটা যে কার্ডের উপরে করা হয় সেটাই ট্রাইকো কার্ড, তাই তো?
0: হ্যাঁ, মানে এটা কি হয় যে আমরা দেখবেন যে চালের মত হয়, চালের মতকে আমরা বলি করসাইরা। সেই চালের মতগুলোকে পরীক্ষা করে আমরা হচ্ছে গিয়ে প্রতিপালন করি, অর্থাৎ লালন পালন করি, করে তাদের ডিমটা সংগ্রহ করা হয়। ওই ডিমগুলোকে বিশেষ ধরনের একটা আঠা আছে, আঠার সাহায্যে আমরা আর্ট পেপার বা কাগজের তৈরি কার্ডের উপরে আমরা আটকে দিই। এবার ওই ডিমগুলোর উপরে, অর্থাৎ এই যে করসাইরা বা চালের মথের যে ডিমগুলো, তার উপরে আমরা ট্রাইকোগ্রামার যে পূর্ণাঙ্গ যেগুলো অ্যাডাল্ট ট্রাইকোগ্রামা যেগুলো, সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরবর্তীতে কী হয়, ওই যে ট্রাইকোগ্রামার যে ওখানে যে ডিম পাড়ে আর কি, তা ডিম পাড়ার পরবর্তীতে কী হয়, ওই ডিমগুলোর থেকে চালের মথের লার্ভা বেরোনোর জায়গায় ট্রাইকোগ্রামার যে পূর্ণাঙ্গ, সেই দশাগুলো হচ্ছে বেরিয়ে আসে। এইবার প্রয়োজন অনুসারে আমরা ওই কার্ডগুলোকে শত্রুপোকার যে ডিমের গাদা, সেগুলো ধ্বংস করার উদ্দেশ্যে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। এবার বিশেষ ধরনের এই যে ডিম ছড়ানোর যে কার্ড, সেই কার্ডটাকেই বলা হয় হচ্ছে কি ট্রাইকো কার্ড।
1: আচ্ছা, তাহলে এই ট্রাইকো কার্ডের ব্যবহারটা কিভাবে করা হয়?
0: এবার এই যে ট্রাইকো কার্ড, এটা তো একটি মানে ধরুন A4 সাইজের একটি পেপারের মতন হয় আর কি। এবার এর উপরে কিছু কিছু ইনফরমেশন বা তথ্য লেখা থাকা দরকার, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে জমিতে যখন মানে এই যে শত্রু পোকার, এরা মানে অত্যন্ত টার্গেট স্পেশালিস্ট, অর্থাৎ কোন পোকার ক্ষেত্রে এরা কাজ করবে এটা আগে থেকেই ঠিক হয়ে আছে আর কি। সেই ক্ষেত্রে এদের ব্যবহারটা কিন্তু একটু স্পেসিফিক, সঠিকভাবে ব্যবহারটা করলে পুরোপুরি উপকারটা পাওয়া সম্ভব। তাই এই যে ট্রাইকো কার্ড আমরা প্রস্তুত করা হয় আর কি, ওর উপরে পোকা নির্গমনের সম্ভাব্য তারিখ, অর্থাৎ কবে পোকাটা বেরোবে, ট্রাইকোগ্রামার অ্যাডাল্টগুলো ওই ডিম থেকে কবে বেরোবে, এবং কোন সংস্থা এই কার্ডটি বানিয়েছে, অর্থাৎ প্রস্তুতকার সংস্থার নাম, এগুলোর উল্লেখ থাকা একান্ত প্রয়োজন। এবং বন্ধু পোকা যখন নির্গমনে মানে বেরোনোর সময় এসে যাবে, তখন কার্ডগুলোকে সন্ধ্যাবেলার দিকে যে আক্রান্ত যে ফসল থাকবে, সেই ফসলের পাতা নিচের দিকে স্ট্যাপলারের সাহায্যে আটকে দিতে হবে। এবার দেখা গেছে যে এক একর, অর্থাৎ 3 বিঘা জমির জন্য আমাদের 50,000 থেকে 1,00,000 অবধি পূর্ণাঙ্গ ট্রাইকোগ্রামা প্রয়োজন। তা এই হিসাবে আমরা ওই যে কার্ডটা, তার মধ্যে 1 সিসি, অর্থাৎ 1,00,000 ডিম ওখানে আঠা দিয়ে লাগানো থাকে। এরকম একটি কার্ডকে সমানভাবে 8টি ভাগ করে নির্দিষ্ট দাগ থাকে, দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে ফসলের ক্ষেতে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আমরা লাগিয়ে দিই বা আটকিয়ে দিই। বিভিন্ন কাণ্ড এবং ডগা ছিদ্রকারী পোকা, ধানের পাতামোড়া পোকা, বিভিন্ন ফসলের বেগুন টমেটোর ফল ছিদ্রকারী পোকা, ধান ভুট্টা আখ সূর্যমুখী ফুল টমেটো তুলা, বিভিন্ন ডাল জাতীয় ফসল এবং বিভিন্ন সবজি ফসলে যে সমস্ত মথ বা প্রজাপতি জাতীয় শত্রু পোকা রয়েছে, এই প্রত্যেকটি পোকার দমনের ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু এই কার্ড আমরা ব্যবহার করতে পারি।
1: বাহ, একটা কার্ডকে এতগুলো ভাগ করে সমস্ত জমিতে সেটাকে ব্যবহার করে আমরা কিন্তু শত্রু পোকার যে নিয়ন্ত্রণটা সেটা কিন্তু খুব সহজেই করা যাচ্ছে। আচ্ছা, এই যে ট্রাইকোগ্রামা যে কার্ডটা সেটা ব্যবহার করা হবে, তো এর উৎপাদন খরচটাই বা কেমন বিভিন্ন ফসলে?
0: দেখা গেছে যে মোটামুটি বিভিন্ন ফসলে এর হেক্টর প্রতি, অর্থাৎ মানে 1 হেক্টর মানে 7.5 বিঘা জমি, 7.5 বিঘা জমির জন্য আমাদের মানে মাত্র 420 টাকার থেকে শুরু করে 650 টাকা মাত্র খরচ এটি এটি প্রয়োজনে। কিন্তু একটি বড় অসুবিধা হচ্ছে যে এই বিষয়টি প্রত্যেক কৃষক নিজের বাড়িতে বানাতে পারবেন না সমবেতভাবে, বা এই যে আমাদের এখন আমাদের যে FPO বা FPC নেটওয়ার্ক যে এত স্ট্রং আর কি, এইখানে করে একটা ল্যাবরেটরি আমাদের সেট আপ করতে হবে। ল্যাবরেটরি সেট আপের যে খরচ সেটাও খুবই কম, মোটামুটি 15,000 থেকে 20,000 টাকা ব্যয় করে কিন্তু আমরা কিন্তু মোটামুটি 100 বিঘা জমির কিন্তু এই কার্ড কিন্তু আমরা বানাতে পারি। তো সেক্ষেত্রে যদি মানে কৃষক ভাইরা

0: বিভিন্নভাবে কিন্তু আমরা ল্যাবরেটরিতে লালন পালন করতে পারি। উদাহরণস্বরূপ একটু বলি যে আমরা বললাম যে লেডি বিটল যারা, যে সমস্ত কৃষক ভাইরা একটু দেরি করে সর্ষে লাগান, তাদের জমিতে কিন্তু মোটামুটি জানুয়ারির শেষ দিক বা ফেব্রুয়ারি শুরুর দিকে কিন্তু খুব বেশি পরিমাণে জাপ পোকার আক্রমণ হয়। খুব বেশি পরিমাণে জাপ পোকার আক্রমণ হলে মানে সর্ষের ডগাটা বেঁকে যায়, যে সুটিগুলো হয় সেগুলোতে বেঁকে যায়, সুটিগুলো ঠিক মতন হয় না, বা সে আক্রান্ত সুটি থেকে সঠিকভাবে তেলও নিষ্কাশন করা যায় না। তাই এই যে এই জাপ পোকার জন্য কিন্তু আমরা লেডি বিটল কিন্তু আমরা ল্যাবরেটরিতে কিন্তু আমরা তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা কী করি, মিষ্টি কুমড়া নেই বা আলু নেই, আলুর উপরে আমরা মিলিবাগ বা দয় পোকা, আমরা অনেকেই জানি যে জবা ফুল হোক বা পেঁপে গাছ হোক বা আমাদের ডালিয়া ফুল হোক বা চন্দ্রমল্লিকা হোক, এই সমস্ত ফুলে কিন্তু দয় পোকা বা মিলিবাগ, সাদা সাদা রঙের ছোটো ছোটো পোকা, নরম রঙের হয়, সেই দয় পোকাকে মানে মিষ্টি কুমড়ো বা আলুর উপরে প্রতিপালন করে কিন্তু আমরা তার উপরে লেডিবার্ড বিটল আমরা এক্সট্রা করে বংশবিস্তার করাতে পারি। যেমন আমরা ট্রাইকোগ্রামার ক্ষেত্রে চালের মথ বা কর্সাইয়ার ডিমের উপরে আমরা ট্রাইকোগ্রামাকে লালন পালন করলাম, সেইভাবে কিন্তু আমরা লেডি বিটল বা এইরকম কিন্তু অন্যান্য অনেক পরজীবী বা পরভোজী বন্ধুপোকায় কিন্তু আমরা পরীক্ষাগারে কিন্তু আমরা কৃত্রিমভাবে প্রস্তুত করতে পারি।
1: বা তাহলে অনেকভাবেই কিন্তু অনেক রকমের পরজীবী পোকা যেগুলো রয়েছে সেগুলোকে তৈরি করা যেতে পারে। আচ্ছা, এইসবের ব্যবহারের যে বিধিটা রয়েছে বিভিন্ন ফসলে, সেটা কি
0: বিধি রয়েছে? যে ধরুন যদি ফসলটি ধান হয়, ধানের ক্ষেত্রে আমাদের পোকার ক্ষেত্রে মাজরা পোকাটাই গুরুত্বপূর্ণ। ধানের মাজরা পোকা যদি হয় সেক্ষেত্রে কি হবে, ফসলের যখন 30 দিন বয়স, অর্থাৎ জমিতে রোয়া লাগানোর যখন 30 দিন বয়স হয়ে গেছে, সেই সময় আমাদের এই যে ট্রাইকোকারের ব্যবহার জমিতে করতে হবে, টোটাল 6 বার করতে হবে। মাত্রা হেক্টর পিছু থাকবে 50,000 এবং খরচ পড়বে হচ্ছে গিয়ে 630 টাকার মতন প্রতি হেক্টর পিছু। যদি ভুট্টার কাণ্ড ছিদ্রকারী পোকা যদি হয়, সেটির ক্ষেত্রে 15 দিনের মাথায় 3 বার ব্যবহার করতে হবে, মাত্রা প্রতি হেক্টরে থাকবে 1,00,000 এবং খরচ পড়বে 630 টাকা। সেটি যদি টমেটোর ফল ছিদ্রকারী পোকা হয় বা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা হয়, সেক্ষেত্রে 40 থেকে 45 দিনের মাথায় আমাদেরকে এই ট্রাইকোকারটা ব্যবহার করতে হবে, মাত্রা থাকবে হেক্টরে 50,000 প্রতি হেক্টর, অর্থাৎ 50,000 পূর্ণাঙ্গ ট্রাইকোগ্রামার হেক্টর পিছু, এবং খরচ পড়বে 630 টাকার মতন। এবং যদি সেটা আখ হয়, অর্থাৎ সুগার কেন, আখেরও মাজরা পোকার সমস্যা অনেক। আখের মাজরা পোকার ক্ষেত্রেও ঠিক ওই 45 দিনের মাথায় 4 বার দিতে হবে, প্রতিবারে থাকবে মাত্রা 50,000 করে পূর্ণাঙ্গ ট্রাইকোগ্রামার প্রতি হেক্টর পিছু, এবং দাম পড়বে 420 টাকা প্রতি হেক্টরে।
1: আচ্ছা,
0: এইভাবে যেগুলো মেজর আমি বললাম এখানে, ধান, ভুট্টা, টমেটো, বেগুন এবং আখের যে সমস্ত মাজরা পোকা বা কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকা রয়েছে, এই সমস্ত পোকার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ট্রাইকোগ্রামা যে বন্ধু পোকাকে কিন্তু আমরা এইভাবে কিন্তু জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থার আন্ডারে কিন্তু আমরা আনতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি এরকম হয় যে সমবেতভাবে, অর্থাৎ মানে 50 বিঘা বা 100 বিঘার কৃষক আমরা এক জায়গায় সমবেত হয়েছি, আমরা একসঙ্গে 10-15 জন মিলে হয়েছি, আমরা সবাই মিলে অল্প অল্প করে দিয়ে ছোট্ট একটি ল্যাবরেটরি, খুব সামান্য জিনিসপত্র লাগে, কাঠের বাক্স, চা বানানোর ছাকনি, এগুলো সামান্য কিছু জিনিসের প্রয়োজন হয়, মোটামুটি মানে 15,000 টাকার খরচ আর কি, হলে কিন্তু একটি ল্যাবরেটরি সুন্দরভাবে প্রস্তুত করা সম্ভব। এবং যা প্রশিক্ষণ তার জন্য যা লাগবে, যা ট্রেনিং লাগবে, সেটা কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বিনামূল্যে কৃষক ভাইদের দেওয়া হয়ে থাকে। আপনারা যদি এটা চিন্তাভাবনার মধ্যে মানে আনতে পারেন, তাহলে পরে কী হবে যে এক তো ফসলে জমিতে বন্ধু পোকার সংখ্যা বাড়বে, 2 নম্বর যে চাষের যে খরচ, ফসলের ওনারা এতটা দাম পান না যতটা ওনাদের চাষ করতে খরচ হয়ে যায় আর কি, এবং চাষের খরচের একটা বড় খরচ হচ্ছে কি রোগ পোকা নিয়ন্ত্রণের খরচ, এবার সেটাও অনেকটা কমে যাবে। পাশাপাশি যেই কৃষক ভাইরা বা কৃষক রমণীরা জমিতে স্প্রে করছেন বা যেই সমস্ত গবাদি পশুগুলো খাচ্ছে বা জমিতে যে কেঁচো উপস্থিত, আকাশে যে পায়রা বা ঘুঘু পাখি উপস্থিত, প্রত্যেকের জন্য কিন্তু এটি কিন্তু পুরোপুরিভাবে নিরাপদ, এটি মাথায় রাখতে হবে।
1: আচ্ছা, আমরা তাহলে তো বিভিন্ন রকমের বন্ধু পোকাকে কিভাবে বাড়াতে পারি এই জৈব পদ্ধতির মাধ্যম দিয়ে, সেটা তো আপনি বললেন। তো অনেক সময় দেখা যায় যে আমাদের নিজেদের বাড়িতে বা কিচেন গার্ডেন হোক বা ছাদে আমরা কিন্তু অনেক রকমের গাছ লাগাই, সেখানে ফুল গাছও থাকে, বিভিন্ন সবজির গাছও থাকে। তো সেসব ক্ষেত্রে যদি কেউ জৈবিক উপায়ে কীটশত্রু নিয়ন্ত্রণ করতে চান, তাহলে তারা কীভাবে করবেন?
0: মূলত এই যে জৈবিক নিয়ন্ত্রণ আমরা যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, অর্থাৎ যে বায়োলজিক্যাল কন্ট্রোল, এই বিষয়টি ছিল যে পোকা দিয়ে পোকাকে নিয়ন্ত্রণ করা। এর পাশাপাশি যে রাসায়নিক কীটনাশকের কে বাদ দিলে চলবে না, রাসায়নিক কীটনাশককে

0: সঙ্গে নিয়েই চলতে হবে, কিন্তু এর ক্ষতিকর দিক তো অনেক।
1: হুম
0: তাই কৃষক বন্ধুদের মানে রাসায়নিক কীটনাশক এবং তার সম্বন্ধে প্রাথমিক ধারণাটা থাকা কিন্তু খুব প্রয়োজন, এবং শুধুমাত্র রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে
1: হুম
0: সুসংহত পদ্ধতি, অর্থাৎ যে আমাদের যান্ত্রিক উপায় বা এই যে জৈবিক উপায় বা পরিচর্যামূলক ব্যবস্থা, সেগুলো তো কিন্তু জোর দিতে হবে।
1: হুম
0: এবং দিনকে দিন সারা বিশ্বে যেভাবে অর্গানিক খাদ্যের চাহিদা যেভাবে বাড়ছে, তাতে করে কিন্তু জৈব কৃষির প্রতি মানুষের আগ্রহ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আস্তে আস্তে,
1: হুম
0: এবং আগামী দিনে জৈব কৃষির এলাকা আরও বাড়বে বলে এটাও আশা করা যায় আর কি। তাই জৈব কৃষির উপকারিতা এবং প্রয়োজনীয়তাটাকে মানে মাথায় রেখে আর কি, কিছু জৈব কীটনাশক যেগুলো আমরা আমাদের বাড়ির, যদি আমরা ধরে যে অনেকে আমরা বাড়িতে কিচেন গার্ডেন বা ঘরোয়া পুষ্টি বাগান বা ঘরোয়া সবজি বাগান আমরা অনেকেই লাগাই
1: হুম
0: বানাই, বা ছাদেও আমাদের অনেক সময় কিছু কিছু কয়েকটা ফসল, কিছু কয়েকটা বেগুনের চারা, কয়েকটা লঙ্কার চারা, কিছু টমেটোর চারা আমরা
1: হুম
0: অনেকেই বাড়িতে লাগাই, সেই সমস্ত ফসলে কিন্তু আমরা কিছু জৈব কীটনাশক কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেগুলো যেমন কী কী, যে প্রথমেই যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে নিম, নিমের গুরুত্ব কিন্তু আমাদের এই বিভিন্ন রকমের রোগ এবং কীটশত্রু দমনে কিন্তু অনেক
1: হুম
0: বা অপরিসীম আর কি। তা নিমের যে সমস্ত প্রিপারেশন আছে সেগুলো, যেমন ধরুন অ্যাজাডিরেকটিন 1% ইসি, বাজার চলতি বিভিন্ন রকমের নাম আছে, আমি কিছু নাম বলে দিই,
1: হুম
0: নিমারিন, অল্টিনিম, নিমাসিন বিভিন্ন নামে পাওয়া যায়। এগুলো প্রতি লিটার জলে 2 থেকে 3 ml গুলে কিন্তু 10-15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। এটিতে কী কী শত্রুই হবে, টমেটোর ফল ছিদ্রকারী পোকা এবং বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা দুটোই মানে খুবই মারাত্মক এবং মারাত্মক ক্ষতি করে আর কি। এই সমস্ত ফসলের জন্য কিন্তু আমরা এই অ্যাজাডিরেকটিন 1% ইসি এই যে কীটনাশকটি, সেটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরকমই আছে 5% এসি, নিমাজাল এফ নামে বাজারে পাওয়া যায়, এটির মাত্রা প্রতি লিটার জলে 0.5 ml করে। এটি ধানের পাতা মোড়া পোকা, মাজরা পোকা, ধানের বাদামি শোষক পোকা, এই সমস্ত পোকার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এগুলি তো হলো নিম জাতীয় বা গাছ থেকে পাওয়া ওষুধ, যেগুলো হচ্ছে বোটানিক্যাল বলি আমরা।
1: হুম
0: এইবার মানে প্রকৃতিতে যেমন ক্ষতিকর রোগ জীবাণু রয়েছে, তেমনি উপকারী রোগ জীবাণুও রয়েছে। আমরা জানি যে বিভিন্ন রকমের রোগের জন্য মূলত ছত্রাক, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জন্যই মূলত রোগগুলো হয়ে থাকে। ঠিক তেমনি কিছু উপকারী ছত্রাক এবং কিছু উপকারী ব্যাকটেরিয়াকেও কিন্তু আমরা আমাদের এই যে ক্ষতিকর রোগ বা কীটশত্রু দমনে কিন্তু আমরা আমাদের কাজে লাগাতে পারি। তেমনি হলো হচ্ছে কি, ব্যাসিলাস থুরিনজেন্সিস বা বিটি, এটি বাজারে বায়োলেপ, ডেলফিন, ডাইপেল 8 বিভিন্ন নামে পাওয়া যায়। মাত্রা হচ্ছে কি 1.5 গ্রাম করে প্রতি লিটার জল। এটি মূলত কপি জাতীয় ফসল, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এই সমস্ত ফসলের যে হিরক পিট মথ, অর্থাৎ
1: হুম
0: দেখবেন যে গাঢ় সবুজ রঙের একটি ল্যাদা মাথার দিকটি একটু মানে সুচুচলো, পাতার নিচের দিকে অবস্থান করে
1: হুম
0: এবং পাতাটাকে পুরোপুরি খেয়ে নেয়, এই পোকার ক্ষেত্রে কিন্তু আমরা সহজ ব্যবহার মানে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এবং এর পাশাপাশি কিছু ভাইরাস, নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস বা NPV এবং একটা হচ্ছে কি গ্রানুলোসিস ভাইরাস বা GV, এগুলো কিন্তু আমরা প্রতি লিটার জলে 1 ml মতন গুলে কিন্তু আমরা বিভিন্ন রকমের সবজি ফসলের যে ডগা এবং কাণ্ড ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী যে সমস্ত লাদা পোকা রয়েছে, যেগুলো মূলত হেলিকোভারপা এবং স্পোরোপ্টেরার বিভিন্ন প্রজাতির মধ্যে পড়ে, সেগুলো কিন্তু আমরা অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারি। পাশাপাশি ছত্রাকের মধ্যে মেটারেজিয়াম অ্যানাইসোপ্লি এবং বিউভেরিয়া ব্যাসিয়ানা, পাশাপাশি হিরসুটেল্লা আছে, নোমিউরেইয়া আছে, এরকম বিভিন্ন রকমের ছত্রাক রয়েছে উপকারী ছত্রাক, সেগুলো কিন্তু আমরা আমাদের বিভিন্ন রকমের লেদা পোকা যেগুলো আমাদের কপি জাতীয় ফসলে হয় বা বেগুনে হয় বা টমেটোতে হয়, সেগুলোতে ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু যে আমাদের যে কৃষি বিষ বা কৃষি উপকরণের যে দোকান,
1: হুম
0: সেখানে কিন্তু এই সমস্ত উপকরণগুলো কিন্তু উপস্থিত থাকে, কিন্তু আমাদের অসচেতনতা বা না জানার কারণে আমরা কিন্তু শুধুমাত্র রাসায়নিক কীটনাশকটা কিনে নিয়েই চলে আসি।
1: ঠিক
0: কিন্তু আমরা যদি জিজ্ঞেস করি যে দাদা বিটি আছে কি না বা মেটারাইজিয়াম আছে কি না বা NPV আছে কি না, তাহলে কিন্তু ওনারা কিন্তু বলবেন যে হ্যাঁ, আমাদেরকে কিন্তু সেগুলো ব্যবহার করতে হবে, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পরিবেশ বান্ধব। পাশাপাশি এই যে নিম, নিমের বিভিন্ন রকমের প্রিপারেশন মানে অর্থাৎ 1000 PPM, 5000 PPM, 10000 PPM, 50000 PPM কিন্তু দোকানে কিন্তু অ্যাভেলেবেল থাকে। সেগুলো যদি আমরা আমাদের এই ঘরোয়া সবজি বাগানে যদি ব্যবহার করি, তাহলে পরে সেগুলো পুরোপুরিভাবে পরিবেশের জন্য এবং আমাদের জন্য নিরাপদ।
1: একদম ঠিক, এবং এই বার্তাটা সকলের কাছে পৌঁছানো দরকার যে আমরা যদি একটু দেখে শুনে একটু জৈব প্রক্রিয়ার মাধ্যমে চাষবাস করতে পারি তাহলে কিন্তু সব কিছুই কিন্তু আমাদের ভালো হবে, তাই না?
0: হ্যাঁ,
1: আসরে আসার জন্য ডক্টর সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা।

বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা জৈবিক উপায়ে ফসলের কীটশত্রু নিয়ন্ত্রণ এবং ট্রাইকোকার্ডের ব্যবহার প্রণালী। আলোচনায় অংশ নিয়েছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য সুরক্ষা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুরজ সরকার। গ্রামীগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন গ্রামে গঞ্জে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 5 দিন অর্থাৎ 19 মে থেকে 23 মে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলি, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ারের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে এই অঞ্চলের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে সবুজ সোনার দেশে।
1: শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মজদুর মণ্ডলীর আসর। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের এই আসরে আমরা আলোচনা শুনব চা গাছে পোকা ও রোগ নিয়ন্ত্রণ, কিভাবে এই বিষয়ে আজকে আলোচনা করব। আসুন আলোচনার পূর্বে আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন শামীন বাবু। নমস্কার শামীন বাবু।
2: নমস্কার।
1: শামীন ঘোষ, ইনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অটল টি এস্টেট নকশালবাড়ি জেলা দার্জিলিং। তো শামীন বাবু, শুরু থেকেই শুরু করি যে আমরা চা গাছের যে চারাগুলো তৈরি করি, ছোট চারা নার্সারিতে তৈরি করতে গেলে কোন সময়টাকে আমরা বেছে?
2: বর্ষার সময়, ভারী বর্ষায় কখনোই চা গাছ লাগানো যায় না। চা গাছ কাটিং লাগানোও যায় না, চা গাছকে প্ল্যান্টিংও করা যায় না। এটাকে প্রি মনসুন আর না হলে আপনার পোস্ট মনসুন যেটাকে বলা হয় সেটার সময় আপনাকে করতে হয়। এবার আপনার প্রশ্নটা কি, চা গাছ লাগানো না?
1: আমি প্রথমে ধরুন চারাটাই তৈরি করে নিচ্ছি।
2: চারাটা আপনি কাটিংটা আপনার যে সমস্ত মাদার বুশ রাখতে হয় সেই মাদার বুশ থেকে আমরা কি করি, কাটিং নিয়ে সায়ন নিয়ে এসে সেখান থেকে আমরা কাটিং করে নার্সারিতে রাখি। এবং এটা আপনার 7-8 মাস, 9 মাস, 10 মাস সময় লাগে এটা তৈরি হতে। তারপর আমরা ওই প্ল্যান্টটাকে নিয়ে যাই মূল জমিতে যেখানে আমরা প্ল্যান্টিং করব, বা কোনো হয়তো একটা বড় সেকশনের মধ্যে কিছু ভ্যাকেন্সি রয়ে গেছে সেখানে হয়তো ইনফিলিং করব, সেই সব জায়গায় আমরা তখন নিয়ে যাই।
1: আচ্ছা, এই যে কাটিং করে মাদার প্ল্যান্ট থেকে আমরা কাটিং করে রেখে দিলাম 8-10 মাস রেখে দিলাম চারাটা, তো সেখানে নতুন শুট বেরোবে, চারা তৈরি হবে। হ্যাঁ, এখানে যে যত্নটা নেওয়া প্রয়োজন এই জন্যই বলছি যে কিছু রোগ পোকা তো আক্রমণ হতেই পারে।
2: হ্যাঁ, রোগ পোকা আক্রমণ হতেই পারে। চা বাগানের পেস্টটা আপনাকে বেসিক্যালি 2 টাইপস পেস্ট হয়, একটা সাকিং, একটা চুইং। একটা পাতা থেকে সাকিং মানে হচ্ছে পাতার রসটাকে, সবুজ কোনাটাকে, রসটাকে নিয়ে নেওয়া, আর চুইং মানে হচ্ছে সবুজ পাতাটা চিবিয়ে খেয়ে নেওয়া। এবার সাকিং পেস্টগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, চিবিয়ে খাচ্ছে, এটা হচ্ছে মেইনলি পাতার রোগ। যেটা তাছাড়াও স্টেমে কাণ্ডেতেও রোগ থাকে, রুটেও থাকে, কিন্তু বেসিক্যালি যেটা আমরা দেখি সেটা হচ্ছে পাতাটা। কারণ পাতাটা যদি না থাকে সেটা সালোক সংশ্লেষ না করলে সে হবে না,
1: কাঙ্ক্ষিত ফল আমরা পাবো না,
2: পাবেন না। একটা পাতা যেমন থাকে, সেই যখন সূর্যালোকে তাকে একটা সালোক সংশ্লেষ করতে গেলে পাতা তো তার রুট জোন থেকে তার খনিজ পদার্থ নেবেই, আর সে সালোক সংশ্লেষের মাধ্যমে তার খাবার তৈরি করে সে অক্সিজেনটা ছেড়ে দেবে, সেই অক্সিজেনটার জন্যই আমরা এটা। এবার এইভাবে যদি গাছটাকে আমরা না লক্ষ্য করি, পাতাটাকে যদি লক্ষ্য না করি, তাহলে গাছের রোগটা কিন্তু পাতার মধ্যেই। এবার দু ধরনের, এবার সাকিং পেস্টের মধ্যে কি কি আছে, যেমন আমরা মাইটস দেখি যে মাকড় পোকা। এবার এই মাকড় পোকা চার রকমের আছে, কিন্তু বেশি যেটা দেখা যায় চা বাগানের উপর সেটা হচ্ছে লাল মাকড়টাই দেখা যায়, যেটা আমরা বলি রেড স্পাইডার মাইটস। এটা
1: খুব ক্ষতি করে,
2: এটা ক্ষতি করে, মানে এই পাতার গ্রিন ভাবটা চলে যায় পাতাটাকে, একদম পুরো বাগানটাকে।
1: পাতার যদি পাতার নিচে থাকে
2: না, এটা পাতার উপরেই থাকে। এটা কি হয়, পাতা লাল করে না, মানে পাতার সবুজ কণিকা যে সবুজ রসটা সেটাকে খেয়ে না, খেয়ে নিলে পাতাটা লাল হয়ে যায় এবং দেখতেও খুব খারাপ লাগে। এবং আলটিমেটলি কি হয়, পাতা যদি না থাকে তো গাছের
1: পুড়ে যাওয়ার মতো মনে হয়,
2: এবং খুব অ্যাডভার্স কন্ডিশন এসে গেলে গাছটা মরে যেতেও পারে। কারণ গাছটাকে তো সেই জায়গায় যখনই এটা লক্ষ্য করা যায় তখনই এটার সঙ্গে সঙ্গে মেজারমেন্ট নিয়ে নেওয়া উচিত।
1: এই যে মাকড়টা যেটা আর কি, আমি যেহেতু শুরু করলাম যে নার্সারি থেকে আর কি, নার্সারিতে খুব কম হয় বোধহয়,
2: নার্সারিতে খুব কম হয়,
1: এটাই বেশি হয় মানে মূল বাগানেই বেশি।
2: তো এখানে আপনাকে এখন লাল পোকা মারার জন্য আপনার হাতে প্রচুর কেমিক্যাল আছে। তারপর রিসেন্ট এখন টি বোর্ড কি করেছে, আপনার পিপিসি করে দিয়েছে, প্ল্যান্ট প্রোটেকশন কোড করে দিয়েছে,
1: এটা নিয়ে আলোচনা করব আমরা।
2: তো পিপিসির মধ্যে যে কেমিক্যাল গুলো লিস্টেড আছে সেই কেমিক্যাল গুলোই মারতে হবে, কেন পিপিসির বাইরে কোনো কেমিক্যাল মারলে সেই চাটা তো আলটিমেটলি আপনার ফ্যাক্টরি দিয়ে চা পাতা সবুজ পাতা চাটা তৈরি হবে, এবং তার মধ্যে যদি কোনো বিষাক্ত কেমিক্যালের টেন্ট থেকে যায় সেটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকর হবে, সেটা আপনাকে পারমিট করা হবে না। তো আপনাকে পিপিসি কোডের মধ্যেই কেমিক্যাল মারতে হবে, কিন্তু পিপিসি কোডের মধ্যে লাল মাকড় পোকা মারার জন্য যথেষ্ট রকমের কেমিক্যাল হাতে রয়েছে। এবার সেটা প্ল্যান্টাররা যদি করবে মানে বিগ লার্জ স্কেলে, তারা যদি করে তাদের কাছে অনেক চয়েস আছে, তারপর চাষি বন্ধুদের কাছেও যারা ছোট ছোট স্মল গ্রোয়ার্স করছে তাদের কাছেও আছে। কিন্তু আমি কোন
1: যে প্ল্যান্ট প্রোটেকশন কোড যেটা আর কি গভর্নমেন্ট বেঁধে দিয়েছে আর কি, যে পরিবেশ বান্ধব কীটনাশক বলতে গেলে এক কথায়, হ্যাঁ, যে যতটা কম ক্ষতি করে আর কি, হ্যাঁ, আমরা কিন্তু পোকাকেও মারছি, পরিবেশকেও আমরা রক্ষা করছি, ফসলটাকেও রক্ষা করছি, যাতে মানুষের ক্ষতি না হয়।
2: এবার এই পোকার মধ্যে আপনি যখনই একটা পোকা থাকেন তখনই কিন্তু পোকার মধ্যে আপনার শত্রু পোকা থাকে, আবার একদেশে বন্ধু পোকাও থাকে। কিন্তু আপনাকে দেখতে হবে এমন কেমিক্যাল মারবো যাতে আমার বন্ধু পোকাটা থাকে, তাহলে প্রকৃতির উপর আমার ভারসাম্যটা থাকবে,
1: বজায় থাকবে।
2: আমি প্রত্যেকে পোকারই প্রত্যেক রোগীরই একটা করে প্রিডেটার্স থাকে, সেই প্রিডেটার্সগুলো আমাকে বাঁচবে।

0: শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মজদুর মণ্ডলীর আসর। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের এই আসরে আমরা আলোচনা শুনবো চা গাছে পোকা ও রোগ নিয়ন্ত্রণ কিভাবে এই বিষয়ে
1: নিয়ে নেওয়া। আর চুইং মানে হচ্ছে সবুজ পাতাটা চিবিয়ে খেয়ে নেওয়া। এবার সাকিং পেস্ট গুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে,
0: খাচ্ছে আর একটা চিবিয়ে খাচ্ছে,
1: চিবিয়ে খাচ্ছে, এটা হচ্ছে মেইনলি পাতার রোগ। যেটা তাছাড়াও স্টেমে কাণ্ডেতেও রোগ থাকে, রুটেও থাকে, কিন্তু বেসিক্যালি যেটা আমরা দেখি সেটা হচ্ছে পাতাটা। কারণ পাতাটা যদি না থাকে সেটা সালোক সংশ্লেষ না করলে সে হবে না,
0: কাঙ্ক্ষিত ফল আমরা পাবো না,
1: পাবেন না। একটা পাতা যেমন থাকে, সেই যখন সূর্যালোকে একটা সালোক সংশ্লেষ করতে গেলে পাতা তো তার রুট জোন থেকে তার খনিজ পদার্থ নেবেই, আর সে সালোক সংশ্লেষের মাধ্যমে তার খাবার তৈরি করে সে অক্সিজেনটা ছেড়ে দেবে, সেই অক্সিজেনটার জন্যই আমরা এটা। এবার এইভাবে যদি গাছটাকে আমরা না লক্ষ্য করি, পাতাটাকে যদি লক্ষ্য না করি, তাহলে গাছের রোগটা কিন্তু পাতার মধ্যেই। এবার দু ধরনের, এবার সাকিং পেস্টের মধ্যে কি কি আছে, যেমন আমরা মাইটস দেখি যে মাকড় পোকা। এবার এই মাকড় পোকা চার রকমের আছে, কিন্তু বেশি যেটা দেখা যায় চা বাগানের উপর সেটা হচ্ছে লাল মাকড়টাই দেখা যায়, যেটা আমরা বলি রেড স্পাইডার মাইটস। এটা
0: খুব ক্ষতি করে,
1: এটা ক্ষতি করে, মানে এই পাতার গ্রিন ভাবটা চলে যায় পাতাটাকে, একদম পুরো বাগানটাকে। তো
0: পাতার কি পাতার নিচে থাকে?
1: না, এটা পাতার উপরেই থাকে। এটা কি হয়, পাতা লাল করে না, মানে পাতার সবুজ কণিকা যে সবুজ রসটা সেটাকে খেয়ে না, খেয়ে নিলে পাতাটা লাল হয়ে যায় এবং দেখতেও খুব খারাপ লাগে। এবং আলটিমেটলি কি হয়, পাতা যদি না থাকে তো গাছের
0: প্রথম দিকে পুড়ে যাওয়ার মতো মনে হয়,
1: এবং খুব অ্যাডভার্স কন্ডিশন এসে গেলে গাছটা মরে যেতেও পারে। কারণ গাছটাকে তো সেই জায়গায় যখনই এটা লক্ষ্য করা যায় তখনই এটার সঙ্গে সঙ্গে মেজারমেন্ট নিয়ে নেওয়া উচিত।
0: এই যে মাকড়টা যেটা আর কি, আমি যেহেতু শুরু করলাম যে নার্সারি থেকে আর কি, নার্সারিতে খুব কম হয় বোধহয়,
1: নার্সারিতে খুব কম হয়,
0: এটাই বেশি হয় মানে মূল বাগানেই বেশি।
1: তো এখানে আপনাকে এখন লাল পোকা মারার জন্য আপনার হাতে প্রচুর কেমিক্যাল আছে। তারপর রিসেন্ট এখন টি বোর্ড কি করেছে, আপনার পিপিসি করে দিয়েছে, প্ল্যান্ট প্রোটেকশন কোড করে দিয়েছে,
0: এটা নিয়ে আলোচনা করব আমরা।
1: তো পিপিসির মধ্যে যে কেমিক্যাল গুলো লিস্টেড আছে সেই কেমিক্যাল গুলোই মারতে হবে, কেন পিপিসির বাইরে কোনো কেমিক্যাল মারলে সেই চাটা তো আলটিমেটলি আপনার ফ্যাক্টরি দিয়ে চা পাতা সবুজ পাতা তৈরি হবে, এবং তার মধ্যে যদি কোনো বিষাক্ত কেমিক্যালের টেন্ট থেকে যায় সেটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকর হবে, সেটা আপনাকে পারমিট করা হবে না। তো আপনাকে পিপিসি কোডের মধ্যেই কেমিক্যাল মারতে হবে, কিন্তু পিপিসি কোডের মধ্যে লাল মাকড় পোকা মারার জন্য যথেষ্ট রকমের কেমিক্যাল হাতে রয়েছে। এবার সেটা প্ল্যান্টাররা যদি করবে, মানে বিগ লার্জ স্কেলে তারা যদি করে, তাদের কাছে অনেক চয়েস আছে। তারপর চাষি বন্ধুদের কাছেও, যারা ছোট ছোট স্মল গ্রোয়ার্স করছে তাদের কাছেও আছে। কিন্তু আমি কোন
0: প্ল্যান্ট প্রোটেকশন কোড যেটা আর কি গভর্নমেন্ট বেঁধে দিয়েছে আর কি, যে পরিবেশ বান্ধব কীটনাশক বলতে গেলে এক কথায়, হ্যাঁ, যে যতটা কম ক্ষতি করে আর কি, হ্যাঁ, আমরা কিন্তু পোকাকেও মারছি, পরিবেশকেও আমরা রক্ষা করছি, ফসলটাকেও রক্ষা করছি, যাতে মানুষের ক্ষতি না হয়।
1: এবার এই পোকার মধ্যে আপনি যখনই একটা পোকা থাকেন তখনই কিন্তু পোকার মধ্যে আপনার শত্রু পোকা থাকে, আবার এই একদাশে বন্ধু পোকাও থাকে। কিন্তু আপনাকে দেখতে হবে এমন কেমিক্যাল মারবো যাতে আমার বন্ধু পোকাটা থাকে, তাহলে প্রকৃতির উপর আমার ভারসাম্যটা থাকবে,
0: বজায় থাকবে।
1: আমি প্রত্যেকে পোকারই প্রত্যেক রোগীরই একটা করে প্রি

0: প্রিডেটার্স থাকে, সেই প্রিডেটার্সগুলো আমাকে বাঁচিয়ে রাখতে হবে।
1: নিশ্চয়ই, যেমন মাকড়সা, মাকড়সা কোনো ক্ষতি করে না, ওই মানে কিছু কিছু শত্রু পোকা আছে তাদের খেয়ে ফেলে, কীটনাশক যে কোনো ফসলের ক্ষেত্রেই প্রয়োগ করি না কেন, ওই বন্ধু পোকাটা মরে যাবে,
0: বন্ধু পোকাটা মরে যাবে,
1: সেটাই আর কি বোধ হয় পিপিসি
0: একটা লিস্ট করে তার বাইরে। এবং এটা নিয়ে রেগুলার সরকারও খুব ওয়াকিবল, তারা রেগুলার ফ্রিকুয়েন্ট কিন্তু ভিজিট করে বাগানে, যে বাগান কি মারছে না মারছে বাগানের সমস্ত কিছু তারা দেখে। এটা খুব ভালো জিনিস, এটা চা বাগানের পক্ষে এটা একটা, তো যেহেতু সেটা আমরা পানীয় হিসাবে খাই সেটাকে আমরা
1: নিশ্চয়ই এই কোডগুলো মানা উচিত এবং আমাদেরও এই ব্যাপারে একটু যত্নবান বেশি করে
0: হওয়া উচিত।
1: আচ্ছা, তো এই যে একটা মাকড়ের কথা বললেন আপনি, চার রকমের মাকড় আছে, লাল মাকড়টাই বেশি আক্রমণ করছে চা গাছে, হ্যাঁ, তাছাড়াও অন্যান্য কিছু পোকা
0: আরও আছে আপনার সাকিং পেস্টের মধ্যে, আপনার আছে থ্রিপস আছে, গ্রিন ফ্লাই আছে, এগুলো আপনার ঠিক এই আর্লি পার্ট অফ দ্য সিজন, মানে সিজনের শুরুতে যখন আপনার চা গাছটা তো বৃষ্টি প্রধান ইয়ে, তো বৃষ্টি প্রচুর হবে, জল দাঁড়াবে না, সেই জায়গায় চাটা হবে, কিন্তু যখন এই ড্রাই স্পেলটা যায় তখন এই থ্রিপস, গ্রিন ফ্লাই, এই মাইটসটাও তারপর যেটা আসে, তারপর এই যে গ্রিন ফ্লাই হলো, তারপর হেলোপেল্টিস, এটা আবার উল্টো কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে সয়েল যে, তখন কিন্তু চা বাগানে মচ্ছর পোকার উপদ্রব হয়।
1: আচ্ছা,
0: এটা আবার মানে চা বাগানের ক্রপটাকে কিভাবে ক্ষতি করে, হয়তো আপনি দেখলেন যে কালকে সেকশনটায় বাগানটা দেখে এলেন যে পরিষ্কার আছে, হয়তো একদিন গেলেন দেখলেন অল্প কড়া একটু হয়তো কালো মচ্ছর দেখতে পাচ্ছেন, আপনি হয়তো একটু নেগলেন্সি করলেন, দেখা গেল আপনার পুরো সেকশনটাই হয়তো রাতারাতি মচ্ছর হয়ে গেল। তো এখানে দেখলে কি হয়, যখনই দেখা যায় তখনই সঙ্গে সঙ্গে ওটাকে প্লাক করে নাও, যে ড্যামেজ স্যুটগুলো আছে সেগুলোকে একটা লোক দিয়ে তুলে ফেলো, এবং সেখানে আমরা যে পাতা যে তুলি তার একটা প্লাকিং টেবিল আমাদের থাকে, একটা হাইট থাকে, সেটা তো সেই হাইটের নিচেও যদি আমার ড্যামেজ থাকে তাহলে সেটাকেও তুলে নেওয়া উচিত, যদি আমি পারছি না তাহলেও আমাকে একটা ছুরি চালিয়ে ওই ড্যামেজ পোর্শনটাকে সঙ্গে সঙ্গে বাদ করে দেওয়া উচিত, যাতে আমার
1: ইনফেকশন না হয়।
0: না, ওটা করার পর সঙ্গে সঙ্গে হেলোপেল্টিস এর একটা ইয়ে আছে, প্যাকেজ আছে, এটা যদি আপনি সাত দিন ইন্টারভালে একটা করে স্প্রেইং করেন তাহলে এটাকে আপনি স্কিপিং করে দিলেন, যে ড্যামেজ এটা সেখানটা আপনি ছুরি চালিয়ে স্কিপিং করে দিলেন, একদম সেম ডেতেই যদি সম্ভব হয়, সবকিছু তো আপনার হাতে নয়, আপনি হয়তো করলেন তারপর বৃষ্টি হয়ে গেল, যদি বৃষ্টি না হয় তাহলে সঙ্গে সঙ্গে নিয়ম হচ্ছে কি যে কিপিং করার পরে ওখানে একটা কোনো কেমিক্যাল দিতে হবে, সেই কেমিক্যালটা সেখানে পোকা ঢুকলে সে মারা যায়। তো এখানে নিয়ম হচ্ছে প্রথমে কোনো একটা কন্ট্যাক্ট মেরে দাও, তারপর একটা সিস্টেমিক মারো, তারপর আবার একটা কন্ট্যাক্ট মেরে
1: পাকস্থলিতে গিয়ে রিঅ্যাকশন হবে,
0: তার ও শাক করবে, ওর করলেই ওর শরীরের মধ্যে ওর পাকস্থলীর মধ্যে
1: সেটা সিস্টেমের মধ্যে পড়ে যাবে,
0: সিস্টেমের মধ্যে পড়ে যাবে, সে আস্তে আস্তে মারা,
1: কন্ট্যাক্ট তো গায়ে লাগলেই সে মরে যেতে পারে বা দূরে চলে যাবে,
0: দূরে চলে যাবে। এটা হচ্ছে আপনার হেলোপেল্টিস যেটা মচ্ছর পোকা হয়, আর থ্রিপস গ্রিন ফ্লাই তো আপনার আর্লি পার্টে হয়, তবে এখন তো পোকার তো কিছু এখনো পর্যন্ত গ্রিন ফ্লাই দেখাও যায়, এত বর্ষা হয়ে যাওয়ার পরও দেখা যায়। এইটা সাকিং গেল, আর চিউইং পেস্ট যেটা আছে যেটা চা বাগানে সেটা হচ্ছে লুপার আর লেটস লাগ। লুপারের নিয়ম হচ্ছে লুপারটা ওই কি কচি পাতাটাকে পুরো খেয়ে নেচে বিয়ে, এর ফলে আপনার প্রোডাকশনটা যেটা আছে সেই প্রোডাকশনটা আপনার টার্গেট যে প্রোডাকশন থাকবে সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না, কারণ লুপার যদি আপনি কন্ট্রোল করতে না পারেন। এবার লুপারে যে আপনার কিছু লুপার আছে তারা কি হয়, লুপারের বিভিন্ন রকম স্পিসিস আছে, তাতে ওই যে এখন যেটা দেখা গেছে যে হাইপোসিড্রা টেলাকা বলে একটা যে আপনার কালো কালো একদম তার মধ্যে সাদা দাগ দেওয়া একটা লুপার ছোট ছোট, ওটা কিন্তু খুব কচি পাতা খুব তাড়াতাড়ি ভিগরাস ফিডিং করে, ওটাকে দেখার সময় যদি আপনার প্লাকিং এর মধ্যে আসে তো প্লাকিং করে নিয়ে তারপর কেমিক্যাল মারেন না, যদি দেখেন আপনার প্লাকিং আসতে আরো এখন চার পাঁচ দিন দেরি আছে তাহলে আপনাকে ইমিডিয়েট ওখানে একটা স্প্রেইং করে দিতে হবে, স্প্রেইং করে আপনাকে ওটা করতে হবে। আর ওটা থেকে কি হয় না, ওর মধ্যে আপনার ওষুধের মধ্যে তো আছেই, কিন্তু এখন যেটা পিপিসির মধ্যে আছে পকেট বা মারুন কিংবা টাকুমি মারুন যে কোনো একটা, কোনো কেমিক্যালই সাবসিকোয়েন্ট রাউন্ডে দুবার পরপর মারা উচিত নয়, তাহলে সেই পোকার মধ্যে কি হয় একটা ইমিউনিটি ডেভেলপ করে যায়, তারপর থার্ড টাইম যখন আপনি ওটাকে স্প্রেইং করতে যাবেন আপনি ততটা আশাপ্রদ যে পাবেন না। এগুলো আপনার ওই চিউইংয়ে যেটা গেল, চিউইংয়ে আপনার ওই লুপার আর একটা রেড স্ল্যাগ আছে, সেটাও সেটা আপনার চা গাছের যে মাদার লিফ যেটাকে আমরা বলি, যে একটা চা গাছের মাদার লিফ যে গ্রোথ হচ্ছে, একটা মাদার লিফ না থাকলে মাদারই তো খাবারটা তৈরি করে
1: দেবে সম্পূর্ণ শাখা প্রশাখা,
0: সেই মাদার লিফকে কি করে এ ডিস্ট্রয় করে দেয়।
1: আচ্ছা,
0: এর ফিডিংটা করে মাদার লিভের উপর,
1: মানে যাতে নষ্ট না করে। সেই জন্য আমরা যদি সামিনবাবু যে কি কি পদক্ষেপ নেব, আমরা যদি আইপিএম ধরি, মানে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে যদি আমরা চা বাগানকে রক্ষা করতে চাই, কি করণীয়?
0: এই যে আপনার লুপারের জন্য আমি যে বলবো, লুপারের জন্য আপনার সবসময় কেমিক্যালের উপর ডিপেন্ড না করে আপনার বায়োলজিক্যাল কন্ট্রোল কিছু হয়। যেমন আপনার লুপারের যে মথটা উঠছে, ওই তো আপনাকে এগ দিয়ে আবার লুপার তৈরি হবে, ওটাকে যদি আপনি লাইট ট্র্যাপিং করেন, এবং লাইট ট্র্যাপিং এর নিয়ম হচ্ছে আপনার যখন যখনই আপনার দিন শেষ হয়ে সন্ধ্যা ঢুকছে, ওই যে গোধূলি লগ্নটা, ওই লগ্নটাই যদি আপনি লাইটটা জ্বালান, তাহলে কিন্তু ওরা কিন্তু ওই লাইটের উপর অ্যাট্রাক্ট হয়ে কিছু আপনার পার্সেন্টেজ ওখানে আপনার কিল করে দিলেন। এটা আবার কিছু হয়তো দেখা গেল আপনার চা গাছ সেট্রি লাগেই, সেট্রিতে ছায়া গাছ যেগুলোকে আপনারা বলেন, এবার এরা যখনই মেল আর ফিমেল দুটো মত মিটিং হবে, তখন ফিমেল কিন্তু ওই এগটা নিয়ে ও বেশি ওপরে ক্যারি করতে পারে না, ও কিন্তু এগটাকে 15 ফিট ম্যাক্সিমাম 20 ফিট গাছের যে হ্যাঙ্গিং ডালগুলো থাকে তার মধ্যে কিন্তু আন্ডাটা দেয়। কখনো সেট্রির মধ্যে দেখবেন ক্র্যাকস এন্ড ক্র্যাভিস থাকে, সেখানে ওখানে ও
1: ফাটলগুলো থাকে, ওখানে
0: ফাটলগুলোতে দেয়। তো আমরা বলি কি যে ওই হ্যাঙ্গিং ব্রাঞ্চটাকে লপিং করো, থিনিং আউট করে দাও, সেট্রির যে 20 ফিট অবধি একটা যে হ্যাঙ্গিং ব্রাঞ্চ যে পাতলা ওগুলোকে কেটে দাও, তাহলে কেটে দিলে ও উপরে উঠতে পারবে না। তাহলে এবার ও ক্র্যাকস এন্ড ক্যাভিটিস মধ্যে খুঁজবে যেখানে ও ডিমটা দেবে, সেই সেটটাকে স্ক্র্যাপিং করো। সেটটাকে স্ক্র্যাপিং মানে কি, ছুরি দিয়ে জাস্ট ওই খসখসে ভাবটা সেটাকে তুমি
1: তুলে দিতে হবে,
0: কেটে দাও, যাতে ও স্মুথ থাকলে ও কিন্তু
1: বসবে না,
0: মাটি ফাটিগুলো থাকলে সেগুলো পড়ে দিয়ে সেখানটা ফিল আপ করে দাও, যাতে প্রোটেক্ট করো ও, তাহলে ওখানে আর
1: ডিম পারবে না,
0: ডিম পারবে না। তারপর ও যখন ডিম পাড়ার আগে, যখন ও মথে আসে তার আগে, যখন এর একটা লাইফ সাইকেল আছে, লাস্ট জীবনচক্র, লাস্টে যখন কি হবে, যখন ও ক্রাইসালাইটস তৈরি করবে, ক্রাইসালাইটস এর পর যে ওই ক্রাইসালাইটস গুলো আপনার কি থাকবে, ক্র্যাকস এন্ড ক্যাভিটিস মধ্যে পাওয়া যাবে, ময়েস্ট সয়েলের মধ্যে দেখবেন, আপনি ছায়া গাছের মধ্যে দেখবেন, কোনো গাছের গর্তে ফোকরে দেখবেন, একটু হয়তো মাটি জমে গেছে ওখানে হচ্ছে, ওর মধ্যে ও ফেলবে, চা গাছের নিচেটা কলার জোনের মধ্যে যেখানে দেখবেন হচ্ছে ময়েস্ট সয়েলের মধ্যে আপনি ওই
1: ভেজা মাটিতে
0: ক্রাইসালাইটস, যেটাকে আপনি কোকুন ওটাকে আপনি পাবেন, ওটাকে আপনি যদি জোলা পোড়া মবিলের মধ্যে মিক্স করে ওটাকে যদি আপনি বাইরে ডিস্ট্রয় করেন, তাহলে ওটা আপনার একটা টু সাম এক্সটেন্ট আপনি ওটাকে প্রকাটার
1: মানে নিয়ন্ত্রণে
0: নিয়ন্ত্রণে আনলেন,
1: চা বাগানের ক্ষতিটাও কম
0: করা যাবে।
1: স্বামীবাবু আরেকটা ব্যাপার হলো, আমরা জানলাম বেশ ভালোই ক্ষতি করে আমরা যদি সাবধানতা না নেই, তাছাড়াও রোগ, পচনের রোগ হতে পারে অনেক ধরনের, সেই ধরনের চা বাগানে কোন ধরনের কিছু?
0: হ্যাঁ, চা বাগানে আপনার অতিরিক্ত বৃষ্টিতে কাণ্ডে হয়তো পচন ধরলো বা ধরে দেখা যাবেন কাণ্ডটা কালো একটা স্পট পড়ে গেল, ওটাকে আমরা বলি ফিউজেরিয়াম বলি, ওটা ফাঙ্গাল ডিজিজ হয়। তো ওই ফাঙ্গাল ডিজিজটার জন্য আমাদের ফাঙ্গিসাইড বার করতে হয়, এবং যদি খুব সিভিয়ার লেগে যায় সেখানেও আমাকে ওই ম্যানুয়ালি কিছু আমাকে, তারপর শীতকালের সময় যখন দেখা যায় প্রচন্ড শীত, যে সমস্ত বাগানগুলো ফরেস্ট অ্যাটাচ বাগান থাকে যেখানে খুব ফগি থাকে, সেখানে একটা পাতার মধ্যে একটা দেখবেন যে সাদা তুলোর মতো ফোসকা ওরা জলে পড়ে কোনো হতে পারে, তারপর আপনার ওই যে ব্লিস্টার ব্লাইটটা হতে পারে, ব্লিস্টার ব্লাইট হতে পারে, ওটা হলে আপনার পাতার ওই যে পাতাকে আপনার গাছের একটা মূল অংশ হচ্ছে পাতা, সেই পাতাই আপনাকে কিন্তু, তার যদি সবুজ কণিকা নষ্ট হয়ে যায় সে কিন্তু আর আপনাকে
1: কোয়ালিটি চা পাবো না আমরা,
0: কোয়ালিটি চা গাছটাকে আপনি যদি আগে
1: বাঁচাবেন,
0: গাছটাকে বাঁচাবেন তারপর তো আপনি কোয়ালিটিতে আসবেন। তো সবুজ কণিকাটা যদি নষ্ট হয়, এই যে সাকিং পেস্ট এদের যে নিয়ম, এরা কি হচ্ছে আপনার ওই সবুজ কণিকাটা নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিলে কি হবে, গাছের গ্রোথটা আপনার হয়েছে, গাছ আবার নতুন এই জায়গা থেকে আমি বলবো যে
1: এই যে প্রুনিং করা হয়, যে মনে করুন প্রুনিং এর পরে যেমন ফাঙ্গিসাইডস আপনারা পেস্ট লাগিয়ে দিন, ওটা করা বাঞ্ছনীয়?
0: হ্যাঁ, ওটা বাঞ্ছনীয়, মানে কি প্রুনিংটা আপনি যখন করলেন গাছের, যখন রেস্ট টাইম থাকে তো গাছের ওই সময়টা কিন্তু গাছের আর কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট তখন হয় না, তখন তার যে ইয়ে আছে তার যে তখন তার রুট জোনে সে রেস্ট রাখে, তার যে খাবার আপনি বললেন তার গাছ খাবার তৈরি করে, খাবার তো দিচ্ছে, গাছের তো গ্রোথ হচ্ছে, তো গাছের একটা সময় গ্রোথ হলে কি হয় ওপরে গ্রোথটা নিচের গ্রোথে তখন ওই রুট জোনে তখন কি হয় স্টার্চটা জমা থাকে। এবার আপনি প্রুনিং করে দিলেন গাছটাকে, প্রুনিং করলেন গাছটাকে কেটে দিলেন, তাহলে বলবেন গাছটাকে কেটে দিলাম আমি তো গাছটার মধ্যে কোনো পাতাটা আসছে করতে, তখন ওই রুট জোন থেকে কি হয় তখন তার ডাউনওয়ার্ডস যে ইয়ের আছে সেটা তখন আপওয়ার্ডস ঠেলে, তখন সেই সোয়েলিং শুরু হয়ে গিয়ে তখন আপনার ওই পাতাটা আসা শুরু হয়,
1: নতুন
0: বার্থ নতুন শুরু হয়।
1: এইভাবে শাখা প্রশাখা ব্রাঞ্চ আমরা দেই, যাতে অনেক সময় ওই কাটা জায়গা থেকে কোনো ছত্রাক ঢুকে যেতে
0: না, ছত্রাক হ্যাঁ ঢুকে না যেতে পারে, ওটাই মেইনলি ছত্রাক ঢুকে না যেতে
1: পারে। তো নিশ্চয়ই এইভাবে আমরা যত্ন নেব প্রতিটা গাছের, বাগানে যতগুলো গাছই থাক না কেন, যত্ন নিলে কিন্তু আমরা দেখব যে তাদের নতুন শাখা প্রশাখা যেগুলো আসবে, আর সিজনে যখন চায়ের সময় সেই সময় আমরা ভালো চা পাতাও পাবো, অন্যান্য পরিচর্যাগুলো নিতে হবে, তাই তো? তো স্বামীনবাবু আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ আমরা আলোচনা করলাম চা গাছে পোকা ও রোগ নিয়ন্ত্রণ কিভাবে, আলোচনা করলেন স্বামীন ঘোষ, ইনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অটল টি এস্টেট নকশালবাড়ি জেলা দার্জিলিং। সবাই ভালো থাকবেন, মজদুর মন্ডলীর আসর এখানেই শেষ করছি, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সবুজ সোনার দেশে। আজকের বিষয় ছিল চা গাছের রোগ প্রতিরোধ। আকাশবাণী শিলিগুড়ি।

0: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
1: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
0: সেই একই চেনা ঠিকানায়
1: 421.9 মিটার,
0: 711 কিলোহার্টজ।
1: শুধু কি বাড়িতেই?
0: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
1: ঝকঝকে ডিজিটাল,
0: কাহিনী কথা সুরতাল।
1: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
0: কারণ DRM সম্প্রচার
1: শুনতে ভুলবেন না।
0: Stay tuned.
2: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
3: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
2: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
3: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
2: डायल कीजिए 8700014242।
3: नंबर एक बार फिर नोट करें 8700014242।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভজনের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন অভিজিতের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভজনের অনুষ্ঠানে আজ শুনলেন শঙ্কর মহাদেবন এবং অনুরাধা পড়োয়ালের কণ্ঠে দুটি ভজন, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্সে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন জওয়ান ভাইদের জন্যে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে সরাসরি কথা বলতে যে নাম্বারটি ডায়াল করতে হবে, নাম্বারটি বলে দিই, 9434076705, 9434076705, এই নম্বরে। আজ 19শে মে, এই দিনটি মূলত বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়, বিশেষ করে আসামের বরাক উপত্যকা, যেমন শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সেখানে যাওয়ার আগে আপনাদের আবার স্মরণ করিয়ে দিই আমাদের ফোন নাম্বারটি 9434076705, এই নম্বরে ডায়াল করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। প্রথমে চলে যাই একটি গানে। প্রথম গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে বিচার ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান যার নাম আনন্দধারা। এই অনুষ্ঠানে ফোন করতে ডায়াল করুন এই নম্বরে 9434076705। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
0: কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, খুব ভালো আছি।
0: আচ্ছা, আজকে তো আমরা গানে গানে এই আনন্দধারা অনুষ্ঠানে কথা বলছি 19শে মে নিয়ে। 19শে মে বাংলা ভাষা শহীদ দিবস, যেটা আসামের বরাক উপত্যকায় আন্দোলনটি হয়েছিল, যার ফলে অনেক শহীদ হয়েছিলেন। তো সে সম্বন্ধে আপনি কিছু বলবেন আমাদের?
1: আমার পরিচয় তাহলে।
0: হ্যাঁ,
1: বরাক উপত্যকা

0: হ্যাঁ হ্যাঁ
1: ছিল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ 19শে মে বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে সেই দিনটিকে পালন করা হয়। হ্যাঁ,
1: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম রাজ্যতে বাংলা ভাষাভাষী বেশ মানে ভালোই আর কি মানুষজন আছেন এবং প্রভাব বিস্তারও করেছেন।
0: হুম হুম হুম একদম। আচ্ছা, তো আপনি এখন কোথায় আছেন? উড়িষ্যাতেই আছেন?
1: হ্যাঁ, আমি উড়িষ্যা কেন্দ্র জোড়াতে আছি,
0: আচ্ছা
1: গ্রামে
0: আচ্ছা
1: মাঝে মাঝে যাওয়া করি।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি শুনতে থাকুন আমাদের আজকে গানের অনুষ্ঠান।
1: আপনারও ভালো থাকুন, শুভ সন্ধ্যা।
0: একদম, শুভ সন্ধ্যা। তো যে কথায় আমরা ছিলাম, 19শে মে এই দিনটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। 1961 সালে এই দিনে স্থানীয় বাঙালিদের ওপর, অর্থাৎ অসমের যে বরাক উপত্যকা সেখানে স্থানীয় বাঙালিদের ওপর অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আন্দোলন শুরু হয়। মাতৃভাষা মর্যাদা রক্ষায় আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে 11 জন বাঙালি প্রাণ বিসর্জন দেয়। এই সংখ্যাটি নিয়ে অবশ্য দ্বিমতও রয়েছে, কেউ কেউ 11 জন কোথাও লেখা হয়, কোথাও 12 লেখা হয়। কিন্তু যাই হোক, বেশ কিছু প্রাণ বলি, প্রাণের বলি হয় এবং একটা আন্দোলন শুরু হয় বরাক উপত্যকায়। এই দিনটিকে শিলচর ভাষা দিবস হিসেবেও পালন করা হয়। এই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত অসমে এই বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবেও গ্রহণ করা হয়। তো এবার চলে যাই একটু গানে, যেহেতু অনুষ্ঠানটি গানের অনুষ্ঠান, আপনাদের শুনিয়ে দিই একটি গান কিশোর কুমারের কণ্ঠে কলঙ্কিনী ছায়াছবি থেকে, শ্যামল মিত্র সুরে।

0: একজন শ্রোতা বন্ধু ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন, দেখে নি কে আছেন।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন বলুন। শোনা গেল না, আপনি আবার আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলুন।
1: সোমা গাঙ্গুলি।
0: কোথা থেকে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা, নমস্কার, কেমন আছেন বলুন।
1: নমস্কার দিদি।
0: হুম,
1: 1961 সালে এই আসামে বাংলা ভাষা নিয়ে অসুবিধা ছিল, তাতে 11 জন প্রাণ উৎসর্গ করেছে, তাদের জানাই আমি শতকোটি প্রণাম।
0: একদম
1: বললাম,
0: অসংখ্য ধন্যবাদ, আপনি শুনছেন আমাদের অনুষ্ঠান এবং হ্যাঁ আপনার, আপনি সেখানে আপনার নিজস্ব মতামত জানালেন, অসংখ্য ধন্যবাদ, আপনি এভাবেই শুনতে থাকুন, আমাদের সাথে থাকুন।
1: আপনিও ভালো থাকুন, নমস্কার।
0: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারায় ফোন করতে আপনারা ডায়াল করুন এই নম্বরে 9434076705। এই নম্বরে ডায়াল করে সরাসরি আমাদের সাথে কথা বলুন। এবং আজকে 19শে মে বাংলা ভাষা শহীদ দিবস, এই নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনায় রয়েছি। আপনারাও ফোন করে আপনাদের মতামত জানান, আমাদের খুব ভালো লাগবে। ইতিমধ্যেই সোমা গাঙ্গুলি জলপাইগুড়ি থেকে উনি ওনার মতামত জানিয়েছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাঁকে। তো এই আন্দোলনটি শুরুর পেছনে একটি কারণ ছিল, যেটা বলা হয় যে 10ই অক্টোবর 1960 সালে অসমীয়া ভাষাকে অসমের একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপিত হয়। কিন্তু অসমের কাছাড় উপত্যকার বেশিরভাগ মানুষের ভাষা বাংলা, তাই 1961 সালে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ এই অঞ্চলে দলমত নির্বিশেষে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ সংকল্প দিবস হিসেবে পালন করেন। এবং 20শে মে শিলচরের জনগণ শহীদদের শবদেহ নিয়ে মিছিল করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন। এবং এই ঘটনার পর বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়। চলে যাই আমাদের পরের গানে। শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, ছায়াছবির নাম সাতী, সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে সরাসরি আমাদের সঙ্গে কথা বলার জন্য ডায়াল করুন এই নম্বরে 9434076705। ফোন নম্বরটি আবার জানাচ্ছি, 9434076705। আজকে আমরা 19 মে বাংলা ভাষা শহীদ দিবস নিয়ে কথা বলছি এই অনুষ্ঠানে। আপনারাও ফোন করে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। চলে যাব আমাদের আজকের পরের গানে। শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছায়াছবির নাম অ্যান্টনি ফিরিঙ্গি।

গানটি শুনলেন মান্না দে এবং অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে। গানটির সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, ছায়াছবির নাম সাথী। আনন্দধারা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তানিয়া ছিলাম আপনাদের সঙ্গে, এবং শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আবহাওয়ার খবর। আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিমের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মালদায় 34.3 ডিগ্রি সেন্টিগ্রেড সমভূমিতে এবং 28.7 ডিগ্রি সেন্টিগ্রেড ট্যাডংয়ে পার্বত্য অঞ্চলে। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ঝালং 6 সেন্টিমিটার, চম্পাশাড়ি 2, কুমারগ্রাম 2, গাজলডোবা 2, দার্জিলিং 1 সেন্টিমিটার, সিঙ্গিক 1 সেন্টিমিটার, লাচুং 1 সেন্টিমিটার করে। আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিমের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে দিনের তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি স্থানে। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, আলিপুর, কলকাতা। জেনারেল ওয়েদার বুলেটিন: ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মেনি প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ইয়েস্টারডেজ হাইয়েস্ট টেম্পারেচার অফ 34.3 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াজ রেকর্ডেড এট মালদা ইন দ্য প্লেন্স অ্যান্ড 28.7 ডিগ্রি এট ট্যাডং ইন দ্য হিলস অফ দ্য রিজিয়ন। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড: ঝালং 6 সেন্টিমিটার, চম্পাশাড়ি 2 সেন্টিমিটার, কুমারগ্রাম 2, ট্যাডং 1, লাচুং 1, দার্জিলিং 1 অ্যান্ড সিঙ্গিক 1 সেন্টিমিটার। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ: লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মেনি প্লেসেস ওভার সিকিম। লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার লাইকলি টু অকার এট ফিউ প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার ডিউরিং নেক্সট 7 ডেজ। ওয়েদার ওয়ার্মিং ফর নেক্সট 7 ডেজ: থান্ডারস্টর্ম স্টর্ম উইথ গাস্টি উইন্ড 40 to 50 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার এট 1 or 2 places ওভার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। দ্যাটস কনক্লুড ফর ওয়েদার টুডে। প্লিজ স্টে টিউন উইথ আস, আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বাংলা। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী, সন্ধ্যে 6:05 অনুষ্ঠান গানের ভেলা, সন্ধ্যে 7:00 জয়মালা, 7:45 পপ এক্সপ্রেস, রাত 8:00 হাওয়া মহল, 8:15 অনুষ্ঠান চিত্রলোক, রাত 9:00 আপকে লিয়ে, 9:30 আজ কি ফানকার, রাত 10:00 ছায়া গীত, 10:30 ঢালতি যায় রাত। এখন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে আজকে কিছু পরবর্তী অনুষ্ঠান। সন্ধ্যে 6:05 মেঠো সুর, 6:40 লোকগীতি শিল্পী বিজলি দাস রায়, 7:05 হিন্দি ছায়াছবির গান, রাত 8:00 আইনি কথা,
তরুণ আইনজীবীরা কিভাবে কাজে যুক্ত হবে। আইনজীবী অঞ্জন সমাদ্দারের সঙ্গে কথা বলবেন আইনজীবী পাঞ্চালি দেব শিকদার। 8:30 আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য। 9:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন গজল। 9:30 গানে গানে। 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। 10:30 শুনবেন মনের জানালা। শুনলেন আজকে আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। এখন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। মঙ্গলবার 19 মে 2026, দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড়, উক্ত রাস্তায় মেরামত এবং উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং সামনে থাকা গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরার দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রিয়েল টাইম আপডেটের জন্য শিলিগুড়ি ট্রাফিক অফিসিয়াল পেজটি অনুসরণ করুন। আপনাকে সাহায্য করতে আমাদের সহযোগিতা করুন। শুনলেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন অনুষ্ঠান মেঠো সুর।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন অনুষ্ঠান মেঠো সুর। এই অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন সহজ মার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। এই অনুষ্ঠানে ফোন করতে ডায়াল করুন যে নম্বরে 9434076705 9434076705। পল্লীগীতি বা

0: বাংলার লোকসঙ্গীতে সাধারণ মানুষের জীবন ও মাটির সুর ফুটে ওঠে, যেটাকে আমরা মেঠো সুর অনুষ্ঠান আখ্যা দিয়েছি। আজ আমরা শুনছি লোকগীতি। বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মাধ্যমে এই গানের সঙ্গে সঙ্গত করা হয়। এর প্রধান বাদ্যযন্ত্রগুলির মধ্যে রয়েছে একতারা, দোতারা, বাঁশি, খোল, ঢোল, করতাল, সারেঙ্গি, খঞ্জনি, মন্দিরা ইত্যাদি। ভাওয়াইয়া, মুর্শিদি ও কবিগানে দোতারার ব্যবহার সবচেয়ে বেশি। কথা বলতে বলতেই একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দেখি কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, চন্দনা দেব বলছি।
0: হ্যাঁ, কোথা থেকে বলছেন?
1: ইসলামপুর থেকে, ক্ষুদিরামপল্লি।
0: আচ্ছা, কেমন আছেন বলুন?
1: এই চলছে,
0: আচ্ছা,
1: বৃষ্টি বাদল তো এখানে হচ্ছে।
0: হ্যাঁ, আপনি শুনছেন মেঠো সুর অনুষ্ঠান?
1: হ্যাঁ হ্যাঁ, আমি
0: আচ্ছা,
1: তো 2004 থেকে আপনাদের 500 রেডিও দিবস দিবস গেল, আমার সে রেডিওর ইয়াটা আমি নিতে পারিনি, 501-এ পড়ে যাব আমি এরপরে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ, আমি 2004 থেকে রেডিও বাজাই।
0: আচ্ছা আচ্ছা, খুব
1: আমি
0: ভালো।
1: একদম পোপারে, যদিও।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: ইসলামপুরে পোপারে একদম।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো কথা বললেন আপনার সঙ্গে, কথা বলে আমাদেরও ভালো লাগলো।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: এরকম শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: হ্যাঁ, আমি তো মানে রাত্রি ঘুমানো বাকি ছাড়া শুনতেই থাকি।
0: আচ্ছা, খুব ভালো, খুব ভালো, থাক পাশে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। এবং
1: না মানে শোনারও কারণ আছে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমার হাজবেন্ড 25-এ মারা গেছেন, তো
0: আচ্ছা,
1: রিটায়ারমেন্ট ছিলেন,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: তো হলো একা একা বসে,
0: হ্যাঁ
1: ছেলে
0: একদম
1: ছেলে
0: একদম,
1: বউ,
0: হ্যাঁ
1: এরা ঘরে রান্নাও করতে দেয় না, কাজও করতে দেয় না, তার সময় কাটবে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: এটাই।
0: সেটাই সেটাই। এবং ভালো একজন সঙ্গী
1: হ্যাঁ
0: সাথে
1: হ্যাঁ,
0: রেডিও
1: না
0: একে
1: এমনি
0: নিয়ে।
1: বক্স আছে আমার, মানে চিপ ঝুকায়া গান শোনার,
0: আচ্ছা
1: প্রচন্ড গান ভালোবাসি।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনতে থাকুন, আপনার জন্য চালাচ্ছি এর পরের গানটি, শুনুন।
1: হ্যাঁ আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, এবারের গানটির শিল্পী অমর পাল, লালন ফকিরের গান এটি, শুনুন আপনারা।

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো,
1: হ্যালো
0: হ্যাঁ
1: হ্যালো,
0: নমস্কার,
1: নমস্কার।
0: কে বলছেন, আপনার নাম এবং কোথা থেকে বলছেন?
1: আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বলছি, নিতাই রায়।
0: নিতাই রায়। আচ্ছা নিতাই বাবু, কেমন আছেন বলুন।
1: আপাতত ভালো আছি।
0: আচ্ছা শুনছেন আমাদের আজকের অনুষ্ঠান?
1: হ্যাঁ, সবসময় শুনতে থাকি।
0: আচ্ছা ধন্যবাদ আমাকে আপনাকে। তো আজকে মেঠো সুরে আমরা কথা
1: হ্যাঁ
0: বলছি
1: বলুন।
0: দোতারা নিয়ে, যে একটি বাদ্যযন্ত্র মেঠু গানের সঙ্গে ব্যবহার করা হয়।
1: হ্যাঁ, দোতারা তো ধরেন এই মেঠো সুরের একটা সব থেকে বড় যন্ত্র।
0: হ্যাঁ হ্যাঁ
1: যেমন আমাদের এখানে উত্তরবঙ্গের যে ভাওয়াইয়া সঙ্গীত আছে,
0: ভাওয়াই, হ্যাঁ একদম একদম,
1: সবার
0: ভাওয়াইয়ার সঙ্গে
1: এতটাই
0: ব্যবহার অত্যন্ত বেশি। হ্যাঁ একদম ঠিক বলেছেন,
1: এই এই গানের সঙ্গে দোতারা চাই, দোতারা
0: একদম,
1: ছাড়া কোনো গান হয় না।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: তাছাড়াও বাউল গানের সঙ্গেও দোতারা লাগে
0: হুম হুম হুম হুম। মোট কথা
1: এইসব গান।
0: মানে যেগুলো মাটির গান, মেঠো গান।
1: মাটির গান
0: হ্যাঁ
1: এইসবে
0: হ্যাঁ
1: দোতারা চাই,
0: হ্যাঁ হ্যাঁ,
1: দোতারা হলে তবেই এই গানের আসল মর্যাদা আসবে।
0: একদম একদম। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আপনারাও ভালো থাকুন।
0: হ্যাঁ শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। বন্ধুরা চলে যাই পরের গানে, শিল্পী অনিতা সাহা।

আজকে এই অনুষ্ঠানে, মেঠো সুর অনুষ্ঠানে, আমরা দোতলা নিয়ে কথা বলছিলাম, একটি আবশ্যিক বাদ্যযন্ত্র যেটা মেঠো গানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দোতারা একটি বঙ্গীয় লোকজ বাদ্যযন্ত্র, বাংলার লোকগীতির সাথে বহুলভাবে পরিচিত। দুইটি বা চারটি তারের সমন্বয়ে এই যন্ত্রটি তৈরি করা হয়। দোতারার অন্য আর এক নাম স্বরাজ। দুটি তারের সাহায্যেই এতে এক সপ্তকের সকল সুর বাজানো যায় বলে একে দোতারা বলা হয়। তবে গুণী ওস্তাদ শাহ আব্দুল করিম দোতারার চারটি তার ব্যবহার করে থাকেন। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানে প্রধানত দোতারা বাজানো হয়। এটা তো আমাদের একজন শ্রোতা বন্ধু বললেন, খুব ভালো লাগলো যে আপনারা আমাদের অনুষ্ঠান এত মনোযোগ দিয়ে শোনেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানান। চলে যাই আজকের পরবর্তী লোকগীতিতে, শিল্পী বিপুল রায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। অনুষ্ঠানে ফোন করতে সরাসরি ডায়াল করুন 9434076705 9434076705 এই নম্বরে। আজকে এই অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম দোতারা নিয়ে। তো কোনো বাদ্যযন্ত্রে দোতারার দুটো তার থাকে, আবার কোনো দোতারায় চারটি তারের ব্যবহার হয়, যেটা ব্যবহার করেন চারটি তারের দোতারা ওস্তাদ শাহ আব্দুল করিম। তারগুলি পিতল বা রেশমের পাকানো সুতো দিয়ে তৈরি করা হয়। দোতারার মাথায় কাঠ কেটে ময়ূর বা অন্যান্য পাখির নকশা করা হয়। এর কোটি তৈরি করা হয় গরু বা মহিষের শিং, হাড় বা কাঠের টুকরো দিয়ে। আনুমানিক 1.5-2 হাত লম্বা বাদ্যযন্ত্রটি বসা অবস্থায় পায়ের ওপর রেখে এবং দাঁড়ানো অবস্থায় গলায় ঝুলিয়ে হাতে কোটির ঘর্ষণ দিয়ে বাজানো হয়। দোতারার তারগুলি ধ্বনির বিচারে ঝিল তার, সুর তার, বম তার ও গম তারে এই চার ভাগে বিভক্ত। ভাওয়াইয়া ছাড়াও মুর্শিদি, জারি ও কবিগানে অন্যান্য যন্ত্রের সঙ্গে দোতারাও বাজানো হয়। চলে যাব আজকের পরবর্তী লোকগীতিতে, শিল্পী কৃষ্ণা চক্রবর্তী।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা মিঠু সুরের অনুষ্ঠান লাইভ ফোন ইন। লোকগীতি শুনছেন এই অনুষ্ঠানে। আজ ফোন করতে ডায়াল করুন 9434076705 এই নম্বরে। পরবর্তী গানে আমরা যাব গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে, শুনব পরবর্তী লোকগীতি।

মিঠু সুর লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে আজকে আমরা শুনলাম কিছু অসাধারণ লোকগীতি এবং তার সঙ্গে কথায় ছিলাম দোতারা নিয়ে। দোতারা নিয়ে, যেটি একটি আবশ্যিক বাদ্যযন্ত্র মিঠু গানের ক্ষেত্রে, বিশেষত ভাওয়াইয়ার ক্ষেত্রে, আমরা এই দোতারা নিয়ে কিছু কথা বললাম, কিছু শুনলাম শ্রোতা বন্ধুদের কাছ থেকে। আজকে হাতে সময় সীমিত, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আজকে মিঠু সুর অনুষ্ঠান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনুন লোকগীতি শিল্পী বিজলি দাস রায়। শিল্পীর সঙ্গে সঙ্গতে রয়েছেন দোতারায় প্রদীপ রায়, বাঁশিতে নীরব রায় এবং ঢোলে স্বর্ণাভ সরকার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী বিজলি দাস রায়। শিল্পীর সঙ্গে দোতারায় ছিলেন প্রদীপ রায়, বাঁশিতে নীরব রায় এবং ঢোলে স্বর্ণাভ সরকার। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। ছবির নাম ম্যায়নে প্যার কিয়া, সঙ্গীত পরিচালক রাম লক্ষ্মণ।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের শিল্পী কিশোর কুমার, ছবির নাম জেহরিলা ইনসান।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ ও পরে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: आकाशवाणी हो। समाचार अनुशीला शर्माबाट सुन्नुहोस्। सुरु गरौं आजका मुख्य समाचारहरूबाट। भारत नर्डिक शिखर सम्मेलन ओस्लोमा सुरु। रक्षा मन्त्री राजनाथ सिंह दक्षिण कोरियाको भ्रमणमा। इन्धनको मूल्यमा फेरि वृद्धि। पेट्रोल डिजेलमा प्रति लिटर 90 पैसासम्म बढ्यो। नीट युजी 2026 प्रश्नपत्र लिक प्रकरण। लातुरको कोचिङ सेन्टरमा फेरि सीबीआईको छापा। ट्रान्सजेन्डर व्यक्तिको कल्याणका लागि राष्ट्रिय मानवाधिकार आयोगको नयाँ परामर्श। अल्पसंख्यक समुदायका समस्या समाधानका सक्रिय भूमिका खेल्न किरेन रिजिजुको आग्रह। अब समाचार विस्तारमा। भारत नर्डिक शिखर सम्मेलन आज नर्वेको राजधानी ओस्लोमा सुरु भएको छ। सम्मेलनमा भारतका प्रधानमन्त्री नरेन्द्र मोदी सहित नर्वे, स्वीडेन, आइसल्याण्ड, फिनल्याण्ड र डेनमार्कका प्रधानमन्त्रीहरूको सहभागिता रहेको छ। यस सम्मेलनको मुख्य उद्देश्य भारत र नर्डिक देशहरूबीच क्षेत्रीय सहकार्यलाई थप मजबूत बनाउनु रहेको बताइएको छ। यसअघि सन् 2022 डेनमार्कको कोपनहेगनमा यस्तै शिखर सम्मेलन आयोजना गरिएको थियो। सम्मेलनमा ऊर्जा, समुद्री अर्थतन्त्र, प्रविधि तथा नवप्रवर्तन, दिगोपन, नवीकरणीय ऊर्जा र डिजिटलीकरण जस्ता विषयहरूमा विशेष छलफल हुने अपेक्षा गरिएको छ। भारत र नर्डिक क्षेत्रबीच हाल व्यापार तथा आर्थिक साझेदारी सम्बन्धी सम्झौता कार्यान्वयनमा रहेको छ। सम्मेलनमा दुई पक्षबीच व्यापार र लगानी विस्तार गर्ने उपायबारे पनि छलफल हुने सम्भावना छ। नर्डिक राष्ट्रहरूसँग भारतको द्विपक्षीय व्यापार करिब 19 अरब अमेरिकी डलरसम्म पुगेको बताइएको छ। सम्मेलनले भारत र नर्डिक देशहरूबीच बहुआयामिक सहकार्यलाई थप विस्तार गर्ने तथा साझा क्षेत्रीय र विश्वव्यापी मुद्दामा विचार आदान प्रदान गर्ने अवसर प्रदान गर्ने अपेक्षा गरिएको छ। शिखर सम्मेलन अघि प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आइसल्याण्डकी प्रधानमन्त्री क्याट्रिन ज्याकब्स डटेर, फिनल्याण्डका प्रधानमन्त्री प्याट्री ओर्पो तथा डेनमार्ककी प्रधानमन्त्री मेट्टी फ्रेडेरिस्कनसँग द्विपक्षीय भेटवार्ता गरेका थिए। भारतका रक्षा मन्त्री राजनाथ सिंह 3 दिने औपचारिक भ्रमणका लागि आज दक्षिण कोरियाको राजधानी सियोल पुगेका छन्। सामाजिक सञ्जाल मार्फत जानकारी दिँदै मन्त्री सिंहले यस भ्रमणको उद्देश्य भारत र दक्षिण कोरिया बीचको रक्षा सहकार्य तथा रणनीतिक साझेदारीलाई अझ सुदृढ बनाउनु रहेको बताएका छन्। उनले भ्रमणले द्विपक्षीय सम्बन्धलाई थप मजबूत बनाउने र साझा हितका क्षेत्रमा सहकार्य विस्तार गर्ने अवसर प्रदान गर्ने विश्वास व्यक्त गरेका छन्। भ्रमणका क्रममा राजनाथ सिंहले दक्षिण कोरियाका रक्षा मन्त्री आन ग्यो बेकसँग द्विपक्षीय वार्ता गर्ने कार्यक्रम रहेको छ। वार्ताका क्रममा दुवै पक्षले रक्षा सहकार्यको समीक्षा गर्नुका साथै साझेदारीलाई अझ मजबूत बनाउन नयाँ पहलहरूको खोजी गर्ने बताइएको छ। यसका साथै क्षेत्रीय तथा अन्तर्राष्ट्रिय साझा चासोका विषयहरूमा पनि दुई नेताबीच विचार विमर्श हुने जनाइएको छ। यसअघि रक्षा मन्त्री राजनाथ सिंह 2 दिने भियतनाम भ्रमण पूरा गरेर सियोल पुगेका हुन्। भारतका केन्द्रीय गृहमन्त्री तथा सहकारिता मन्त्री अमित शाहले आगामी 5 वर्षभित्र छत्तीसगढ़को बस्तर सम्भागलाई देशकै सबैभन्दा विकसित जनजातीय क्षेत्र बनाउने लक्ष्य रहेको बताएका छन्। आज बस्तरको मुख्यालय जगदलपुरमा संचारकर्मीसँग कुरा गर्दै उनले 2031 बस्तरका नागरिकहरूको औसत आमदानी 6 गुणासम्म बढ़ाउने लक्ष्य सरकारले लिएको जानकारी दिए। उनले बस्तरलाई नक्सलमुक्त बनाएपछि केन्द्र र राज्य सरकारले संयुक्त रूपमा आगामी 5 वर्षका लागि विकासको वैज्ञानिक खाका तयार गरेको बताए। त्यस अन्तर्गत सुरक्षा बलका करिब 200 शिविर मध्ये 70 शिविरलाई शहीद वीर गुण्डाधुर सेवा डेरामा रूपान्तरण गरिनेछ। यी केन्द्र मार्फत स्थानीय बासिन्दालाई ब्याङ्किङ सेवा, सिपमूलक तालिम, विद्यालय, आँगनवाड़ी तथा वन उपज प्रशोधन जस्ता सरकारी योजनाको सुविधा उपलब्ध गराइने बताएको छ। गृहमन्त्री शाहले बस्तरका प्रत्येक जनजातीय परिवारलाई एक एक वटा गाई वा भैंसी उपलब्ध गरिने घोषणा पनि गरेका छन्। आगामी 6 महिनाभित्र सहकारी डेयरीको ठूलो सञ्जाल निर्माण गरिने तथा यसका लागि छत्तीसगढ़ सरकारले राष्ट्रिय दुग्ध विकास बोर्डसँग सम्झौता गरिसकेको उनले बताए। यस विषयमा थप जानकारी दिँदै उनले बताएका छन्,
1: 19 मई 2026 की ये तिथि है कि जहां से नक्सल प्रभावित क्षेत्र में संपूर्ण विकास की परिकल्पना को लॉन्च किया जा रहा है। बस्तर के साथ जिले को नक्सलवाद से मुक्त कराने के लिए भारत सरकार के द्वारा यहां पर करीब करीब 200 सुरक्षा कैंप बनाए गए।
0: पेट्रोल र डिजेलको मूल्यमा आज प्रतिलिटर करिब 90 पैसाले वृद्धि भएको छ। एक साताभित्र इन्धनको मूल्यमा गरिएको यो दोस्रो वृद्धि हो। दिल्लीमा पेट्रोलको मूल्य प्रतिलिटर 98.64 रूपियाँ पुगेको छ भने डिजेलको मूल्य 91.58 रूपियाँ कायम गरिएको छ। मुम्बईमा पेट्रोल 107.59 रूपियाँ र डिजेल 94.08 रूपियाँ प्रतिलिटरमा बिक्री भइरहेको छ। यसअघि गत 15 मईमा पनि इन्धनको मूल्य प्रतिलिटर 3 रूपियाँले बढ़ाइएको थियो। 4 वर्षभन्दा बढ़ी समयपछि इन्धनको मूल्यमा गरिएको यो पहिलो संशोधन मानिएको छ। इरानसँगको द्वन्द्व तथा होर्मुज जलडमरू मध्यमा देखिएको अवरोधका कारण अन्तर्राष्ट्रिय बजारमा कच्चा तेलको मूल्य तीव्र रूपमा बढ़ेपछि इन्धनको मूल्य फेरि वृद्धि गरिएको बताइएको छ। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। नीट यूजी 2026 प्रश्नपत्र लीक घटनाको अनुसन्धान अहिले थप गहिरिँदै गएको छ। केन्द्रीय अनुसन्धान ब्यूरो सीबीआईले महाराष्ट्रको लातूर जिल्लास्थित रेणुकाई केमेस्ट्री क्लासेस कोचिङ सेन्टरमा फेरि छापा मारेर अनुसन्धान अघि बढ़ाएको छ। स्रोतका अनुसार सीबीआईको टोलीले कोचिङ सेन्टरमा पुगेर कम्प्यूटर कागजात र अध्ययन सामग्रीहरूको विस्तृत जाँच गरेको थियो। अनुसन्धानका क्रममा नमूना प्रश्नपत्र विद्यार्थीहरूको सम्पर्क विवरण परीक्षा अघि सञ्चालन गरिएकै विशेष कक्षाहरू तथा सम्भावित प्रश्नपत्र लीक सञ्जालसँग सम्बन्धित पक्षहरूलाई विशेष रूपमा हेरिएको बताइएको छ। यसअघि पनि आरसीसी निदेशक शिवराज मोटेङ्गावकरसँग अनुसन्धानकर्ताहरूले लामो समयसम्म सोधपूछ गरेका थिए। भारतको राष्ट्रिय मानवाधिकार आयोगले ट्रान्सजेन्डर व्यक्तिहरूको कल्याण सुनिश्चित गर्ने उद्देश्यले 11 मन्त्रालयका सचिव महालेखा नियन्त्रक कार्यालय जनगणना आयुक्त तथा सबै राज्य र केन्द्रशासित प्रदेशका मुख्य सचिवहरूलाई दोस्रो परामर्श जारी गरेको छ। आयोगले सेप्टेम्बर 2023मा जारी गरिएको पहिलो परामर्शप्रति सम्बन्धित निकायहरूबाट सकारात्मक प्रतिक्रिया प्राप्त भएको जनाएको छ। भारतका केन्द्रीय अल्पसंख्यक मामिला मन्त्री किरेन रिजिजूले राज्य अल्पसंख्यक आयोगलाई अल्पसंख्यक समुदायका समस्या र गुनासो समाधानमा थप सक्रिय भूमिका खेल्न आग्रह गरेका छन्। आज नयाँ दिल्लीमा आयोजित राज्य अल्पसंख्यक आयोगहरूको सम्मेलनलाई सम्बोधन गर्दै मन्त्री रिजिजूले नरेन्द्र मोदी नेतृत्वको सरकारले देशका प्रत्येक नागरिकको कल्याण र विकासलाई केन्द्रमा राखेर काम गरिरहेको बताए। उनले प्रधानमन्त्री जन विकास कार्यक्रम पीएमजेवीके तथा प्रधानमन्त्री विरासतका सम्वर्धन जस्ता योजनाहरू अल्पसंख्यक मामिला मन्त्रालय मार्फत प्रभावकारी रूपमा कार्यान्वयन भइरहेको जानकारी दिए। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। भारत नर्डिक शिखर सम्मेलन ओस्लोमा शुरू। रक्षा मन्त्री राजनाथ सिंह दक्षिण कोरियाको भ्रमणमा। इन्धनको मूल्यमा फेरि वृद्धि। पेट्रोल डिजेलमा प्रति लिटर 90 पैसासम्म बढ़्यो। नीट यूजी 2026 प्रश्नपत्र लीक प्रकरण। लातूरको कोचिङ सेन्टरमा फेरि सीपीआईको छापा। ट्रान्सजेन्डर व्यक्तिको कल्याणका लागि राष्ट्रिय मानवाधिकार आयोगको नयाँ परामर्श। अनि अल्पसंख्यक समुदायका समस्या समाधानमा सक्रिय भूमिका।
2: आकाशवाणी खबर पढ्छি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়ার সফরে আজ সিওল পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মত বিনিময় করবেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা বর্তমানে কার্যকর থাকায় এই শীর্ষ সম্মেলনে ভারত ও নর্ডিক অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, নর্ডিক জোটের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় $19 বিলিয়ন। এই শীর্ষ সম্মেলন ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদী আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রোসাদোত্তির, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি ওরপো এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসনের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তা ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় ছয়গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করছে।
1: 19 মই 2026 कि जहां से नक्सल प्रभावित क्षेत्र में संपूर्ण विकास की परिकल्पना को लॉन्च किया जा रहा है। बस्तर के सात जिले को नक्सलवाद से मुक्त कराने के लिए भारत सरकार के द्वारा यहां पर करीब करीब 200 सुरक्षा कैंप बनाए।
2: শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারগুলিকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গেই যুক্ত করা হবে। এদিকে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় আজ ঘন পোদাহাট জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সঙ্গে মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। সোনুয়া থানার অন্তর্গত কেদাবীর গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। চাইবাসার পুলিশ সুপার অমিত রেনু জানিয়েছেন যে মাওবাদীদের খুঁজে বের করতে এখনও ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে, হতাহতের কোনো খবর নেই। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য ত্বরান্বিত করতে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ইন্ডিয়া রিফর্ম শীর্ষ সম্মেলন 2026 আজ শ্রী গোয়েল ভাষণ দেন।
3: This very important engagement relating to ease of doing business and reform that is desirable in this next phase so that we can truly accelerate the pace towards Viksit Bharat 2047. A very appropriate theme, very timely, advancing ease of doing business for investment or India's competitiveness truly is essential if we have to integrate our economy with the rest of the world.
2: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে তিনি জানান। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারত এবং আফ্রিকার কৌশলগত সম্পর্ক অভিন্ন ইতিহাস, উন্নতি, উদ্ভাবন, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নতুন দিল্লির মনোহর পারিকার ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে আফ্রিকা ডে 2026 শীর্ষক সম্মেলনে তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পাবলিক পরিকাঠামোগত ক্ষেত্রে সহযোগিতা, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক শাসন পদ্ধতিতে সংস্কার সাধনের মাধ্যমে ভারত আফ্রিকার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে ছয় লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোহনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের সভাপতিত্বে চলতি বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে পুতিনের অন্যতম সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী 12-13 সেপ্টেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে ভারতে এটি হবে পুতিনের দ্বিতীয় সফর। এর আগে তিনি 2023 সালের ডিসেম্বরে নতুন দিল্লিতে এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সেদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার অর্থমূল্য 12,328 কোটি টাকা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময়ে বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বহাল রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তাঁর নিজস্ব বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। এদিকে ওই বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যা 6টায় শেষ হয়েছে। শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পাগল হয়ে যাওয়া কুকুরদের বাঁচিয়ে রাখা আবশ্যক নয় বলে কোর্ট জানিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে শীর্ষ আদালত উল্লেখ করেছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি NV আঞ্জারিয়ার বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে দেশে পথ কুকুরদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন। ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত 131 জনের মৃত্যু হয়েছে বলে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা জানান, আক্রান্ত অঞ্চলে 513 জনকে ইবোলা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন এই তাপপ্রবাহ চলবে। সেলিমা টেটে আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় হকি দলের নেতৃত্ব হকি দল ঘোষণা করা হয়েছে। 22 সদস্যের এই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 4 ম্যাচের এই সিরিজ পার্থে 26-30 মে অনুষ্ঠিত হবে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এর ম্যাচে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। রাজস্থান টসে জিতে লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছে। লখনৌ শেষ পাওয়া খবরে 2 ওভার 5 বলে বিনা উইকেটে 37 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে ৭টা বেজে ৫০ মিনিটে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং আপনার মোবাইলের মাধ্যমে নিউজ অন এআইআর অ্যাপে।

এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিচ্ছি। রাত 8টার অনুষ্ঠান আইনে কথা, তরুণ আইনজীবীরা কিভাবে কাজে যুক্ত হবে এই বিষয়ে কথা বলবেন আইনজীবী অঞ্জন সমাদ্দার, এবং তার সঙ্গে আলাপচারিতায় রয়েছেন আইনজীবী পাঞ্চালী দেব শিকদার। 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী শ্রীকান্ত আচার্য।

নটা বেজে পনেরো মিনিটে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠান। রাত নটা বেজে তিরিশ মিনিটে শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে।

রাত 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। রাত 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ফলতার উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে একুশে মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে তিন আইএএস এর নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আগামীকাল জেলা সফরে যাচ্ছেন। আরজিকর মামলায় ঘটনাস্থলে ফের সিল করে দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে আরজিকরে অভয়া ধর্ষণ ও খুনের মামলায় আইনি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়া প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন।
1: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী একুশে মে যে রিপল আছে সেই রিপলের কনটেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
0: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন জাহাঙ্গীর খান কোনো ভয়ের কাছে নতি স্বীকার করল কিনা তা দল খতিয়ে দেখবে।
2: আবার প্রশ্ন হচ্ছে যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটা চলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়।
0: যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও নির্বাচনী পদ্ধতিতে নাম প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। জাহাঙ্গীরের এই ঘোষণার পর সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আজ প্রশ্ন তোলেন বিজেপির কাছে কে নতি স্বীকার করল, জাহাঙ্গীর নাকি অভিষেক?
3: তৃণমূলের চেহারাটা পরিষ্কার ওয়াকওভার দিয়ে দিল, এত লম্বা চওড়া কথা বলে কার্যত বিজেপিকে ওয়াকওভার দিয়ে তৃণমূল ফুস পালিয়ে গেল। এখনো 15 দিন হয়নি, এর মধ্যে তৃণমূলটার দশা সবাই বুঝতে পারছেন। তাহলে কি এটা ঝুঁকে গেল? কে ঝুঁকলো? জাহাঙ্গীর ঝুঁকলো না জাহাঙ্গীরের বস ভাইকে ঝুঁকলো?
0: তৃণমূল ও বিজেপির সমঝোতার বার্তা দিতেই জাহাঙ্গীর খানের প্রার্থীপদ প্রত্যাহারের এই সিদ্ধান্ত বলে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী মন্তব্য করেছেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে আঁতাত রয়েছে তা আরও একবার প্রমাণিত হল।
4: পশ্চিম বাংলায় তৃণমূল এবং বিজেপি যে লড়াইটা লড়েছিল সেটা সত্যিকারের লড়াই ছিল না, এটা একটা লড়াই একটা ভাব ছিল, আজকে প্রমাণিত হয়ে গেল। আমরা প্রথম দিন থেকে বলছিলাম বিজেপির বিরুদ্ধে লড়তে পারে একমাত্র কংগ্রেস।
0: এদিকে ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করার পর আজ দলের বিধায়কদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বৈঠক করেন। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। বৈঠকে জাহাঙ্গীর খানকে নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। দলকে বিড়ম্বনায় ফেলায় তাকে বহিষ্কারের দাবি তোলেন কয়েকজন বিধায়ক। এই বৈঠকেও মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকার কথা জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার একুশে মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। আজ বিজেপির প্রার্থীর হয়ে ফলতায় রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। ভোটগ্রহণ করা হবে সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। পূর্ব বর্ধমানে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমা মণ্ডল ও সামিরুল ইসলামের নেতৃত্বে এক ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ জেলার বিভিন্ন ব্লকে আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। হামলার ঘটনার বিবরণ শোনার পাশাপাশি আক্রান্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তারা। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 3 আইএস আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু এই তিনজনের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। তিনজনই অভিজ্ঞ এবং নির্বাচন পরিচালনার প্রশাসনিক কাজে দক্ষ বলে তাদের নাম বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। আইন অনুযায়ী তিনি আর মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকতে পারেন না, সে কারণে পরবর্তী সিইও পেছে নিতে রাজ্যের তরফে সম্ভাব্য আধিকারিকদের এই তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছে। নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে প্রবেশনারি হিসেবে কর্মরত 12 জন আইএস আধিকারিককে বিভিন্ন জেলায় বদলি করেছে রাজ্য সরকার। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের আইএস শাখা থেকে আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে 2025-এর ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের এই আইএস আধিকারিকদের উত্তর চব্বিশ পরগনা, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়ার মতো বিভিন্ন জেলায় অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে নিয়োগ করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের লাউতারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাবধান হাইস্কুল সংলগ্ন তিনঘড়িয়া এলাকায় রাস্তা নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার গ্রামবাসীরা। প্রায় 83,92,000 টাকার এই রাস্তাকে কেন্দ্র করে এলাকায় আজ চরম বিক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর যে পিচ ঠালাই করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। এলাকার বাসিন্দাদের কথায় রাস্তার অবস্থা এতটাই খারাপ হওয়ার ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তুললেই ঠিকাদারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও গ্রামবাসীদের অভিযোগ। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফির নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আগামীকাল জেলা সফরে যাচ্ছেন। সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। আগামীকাল বিকেলেই কলকাতায় ফিরে তিনি বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। বৃহস্পতিবার তার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটিতে পুনরায় রাজ্যে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন বর্ষার মরশুমের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে ডিভিসি ও সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ভরা বর্ষার মরশুমে ডিভিসি, বিদ্যুৎ দপ্তর এবং সেচ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে জল ছাড়বে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, এর আগে ডিভিসি রাজ্যকে আগাম না জানিয়ে জল ছাড়ে বলে অভিযোগ তুলে রাজ্য সরকার এই কমিটি থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিল। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির 2টি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ও কালীঘাট রোডে তার মায়ের নামের বাড়ির বেআইনি অংশ 7 দিনের মধ্যে নিজেদের তরফ থেকে ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তা না হলে পুরসভাই ওই কাজ করবে এবং ভাঙার খরচও তাদের দিতে হবে। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জনমুখী প্রকল্পের ঘোষণা ও বাস্তবায়নের মধ্যেই আজ থেকে নদিয়া জেলায় শুরু হয়েছে জনভাগিদারী অভিযান, চলবে 23 মে পর্যন্ত। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
5: নদিয়া জেলায় আজ থেকে শুরু হয়েছে জনভাগিদারী অভিযান। আদিবাসী অধ্যুষিত 6টি গ্রামে বিশেষ শিবিরে তপশিলী উপজাতি সম্প্রদায়ের মানুষকে পৌঁছে দেওয়া হচ্ছে স্বাস্থ্য, সামাজিক নানান প্রকল্প ও চিকিৎসা পরিষেবা। শিবিরে সুবিধা পেয়ে খুশি তপশিলী মানুষজন।
6: আমাদের যে আদিবাসীদের জন্য বিভিন্ন রকম প্রকল্প, ভূমি সংস্কার, তারপরে স্বাস্থ্য, একটা ক্যাম্প করেছে আদিবাসীদের জন্য শুধু, আমাদের খুব ভালো লাগছে।
7: খাদ্য কার্ড, এসটি কার্ড যেগুলো নেই সব কিছু জমা নেওয়া হচ্ছে, আবার ওই চিকিৎসা, গরু ছাগল সব কিছু এখানে শুরু হয়েছে। আমাদের আদিবাসীদের মধ্যে কোনোদিনও এরকম দেখিনি। নতুন সরকার আসার পর আমরা আদিবাসীরা খুব খুশি হয়েছি।
5: জেলা শাসক শ্রীকান্ত পল্লী জানিয়েছেন,
8: আমরা ওই পরিষেবা দেওয়ার জন্য সব চেষ্টা, যা কিছু দরকার আছে ও সবগুলো কন্টিনিউ করব।
5: অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া।
0: আরজিকর মামলায় ঘটনাস্থল ফের সিল করে দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে প্রথমে আদালত এই মামলায় পরবর্তী তদন্তের কোনো সুযোগ আছে কিনা তা নিয়ে আগামী 21 মে শুনানি করবে। এদিকে আরজিকরের অভয়া ধর্ষণ ও খুনের মামলায় আইনি রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়ার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। শিয়ালদা আদালতে অভয়ার বাবার দায়ের করা এফআইআর এ নাম জড়ানোর পর নিজেকে নির্দোষ দাবি করে তিনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ফলতার উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনে আধিকারিক পদে 3 আইএএস আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
9: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন আইনি কথা, তরুণ আইনজীবীরা কিভাবে কাজে যুক্ত হবে এই বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আইনজীবী অঞ্জন সমাদ্দার এবং তার সঙ্গে আলাপচারিতায় রয়েছেন আইনজীবী পাঞ্চালি দেব শিকদার।
10: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আমাদের আইন বিষয়ক অনুষ্ঠান আইনি কথা। আজ এই অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট আইনজীবী অঞ্জন সমাদ্দার মহাশয়কে। নমস্কার অঞ্জনবাবু।
11: নমস্কার দিদি।
10: আমাদের আইনি কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অঞ্জনবাবু, আপনি বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করেন এবং কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চ এবং বর্তমানে সুপ্রিম কোর্টেও আপনার অবাধ যাতায়াত। তরুণ আইনজীবীরা কিভাবে তাদের এই প্র্যাকটিস লাইফে যুক্ত হবে, মানে আমি আপনাকে যে প্রশ্নটা জানতে চাইছি আর কি আপনার কাছ থেকে, মূলত দেখা যায় যে পাস আউট হওয়ার পরেই ছেলেমেয়েরা খুব দিকভ্রান্ত হয়ে যাচ্ছে। প্রথমেই ভাবছে হাইকোর্টে চলে যাব, সুপ্রিম কোর্টে চলে যাব, লোয়ার কোর্টে করব না। এ বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি।
11: প্রথমত যারা পাস আউট করে যাচ্ছে, করেই বেরিয়ে আসছে যারা, তাদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া মানে তাদের ফিউচারের যে ডেভেলপমেন্টটা, তাদের যে আইনি পেশার যে দক্ষতাটা, সেটা কিন্তু পরিস্ফুট হবে না। কারণ আইনি যে বিভাগটা রয়েছে, এখানের নিচের লেভেল থেকে যে সমস্ত ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট, জেএম কোর্ট, সিজিএম কোর্ট, অ্যাকচুয়ালি মামলাগুলো ওখানেই তৈরি হয়।
10: আচ্ছা, মানে এখন ছেলে মেয়েদের মনে যে প্রবণতা রয়েছে যে আমরা উচ্চ আদালতেই একেবারে প্র্যাকটিস শুরু করব, তো আপনার মত যেটা যে লোয়ার কোর্ট থেকেই কিন্তু মামলা তৈরি হয়, খুব গুরুত্বপূর্ণ কথা উঠে এলো আপনার কথার মধ্য দিয়ে।
11: কেন বলছি, কারণ মামলার যে একটা পিটিশন তৈরি হবে, লোয়ার কোর্ট থেকে পিটিশন তৈরি হবে, তার উপরেই সমস্ত আর্গুমেন্ট হবে, তার উপরেই অর্ডার হবে। এবার সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে যখন আমরা হাইকোর্টে যাব, হাইকোর্টে যাওয়ার সময় হাইকোর্ট যখন সাহেবরা যখন অর্ডার পাস করবেন, ওনারা কিন্তু ওই যে পিটিশন, যেটা মূল পিটিশন যেটা লোয়ার কোর্টে ফাইল হয়েছিল, তার উপর ভিত্তি করেই অর্ডার পাস করবেন। সেই সমস্ত জায়গায় অর্ডারগুলোর যখন পাস করেন তখন সাহেবরা দেখেন যে পিটিশনের মধ্যে অনেক রকম ডিফেক্ট রয়েছে। আবার যে পিটিশনটা খুব ভালো, সেক্ষেত্রে সাহেবরা স্বাভাবিকভাবেই তার পক্ষে রায় দিয়ে দিচ্ছেন। এইবার যদি কেউ সোজা হাইকোর্টে চলে গেল, তারা কিন্তু লোয়ার কোর্টের যে প্রসিডিওরগুলো জানতে পারে না। এবং আমরা প্রায়ই দেখি আমাদের অনেক কলিগ যারা হাইকোর্ট প্র্যাকটিস করা শুরু করেছে, প্রথম থেকে সিনিয়রের সাথে ছিল, তারা সামান্য সামান্য ব্যাপারে যখন লোয়ার কোর্টে ওদের আসতে হয়, কারণ মামলা লোয়ার কোর্টেই বেশি আসে, পয়সা কম কিন্তু লোয়ার কোর্টে মামলাটা বেশি আসে, ওরা প্রথম দিকে যখন হাইকোর্টে যায় বুঝতে পারে সেখানে সিনিয়রের কাছ থেকে কতটুকু ওরা অনারিয়াম পেলো সেটা ওরাই জানে, কিন্তু ওই যে অ্যাডভোকেট যারা আছে তারা যখন লোয়ার কোর্টের কিছু মামলা পায়, তখন কিন্তু তারা ঘুরে ফিরে লোয়ার কোর্টেই আবার চলে আসলো। এসে সাহায্য নিচ্ছে কার, যারা একসাথে পড়েছিল ওর সাথে, যারা লোয়ার কোর্টে প্র্যাকটিস করছে, তার কাছে এসে যখন প্রশ্ন করছে, হাসির পাত্র হয়ে যাচ্ছে, বলছে আরে ও হাইকোর্টে প্র্যাকটিস করছে এতদিন ধরে, এই সামান্য জিনিসটা জানে না। যার জন্য বললাম, যারাই পাস আউট করছে লোয়ার কোর্ট থেকে যদি প্র্যাকটিস শুরু না করে, তারা পরবর্তী জীবনে যখন উচ্চ আদালতে যাবেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে, তাদের মধ্যে একটা ভীষণ ঘাটতি থেকে যাবে।
10: আসলে আইনের ভিত তৈরি হয় নিম্ন আদালতে।
11: হ্যাঁ,
10: আসল কথা। আজ আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে জানতে চাইব, সংবিধানের 141 নম্বর যে ধারা রয়েছে আমাদের,
11: আর্টিকেল 141
10: এর কথা। মূলত যে মামলাগুলো লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে যাচ্ছে এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেগুলো এই ভিত্তিতেই কিন্তু যাচ্ছে সমস্ত কিছু, এবং এভিডেন্সটা যে সাক্ষ্য গ্রহণ সেটা করতে গেলে কিন্তু আর্টিকেল 141 সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। এই বিষয়ে আপনার কী মন্তব্য?
11: আর যে মামলা সংক্রান্ত ব্যাপারে আর্টিকেল 41-এর ঠিক ওইভাবে প্রয়োজন নেই, কিন্তু যখন আর্টিকেল 141টাকে আমরা জানতে পারবো, তখন কী হবে, ট্রায়াল কোর্টকে আমরা মুভ করতে পারবো স্ট্রংলি।
10: আচ্ছা,
11: কারণ আর্টিকেল 41 কী বলেছে? আর্টিকেল 41 বলেছে যে যে লটা সুপ্রিম কোর্ট পাস করবে, সেইটাকে লোয়ার কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, তার সাবঅর্ডিনেট কোর্ট এবং সমস্ত ট্রাইব্যুনাল তাকে মান্যতা দেবে।
10: আচ্ছা,
11: কারণ সমস্ত যে অর্ডার হাই সুপ্রিম কোর্ট পাস করছে, সেই অর্ডারগুলোকে যদি যারা অ্যাডভোকেট আছেন তারা যদি ভালো করে আত্মস্থ করতে পারেন, যারা ট্রায়াল কোর্ট ফেস করেন, আর অরিজিনাল অ্যাডভোকেট তৈরি হয় ট্রায়াল কোর্টে, সেখানে যখন সুপ্রিম কোর্টের রুলিংগুলো, সুপ্রিম কোর্টের অর্ডারগুলো সম্পর্কে যদি তাদের সম্যক ধারণা থাকে, তখন তারা সাহেবকে প্রত্যেকটা ক্রসে গিয়ে হেল্প করতে পারবে এবং সাহেবরাও প্লিজড হবেন। ওই ধরনের অ্যাডভোকেট যারা সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখবেন, তারা কিন্তু অনেক বেনিফিটেড হবেন তাদের প্রত্যেকটা ট্রায়ালের ক্ষেত্রে। আর যে অ্যাডভোকেট ট্রায়াল ভালো করতে পারবেন, তিনি দীর্ঘদিন টিকে থাকবেন, অর্থ উপার্জন করবেন, তারই সুযশ সুখ্যাতি বাড়বে। তাই আর্টিকেল 141টাকে ভালো করে আত্মস্থ না করতে পারলে, আর্টিকেল 41-এর যে মূল যে প্রিন্সিপাল, যেটা যে আর্টিকেল 141-এর যে মূল যে এটা রয়েছে, যে তার সমস্ত অর্ডারগুলোকে লোয়ার কোর্ট মান্যতা দেবে। লোয়ার কোর্ট মিন্স হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্টগুলো। সেই জন্য আর্টিকেল 141 সুন্দর করে জানতে হবে, জানার পর সেই সমস্ত অর্ডারগুলোকে যদি আমরা আত্মস্থ করতে পারি ট্রায়াল কোর্টের জন্য, আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে।
10: অঞ্জনবাবু, ট্রায়াল কোর্টে যখন এভিডেন্স হয়, সাক্ষ্য এবং সাক্ষীকে ক্রস এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশনটা খুব ভাইটাল হয়।
11: অবশ্যই,
10: কারণ মূলত দেখা যায় মামলা ডিফেন্সের পক্ষেই সবসময় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রসিকিউশন তো প্রসিকিউশনের মতো মামলাকে সাজিয়ে দেয়। অলরেডি যখন আমাদের তদন্ত শেষ হয়, তখন তদন্তকারী অফিসার যে কেস ডায়েরি কোর্টে দাখিল করেন, তার মাধ্যমে একটা চিত্র উঠে আসে, মানে আসামিকে দোষী সাব্যস্ত করে দেয় ওরা। হ্যাঁ, অনেক শতাংশ এটাই স্বাভাবিক
11: করা হবেই, এটাই করার নিয়ম তাদের ক্ষেত্রে।
10: ডিফেন্স লয়ারের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সেখান থেকে আসামিকে অ্যাকুইটাল করে নিয়ে আসা।
11: এই জন্যই আর্টিকেল 141 কে জানতে হবে। আর্টিকেল 141-এর যে সুচিন্তিত যে মূল্যবান মতামত যেটা, সেটা যদি আমরা জানি, আমরা যদি আর্টিকেল 141-এর আমি কয়েকটা কেস উল্লেখ করে দিচ্ছি এখানে, প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি যদি একটু বলি, একটু ডিটেলস হয়ে যাবে, কিন্তু তবুও খুব সুন্দরভাবে সমস্ত ব্যাখ্যা করা আছে আর্টিকেল 41-এর কে নিয়ে। সেখানে প্রত্যেকটা যে অর্ডারগুলো রয়েছে আর কি, অর্ডারের মধ্যে দেখা যাচ্ছে যে আর্টিকেল 41-এর ফার্স্ট যে ভিশনটা রয়েছে, যে প্রত্যেকটা কোর্টকেই আর্টিকেল 141-এর গাইডলাইন্স ওয়াইজ তাকে সমস্ত রকম অর্ডারগুলোকে ফলো করতে হবে। যেমন আর্টিকেল 41-এ আছে, দ্য ল লেড ডাউন বাই দ্য সুপ্রিম কোর্ট ইজ বাইন্ডিং ইন অল আদার কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস। এখানে একটা মামলা আছে ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সাস কানাইলাল হেমন্তরাম পান্ডে 1995-এর। আবার এখানে একটা জেনারেল প্রিন্সিপাল রয়েছে, দ্য জেনারেল প্রিন্সিপালস অফ ল লেড ডাউন বাই দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপ্লিকেবল টু এভরি পার্সন ইনক্লুডিং দোজ হু আর নট পার্টিস টু অ্যান অর্ডার, গঙ্গাসাগর কর্পোরেশন ভার্সাস স্টেট অফ ইউপি 1980। এইরকম প্রত্যেকটা যে পয়েন্ট রয়েছে আর্টিকেল 141-এর, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখি আর্টিকেল 141-কে যদি আমরা ডিপলি স্টাডি করি, সব জায়গাতেই আমরা দেখব যে সুন্দর সুন্দর এক্সাম্পল রয়েছে। আমরা যারা ট্রায়াল কোর্টে রয়েছি, ট্রায়াল কোর্টটাকে কনভিন্স করার জন্য, ক্রস এক্সামিনেশনে গিয়ে প্রসিকিউশনকে মাত দেওয়ার জন্য আমাদের কিন্তু সুপ্রিম কোর্টের এই সমস্ত রুলিংগুলো, সুপ্রিম কোর্টের অর্ডারগুলোকে আমাদের কণ্ঠস্থ করতে হবে। তাই জুনিয়র অ্যাডভোকেট যারাই আছেন না কেন, সবারই উচিত ট্রায়াল কোর্টে লিড নেওয়ার জন্য আর্টিকেল 41 মানে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্সগুলো, সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলোকে ফলো করা উচিত। যেমন রয়েছে, দ্য কোর্টস ডিসিশন মাস্ট অলওয়েজ বাইন্ড পার্টিস আনলেস দ্য কন্ডিশনস অন হুইচ ইট ইজ পাসড আর সো ফান্ডামেন্টালি অল্টার্ড দ্যাট দ্য ডিসিশন কুড হ্যাভ বিন গিভেন ইন দ্য অল্টার্ড সার্কামস্টান্সেস। এখানে MSL পাতিল অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট সোলাপুর ভার্সাস স্টেট অফ মহারাষ্ট্রের একটা 1996 সালের অর্ডার রয়েছে।
10: আচ্ছা,
11: এই জায়গায় আর্টিকেল 141-টাকে আমি যদি ভালো করে একটু বোঝাই, একটা বাংলা আর পারিবারিক আমাদের যৌথ পরিবারের প্রেক্ষাপট দিয়ে বুঝতে সুবিধা হবে। আমাদের যৌথ পরিবারে আগে দাদু, বাবা, ছেলে, নাতিরা থাকে। আর্টিকেল 141-এ আমাদের কাছে সুপ্রিম কোর্ট হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারের সন হচ্ছে হাইকোর্ট, আর হাইকোর্টের সাবঅর্ডিনেট হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট এবং সাবডিভিশনাল কোর্টগুলো। এইবার কেন আর্টিকেল 141-কে আমাদের যারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ তারা এটাকে ইমপ্লিমেন্ট করলো, তার কারণ হচ্ছে একটা যৌথ পরিবারে যখন কোনো রকম কোনো ডিসপিউট হওয়ার আগে আমাদের যে গ্র্যান্ডফাদার, তিনি যখন বলে দেন যে দেখো আমাদের এই এই গাইডলাইন্সে আমরা চলবো, আমাদের ফ্যামিলি আমরা চলবো, তখন গ্র্যান্ডফাদার কাকেও বললো, গ্র্যান্ডফাদার তার সনকে বললো যে এইভাবে চলবে, সন সেই অর্ডারটা ক্যারি ফরওয়ার্ড করে দিল তার সনদের, দ্যাট মিন্স গ্র্যান্ডফাদারের যার গ্র্যান্ড সন রয়েছে তাদের কাছে বলে দিল। এখানে গ্র্যান্ডফাদার হচ্ছে সুপ্রিম কোর্ট, ফাদার হচ্ছে হাইকোর্ট, আর সাবঅর্ডিনেট কোর্টগুলো হচ্ছে গ্র্যান্ডসন। এইভাবে যদি আমরা দেখি, আর আরেকটু পিছিয়ে যদি যাই, আমাদের স্বাধীনতা উত্তরকালে যখন আমাদের কনস্টিটিউশন আসে তখন আমরা 141 আর্টিকেল 141-টা চালু করি, কিন্তু আর একটু যদি পিছিয়ে যাই 1935 সাল ব্রিটিশ পিরিয়ডে, তখন কিন্তু এই আর্টিকেল 41-টা অন্য ফর্মে ছিল। আমাদের আর্টিকেল 41-টা মেইনলি আমরা কালেক্ট করেছিলাম সেকশন 212 অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। তখন প্রিভি কাউন্সিল ছিল, ফেডারেল কোর্ট ছিল, যেটা পরবর্তীকালে আমাদের সুপ্রিম কোর্ট হয়েছে, হাইকোর্ট হয়েছে, এখন প্রিভি কাউন্সিলও নেই, ফেডারেল কোর্টও নেই। আমাদের এই 141-টা একদম জাস্ট লাইক 1935-এর সেকশন 212, ওখান থেকেই 141-এর উদ্ভব। এটাকে আনার মূল কারণ হচ্ছে ভারতবর্ষের সমস্ত আইনি যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে একটা ধারাবাহিকতা বজায় রাখা। যেমন আজকের দিনে যদি ইউপিতে একটা 100 টাকা, আমাদের দেশে যে প্রচলিত অর্থব্যবস্থায় যে 100 টাকার যে নোট আছে সেইটা ইউপিতে 100 টাকা, বিহার বললো যে না আমরা এইটা 100 টাকার মান্যতা দেব না, তবে কি হবে, একটা আইনি জটিলতা তৈরি হবে। সেই রকম সেই জন্যই আমাদের সংবিধান প্রণেতারা এই আর্টিকেল 141-টাকেই করেছে যে সুপ্রিম কোর্টকে সর্বোপরি মান্যতা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট যে আইনটা তৈরি করবে সেইটা সর্বমান্য হবে, ভারতবর্ষের বিচার ব্যবস্থার এটা সর্বস্তর তার মান্যতা দেওয়া হবে। তাতে কি হবে, আইনি জগতে বিশৃঙ্খলা তৈরি হবে না। এই যে গাইডলাইন্সটা দেওয়া হয়েছে, এই গাইডলাইন্সটা যদি আমরা মানি, সুপ্রিম কোর্টের যে সমস্ত অর্ডারগুলো আছে সেইগুলোকে যদি আমরা ফলো আপ করি, তবে আমরা ডে বাই ডে আমাদের যে প্রফেশন আছে সেই প্রফেশনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমাদের প্র্যাকটিস লাইফে আমরা দেখেছি যে কোনো ট্রায়াল কোর্টে কিংবা কোনো মেনটেন্যান্স কেসেই হয়ে থাক, কিংবা কোনো ল্যান্ড ডিসপিউট কেসে হয়ে যাক, টাইটেল স্যুটের কথা ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলো, যে সাইটেশনগুলো যখন আমরা সাহেবদের কাছে প্লেস করি, সাহেবরা কিন্তু কনভিন্স হয়ে যায়। সেখানে ওই অর্ডার যখন সাহেবরা দেখেন, তখন অটোমেটিক সাহেবরা আমাদের ফেভারে অর্ডার পাস করেন। এটাই হচ্ছে 141-এর সার্থকতা, জানার সার্থকতা।
10: সাইটেশনটা জানা ভীষণ জরুরি। যখন একটা মামলার আর্গুমেন্ট করছি আমরা বা একটি মামলার সাক্ষী চলছে, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে জজদের তরফ থেকেও একটা অবজেকশন আসে, আপনি এই কোশ্চেনটা নিতে পারবেন না, এটা লিডিং কোশ্চেন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওটাকে ওভার রুলড করা যাকে বলে,
11: হ্যাঁ, ওভার রুল করার জন্যই সাইটেশনগুলো দরকার। সাহেবদের যদি সুপ্রিম কোর্টের সাইটেশনগুলো দেওয়া যায়, সাহেব আপনি এই বলছেন, সুপ্রিম কোর্টের কিন্তু সাইটেশন এই আছে, রুলিং এই আছে, সাহেবরা কিন্তু তৎক্ষণাৎ কনভিন্স হয়ে যান এবং আমাদের ফেভারে সেই অর্ডারটা পাস করেন। এটা হচ্ছে সমস্ত অ্যাডভোকেটদের জন্যই, জুনিয়র সিনিয়র সবার জন্যই, আমরা যে যত বেশি সুপ্রিম কোর্টের সাইটেশনগুলো জানবো, রুলিংগুলো জানবো, আমরা আইনি পেশায় খুবই সফলতা লাভ করব। আর জুনিয়রদের সবসময় আমাদের যে বড় বড় অ্যাডভোকেট যারা ছিলেন, আমাদের স্বর্গীয় রাম জেঠমালানি থেকে শুরু করে যারাই ছিলেন, সবাই বলে গেছেন আমরা স্টুডেন্ট অফ ল। আইন একটা অহাত সমুদ্র, তাই প্রতিদিন বিভিন্ন রকমের রুলিং আসছে। রুলিংগুলো আগে বই আসতো, আমরা বই কিনতাম, এখন অনলাইনে অনেক সুবিধা হয়ে গেছে, আমরা যে কোনো একটা অর্ডার সুপ্রিম কোর্টে হওয়ার সাথে সাথেই আপডেট হয়ে যাচ্ছে, আমরা সেখান থেকে দেখে নিতে পারছি। আমরা বসে যেভাবে মোবাইলে সময় নষ্ট করি, আমরা যদি সাইটেশনগুলো দেখি, আমাদের ভীষণ উপকার হবে, আমরা আইনি পেশায় খুবই সফলতা লাভ করব। যদি আর্টিকেল 141-কে আত্মস্থ করে সুপ্রিম কোর্টের রুলিংগুলোকে আমরা ভালোভাবে স্টাডি করি। এই প্রসঙ্গে একটু কথা বলছি, সুপ্রিম কোর্ট অর্ডার দিলেই সেটা সর্বমান্য হয়ে যায়, এটা হচ্ছে সর্বজন গৃহীত একটা সিদ্ধান্ত, কিন্তু তার বাইরেও একটু আছে। সুপ্রিম কোর্ট অর্ডার করলেই সব কিন্তু মান্যতা পায় না, সেই জন্য একটা ই আছে, আর্টিকেল 137-এ আছে রিভিউ পিটিশন।
10: আচ্ছা, বর্তমানে হামেশাই আমরা এই রিভিউ পিটিশন ফাইলটা দেখতে পাচ্ছি।
11: হ্যাঁ, রিভিউ পিটিশনটা হচ্ছে সুপ্রিম কোর্ট অনেক সময় অনেক জাজমেন্টের ক্ষেত্রে অনেক যারা সিনিয়র অ্যাডভোকেট আছেন তাদের কাছে মনোপুত হয় না, তারা ভাবতে পারেন যে এই জায়গাটায় বোধহয় সুপ্রিম কোর্টের মামলা যেটা হয়েছিল, সাহেব যে অর্ডারটা পাস করেছেন, অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডারটা পাস করেছেন, এখানে এইটা আমার মনোপুত নয়, এটা এইরকম হবে, সেই ক্ষেত্রে আর্টিকেল 137-এ আমরা রিভিউ পিটিশন ফাইল করতে পারি। আবার রিভিউ পিটিশন অর্ডার পাস হয়ে যাওয়ার পরেও আমরা আরেকটা পিটিশন ফাইল করতে পারি, যেটা খুবই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে অ্যাকসেপ্ট হয়, কিউরেটিভ পিটিশন।
10: আচ্ছা, তো আর্টিকেল 137 আপনি যেটা বললেন যে রিভিউ পিটিশন ফাইল করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কি কি ধাপ মেনটেন করতে হয়, মানে একটা পিটিশনের গ্রহণযোগ্যতা বা অ্যাডমিশন করানোর জন্য মূলত কি কি ক্রাইটেরিয়া দরকার হয়?
11: রিভিউ পিটিশন দুরকমের আছে। সুপ্রিম কোর্ট মূলত রায় দেয় দুটো প্রিন্সিপালের উপরে ই করে, একটা হচ্ছে ল পয়েন্ট আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল পয়েন্টের উপর দাঁড়িয়ে।
10: আচ্ছা,
11: যেমন আমাদের ক্রিমিনাল সিভিল যে ম্যাটারগুলো আছে সেগুলো ল ম্যাটারের উপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের অর্ডারগুলো হয়। আবার যখন সাংবিধানিক কোনো প্রশ্ন আসে, বিভিন্ন স্টেটের একটা স্টেটের সাথে সেন্ট্রালের ডিসপিউট, ভাইস ভার্সা দুটো স্টেটের সাথে সেন্ট্রালের ডিসপিউট, এইরকম যখন ম্যাটারগুলো আসে, এগুলো কনস্টিটিউশনাল ম্যাটার আসে, তখন সেইগুলো সবই রিভিউ পিটিশনের আকারে ফাইল করা যায়। এবার রিভিউ পিটিশনটা যখন সুপ্রিম কোর্ট অর্ডারটা পাস করে, যেমন আমরা হাইকোর্টে

0: আচ্ছা,
1: একই রকম ভাবে আমরা জিবিও পিটিশন সুপ্রিম কোর্টেও ফাইল করতে পারি, হাইকোর্টের অর্ডারের এগেনস্টে গিয়ে আমরা ওখানে মামলাটা ফাইল করতে পারি।
0: আমাদের যারা তরুণ প্রজন্ম আইনজীবী তাদের কাছে এই শব্দটি খুব প্রচলিত যে ইমপিউন্ড অর্ডার, কিন্তু ইমপিউন্ড অর্ডারকে চ্যালেঞ্জ করতে হলে সে অর্ডারটাকে আমি যে ইমপিউন্ড বলছি তার জন্য আমার কিন্তু আইন সম্পর্কে বা আইনের সেই ধারাগুলো সম্পর্কে অনেক বেশি সচেতন থাকার দরকার আছে। যেরকম আপনি কিছুক্ষণ আগে বললেন যে 125 সিআরপিসি যেটা প্রিভিয়াসলি ছিল, এখন তো কনভার্ট হয়েছে বিএনএসএসে, তো এই মেনটেনেন্সেরও প্রচুর অর্ডার কিন্তু চ্যালেঞ্জ হয়,
1: প্রতিনিয়ত চ্যালেঞ্জ হচ্ছে,
0: প্রতিনিয়ত চ্যালেঞ্জ হচ্ছে, হাইকোর্টে হচ্ছে, সুপ্রিম কোর্টে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি ওই এক মানে মেনটেনেন্স কী কী ক্ষেত্রে পেতে পারি এ সম্পর্কেই যদি আমরা সচেতন না হই বা ওয়াকিবহাল না হই তাহলে আমি চ্যালেঞ্জই করতে পারবো না।
1: হ্যাঁ, প্রতিনিয়তই হচ্ছে মেনটেনেন্স কেসে এখনকার, এখন যে সমস্ত মানে হাইকোর্টে ওইভাবে যাচ্ছে না, সুপ্রিম কোর্ট অবধি যাচ্ছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টে যা সুপ্রিম কোর্টে যাচ্ছে না, সরি, হাইকোর্টেই গিয়ে যেগুলো ধরা পড়ছে, বিশেষ করে মহিলারা মেনটেনেন্সের যে সমস্ত পিটিশনগুলো ফাইল করছে, একটা অ্যাবসার্ড অ্যামাউন্ট ওরা দাবি করে বসছে, একটা হাস্যস্কর জায়গায় নিয়ে যাচ্ছে। যেমন আমাদের 498 কেসটা, মামলাগুলো আগে যেভাবে ট্রিট করা হতো, সুপ্রিম কোর্ট যখন দেখলো যে এখানে এত মিস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে এই সেকশনটার, অনেক রকম এখন হয়ে গেছে, আগে যেমন 1498 একটা ফাইল হওয়ার সাথে সাথে বাড়ির সূত্র সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসতো, এখন সেখানে সুপ্রিম কোর্ট অনেক ওখানে ল্যাচেসগুলো অনেক ইজি করে দিয়েছে। এবার সেই রকম 125 সেকশনটাও না ওই রকম হয়ে যাচ্ছে যেটা প্রিভিয়াস 125। এই ধরনের কিছু কিছু মহিলারা যে ধরনের মামলা ফাইল করতে যাচ্ছেন, যে ধরনের ক্লেম করছেন, যে ধরনের কম্পেনসেশন ওরা প্রেয়ার করছেন, সেই দেখেও কিন্তু সাহেবরা খুব কি বলবো হতাশ হয়ে যাচ্ছেন। আমার মনে হয় নিয়ার ফিউচারে এই সেকশনটাও গুরুত্ব হারিয়ে ফেলবে যদি এইভাবে এটা মিস ইউজ হতে থাকে।
0: এই যে এত অ্যাপিল হচ্ছে, এত রিভিউ পিটিশন ফাইল হচ্ছে, এর জন্য কিছুটা কিন্তু উচ্চ ন্যায়ালয়গুলোর সময়ও নষ্ট হচ্ছে,
1: ভীষণভাবে সময় নষ্ট হচ্ছে।
0: লোয়ার কোর্টে যখন এই মামলাগুলো চলছে তখন কিন্তু লোয়ার কোর্টের এটা বড় বিচার্য বিষয় যে আমি কতটা ন্যায্য একটা অর্ডার করব, অর্ডার পাস করবার আগে কতটা ন্যায্যভাবে সেটাকে আমি মানে তুল্য মূল্যে হিসাব যেটাকে বলে আর কি সাদা বাংলায় বলতে গেলে, তো সেটা না করার জন্য হয়তো হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বার এবং বেঞ্চ দুটো যদি রিচ না হয় তাহলে এক্ষেত্রে উচ্চ ন্যায়ালয়ের সময় অনেক ক্ষেত্রে নষ্ট হচ্ছে। খুব প্রচলিত একটি বাক্য আছে যে বেঞ্চ শেখে বারের থেকে, বার অ্যাসোসিয়েশন যত উন্নত হবে, লয়ার যত উন্নত হবে, বেঞ্চ তত উন্নত হবে। এ বিষয়ে আপনার কি মতামত?
1: আইনি জগৎটা, আইনি পেশার এত বড় বিশালতা, আমি দেখেছি অনেক সাহেবরাও অনেক অনেক যে অ্যামেন্ডমেন্টগুলো হয়, অর্ডারগুলো হয়, অনেক জায়গায় ওনারা এই সম্পর্কে সচেতন থাকেন না। কিন্তু বারের মধ্যে এমন কিছু অ্যাডভোকেট আছেন যারা অগাধ পাণ্ডিত্যের অধিকারী, তারা কিন্তু সাহেবরা যখন কোনো রকম করতে যায় সাহেবদের কিন্তু ধরিয়ে দেয় এর ওনার এই জায়গাটা একটু কাইন্ডলি দেখে নেবেন, কারণ আমাদের বিচার ব্যবস্থায় আমরা আমাদের সাহেবদের যে জায়গায় বসিয়েছি কোর্টের মধ্যে আমরা তাদের কিছুতেই ডিজনার করতে পারি না। তখন সিনিয়র যারা অ্যাডভোকেট আছেন, আমি শুনেছি দু এক জায়গায় দেখেওছি, সাহেবরাও কিন্তু কোনো একটা অর্ডারকে রিজার্ভ রেখে দু একজন অ্যাডভোকেটকে ফোন করেন যে বাবু সাহেব একটু বাবু একটু দেখুন তো এই জায়গায় একটা ডিসিশান নিতে পারছি না, অর্ডারটা আমি ঠিক ই করতে পারছি না, একটু দেখুন আমাকে যদি একটু আপগ্রেড করে দিন খুব ভালো হয়, খুব এমার্জেন্সি আছে আপনি একটু দেখুন। এমনও দেখেছি সাহেবরা ডকে বসে আছেন, কোনো সিনিয়র অ্যাডভোকেটকে দেখলেন, দেখে বলে দিলেন অমুকবাবু লাঞ্চ আজকে আপনার সাথে করব, একটু আসবেন কাইন্ডলি। তখন সেই সিনিয়রদের কাছে শুনেছি ওনারা কখনোই বলতে চান না সাহেবের সাথে কি ডিসকাশন হলো, কিন্তু আমরা পরবর্তীকালে ওনাদের কাছ থেকে শুনেছি যে সাহেব কিন্তু এই ব্যাপারটা ডিসিশন নিতে পারছিল না,

0: হুম হুম
1: আমি এই এই বলে এলাম।
0: এক্ষেত্রে দেখুন, আমার মানে অঞ্জনবাবু, আপনার কথার থেকে একটি জায়গায় মনে হলো যে লয়ারদের নিজেকে অনেক বেশি তৈরি করতে হয়, অনেক পড়াশুনো করতে হয়, এবং শুধুমাত্র হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়নোই কিন্তু শেষ কথা না। লয়ার হিসেবে যদি তুমি তৈরি হও, তাহলে তোমার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট সব কোর্টের দরজা খোলা রয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ, সুপ্রিম কোর্ট তো যে কেউ গিয়েই মুভ করতে পারে, অসুবিধা তো কিছু নেই। যদি আমার আইনের পোর্শনটা জানা থাকে, যে কেউ গিয়ে মুভ করতে পারে।
0: কনস্টিটিউশন জানাটা ভীষণ জরুরি,
1: হ্যাঁ,
0: সংবিধানে নিজের অধিকার বোধটা বলে দেওয়া আছে।
1: আমি অনেক অ্যাডভোকেটকে বলতে শুনেছি, যখন কোনো আর্গুমেন্টে ওরা ঠিক মতো আর্গুমেন্ট করে উঠতে পারছে না, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট,
0: হুম
1: কনস্টিটিউশনটা ওরা ভালো করে পড়েছে,
0: হুম
1: ওরা কিছু কনস্টিটিউশনাল প্রসেসকে
0: হুম
1: সাহেবের সামনে এমনভাবে উপস্থাপন করে, সাহেবরা খুব প্লিজড হয়ে যায়।
0: হুম
1: উনি কিন্তু আইন দিয়ে ওই ব্যাখ্যা দিতে পারলো না, কিন্তু কনস্টিটিউশনের কিছু গ্রাউন্ড দিয়ে উল্লেখ করে ওইগুলো বেরিয়ে আসছে। আমি জানি না সত্যি মিথ্যা কতটা, কিন্তু সিনিয়র অ্যাডভোকেটের কাছে শুনেছি, এসে বলেছে যে দেখ, আমি কিন্তু ওই জায়গাটাকে না ঠিক মেক আপ করতে পারছিলাম না, কিন্তু কনস্টিটিউশনের এই এই জায়গাটা আমি বললাম, সাহেব খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং অর্ডারটা আমার ফেভারে এসছে।
0: হ্যাঁ
1: পরবর্তীকালে শুনেছি আলোচনায়।
0: হ্যাঁ হ্যাঁ তো অঞ্জন বাবু, কথায় কথায় অনেকটা সময়ই পার হয়ে এলো, আমাদের হাতেও সময় প্রায় শেষ হয়ে এলো। আজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বারাসাত কোর্টের সিনিয়র আইনজীবী শ্রী অঞ্জন সমাদ্দার মহাশয়, এবং উনি কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চ, অনারেবল সুপ্রিম কোর্ট, সমস্ত জায়গাতেই ওনার অবাধ বিচরণ। ওনার কাছ থেকে আমরা সংবিধানে আর্টিকেল 141, আর্টিকেল 137 এই ধারাগুলো সম্পর্কে আমরা অনেক কিছু শুনলাম, জানলাম, এবং তরুণ প্রজন্মের কাছে উনি খুব সুন্দর বার্তা পৌঁছে দিলেন কিভাবে একজন সুদক্ষ আইনজীবী হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করা যায়। অনেক ধন্যবাদ অঞ্জনবাবু আপনাকে আমাদের
1: নমস্কার
0: অনুষ্ঠানে।
1: দিদি, আপনি ভালো থাকবেন দিদি, আপনাদের শুভকামনা রইল এগিয়ে যাওয়ার জন্য।
0: নমস্কার, আজকের আইনি কথা এখানে ইতি টানছি। আজকের আইনি কথায় বিশিষ্ট আইনজীবী অঞ্জন সমাদ্দারের সঙ্গে আলাপচারিতায় আমি ছিলাম পাঞ্চালী দেবশিকদার নাগ। নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আইনি কথা, বিষয় তরুণ আইনজীবীরা কীভাবে কাজে যুক্ত হবে, এই নিয়ে কথা বললেন বিশিষ্ট আইনজীবী অঞ্জন সমাদ্দার, এবং তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন আইনজীবী পাঞ্চালী দেব শিকদার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী শ্রীকান্ত আচার্য, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, সিএইচ আত্মার কণ্ঠে শুনলেন গজলটি। আজকে আমাদের বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে।

নমস্কার, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ফোন করুন 9434076705 এই নম্বরে। নম্বরটি আবার বলছি 9434076705।

আজকের গানে গানে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলবো গান নিয়েই। গানের অনুষ্ঠান যখন, তখন গান নিয়েই কথা বলা যাক। গান হলো সুর ও ছন্দের এক জাদুকরী মেলবন্ধন, যা মানুষের আবেগ ও অনুভূতির নিখুঁত প্রকাশ। গান এমনই একটি জিনিস যে কোনো মুহূর্তকে আনন্দময় ও সতেজ করে তুলতে সাহায্য করে। আপনি যদি খুব স্ট্রেসে থাকেন, সেই সময় যদি আপনি আপনার পছন্দের একটা গান শুনেন, তাহলে সেই স্ট্রেস ম্যাজিকের মতো কাজ করে। একদম গান শুনে সেই স্ট্রেস আর আপনার মধ্যে কোনো প্রভাব ফেলে না, গানের এটাই জাদু। তাই বেশি কথা না বাড়িয়ে আমরা শুনে নিই আমাদের প্রথম গান। শিল্পী শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্র, এক যে ছিল রাজা ছায়াছবি থেকে, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।

0: একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, দেখে নি কে আছে। হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, কেমন আছেন বলুন।
0: হ্যাঁ, আপনার নামটা বলুন আর কোথা থেকে বলছেন বলুন।
1: ভাই, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছিলাম।
0: আচ্ছা বিশ্বজিৎ বাবু। হ্যাঁ
1: আপনি চিনতে পারি জানো, ওই জন্য আপনাকে আমি তো প্রথমে জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন, কারণ এই কারণে।
0: হ্যাঁ হ্যাঁ অনেক, হ্যাঁ অনেকদিন আপনার সঙ্গে কথা হয়েছে, এটা ঠিকই।
1: আমি কিন্তু এই কারণে, যেহেতু আমি চোখে দেখি না, আমি
0: হ্যাঁ
1: কিন্তু মানুষের কিন্তু চটকে বুঝতে পারি। হ্যাঁ, যদি আপনার সঙ্গে 4 বছর আগেও, তাই যদি 4 বছর পর আমার এই রাস্তায়।
0: বিশ্বজিৎ বাবু আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে।
1: আমি একটু সরে যাচ্ছি, ডান
0: হ্যাঁ হ্যাঁ
1: এবার দেখবেন তো দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন বলুন।
1: তা দিদি ভাই,
0: হ্যাঁ
1: একটা আপনারা আমাদের কাছে, আপনারা হ্যাঁ এই জায়গায় কিন্তু আমরা পদক্ষেপে করি যে আপনারা যেভাবে আমাদের এই পরিচালনা করেন, এই পরিচালনা করার জন্য, আপনাদের সুন্দর পরিচালনা করার জন্য প্রত্যেক উপস্থাপকে এবং নমস্কার জানাই।
0: আপনার ধন্যবাদ, নমস্কার। আমি সাদরে গ্রহণ করছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এর আগেও বলেছি, ভালো থাকুন, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ
1: হ্যাঁ দিদি ভাই, সুস্থ থাকবেন, নমস্কার দেবেন।
0: হ্যাঁ হ্যাঁ একদম একদম। চলে যাই আমাদের পরের গানে। শিল্পী অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল, সমান্তরাল ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নম্বরে 9434076705। ফোন নম্বরটি আবার বলছি 9434076705। আজ গানে গানে অনুষ্ঠানে আমরা গান নিয়েই কথা বলছিলাম। তো গান যেমন স্ট্রেস কমাতে সাহায্য করে, তেমনি অনেক না বলা কথা ও গোপন অনুভূতি সুরের মাধ্যমে খুব সহজেই প্রকাশ করে। গান শোনার অভ্যাস মানুষের চিন্তাশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। মানুষের মন ও আবেগের উপরে গানের প্রভাব অনেক বেশি। পছন্দের যে কোনো গান শুনলে অতি সাধারণ একটি দিনও কেমন যেন ভালো হয়ে যায়, তাই না বন্ধুরা? তো চলুন আমরা আরেকটি গানে চলে যাই। শিল্পী শ্রেয়া ঘোষাল ও সোনু নিগমের কণ্ঠে শুনুন রোমিও ছায়াছবি থেকে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে ফোন করতে ডায়াল করুন এই নম্বরে 9434076705 9434076705। আমরা আজকে গানে গানে অনুষ্ঠানে গান নিয়েই কথা বলছি। শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানান আমাদের ফোন করে স্টুডিওতে, আমাদের যে নাম্বারটি বললাম সেই নাম্বারে। যারা গান শুনতে বা গান গাইতে পছন্দ করেন, তাদের গান ছাড়া যেন দিনই কাটে না। আবার আবেগীয় বিভিন্ন পর্যায়ের গান মানুষের মনকে স্মৃতিকাতর করে তোলে। ট্রেন্ডস ইন কগনিটিভ জার্নালে গানের প্রভাব নিয়ে প্রায় 400 প্রবন্ধ ছাপা হয়েছে, যেগুলির সার সংক্ষেপ হল, গান মানুষের দুশ্চিন্তা, যে কোনো শারীরিক ও মানসিক ধকল ইত্যাদি সামলাতে পারে। চলে যাই আমাদের পরের গানে। শিল্পী অরিজিৎ সিং এবং কৌশিকী চক্রবর্তী, লড়াই ছায়াছবি থেকে।

গানে গানে এই লাইভ ফোন অনুষ্ঠানে আজকে কথা বলছি গান নিয়ে। তো গান নিয়ে কথা বলতে গিয়ে যে কথাটা বলতে হয় যে মানব মস্তিষ্কের যে অংশগুলো আনন্দ ও উৎফুল্ল বোধের জন্য কাজ করে, গান সেই নির্দিষ্ট অংশগুলোকে উজ্জীবিত করে, ফলে গান শুনে ভালো লাগা তৈরি হয়। মস্তিষ্কের অনুশীলন বা ব্যায়াম হয় গান শুনলে। যারা গান গাইতে পারেন তাদের ক্ষেত্রে এটি আরও ভালো কাজ করে। মস্তিষ্কের যে অংশে মানুষের রাগ দুঃখবোধ আনন্দবোধের মধ্যে সামঞ্জস্য স্থাপন করে, গান শুনলে সেই অংশগুলোর সক্ষমতা বাড়ে। এই জন্য গান মস্তিষ্কে রক্ত সঞ্চালন ও সুস্থভাবে কাজ করতে সাহায্য করে। চলে যাই আমাদের পরের গানে, শিল্পী আশা ভোঁসলে, গুরু দক্ষিণা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানটি আজকে সময় একেবারেই শেষের দিকে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের নর্ডিক দেশগুলির বিনিয়োগ প্রায় 200% বৃদ্ধি পেয়েছে। পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে তিনি আজ রাতেই ইতালি পৌঁছবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক

0: উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে, চীন প্রথম স্থান ধরে রেখেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার লাল সতর্কতা জারি করেছে। বিসিসিআই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও একদিনের ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব একটি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করা হবে। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলির উন্নয়ন বিশ্বে বিষয়ক দক্ষতা এবং ভারতের বিশাল কর্মপরিধিকে একসঙ্গে কাজে লাগানো হবে।
1: आज हमने भारत और नॉर्डिक संबंधों को ग्रीन टेक्नोलॉजी एंड इनोवेशन स्ट्रेटेजिक पार्टनरशिप का स्वरूप देने का निर्णय लिया है। इस ग्रीन टेक्नोलॉजी पार्टनरशिप से हम आइसलैंड की जियोथर्मल और फिशरीज, नॉर्वे की ब्लू इकोनॉमी और आर्कटिक और सभी नॉर्डिक देशों की मैरिटाइम और सेंसिटिविटी में एक्सपर्टीज को, सस्टेनेबिलिटी की एक्सपर्टीज को भारत के स्केल के साथ जोड़कर पूरे विश्व के लिए एक बेहतर भविष्य सुनिश्चित करेंगे।
0: প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে উভয় দেশের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। দেশগুলির বিনিয়োগ ভারতে প্রায় 200% বৃদ্ধি পেয়েছে।
1: 10 বর্ষো মে হামারা বাইলেটারাল ট্রেড লগভগ 4 গুণা বড়া হ্যায়। নর্ডিক দেশো কে ইনভেস্টমেন্ট ফান্ড ভি ভারত কি র্যাপিড গ্রোথ মে অহম সাঝেদার বন রহে হ্যায়। পিছলে 1 দশক নর্ডিক দেশো সে ভারত মে নিবেশ মে লগভগ 200% কি বড়োতরি হুই হ্যায়। তেজি সে বড়তে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট নে ভারত কি গ্রোথ স্টোরি মে তো যোগদান দিয়া হি হ্যায়। সাথি নর্ডিক দেশো কি অর্থব্যবস্থাও মে ভি বহুত সকারাত্মক ভূমিকা নিভাই হ্যায় আর হাজারো নয়ে জবস ক্রিয়েট কিয়ে হ্যায়।
0: অন্যদিকে নর্ডিক নেতারা তাদের বক্তব্যে গণতন্ত্র, নিয়মভিত্তিক বৈশ্বিক শৃঙ্খলা এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যুদ্ধসহ অন্যান্য অশান্তির মোকাবিলায় তারা ভারতের সঙ্গে দৃঢ় সহযোগিতার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতে ভারত নর্ডিক অংশীদারিত্ব আগামী দিনে যৌথ সমৃদ্ধি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের এক দৃষ্টান্ত হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি মত প্রকাশ করেন। 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ রাতেই ইটালি পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় 6 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করেছে। শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারকে 1টি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গে যুক্ত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়ে শ্রী প্রধান নির্দেশ দেন, এর আগে পরীক্ষায় যেসব ত্রুটি বা ঘাটতি চিহ্নিত করা হয়েছে সেগুলি খতিয়ে দেখে তা পুরোপুরি দূর করতে হবে। তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তা প্রোটোকলের অধীনে অত্যন্ত নিরাপদ, নির্বিঘ্ন এবং নিশ্চিদ্র উপায়ে এই পরীক্ষা সম্পন্ন করতে হবে। বৈঠক চলাকালীন পরীক্ষা ব্যবস্থার শক্তিশালী নজরদারি এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন রাজ্যের জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ভারত সংখ্যালঘুদের জন্য নিরাপদ ও আপন আশ্রয় হিসেবেই থাকবে। নতুন দিল্লিতে আজ রাজ্য সংখ্যালঘু কমিশনের সম্মেলনে তিনি বলেন, উভয় ভারতীয় উপমহাদেশের প্রতিবেশী দেশগুলির দিকে তাকালে দেখা যায়, প্রায়শই সংখ্যালঘুরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং ভারতে আশ্রয় খোঁজেন। আফগানিস্তান থেকে শ্রীলঙ্কা সব দেশের সংখ্যালঘুরাই ভারতে আশ্রয়, নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে বাঁচার জন্য আসেন। এই শ্রেণীর মানুষের বিভিন্ন ধরনের বিষয় এবং অভাব অভিযোগের কথা শোনার জন্য তিনি রাজ্য সংখ্যালঘু কমিশনকে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার আবেদন জানিয়েছেন। শ্রী রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন ও কল্যাণে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, প্রধানমন্ত্রী বিরাসত কা সংবর্ধনের মতো প্রকল্পগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের স্বার্থ রক্ষা করে চলেছে। কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে কমিশনকে সব রকমভাবে সাহায্য করবে বলে তিনি ঘোষণা করেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়ে, রিং রোড, টানেল এবং এলিভেটেড করিডোরের মাধ্যমে সরকার জাতীয় রাজধানী অঞ্চলের সমগ্র পরিবহন ব্যবস্থাকে আধুনিকীকরণ করার কাজ জারি রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার মূল্য 12,000 কোটি টাকারও বেশি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময় বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বজায় রেখেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যনীতিকে সামনে রেখে ভারত ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। জেনিভায় 79তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির পূর্ণাঙ্গ অধিবেশনে আজ তিনি একথা বলেন। তিনি বলেন, সমগ্র সমাজকে সামনে রেখে ভারত উন্নতমানের এবং সাশ্রয়ী মূল্যের বিশ্বমানের চিকিৎসা পরিষেবার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন।
2: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21 মে যে রিপল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
0: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে।
3: আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকে গা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটা চলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়।
0: জাহাঙ্গীরের এই ঘোষণার পর CPIM এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক রতন বাগচি বলেন, দলীয় কোনো নেতা তার পাশে না দাঁড়ানোর জন্যই জাহাঙ্গীর সরে দাঁড়ালেন।
4: এই ঠিক প্রচারের শেষ সময় এসে জাহাঙ্গীর সরে দাঁড়ালো, তার কারণ ওর পাশে কেউ দাঁড়ালো না। যার হয়ে ও তোলা তুলেছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আমি 85 জন MLA জিতেছিল, MP আছে, কেউ ওর হয়ে আসেনি, আর পাবলিকের বিরুদ্ধে সেই জন্য পালিয়ে গেল।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে আঘাত রয়েছে তা আরও একবার প্রমাণিত হল। আগেই জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার 21 মে ওই কেন্দ্রে ভোট গ্রহণ, গণনা 24 মে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার লাল সতর্কতা জারি করেছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, দক্ষিণ পশ্চিম বিহার, ছত্তিশগড়, তেলেঙ্গানা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, মারাঠওয়াড়া এবং ওড়িশায় আগামী দু তিন দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। মাসাদার সূর্যসেন মেট্রো স্টেশনের আপলাইনে আজ ফের একজন আত্মহত্যার চেষ্টা করেন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে গতকাল এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করার পর আজকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। সন্ধে 7:20 নাগাদ মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। BCCI আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন শুভমান গিল, সহ অধিনায়ক KL রাহুল। একদিনের দলেরও নেতৃত্ব দেবেন শুভমান। শ্রেয়াস আইয়ারকে একদিনের দলের সহ অধিনায়ক করা হয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন রাত 10:31। শুরু করছি আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি কথা বলতে ফোন করুন এই নাম্বারে 9434076705। ফোন নাম্বারটি আবার বলছি 9434076705। আজকে মনের জানালা অনুষ্ঠানে আমরা মানুষের একাকিত্ব নিয়ে কথা বলব, বিশেষ করে বয়স্ক মানুষের একাকিত্ব। বয়স্ক মানুষের একাকিত্ব একটি নীরব সমস্যা যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। একাকিত্ব এমনি একটি সমস্যা, বড় সমস্যা। এটি যে শুধু বয়স্ক মানুষের মধ্যে দেখা যায় তা কিন্তু নয়, কম বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রেও একাকিত্ব একটা সমস্যা। এটি দূর করতে পরিবারের সময় দেওয়া, বয়স্কদের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শেখানো ইত্যাদি অত্যন্ত জরুরি। আজকালকার দিনে ব্যস্ত সমাজে, ব্যস্ত যুগে আমরা প্রত্যেকেই একা হয়ে পড়ছি, তাই সেখান থেকে কাটিয়ে উঠবার কী কী উপায় এই নিয়েই আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। কথাটা একটু পাশে রেখে চলে যাই আমাদের প্রথম গানে। শিল্পী রূপঙ্কর বাগচি, ছবির নাম চলো লেটস গো।

0: একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো।
1: হ্যালো, হ্যাঁ দিদি ভাই নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার ভূতপুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দিদি ভাই।
0: আচ্ছা প্রবীর বাবু, নমস্কার, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, নমস্কার, ভালো আছেন তো দিদি ভাই?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
1: তো দিদি ভাই
0: হ্যাঁ
1: দেখুন, মনের জানালা,
0: হ্যাঁ
1: আজকে মনের জানালা আসতে আপনার সাথে গানও শেয়ার করব এবং মনের জানালার কিছু, দেখুন দিদি ভাই
0: হ্যাঁ বলুন।
1: মানুষকে বেঁচে থাকতে গেলে কিছু কাজ করে যেতে হবে, সেই
0: হুম
1: কাজটা যদি আমি ভালো মতন করতে পারি তাহলেই কিন্তু মানে সবার কাছে ভালো হব, এবং সবার কাছে তো ভালো হতে পারবো না,
0: হুম হুম
1: নিজের বাড়ির যে আপনার দিদি ভাই, আমার মেয়ে ছেলে, আমার বৃদ্ধ মা আছে, তাদেরকে নিয়ে যদি আমি ভালো মতন চলতে পারি এবং ভালোভাবে কোম্পানি দিতে পারি, নিজেকে কোম্পানি হিসাবে দিতে পারি, তাহলে কিন্তু
0: হ্যাঁ
1: আমি ভালো হব এবং
0: হ্যাঁ
1: ভালো থাকবো। তো
0: একদম, আজকে তো কথাই হচ্ছে এটা যে বয়স্ক মানুষদের একাকিত্ব নিয়ে। তো
1: হ্যাঁ হ্যাঁ
0: তো
1: বয়স্ক মানুষদের, যেমনি মা দেখুন, আমার বাবা মারা গেছেন, মা
0: হুম
1: এখন 78 বছর বয়স, তো
0: হুম
1: মাকে সব সময় আমাকে একটু সেবা শুশ্রূষা করতে হয়, কারণ মা তো মানে এই কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল, সে মাকে কোন রকম আর কি, এই যে এবারে বট গাছ যতদিন আমরা বাঁচিয়ে ছায়া নিতে পারবো
0: হ্যাঁ
1: দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ একদম একদম, তাদের
1: হ্যাঁ তো
0: সাহচর্য আমরা যতদিন পাই ততদিনই আমাদের
1: হ্যাঁ
0: কাছে আশীর্বাদ।
1: হ্যাঁ তো দিদি ভাই একটা গানের অনুরোধ করব আপনাকে,
0: হ্যাঁ
1: আজ বিকেলের ডাকে যদি তোমার চিঠি পেলাম, এই গানটা যদি আপনার সংগ্রহে থাকে তাহলে শোনাবেন, আর নয়লে যেভাবে অনুষ্ঠান হচ্ছে খুব ভালো হচ্ছে, আপনার সঞ্চালনা খুব ভালো লাগে, তো দিদি ভাই এইটুকু
0: ধন্যবাদ,
1: থাকবে।
0: ধন্যবাদ
1: হ্যাঁ হ্যাঁ
0: প্রবীরবাবু, আপনি ভালো থাকবেন,
1: হ্যাঁ হ্যাঁ
0: শুনতে
1: ঠিক
0: থাকুন
1: আছে,
0: হ্যাঁ আমাদের অনুষ্ঠান।
1: হ্যাঁ
0: ঠিক আছে, নমস্কার। তো যে কথায় আজকে আমরা ছিলাম যে একাকিত্ব নিয়ে, একাকিত্বের যে কারণগুলো দেখা যায় প্রধানত, কথা বলতে বলতেই আরেক বন্ধু ফোন করেছেন, দেখি কে আছেন। হ্যালো
2: হ্যালো হ্যালো হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম দিদি ভাই।
0: আচ্ছা নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি আজকে যে মনের জানালায় বিষয় কি রেখেছেন,
0: হ্যাঁ বিষয় কি রেখেছি? বিষয় রেখেছি একাকিত্ব, বয়স্ক মানুষদের একাকিত্ব।
1: খুব সুন্দর বিষয়,
0: হ্যাঁ এই নিয়েই কথা বলছি আমরা, বলুন আপনার যদি কিছু বলার থাকে আমাদের শ্রোতা বন্ধুদের, তারা শুনবে, আপনার মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিন।
1: দেখুন এই দুনিয়াতে একাকিত্ব থাকাটা খুব খারাপ জিনিস, কারণ এই কারণে একাকিত্ব যদি কোনো কর্মক্ষেত্রে আপনি একাকিত্ব থাকতে পারেন, যদি আপনি মানে দেখা যায় যে কোনো কর্ম এইরকম সময় অফ টাইম, সেই টাইমের মধ্যে যদি আপনি একাকিত্ব মনে থাকবো চিন্তাধারা,
0: হুম
1: কারণ
0: হুম
1: এটাতে কিন্তু ভালো কিছু আসবে না, কারণ এই কারণে দেখবেন সব সময় অসুস্থ ব্রেন যদি হয়
0: হুম
1: কোনো মানুষের, তাহলে সেই জায়গায় কিন্তু চিন্তা ভাব ঠিক বিপরীত উল্টো পথে কাজ করে থাকে
0: হুম হুম হুম বেশ,
1: মানুষকে দেখ,
0: হ্যাঁ
1: বয়সের সঙ্গে সঙ্গে
0: আপনার কথা কেটে কেটে যাচ্ছে বিশ্বজিৎ বাবু, ঠিক আছে আপনি ভালো থাকবেন। হ্যাঁ ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। একাকিত্বের কারণসমূহ নিয়ে বলা যায় যে অবসর গ্রহণ এবং কর্মক্ষেত্র থেকে বিচ্ছিন্ন হওয়ার পর মানুষ সত্যি একাকী হয়ে পড়ে, জীবনসঙ্গী অথবা সমবয়সী বন্ধুদের মৃত্যু বা দূরে চলে যাওয়া, এটাও কিন্তু একটা বড় কারণ।

শারীরিক অসুস্থতা, হাঁটাচলায় অক্ষমতা, শ্রবণ শক্তি বা দৃষ্টিশক্তি কমে যাওয়া, এগুলো তো চলতেই থাকে। মানুষ যত বয়স বাড়ে বিভিন্ন রকম শারীরিক সমস্যা উপস্থিত হয়, তো সেই শারীরিক সীমাবদ্ধতা এটাও একটা কারণ হয়ে দাঁড়ায়। আর সব থেকে বড় একটা যে কারণ সেটা হচ্ছে সন্তানদের ব্যস্ততা, কর্মব্যস্ততার কারণে সন্তানরা আলাদা থাকে বা পর্যাপ্ত সময় তারা দিতে পারে না, এটা একটা বড় কারণ। তো চলে যাই আমাদের পরের গানে। পরের গান শিল্পী শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাস, অন্তহীন ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি বয়স্ক মানুষদের একাকিত্ব নিয়ে। ইতিমধ্যেই দুজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তাদের মতামত আমাদের জানিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই তাদের। আপনারাও আপনাদের মতামত জানাতে ফোন করুন এই নাম্বারে 9434076705 9434076705। চলে যাই আমাদের পরের গানে। শিল্পী অরিজিৎ সিং, ছবির নাম বেশ করেছি, প্রেম করেছি।

আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে একজন শ্রোতা বন্ধু আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম এই গানটি শুনতে অনুরোধ করেছিলেন শোনাতে, কিন্তু এই গানটি আমাদের সংগ্রহে এখন পাচ্ছি না। তো বনশ্রী সেনগুপ্তর আরেকটি গান আপনাদের শোনাচ্ছি, রেঞ্জার সাহেব ছায়াছবি থেকে অমল মুখোপাধ্যায়ের সুরে।

বয়স্ক মানুষদের একাকিত্ব নিয়ে কথা হচ্ছিল। কি কি কারণে একাকিত্ব আসে সেই নিয়েও আলোচনা করলাম। এবার সমাধানের উপায় নিয়ে কিছু বলা যাক। যে সমস্ত বয়স্ক মানুষদের সন্তান সন্ততি তাদের বাবা মা ছেড়ে অনেক দূরে আছেন, তারা হয়তো শারীরিকভাবে বাবা মায়ের একাকিত্ব দূর করতে পারছেন না, কিন্তু তাদের রোজ খবরাখবর নিন, ফোনে তাদের সাথে যোগাযোগ করুন। ফিজিক্যালি না থাকতে পেলেও ইমোশনালি কন্ট্যাক্ট রাখাটা খুব জরুরি। এই ছোট ছোট আনন্দ দান, তাদের কিছু একটা উপহার পাঠান কোনো একটা বিশেষ দিনে। এই ছোট ছোট আনন্দগুলোর মাধ্যমে তারা তাদের জীবনকে আবার নতুন করে ভাবতে শুরু করতে পারে। প্রযুক্তির ব্যবহার শেখানো, একটু মোবাইল ফোনে একটু কথা বলা, কিভাবে যোগাযোগ স্থাপন করা যায়, সেগুলো যদি শিখে নেওয়া যায়, বয়স্ক মানুষদের শিখিয়ে দেওয়া যায়, তাহলে তার মাধ্যমেও তারা অনেক ভালো থাকতে পারবেন। এছাড়াও নিজস্ব কিছু শখ, গাছ লাগানো, বই পড়া ইত্যাদি, এবং যদি কোনো পোষ্য থাকে তার সাথেও খুব ভালো করে সময় কাটবে, কিছুটা হলেও একাকিত্ব দূর হবে। চলে যাই আমাদের পরের গানে, শিল্পী গীতা দত্ত, পৃথিবী আমারে চায় ছায়াছবি থেকে।

নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, রাত সত্যি অনেকটাই হয়ে গেল আমাদের হাতে, আজকে আর সময় একদমই নেই। আজকের মতো লাইভ ফোনের অনুষ্ঠান মনের জানালা এখানেই শেষ করছি। আমি তানিয়া ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

যে 35 মিনিটে রামচরিতমানস, 6:45 মিনিটে সঙ্গীত সরিতা, 7:00 ভুলে বিশ্রী গীত, 7:30 মিনিটে হাম হে রাহি প্যার কে, 8:15 মিনিটে ত্রিবেণী, 8:30 মিনিটে অনুষ্ঠান চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 শুনবেন হ্যালো ফরমাইশ, 11:00 চয়নিকা, 12:05 অনুষ্ঠান ইয়াদ কি মেহফিল, 1:00 সুরেলা সফর। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি 711 kHz-এ। 6:05 প্রথমে অমৃতবাণী ও পরে বন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, 6:30 আরোগ্য, 6:35 প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী কণিকা দাস কুণ্ডু, 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুলগীতি শিল্পী ভাস্বতী দাম, 8:30 হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর ইতিহাস, পাঠদান করবেন পূর্ব ধানতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অমৃতা সেন, 12:00 কথায় সুরে, 1:00 মহিলা মজলিস। শুনলেন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 kHz-এ এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। আগামীকালের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, শুভরাত্রি, জয় হিন্দ।